0: আশিক জোড়া লপুং রসাপুং রসাবই খানারেখা নন্দীগোপাল জমাদিয়া মারকেচিং তাকো বুক কল খাইডি 232-6253 দিনী টপিং খা বলং আনি লংমা নরক বাইতং তাপসনি কিচিং নরনি তাকো সং তিনি কক সালাইনাই বলং তামনি বাকি আনি লংমা হ্যালো হ্যালো হ্যালো হ্যালো এ খানাকা খানাকা সাদে
1: আং গুলাগা দিনিন মনি
0: আও আয়ং কত

0: 그래서 앞 보는 모르는 바기 무슨 어 바이블은 어 자네스 성노고 너 아분 모르나 스튜어트 타서는 스튜어트 떴다 보다요 큰다 거원지 밖에 어 보는 할롱 피마피랑 배바 똥코노 떴다 보다요 생년 바기 ба майкол на нибаге синиаго барза responsibility ri khata ko abo se belai nangmani ko kai sing abuno bu yang no sing abuno naikol yawi sing hanyo abuno sokomor simi tong rakha ini tama bolong tama sei mana bu joto tong khono na sing yak relai sing nispur babe belai ke sing khayo yawi abuno yak relai tong rakha ta ko abun wan sugjang nai ta ko sing babuk je pode pode jang jalangi tongo tongkhoro sini bemar dal bidal bemar phai tongo kai sambal mata krikha te mal mata bangi tongkha apti rongi adi batabo kun kun jaga kuk thoro phai nai samu fosol ses klai klang khani khanawo getabu yong la yong laga beng bulai khasen yong laga beng krikhan ke tabu yong laga beng sa nai yong laga beng de tamani am amani ke bari sine he diba yong laga beng no sai tongai a prani a mal mata ke thithau nai ka bhai ke no sin je sini ecosystem abo darai thangab le am bolen sin wati wai apan nai wati ke bang pan nai khora pan nai mani khani hame pan abo sabai le ata ko di abon bagai sin hisapano সাক্ষাৎ লাইন আছে নি টংখর নাই বলং নুয়ালে চালাই মুয়া নকশা নক গানা রোগ নকবার রোগ জায়গা কিছু যে খালি রোগ দোকে আরো ওয়া ফাই কাকি জ্বর না খাঙ্কে আরো মুয়াবো চাইমান আবানি টংখর নবাবো খাই দোকা ওয়াবো আমি কালচার ব্যবহার করে নাম ওয়া তো হাইবা আবার
1: আবো আসলে বেলে ওয়া মানে ক তাবো কামি মখরা ফাইমানী কক নাই আঙুসং কামি থাকমানী ওয়া লংনি মুয়া কংসে ফান করই মখরা ফাই যাও থালি রক থাইপুং রক বেবাক চাই পাইও থাইসুক রক হিংকে অবনতি সাব বা ওয়ান সুক নাই সাব বা ওয়ান সুক লাইখা ওয়ান সুক নাই বো করই সরকার নব আসুক ওয়ান সুক লাই ওয়ান সুক দং হিনমা বো সালাইমা বো খনাই হেদি বানা ও নকনি মাইতকনি মুই মাইতক নি মাই সুদাসী ফাই মখা চাফাইছো পিয়া বাবু মখানো তেওয়াইসা ভাইকে বলঙ্গ কিফিল রহনাই বলঙ্গ বিনি চামং সামনাই

0: ফাইচানা ফানি করি আবো সিমি সালাই দিল ফিয়াবা আবনি বাইকে ইয়ক নাই আবো সালাই না
1: আবনি সলিউশন লামা নাই তোলাই মুখা পিপিওকে রুফাই ফরেস্ট আর রক রমইনা দলিনি সিনে থেকে তাবো সিনি পারাবো না আনি সিনি থাইপং নিনি থালিগ রক ইভেন আনি যে অবরগতা ও সাত টাকার হোক হাইতে কিউই রক লাঙ্গে কাছে পাইপ রক লরি রে হই নব খাই থঙ্গই টংফাইলাইও আবো বেলাই সেবু আবো কিরমা সিং জং নাই সরাই রং সু সে উপায় রং মকলি টং সু কিরমা সিং জং আনসাস
0: হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম বুড়িগাঁও কিরে যায় বলে মখরা
1: আবো না ফাইদি সিং ও সংসার সিনি ইয়াফাও না কাহাম হামিয়া ইয়াফার জাগবা সিং বিশাপা না ওয়ান সুগুলা না আপনি সাবেন চার চার বেলাই হামবাই
0: হামবাই হামবাই হামবাই মারে কিছু তাকে বুকু তিনি হায়ং হাসিং খং খামানি তে খরান উংমানি কাসমানি সাল হেনিব পালাই জাগাই দং তিনি জুননি সালমারি চিছেনি সেভেন্টিন জুন তিনি নেওয়া সালন হায়ং গনাঙ্গই ন মরুকরণ বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস নি পালাই জাগাই দঙ্গ জাতিসংঘ ইয়াকাবা ইউনাইটেড নেশনস 1994 ইংরাজি বিষয় অ সালন সাকলাই রিব অবনি বিশংতেই হা কোয়াক মানি হা কচক মানি কাসুনানি হাসিং খং উংতং মানি কাসুনানি অবন না হারম হ্যালো হ্যালো হ্যালো খরাং কিছা কচ কচ কই ফাইও তো সাড়ে এখন তিনি টপিক বলংগা নি লাংমা বলং না নি লাংমা হইতা দুই মিনিট বিষয় মা পাইলে নাই সাড়ে জরা পাই নাই তোহা হায়ুনি খরাং পান পাই নাই তোহা আপনি মা
2: সালাই
0: সাদে কক্রই সাদে তাক দেড় মিনিট জরা দখন দিন বাকে
2: আগে আগে নিয়তো বু ফাঙ্গা ফুলকে বা খুম্বু বার বাহি মতন ফাই ফুম্বু বেবান বা মানে বাকি নমন বাহাই কি খালে ফাই বলঙ্গ থাং খুম্বু বার বাহি তাবো অংকে তো বলঙ্গ তাবো অংকে তো কামিয়ান তাই গান আর অংকে রাবার বাগান তুই রাই নাই থাই কেউ বাহিছে মাসে নাই তুই বড় বাহিছে
0: জানি
2: আপনি বাগুই নাকে বলুন আমি বা বিখে হান্ড্রেড চুক মানে কি বলং না হান্ড্রেড সব তো সাংগিং কে সিরা খানা তাই জনা জায়গা ওর ওর বাগান আছে সব দিন ওর বুসু সাতুং মা জায়গা ওকে বুসু ওর পেসাং
0: সাকলম
2: আগুলি আগুলি টাউন ফাং ইয়াং নৌ কত বিল্ডিং কত কত বেগাম খাকচাং মাই আপলে অম চিন বাগুই বুং ইয়া যে টংনাই রুং বাগুই ওর খাকচাং ইয়া
0: হামবাই বেলেকে তাকুক বেলেকে হামবাই ছটে পঞ্চান্ন সিমতে অবশ্যই কৃং ফিরি দৌ তাবুক জ্বর তরিখা আসুক নপাইখা মারে কিছু তাকুক বহু ছয়টা পঞ্চান্ন সিমি হায়ুনি খরাং পান্দানলো যা লাইফিনাই তাবুকনি বাকি আসুক নাকি মালা লাইফিনাই

0: পুঙ্কাহাম
1: পুঙ্কাহাম
0: আকাশবাণী আগরতলা, তিনি স্রাংশাল তালক্রান তালনি শালনি চিসনি শালমারি চিবরিরা থামচিবা তিব্রা বিশিখ জুন তালনি শালনি চিসনি শালমারি নৈশাই নিচিদক ইংরেজি বিশি চীন পান্ধা নৈরা থামচিদক পয়েন্ট বেড়ে মিটার্স এবার সাসাইনিরা দকচিচক কিলোহার্য আওয়াই নিত ফুঙ্কচাং জরানি খাকা হামিয়া ফরে তাবক চ্যাংজাগ চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্ধা হায়ুনি খরাং তিনি হায়ুনি খরাং পান্ধাও যতন লাম সগ আও চং শালপুরমনি হায় তিনি ব খালায় ককা হামর তিনি ককা হাম চং খালায় স্বামী বিবেকানন্দ শালাংমানি কক ব শালাংখা আং পুইতো খায়ো কেব বিনি মান বান্তা মান্নানি বাকে চোখ যাখনকে বন হায়ুনি জেসে ফানফানো শ্যাম্পলে মানিয়া বতেই ব শালাংখা বরক লাংমা তংসাক ন সরংনা নাঙ্গো আবনি বাকে যেন যতন সরংথাই কলায়ো ওয়ানসুকমুং ন চিনি লাংমা অবন থিনাং ন লাংমা তংসাক সরংনা নাংথাই হেনে ব শালাংখা কিসা মিশা মানিয়াঙ্গে খা বাইবানি যায়া তাই শাক শাক নিবাগে সিমি কাইতনি ধানি তার শরী দিহানি ব শালাংখা তাই আবনি বাগিন বরক রক বুইনি বাগেই ব সরিনা নাংথাই বতে ব শালাংখা খা দিয়ে ফান্ন ফান খা ও ফানথনখাই যে সামুং ন টাংনা নিবাগে যেন বসকাঙ্গই থাঙ্গই মানো বতে ব শাকা বাচা দি সিসা দি নিনি নাহার মংনি লামানো নাহার মাং তংদি তাই নং হিমানে মাংই তন্দি বতে ব শালাংখা নরক মুচিসা মেথরসা হনে কেবন তা নাসলে দি কেবন তা জলি দি বরক ন ব হামজাক দি তামনি হিমালে বরক ব বরক ন বরক ব চিনি ফায়ং যেন বরক ন হামজাক না নাংথাই আশেক জরা চেন খানালাইকা স্বামী বিবেকানন্দ সাইকলাংমানি কক রক
1: ফারিতাবো খালায় না লাইথাংনি বিশিরক তিনি তুই সালো তামো তামো পাতিবি থাকা লাইবুমানি লাই কিচা ফিলি নাইলে না ফাইদি 1631 খ্রিস্ট বিশি তিনি হাই সালন মোঘল সম্রাট শাহজাহানী লগি সং আবাহিক মমতাজ মহল থইজাও বন মৈতু খাইন শাহজাহান তাজমহল সনাম ভারতনি পইলা জেট বিমান বেখুং HF-24 মেরাট 1961 তিনি হাই সালন পুইলা নখাও বিশাও 1887 খ্রিস্ট বিশি তিনি হাই সালন ইয়কমা জবা খাইনাই তে মধ্যপ্রদেশ নি মন্ত্রী অকরা কচাম কাইলাসনাথ কাজুর আশায়ু তিনি হাই সালন 1903 খ্রিস্ট বিশ আসামনি কগ্রবাইগ্রং কগ্রবাইনাই সৈগ্রং থুংনুক মশানাই সনামনাই তে ইয়কমা সভা খাইলাংনাই মুঙ্গনাং বরক জ্যোতি প্রসাদ আগরওয়াল আসেমানি সাল

0: 1573 খ্রিস্ট বিশি তিনি হাই সালন ভারতী মুঙ্গনাং অলিম্পিক ব্রোঞ্জ সকাত মাঞ্জাক টেনিস স্টার হিনি সিনি জাগো লিয়েন্ডার পেস ব আশায়ও 1973 খ্রিস্ট বিশিও তিনি হাই সাল ফাদি হায়ং নিবখাও কিসা উফিলাই এনে তিনি ভারত হাকতনি উল স্ট্যাচু অফ লিবার্টি নিউ ইয়র্ক তিনি হাই সালন 1885 1885 খ্রিস্ট বিশিও সগয় অব ফ্রান্স রহমানি অব আমেরিকানি ইয়ক সামনি কাসা মারি হিনে সিনি জাগি তঙ্গ 1944 খ্রিস্ট বিশি তিনি হাই সালন ডেনমার্ক নি ইয়াক নি ইয়গই ইয়ক সামা মানো আইসল্যান্ড হাকতর মানক সিং তাকো বুকু তিনি হাই সালন ও জে সিমসন পুলিশ বাইরি ফিক জাগাই আমেরিকানি ফুটবল থেঙ্করংনি গাড়ি ন আবো বাই ফোনক জাগো আবো 1994 ইংরাজি বিশি আশিক জোড়া খানাবাইকা লাই থাংনাই বিশিরগ তিনি হাই সালো তামো তামো পাতি ওই থাঙ্কা মারে কিছিং তাকো বুকু তিনি হায়ং হাসিং খং তে খরান এবার ওয়াতি ফাইয়া কাসমানি সাল বহিনে পালাই জাগি দো হায়ং গনাঙ্গে তিনি সাল অব পালাই জাগি দো অব 1994 খ্রিস্ট বিশিব জাতিসংঘ উইয়াকে বা ইউনাইটেড নেশনস বরক অসালন হা কাক মানে কাসনানি তৈন খাতিনানি বাকি লুকুরকন সিরিনানি বাকি ওয়াতি ফাইয়ানি বাকি দেরামংমানি বাকি হাসিং খং বাংরক বাংরক তমনি বাকি বড় রকনি মাইরক মুখেতং রক খাইনা জায়গা করেই উঙ্গি তঙ্গনি বাকি তৈ রক মানথকি অঙ্গি তঙ্গনি বাকি লুকুরকন তাম খাইনা নাং অসিসা মুং রিনানি বাকিন তিনি সাল হায়ং হাসিং খং উংমানি তে অতি ফাইয়াং মানে কাসমা সাল হিনে হায়ং গনাঙ্গি পালাই জাগি দঙ্গ বড় রকনি চামং তৈ হাবানি জুদা জুদা তংমুং অ হায়ং তাবুক হাসিং খং বাংলুক বাংলুং তংমানি বাকি মাতৈ ফাইয়ানি বাকি হার কচক থাংমানি বাকি খরান ঙি তংমানি বাকি বেলাইখে দেরাবই দঙ্গ অবনি ইয়াকনি ইয়কনানি লামাংখা বুফাং কাইনানি তৈ খাদিনানি তৈ কাহাম রাইদাতৈ মিখতং থাইকতং মাইরক খাইনানি তৈ হারক কাহাম উং তংমানি হামিয়াং থাকা হিংকাই আরো মিখতং থাইকতং মাইফানো কাইদি আবো তৈ হামিয়া তৈ অ হা হামৈ তংমানি বাহাইকে হামিনাই অবনো কাসনানি তৈ কাইসা হিংকাই হায়ং গনাঙ্গিন বেলাই কিরিমা সিনচা ঘন্টা গাইছেও ফুটবল মাত কাইব্রি বে বাক্সা বলং গমাওই দঙ্গ অবন কাসনানি অবব কাইসা অসাল পালাইমানি নাহারমুং 50 মিলিয়ন বরক বসকাং এক দশকনি বিসিং বরকনি টংথাই কমানাই হিনে সাজাগো অবন বাগিন তিনি সালন পালাইলেন ফাইদি বড়রকন সিচারিওয়ান বুফাং কাইনাই বুফাং তাইনি টংনাই বুফাং চাকরা কতর ফাংসা বরক খরক তামন অক্সিজেন দিও অবু ফাংন টান খাইকে হায়ং কমানাই হায়ং কমাখাই লাংমাবো কমানাই বনি বাগিনা তিনি সাল হায়ং হাসিং খং উঙ্গি টংমানি তে ওয়াতি ফাইয়াংমানি কাসমানি সালিনি পালাই জাগি টংগো
1: আও আশিক জরা চং খানালাইখা তিনি সালনি কক তিনি তাম সাল আ সাল ন পালাই তামনি বাকি চিং পালাই যাক আমো চিং শিলাইকা তাব খালায়ন তিনি হোক বানী কক যেন তিনি খালায়ন শশা কাইমেনো লগে কক শশান চিং যত্ন সিনেব আও শশান চিং পদরে পদ খে যাওই দো তাই

0: যাওয়াইব ভাইও, যেন মাইসিং সাসলাং শশা মানো, শশা যেন কমন খাইব যাও, তাই গথং গাইব যাও, তাই আবনি বিশিং যেন তিনি খালায় যেন স্যালাড খাইমাং শশা জামানে, শশা গথং যাকাঙ্কাকাই যিনি বসাগো দই ইয়া মা দই গ্রী আমহাকাই যেন দই রে সাজাক দো, তাই কলমা মল শশা বেলাইখানে চিনি শাকনি বাকি নাঙ্গ আবনি বাকিও যেন শশা নেলার খাই যা মানুগ চিনি হায়ুঙ্গ পদরে পদ শশা নি জাত দঙ্গ আবনি বিশিং দঙ্গ আমেরিকান কাকম্বর লিমন কাকম্বর সারা এবা ব্রুসলি আসলি হ্যাঁ দিবা দাসের পদরে পদ, তাই গাইসা সাজাক দঙ্গ শশাও বেলায় ক্যারোটিন মানথকমানি বাকি চিনি সাকর রোগ থেকে এবার সাকর রোগ যেন পদরে পদ হয়সা ওই থাঙ্গ এবার চুচাই রোগ কালাইমানি নগো আব শশা নি বিশিংতে আব হামো হলে সাজাক দঙ্গ, তাই মোখাং রোগব আমাকে শশানি জেবো তৈ ফুলকাকাই আবো হামো হনে সাজাক দো, তাই শশা চামানি আগুলো চিনি শাকনি হিলিকমা এবা ওয়েট লসব যেন খালাইমানো হনে সাজাক দো, তাই শশাও অ্যান্টি অক্সিডেন্ট বেলাইখানো মানথব আও শশা কাইনানি হিনকাই হুকবানি রায়দাতেই সাজাক দো, যে কাইনানি এবা বাড়ি ক্ষেত আবনো ওয়াইরে ওয়াই আলচু আহি ওয়াচিং বচিং করে খেয়ে হাসুবুক সুবুকাই নানা নাংনাই, তাই শশা বুচলেই বাই শশা বুচলে চালমানি হিঙাকে থামচি সেন্টিমিটার হাক চালমা নাংনাই, তাই নালা বাই নালা চালমানি হিঙ্কে ফুট কাইনি হিঙ্কে যাও হনে সাজাক দঙ্গ, তাই খসর না খাবো খসরি মানো আমার ফুট কাইসা তাই খাক সাকাইব খালাইবেন হাক চালমানি, শশা কাইনানি ফুরুঙ্গে হাও বেবিস্টিন সাপলি রুনা নাংনাই, তাই হাতি বাড়নি সেকাংন ইউরিয়া পটাস তাই মুসকি গ্রান বাই হা কাহাম কাই সাপলি জানা নাংনাই, ওলোকাই নালা খাই বসলেই ফপমানি আগুলো সালচি রংনি বিশিঙ্গন বুক মুখ পেরমানি নগো আফ্রু হুঙ্কাই যেন বলাই লাই সালাইনি ভাইপুর হুঙ্কাই যাইকে নাইনে নাংনাই বড় আচাই বড় আচাইয়া, তাই যে আচাইয়া জায়গাও যেন তাইসা বুসলি ফবৈর না নাংনাই, অলকাই মুলাই লাইনি লাইথাম ভাইপুরকে যেন হা কিসা পম রা নাংনাই, তাই বসক ভাইপুরকে যেন আমো ওয়া বাই খাওয়াই দং রে রা নাংনাই, দংরমানি ইয়াগুলোবো যেন ইয়া ফাওয়া কিসা সাপুরকে পটাস রিমানো বোবার ভাইপুরু, তাই আবনি ইয়াগুলো হকাই যেন তৈ কিসা কিসা রা নাংনাই তৈ গ্রী ইং দংখাকাই পেয়াবা যে তৈ গ্রী ক্ষেত এবার বাড়ি আরও যেন হাতি বারস ওয়াইসা সেকমানো তৈ জমই টন মানো, তাই ওলত আতৈও যেন চপ মানিন যেন নালাতে খেবই রহর মানো, শশা বসক বাই বসক বেলাই ন কবুল খাঙ্গাকাই আফর কল খাই জানি যা দঙ্গ গসঙ্গে রা নাংনাই, আমাকে শশা কাইখে আঙ্গাকে যেন তাল নেই হাইকাবা তাল খাকসা নিবিশিঙ্গন যেন শশা চাই মানো আশেক জরা যেন খালাইকে শশা কাই মানো রেখে
1: সা খামক্রানিকগো যেন তিনি খালাইনাই সান স্ট্রোক এবা হিট স্ট্রোক উমনতেই ককথা জাথানি মে তাল বাই জুন তাল বেলাইখে সাতং তুমানি বাকি তুমফ্লামানি বাকি অজরাব বড়কনি সাগ তৈ গ্রী রানী থাঙ্গনি বাকি তৈনি বিয়ালমানি বাকি হিট স্ট্রোক একেবা সান স্ট্রোক ফুনে এগারোটানি সিমি সারিকনি দামব্রী জরা তুং বেলাই কুতুংনি জরাব সাতং মানজা খাইকাই আবো বাই চিনি সাকুর সিমি

0: আমিয়াংয়া চিনি বসাকবো হামিয়াঙো থানায় বিশি বাজিও পঞ্চাশ বছর হিট স্ট্রোক একেবারে সান স্ট্রোক নিবাগৈ বেবাগৈ সতেরো হাজার বরক থেকা সাতুঙ্গ নংখরমা নিবাগৈ মোখাং বখরক বসাক বেলাকে সাতুং নাংম নিবাগৈ সাগ তৈনি বিয়াল একেবারে তৈরানী থাকা হিগে ন অ হিট স্ট্রোক উংনানি বেলাকে দৌই থাঙ্গো হিট স্ট্রোক উংখা হিঙ্কে বাহিকে সাইমান আবার তামো নুকজাত জেফ্রু বরক সাতুঙ্গ জরা কদক মারো মৈতঙ্গ বসাগো সাতুং নাঙ্গো মোখাং বখরক রক সাতুং মানজাকৈ বেলাইখে কুতুং বাই মানজাকমনি উল আপ্রুন সান স্ট্রুক একবা হির স্ট্রুক উঙ্গো হির স্ট্রুক মানে বাকে বসাগো বেলাইখে তুংমানি গবাঙ্গি থাঙ্গো তৈনি বিয়ালুঙ্গো একবার সাকনে তৈ রানসাবি থাঙ্গো হিট স্ট্রোক হিঙ্গাই কলম ইয়াঙি থাকাই ফিয়াবা বসাকে বেলাইকে তুংনাই আপ্রো বসাক ক্র্যাম্প উঙ্গো তে বড় রক কে সাক কে বেলঙি থাঙ্গো হিট স্ট্রোক হিঙ্গাই আচমসা লেঙি বথাঙি মানো অজ্ঞানঙিতা তে বখরক মিহিম জাকনাই আয়ুক মুয়ুক উংনাই বসাকবো হামিয়াংনাই তে ওয়া ওয়ানা জাকনাই অমহাই ইংখা হিঙ্কাই হিট স্ট্রোক একেবারে সান স্ট্রোক উংখাহিনাই সাইমানদি বসাক বেলাইখে তুংনাই বসাক চাক সৌই ফাইনাই তে হামা হরমানি নামানি অব বেলাইখে দনাই তে আবো সিমিয়া বসাক চাক সৌই দংফানো বসাক তুংফ্লাই দংফানো ফিয়াবা কলম দিখাই ফাইগলাক অমহাই হিঙ্কাই হিট স্ট্রোক একেবারে সান স্ট্রোক উংখাহিনাই সাইমানাই হিট স্ট্রোক একেবারে সান স্ট্রোক হাঙ্গাই বড় রকমের কিডনি বমতম লিভার হার্ট একেবারে চিনি বসাকনি বাহানক আবরগ দালবি দালি দেরা মুফাই মানো যতনি সিলাই কিডনি যতন দেরা মুফাই তাম হিনমালে বসাগ তৈ রানী থাকমানি বাকে অ তৈনি বিয়ালনি বাকে কিডনি বেলাইকে জঞ্জালক লাইও ইরুক এসিড বো বাঙি থাঙি মানো হিট স্ট্রোক একেবারে সান স্ট্রোক মানে বাকে গবাম বরক সান স্ট্রোক উংখাই থানো ফিয়াবা বিনি বসাকনি দাল বিদাল জঞ্জাল ফাই মানো তে হির স্ট্রোক একেবারে সান স্ট্রোক উংমানি উল কাহামকে ডাক্তার বাই নাইজাগিয়া হিঙ্কাই বরক থানো মানো হির স্ট্রোক একেবারে সান স্ট্রোক জং বহাইকে বানচিনাই একেবারে থাকায় দুই গবাম গবাংখে মা নাই সাতুং বেলাই তুং তোমানে জ্বর সাতুং মানজাগে মা তংনাই সাতুঙ্গ থাকে সাতি রক হুঙি মা থাকায় রি রক হুঙি মা থাকাই দেই দুই গবাং গবাংখাই নদি বুথাইনি বুতৈ ফলনি রস মা নাই ও আর এস মা নাই সসা রক মমফল রক দই দালিম জাকাহাই অ হিট স্ট্রোকনি ইয়াকনি ইয়গৈ তংমানো দেই গচাং জাগাও মা তংনাই কুতুং বাই জালি মা তংনাই অবহিঙ্কাই অ হিট স্ট্রোক সান স্ট্রোকনি ইয়াকনি ইয়গৈ মানো অবহাইকে দংখাহিঙ্কাই আসে জোড়া সাক খামক্রেনি গগ সান স্ট্রোক এ হিট স্ট্রোক তৈ ককথাই জাথাইনি খনালাই খাসং
1: আও হিঙ্কাই তাবো খনালাই না কক থুম রক মন্ত্রী মখরক নরেন্দ্র মোদিনি তৈ ফাংবাই কেন্দ্রনি হাপাং বিশি জিনে পৌমানো রগৈ হাস্তিনি যত থাই রগন জনকল্যাণ শিবির হেকাবা লোক হামক্রাই শিবির সংসা জাগাই দঙ্গ আও অমাহাইন ডুকলি ব্লক ব্লক ব্যারামনি লোক হামক্রাই শিবির সংসা জাগানো সাজাক আমচাইনি লোকরগ্ন শিবিরনি সেবসাব নাহারনানি বাকে কম কাশ কবক খরচকা
0: বুসকাং জুন তালনি সাল নিচিসা জং যত সিও হায়ং ইয়োগা সাল ও সাল মোহনপুর সাব ডিভিশন হায়ং ইয়োগা সাল পালাই জাকনে মোহনপুর ব্রী রকনি ক্লাস টুয়েলভনি রংনখলা সিকলা রুগজাক তৈ থম নাইখংনি সাকতার মাই ও হায়ং ইয়োগা সাল পালাই জাকনে হিনে সাজাকা আ সাল মহকুমানি জুদা জুদা রংনকনি বেবাগৈ থামরা সঙ্গনাই

0: ani agote kaisa kok thum tongo amang kai khuai jelani jela kerong adong kom kaso shaklaikya aro lok adalot khrai jakana abang kai etalni shalni chi shani simi shalni chi tham shalmani jara
1: buskan shalmari chi sa ma jun talni jampu jela সাব ডিভিশনের হায়ং ইউগা সাল পালাই যাক নাই টাকার জলানি জহর নবোদয় রংনক নি নখলাও শিকলা রুগজাকতেই থং নাইখুংনি লোয়াজিমা বাই ও হায়ং ইউগা সাল পালাই যাক নাই হিনে সাজাক্ষা আরব হাইনহাই গবাংমা সরংনাই সরংনাই জকসং ইয়োগা খাইনের বগে মানজাক লাইনে হিনে সাজাক্ষা
0: আশা জরা চং কক থমরক খনা লাইকা তাবক খনা লাইনে শেবগো বড়ক তলাং মানি কক্রক এসি সিআর রেলওয়ে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2026 বেকলি তঙ্গ 1079 পথ অবহাই সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে নি বাকে সাজাকা পথ নিমুকা এক অ্যাপ্রেন্টিস অবহাই নাগপুর ডিভিশন মতিবাগ ওয়ার্কশপ কয়বলাই রানানি পাইথাক সালকাই ই তালনি সাল চিচার সালমানি জরা নৈশাই নিজিত ইংরেজি বিশিনী রংমা রিংনা নামায় মাধ্যমিক পাস তাই মানমারি ও টংনা নামায় রাও বাচি নম্বর মানজাক উমরুনা নামায় বিশি চিবানী সিমি বিশি নৈচিপ্রী বিশিঙ্গ ফিয়া খাতিজাক রংনি বাকে কিসাসক উমন লাইজাক ফানো চৌগন হই সাজাক দ তাই বংনি লগি ও আইটিআই খলাইজাক নি মান মারিব টংনা নামায় তাই রিটেন টেস্ট হাইকে বা সৈমু আমজুমু নাহার জাগলাক তাই স্টাইপেন রেজাকনাই অ্যাপ্রেন্টিসশিপ রোলস নরগই বরং স্টাইপেন রেজাগনে তাল থিগে তাই তেব কাহাম

0: সাইমার নামও চংখায় বরক এসি ইয়ার ইন্ডিয়ান রেলওয়ে ডট গভ ডট ইনও নাই মানায় তাই অ্যাপ্রেন্টেনশিপ পোর্টালও থাঙে বরক অনলাইনও অ কয়বলাই রেনা নাঙায় আশিক জরা সেবক বরক তলাংমানি কক খনাবাইকা তাবো খনালাইনে নকবার তৈবানি কক রক
1: নবর তৈবানি সিকাংবারিয়ানি কক তোমার গই সাইমানকা নখাও জমুই দংনাই বাক্সা বাক্সা আমসায় ফেরাং কগৈ নবার ফাই ওয়াতি ফানো ওয়াই মানো অব নর্থ ধলাই গুমতি সিপাহীজলা দে সাউথ ডিস্ট্রিক্টনি জুতা জুতা ফাইরগ কিসা মিসা ওয়াতৈ ওয়াই মানো ফেরাং কগৈ নবার ওয়াতৈ ফাই মানো বসকাং দামনি সিরবিরিয় তুংমারি দোকানো 33 ডিগ্রি সেলসিয়াস তে তুংখ্লাইমারি দোকানো 25 ডিগ্রি সেলসিয়াস গানাগেনিব থাই দামনি সিবিরিও তুংমারি সমানী নুকজাখা তুংসামারি 33.2 ডিগ্রি সেলসিয়াস তুংখ্লাইমারি 26.2 ডিগ্রি সেলসিয়াস আসে জোড়া নবরতিবনি কক খনাবাইখা
0: তাবো খনাবাই রুচামুক রুচামুক খরং বিকাশ রায় দেববর্মা আং সুপ্রভা
1: তে আং তাপস

আশ্বর্যরা বিকাশ রায় দেববর্মণি খোক্তি রেসাবজাগ্র সাম্বং খানা মাইকা আকাশবাণী আগরতলা তাই কিসা জরানি ওলন খানা বাইনে সংস্কৃত তাই হিন্দি ককদমা দিল্লি নিশিমি আওয়াই খেলাই যা আশ্বর্যরা হায়ুনি খরাং পান্দা খানা বাইকা অরণ্য পাইকা তিনি হায়ুনি খরাং পান্দা যতরণ হাম্বায়।

আরকিছুই তাকে বহু হাইন হাই কিভিল ফেপিকা হাইন খরং পান্ডনে উলো নরক যতন তেওসে কতাল খেলাম সুফিরো নরক পান্ডনে খাই তো 101.6 এবা 7.2 মেগাহার্জ নরক বৈতং তা

0: बस नरेन घिसिङ नरेन दाखो मारे घिसिङ दाखो बखो जों कक सालाय थांनायमोन दिनैनि पान्दानि टपिक खा बलं आनि लांमा कल खालायदि 232625323 नै थाम नै दक नै बा थाम अ नाम्बार हेलो हेलो हेलो বিধান তাম জিতেন্দ্র দেন সেখা
1: জিতেন্দ্র জিতেন্দ্র
0: দশ সালি তাকো তাম হিংকা ফাংচারা কাই দঙ্গ হ্যালো কাহাম কক কাহাম কক ঠিক আছে খরাং কতরকে সারি দেখো ঠিক আছে বুকুক গানা তলাং নি নিনি আ বখক ন আং
1: বুকুং কতর ন কাই দঙ্গ
0: অ অ দ সারি কতর বড় কাই নি নক নি নক গানা উদ কাই আবা বাগ থাঙ্গে হামাই হ্যালো চিনি নানা থাকু চং ককর ওয়ান সুক নাই তাই বরক ন বুফাং রক কাইমানো গো ওয়ার রক কাইমানো গো দাল বিদাল খুম রক কাইমানো গো আবো চ কাই দিহিন সাইয়াপান বরক কাইলংমা রক ন মৈতু খাই জমু কাইনে নামো হিনে বখা থাঙো না কাইনামো চাই হাই দিবা আবন বগে নং যে তাবক বুফাং বাফাং কাই তংমানি আবো নিন চেরাই নিন নসুর রক্তকে নিন গান বড় রক্তকে কাই দিন সাকাই তো আবো তো চাও ন ফিয়াবা কাই দিন সাইপানো নিন কাইমানু খাঙ্কায় বড় রক বলে বুফাং কায়ো জমু কাইনে নামো হিনে কিসেলো ওয়ানসু কংখায় চে হাই দিবা না হামবাই তাকু খামবাই হামবাই হামবাই হামবাই আও তাকো খরক সব ফাঙ্কাই তঙহই খনাই বেলাই তংথকা কামিনি বড়রক আসলে কামি তঙে বড়রক দা আগিনি বড়রক ফানো বড়ক বিজ্ঞান বুফাঙ্গা ফাংতানি বাই খাকাই চং বক কমর নাই আমতে রকিনি বসে সিসি আসাইমিয়া ফিয়াবা বলঙ্গ তঙে রক হাবার বাই তঙে রক বড়ক বুফাং ওয়াফাং দাল বিদাল ফল ফকলার কাইনানি বেলাইকে হামজাগো কায়ো বড়ক বড়ক নাঙহিনি কায়ো হামজাকমা বাকি বুকায়ো হ্যালো
2: হ্যালো ফুঙ্কা হাম দা রানো বেলাই খে সালকা মানে কান্দাও খুলমিয়া করো বেলাই খে ফুঙ্কা হাম
0: ফুঙ্কা রানো
2: আং ইয়াং ইয়াং শিবচন্দ্র পারানি রবীন্দ্র দেব রমা দা
0: তাকু রবি সিনে উন ন খরাং খানা কেন চংমান খা সাদে
2: ফুঙ্কা তাই তো খানা চং নাই রক্ষিনি না নাঙ্গলা হে দা
0: আও আচ্ছা তাকু রবীন্দ্র রকনি ইয়াং ও আং সগাং ন কক্সি সংগ্রা নাই ন নরকনি ইয়াং ও মন বরই রক ও গদা জামো গরক আমতি রক জামো রক ততংখ নং মন বরই রক নু
2: দারা
0: মন বরই রক
2: নং বরই রক গ পংফান দ দারা আগিনে হাইলে নং দিয়া বলল না লেখে নে রই মানো আ বুকু বাই তাই তাই তিন তা বু সাংতং খ তাই তিন তা
0: বড় তং সাব তাও খন
2: আও ইয়াঙ্গানি বাগান ফাসি ন লাবার বাগান গানা ফাসি
0: আবন কামি বড়ক আনা আমি বড়ক থাঙে সেগি চালাই দাঙ্কা
2: এ চালায় চালায় শেখ আং আকলাই লাস থাকবেন

0: dara
1: eh
0: tumi ke khan kuma sai thaisu ba ta hakra ni khosa oi ba changa ta
1: tongo hin saiman bai thangta na
0: eh an thaisu khang no ngka nang ha bo no sa jang nai to sung sa na ni na ho da ku no da wa ang to khai ye bo di si sa wo bo kom sa wo o ma ha jo khai ye
1: চাজাকে মাইন চাজাকে মাইন চালাইন ফিয়াবা নাংমাসে টংনা নাঙো যেন সিমিলা চালাইবা টক টক চালা লাগে দিবা বুথাই মাহানি আঙে বেদে কতর কতর টানাই চানাই বামতিব তঙ্গো না
0: এ তঙ্গো
1: এ আমতে বড় আকল করে খাও সিমারি করে আমতে বড় রক নিবাগই ফিয়াবা দেরাও হেদা
0: এ দেরাও মাসানি দারতে ন নং তজা সানা চকে বাং ও বলা হেদবা নকে দিনি বড় কাহন হঞ্জা কাতা মাসানি দারতে ন আইলে ব খাই না সকেরে
1: নং তিনি সাজা মাসা হন ফেব খালি ইংগাই বুফাং তান গাউখে নং বড় মাসা সিনাই
0: এ
1: আনো মানছি গিয়া
0: বুফাং তান খাগা তো সবিস থানাই হেডা সবই খাও গুসু গুসু বা পাই কি নাই আছে বলাই র তো মই ইয়া
1: বাগে থানাই তা থই এ
0: থই খাও যে তান দা গর্তে গাই এ আবন দারা আং থানা মো সুমা খাবো ন সেই তো সেই তারা ফাগে তো বুফাং কিন্তু বুফাং নি দালে লাং মা অ হাবাই সাকা নি তলা ওয়া সং তাওই থানা নি যে হে দেবা সং বুফাং সেই বসুক সে কাহাম কাহাম ভিটামিন না হে দেবা সং বিগান বন বিগান বয় পরি খানো খাইব না দারা বিগানি তো পুরা বুফাং নি না সে অক্সিজেন নি না পুরা পরি খানো খাইব না তা হাঁকা সং এ আব না সে বাগান তো খাজে তাবং নি যে সল বা মা খাজে নি হে দেবা তাবো কিসা মিসা নারাগে চানো নাঙ্গ হংক নগ যে মামানি কাইলে যে নাঙ্গ হেডবা এটা বেলা সকাল কিবা যোগা সিনে লাংমানি বাজে সিনে বসাংনি বাজে বেলা ন যতনি বাজে হামিয়াং নাই চা হেডা রুজি তো পদরে পদ ফাই চঙ্গ যাই যাই দারা আজি নি মল বাই তাবো নি মলনে খেরকা যাই যাই
1: ত্রিপুরা তো ত্রিপুরা চিনি হা ত্রিপুরাও তো তাওফন বলং কলং তং কোহিনি সাজাগো হেদিবা এবা তং তংয়ে রক্সিও বলং বাকি কমাউই তং হেদিবা
0: এ
1: ত্রিপুরাও বলং তং হিনেই সাজাক মানে অ ত্রিপুরা নসে বলং বসে কমাই তং সং সিও গে গাই এ জাগাও মিনি আয়ং স্টেট স্টেট কতর কতর বড় কবাং রক বংর বমা হেকে বলং কমাই তং খনা ওয়ান সুগনাই সিরি এ
0: আবন নিজি না থাইমান হেদিবা থামানে কক সাইসি পদরে পদ রোগ ফাঁকা অবলাবার কাইমেন বাজে বেলায় রোগ বংখা অমাহের সালাই বিল
1: বলঙ্গ থানা বাগ গই চামঙ্গ মানো বিথিব মানো হেদা
0: এ এ এ আবন ন খালাই তা আং বো খাও স রাবার কাইম বই ইয়া হঙ্গা সং বো ফাং ওয়া ফাং বরি না নাং না হে স বাম বাই সে বাসি কো ও হনে এ ইয়া মাই চাং খাও তা আও রবীন্দ্র ক খামান ছয় নিও হনে এ বড়ক সি কান থানা
1: যে আম চাইও বলঙ্গ তো আই ভাও থাং না দি তুমাবো আছে তুম থিয়া
0: এ হে এ আবাইনে বেরন মল চেন সুম কে তুম মার না নে নে ইন কি কো আ পি থাই সান সুতুম মানি মার
1: জেসে পান তুম থু সাতুম বলং তো হাঙ্কে আ বলং আ সাতুম তুম মানি বাই থাঙ্গি জি মাইয়া বহে দা
0: হে আর আন্দারে না তাও না
1: আর ওয়াই সেবন তেলাকার সঙ্গি তং নাই
0: এ পরা তেলাকার থান্দারে ইয়াব না তা দারা
1: ইনকে তাকু রবি সুম বু ফলো কাইলে নাই বু হাঙ্গওয়া ফাঙ্কাইলে নাই
0: নগ কাইলে

0: লেখা, তো নাম বেবা না সিনি গুরু ব ফটো পাঠবে রহকাতা
1: হামবাই হামবাই তাকুরবি হামবাই
0: হেনকা আছেন না থাকি না দারা
1: হামবাই হামবাই
0: লাইকা হামবাই
1: হামবাই তিনি তাকু উপানন্দ সালাঙ্কা বাইবেলের সিজাক দু কাইতর বরকন সামপুরু বরকন বুফাং ওয়াফাং বলং তে অপ্রকৃতি ব ইয়াফারি রেখা হাবার নয়াফারি রেখা ইয়াফার মা সিমিয়া ব সাকা নং অবনী বুবাগ্রা তে অবন নাইকল নানি বনি থানি নং নাইকল ইমাতনি নাই আমি হিনে হিংকে কাইতর সামপুরন বড় রকন ব সাকা অবনি তে অবন নং নাইকল দি অমাকে চিনি নুখুং খুঁজা খুঁজা চেফ্রু নাইকলানো বুফাং কালিয়ানো আফরু নুফিয়াবা হায়ং গনাঙ্গই বুফাং ওয়াফাং খুবলং মহাত্মা গান্ধী সালাঙ্কা বড় রক নি বাকে নামাসে ও হায়ুঙ্গ বলং দো ফিয়াবা বরক নি মুসুং মাসেক লুপ নামাসেক সম্পদ একেবারে বলংলে করি হে বসেকে সালাঙ্কা নাই আব কক থাইজাবেন সাইমান অজন্তই খেলায়ই যেসানব সামুং মা ফুরাংনাই হ্যালো হ্যালো ফুংকাহাম দাখুক সাদি সাদি সাদি গাহাম খাই সাদি নি খাইয়ং মানথক মান জায়গাও থানি নক বিশিং রকম তাতং দি নেটওয়ার্ক কাহামকে ফাইয়ানি মাইনানি বাকে নি খরাং সাই সাকে ফাইয়া তাবগলে ফাইকা সাদি দ তাকো
0: কই না না সাগ্রাস নাই যা আনি কে তো সার তাবো তো নগো ফানো তো নগো ফানো দেখা রাবার বাগান কাইরি খাদো কে আমা বাবা সুমাই তাবো কাজা ওয়ালাই মাতং কা আমি কে ফাসলাই বহু খাইউ দো বস্তরো বহু এই খাইমা জায়গাও বহু রাবার খাই যা বলং তো গোবাং মালে তো খাইবন সাকলাই আনো টেস্টার রাবাস কাইরি সিনাই কি তো বাবা সিকে আঙ্কে সাকাই হ্যাঁ রাবার কাইমা তো সামুং বহু আস সামুং খাইমা বহু আইচুর খাইনা না খাইবা সেই কল রৌন কাই খাঙ্কে টেস্টারে হামলাই তো রাবার বৈ তো রাং পয়সা আছে না কাই আলে বা নিজের বুমা চানাই বুমা চানাই নিজের নিশাগো খামখাইনে হাইরে রাবার বলং ওয়ার বুদ্রাইমানি বলং হইতে সার যত চাই সমান বরং হইতে চাই তো আবু তো যত খুব খাইও রাবার বাগান খেয়ে হুক খাইও রাবার বাগান খেয়ে যত জায়গাও ন বলং কমই সংখ্যা কে হুক খাইনা সে জায়গা রে খাং সংখ্যা কে হুক খাইনা মিশে বলং থাকবো কে বলং ন রাবার আসে প্রায় ইয়াও বলং থাকছেন আরো সংনা নাই বাবা শুনে থাকা বাবা থাকলাই ও হুক নালো মূসাকে ফল নাই নাই হাইবার তো রানা বুঝলে সুকাংলাই তো একটু বাগান হাইয়াকে লিচু বাগান খাইছি মানুষ
1: তো
0: গানাও তো দোক গানাও কাই যান কমলা লিচু না কম আসু নক গানাও অংকে
1: কুয়াই মানো আবো সিমে দিবা তাবো খাইসুক থাইপং গো বিয়ালংই ফাইও থাইপং সিরি সে তাক ফালনানি ইংগে পাই ফালগা কাই বসে রাংমান হেদা
0: ই হাই না স্যার মন থাকা থাই সে থাইপং বাগান তো খাইরি না হি স্যার কে বন ন যত ন ক বুঝাও যত জায়গা ন ইসান ম এফ এক বদল মান ক বুঝা এরা বা কাই খাইকে রাং বাগি সিং নাই তো তোর এই খরসা বনি বাগান হাত হামাইয়া বড় পুংসানা নাছি Yang ini bolongo, bolong songkang, kelemiar, apa, pek, sama, no.

0: 먹은 하파이나블린 북궁고
1: 아본다
0: 이거 니 북궁고 하파가니 북궁광 그분이 랑마 버러 동신이다 인대한 바 서랭 법태 농신이들레 배통파탐 농바신이들레 배통파탄로 하게 바하이 포티딘 그 승업 페이 두락 아잉바신이 버학 대하러 가이다 그 보롱니 코에다 보보니 코로든 카지 몬도라니 코케다 몬도라이 이로 그간까게 두아 তারপরে গ্রাম সিম্পল বুফাং রকনি না কি বলঙ্গ থাকে তো সাবাইয়া টক বহাই নি কেসে কাতা সালাইও টংলাইও টং থকজাংলাইও ই ফুল করে মসা আর বহাই নু মাসাই তাই আপে আনন্দতা
1: মসান্দে মসান্দে কক কক সামা তাম তাম কমু
0: হ্যাঁ
1: মসান্দে ইতা মনে কক কক চাও হং কমু ইন ছুরি ভাই
0: ই ক বরং নো কক চাও ক নি নি ক ক দুয়া বুফাং কাই ক জরাম বুফাং
1: আমলাই বসাও হবো না আমলাই আমলাই আমলাই বসাও হেদা
0: আমলাই আমলাই খাই ক্রেম আবা গি আবুং কা বলং নি ফসল আবু খাই আবু নো ইয়াং উ কো বিগান দ রিচার্জ খা খাই বেদে তান সুই কাই নে আবু তো বুক পারাও সে সাইরে না নি নাই চিউ ইকাই মম্বর আইনে তো আমি খৈ না নি গিয়া কো ইকাবা মম্বর আইনে নি গিয়া কো
1: জেরাম লোক বক মা খাই না
0: বুক করি খাতা বুক দুয়া বু ফং রব নুক থা দিয়া তা বুং কে জরাম বু ফং ওয়া জো জরাম তো নুক থে ফং বু ফং খাই একদম কামা এসে কইছে ফং মানে একদম মা
1: বকরাই বসা বসা না
0: এ আগে চিংসাই একদম মুবুতা কো আঙা মান লগি খুব কুবুনা থাকা গাহাই মত মুলি নাই আ মন্দরে কুমুন গাই নি নিয়ন্তি রক্ষা গই চাতা কো তারপরে তং ফং মানে নয় নয় রকম তা বুং ভানো নুক পরীক্ষা খাই নাই দিন জেসে পানো নগদ দামি দামি শিক্ষা দি চারতলা পাঁচতলা নকি খাবি কিন্তু বুফাং তলাও থাঙি যে মানে নিজে কিমান না হায়াও কোন সময় কি তাবো ও তুমান নিন প্রতিরোধ খাই না একমাত্র অস্ত্রকাই নিন বুফাং মার কাইছে নাই তাঙ্গু ইন্ডিয়া গি বুফাং কাই না এক সময়ও তিনি বুফাং কটমা কটমা কাবাক সুবাইয়া মায়ুং বাই বাল বালে ফালেই চাখা বরক বিভিন্ন রকম ফার্নিচারের সুনাম কারণ কিন্তু আগুন পরি আগুন পরিপূরণ খাই না হানি নাই তাই তা পয়সা দি না হানি নাই ওর আবার খাই লিখা কাই আবার বয় মনে একটা বত্তই মার্কে নাঙ্গো বনি কারণ বতো দুধ রাই বলে গাই হাই কাই বদ্ধ তৈ করি খান কাই গোবর নি আবন ন দুধ রাই দা বহুত তৈ নাং বলে ওর মুনি তো তৈ নাং হাই বুফাং ওয়া ফাং বত তৈ নাং বলে কা তৈলে বরন কাবার খাইছ নাই দা নখা সাকানি তুই সতনাই তো বুফাং সুবলে বুফাং সুবাব উব খাইনে তুই সতাই তো পাইও আগুনি বাগিনি না কবং নাই যে যতন বুফাং বছর বছর বুফাং কাইনানি কুকনি নামে বসাবতে নি নামে বুবা বুফা নি নামে বাগা খাইনে গেতাও রাবা দি পরিবর্তে আংতে কাছে কবং নাই নু সুঙ্গ এটাও যে থাইছুক থাইছুক বছর কাইছাবানো মানু বুথাই উসগাঙ্গ তিনি যে অতুল বিকাশ চাকমা বয়ান পাঁচ ছয় কেজি সে ফাইমানি দু বাগান থ
1: এক দুই মিনিট মিশিং মা এক
0: পয়সা পয়সা হিনকে আর থাইছুক আর থাইছুক বুমুং বাং মাসে ব্যানা না ফু আপেল ফু তাম তামু ফু সিগরা
1: ঠিক আছে
2: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে গতকাল তিনি এক অধিবেশনে বক্তব্য রাখেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসছি বিস্তারিত খবরে। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। গত বছর ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাতের পর দুই নেতার মধ্যে এটি প্রথম বৈঠক। আজকের এই সাক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘাতজনিত ঝুঁকি থেকে নাবিকদের সুরক্ষায় সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে নতুন অংশীদারিত্ব তৈরি এবং আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখেন। তিনি বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত বিশ্ব বাণিজ্যে ব্যাঘাত ঘটিয়েছে এবং বহু প্রাণহানির কারণ হয়েছে। তিনি বলেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। এই প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক সৌর জোট দুর্যোগ মোকাবিলায় সক্ষম পরিকাঠামো তৈরি, আন্তর্জাতিক জৈব জ্বালানি জোট মিশন লাইফ, এক পের মাকে নামের মতো ভারতের নেতৃত্বাধীন একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। শ্রী মোদী বলেন, শ্রীলঙ্কার ঘূর্ণিঝড় কিংবা আফগানিস্তানের ভূমিকম্প, মোজাম্বিকের বন্যা অথবা জামাইকার হ্যারিকেন, বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশগুলির দিকে ভারত সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী ফ্রান্সের এভিয়াতে G7 শিখর সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ আল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে ভিশন 2035 আওতায় দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে পশ্চিম এশিয়ায় শান্তি ও হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌচলাচল বজায় রাখার ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রী। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারতসহ বেশ কয়েকটি সহযোগী দেশের সঙ্গে মিলে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছে। G7 গোষ্ঠীর নেতারা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। এছাড়া নেতারা ইবোলার বিরল স্ট্রেনের বিরুদ্ধে টিকা, রোগ নির্ণয় পদ্ধতি এবং চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি G7 গোষ্ঠী ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে ত্বরান্বিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে পড়া কিষাও বহুমুখী বাঁধ প্রকল্পের বিষয়ে 6টি রাজ্য ঐক্যমতে পৌঁছয়। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান এই 6টি রাজ্য প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারকপত্র বা মৌ স্বাক্ষরে সম্মত হয়েছে। স্মারক স্বাক্ষরের পর প্রকল্পটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। নির্ধারিত কাঠামো অনুযায়ী প্রকল্পের জল সংক্রান্ত অংশের জন্য কেন্দ্রীয় সরকার 90% সহায়তা প্রদান করবে এবং বাকি 10% ব্যয় সংশ্লিষ্ট 6টি রাজ্য ভাগ করে নেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বস্তি পুনর্বাসন সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, দিল্লি বস্তি ও জে জে ক্লাস্টার পুনর্বাসন ও স্থানান্তর নীতি 2026 খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং দিল্লি সরকারকে দ্রুত বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে। 45 দিনের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা PPP মডেলে 5টি ক্লাস্টারের পুনর্বাসনের জন্য দরপত্র আহ্বান করার জন্য তিনি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি এবং দিল্লি আরবান শেল্টার ইম্প্রুভমেন্ট বোর্ডকে নির্দেশ দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় NTA জানিয়েছে, টেলিগ্রামে কিছু প্রতারক চ্যানেল খুলে পুনরায় হতে চলা পরীক্ষার প্রশ্নপত্র দেবার নাম করে 14,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দাবি করছে, কিন্তু এই পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে NTA স্পষ্ট জানিয়েছে। এছাড়া একটি অ্যাপের ব্যবহার বন্ধ করার কারণ ব্যাখ্যা করে NTA মহানির্দেশক অভিষেক সিং এর একটি ভিডিও প্রকাশ করেছে তারা।
1: Payment links in the way the fraud is perpetrated, there was no other option but to block them, especially for the commitment of the government and NTA to commit an error-free examination, NEET examination on 21st of June.
0: সংবাদ মাধ্যমকে শ্রী সিং বলেন, কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে এবং প্রতিটি প্রশ্নপত্র যাতে সম্পূর্ণ সুরক্ষিতভাবে প্রস্তুত করা হয় তা নিশ্চিত করতে NTA প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আইসল্যান্ডের জাতীয় দিবস উপলক্ষে সেদেশের বিদেশমন্ত্রী থরগেরদুর কাত্রিন গুনার্সদত্তির এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও আইসল্যান্ডের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ পাওয়া খবরে প্রথমার্ধের শেষে লিওনেল মেসির করা গোলে আর্জেন্টিনা এক গোলে এগিয়ে আছে। অন্যদিকে গ্রুপ জে এর ম্যাচে অস্ট্রিয়া জর্ডানের বিরুদ্ধে খেলবে। সান্তা ক্লারা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 9:30। রাত 10:30 পর্তুগাল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবে। খেলাটি হবে হাউস্টন স্টেডিয়ামে। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 1:30। অন্যদিকে গতকাল নরওয়ে ইরাককে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের আর্লিং হালান্ড 29 মিনিটে প্রথম গোল করে নরওয়েকে এগিয়ে দেন। এরপর ইরাকের আয়েমেন হুসেন 39 মিনিটে গোল পরিশোধ করেন। এরপর 43 মিনিটে হালান্ড, 76 মিনিটে মার্টিন ওডেগার্ড এবং দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে আয়েমেন হুসেনের একটি আত্মঘাতী গোলে জয়ের ব্যবধান বাড়ায় নরওয়ে। ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দেয়। 66 মিনিটে কিলিয়ান এমবাপে ও 82 মিনিটে ব্র্যাডলি বার্কোলা গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে সেনেগালের ইব্রাহিম এমবায়ে গোল করলে কিলিয়ান এমবাপে আবার গোল করে ব্যবধান বাড়ান। অন্যদিকে ইংগেলউড স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়েছে। লিডসের হেডিংলিতে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:00। গত রবিবার বার্মিংহ্যামে প্রথম ম্যাচে পাকিস্তানকে 64 রানে হারিয়ে দেয় ভারত। পুরুষদের ক্রিকেটে আজ লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30। সোহমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে। গত 13 জুন ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি বিঘ্নিত খেলায় ভারত 7 উইকেটে জিতেছিল। পুরুষদের ক্রিকেটে শ্রীলঙ্কার ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ত্রিদেশীয় এ সিরিজের ম্যাচে ভারত এ দল মুখোমুখি হবে আফগানিস্তান এ দলের। ভারতীয় সময় সকাল 10:00 শুরু হবে এই ম্যাচ। তিলক ভার্মার নেতৃত্বে ভারত এ দল সিরিজে এখনও পর্যন্ত 3টি ম্যাচের মধ্যে মাত্র 1টিতে জয় পেয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে গতকাল এফআইএইচ হকি উইমেন্স নেশনস কাপে ভারত 2-1 গোলে জাপানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। পুল এর এই ম্যাচে ভারতের হয়ে গোল করেন অধিনায়ক সালিমা তেতে ও লালরেম সিয়ামি। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন হিরামিৎসু আই। ম্যাচের সেরা খেলোয়াড় হন সালিমা তেতে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে আজ 2টি বড় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতে চলেছে। খেলগাঁওয়ে সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ এবং জাতীয় স্পিড কেটিং চ্যাম্পিয়নশিপ আজ শুরু হবে। খেলগাঁওয়ের হরিবংশ তানা ভগত ইনডোর স্টেডিয়ামে থ্রোবল ফেডারেশন অফ ইন্ডিয়ার আয়োজনে হতে চলা দুদিনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রায় 150 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এর পাশাপাশি খেলগাঁওয়ের রোলার স্কেটিং স্টেডিয়ামে 5 দিনব্যাপী দ্বাদশ জাতীয় র্যাঙ্কিং ওপেন স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপও আজ শুরু হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো, একটু পরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। ফরাসি শহর এভিয়ানে বর্তমানে G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ভারত অন্যতম অংশীদার দেশ হিসেবে অংশগ্রহণ করেছে। আজ শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠকের দিকে সকলের দৃষ্টি নিবদ্ধ রয়েছে। 2025 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে তাদের শেষ সাক্ষাতের পর এটি দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক। আজকের এই বৈঠকে উভয় নেতা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করার ব্যাপারে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট জরুরি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়েও আলোচনা করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সুশাসন বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে, ফলে ত্রিপুরা শীঘ্রই অগ্রণী রাজ্যের মর্যাদা অর্জন করতে সক্ষম হবে। ধলাই জেলার কমলপুরের হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্পের আওতায় গতকাল হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন স্কুল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন ও ধলাই জেলার 14টি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, শাসন ব্যবস্থার সংস্কার, ডিজিটাল রূপান্তর, বিনিয়োগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, শিক্ষা উদ্ভাবন এবং সহ উদ্যোগী তৈরির ক্ষেত্রে ত্রিপুরা

উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লু বলেছেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দুধের উৎপাদন বাড়ানো অত্যন্ত জরুরি। এক্ষেত্রে ডেয়ারির একটি বিশেষ ভূমিকা রয়েছে। গতকাল আগরতলা ইন্দ্রনগরে গোমতী ডেয়ারি পরিদর্শনকালে তিনি কথা বলেন। তিনি বলেন, দেশের উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরাতেও দুধের ভালো চাহিদা রয়েছে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেছেন। এই বিশিষ্ট সম্মানের জন্য প্রধানমন্ত্রী শ্রী মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি, সরকার এবং জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গতকাল পুরস্কার গ্রহণ করে তিনি উল্লেখ করেন, এই সম্মান ভারতের 140 কোটি মানুষের প্রতি এবং ভারত ও স্লোভাকিয়ার মধ্যে অটুট বন্ধুত্বের বন্ধনের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে। গতকাল মোহনপুর পুর পরিষদ কার্যালয়ে আয়োজিত 3 দিনব্যাপী পুরসভা ভিত্তিক জনকল্যাণ শিবিরের বক্তব্য রাখতে গিয়ে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সমাজের 4টি প্রধান শ্রেণী, নারী, যুব, কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্য সামনে রেখে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি আরও জানান, বর্তমানে রাজ্যে প্রায় 56,000 স্বনির্ভর গোষ্ঠী সক্রিয় রয়েছে এবং ইতিমধ্যে 1,08,000 মহিলা লাখপতি দিদি হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। এডিসি ভিলেজ কমিটির নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর একদফায় সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনের হলফনামায় উল্লেখিত প্রস্তাবে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির ডিভিশন বেঞ্চ মামলার শুনানিতে গতকাল রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে হলফনামা দাখিল করা হয়। ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি ভিলেজ কমিটির নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর একদফায় আয়োজন করার প্রস্তাব দেওয়ার পরই সুপ্রিম কোর্ট সম্মতি প্রদান করে। রাজ্য সরকারের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেলের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। আগামী 21 জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের লক্ষ্যে গতকাল ঊনকোটি জেলার জেলাশাসক কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, জেলাশাসক মেঘা জৈন সহ ত্রিস্তর পঞ্চায়েত ও পৌর পরিষদের জনপ্রতিনিধিরা। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার গতকাল জানিয়েছেন, আর্থিকভাবে দুর্বল ও বিপিএল পরিবারের সুবিধার্থে একটি আধুনিক বিয়েবাড়ি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বটতলা হাওড়া নদীর অববাহিকায় সম্ভাব্য বিয়েবাড়ির স্থান চিহ্নিত করা হয়। গতকাল মেয়র এই স্থান পরিদর্শন করেছেন। শ্রী মজুমদার জানান, আগামী 5 মাসের মধ্যে বিয়েবাড়ির নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ঊনকোটি জেলার কুমারঘাটে গীতাঞ্জলি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের অধীনে বিদ্যালয়গুলির মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। গতকাল আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। 2026 ফিফা বিশ্বকাপের সর্বশেষ দুটি ম্যাচে ফ্রান্স 3-1 গোলে সেনেগালকে পরাজিত করেছে। অন্যদিকে নরওয়ে 4-1 গোলে হারিয়েছে ইরাককে। ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল 9:30 অস্ট্রিয়া মুখোমুখি হবে জর্ডনের। সকাল 6:30 শুরু হওয়া আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচে প্রথমার্ধে পর্যন্ত লিওনেল মেসির একমাত্র গোলে আর্জেন্টিনা এগিয়ে রয়েছে। আগামী 24 ঘণ্টায় উত্তর ধলাই, গোমতী, সিপাহীজলা, দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 0.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণ দেব বর্মা ফরাসি আউলি এবি আব তাবুক জি সেভেন কুচুক বেরেমনি গুথুম লাইমং সংসা জাগৈতঙ্গ ভারতব আরও মানজাখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পাই ককলাম সালাইমাও আচুকনা ককতঙ্গ তিনি মন্ত্রীবক্র নরেন্দ্র মৌদিনী কুচুক বেরেমনি অ কুথুম লাইমাও জি সেভেন হাকতনি অজা মানজাকাই হাকততে হায়ুং বেরেমনি রাংথং মথানী আদংরক আরও মানজাখা স্লোভাকিয়ানী রাষ্ট্রবক্রক পিটার পেলিগ্রিনি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিন স্লোভাকিয়ানী কুচুকুক রাষ্ট্রীয় বরম দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস বরম ইয়াফারকা অ বরম ইয়াফার জাকমা বাই মন্ত্রীবক্রক স্লোভাকিয়ানী রাষ্ট্রবক্রক আরনি হাপাং তৈ লুকুরকনি বখা খা কাহাম ইয়াফারকা বরম ইয়াসাগৈ মন্ত্রীবক্রক খুরসাখা অ বরম ভারতনি খরক সারা ব্রীচি লুকুরকনি বখাক তৈ ভারত স্লোভাকিয়ানী বিশেঙ্ক

0: আগ বাইয়াবনি মারি থাই বিসিটি নিও হাকতরনি তংবেক্রেব খুরসা জাকথাই রেকর্ড রুকজা খামক্রাই অংখা হই সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া হদালামো মাই গভ নি পোস্ট কাইসা শেয়ার খাই মন্ত্রীবক্রক সাকা হামজাজাক ভারত স্নামতি সানাব বুসকাং আজাইসংনি হামক্রাই রুকজাক তংবেক্রেব স্নামনাব হাপাং কক্রজাক মন্ত্রীবক্রক তৈব সাকা থাই বিসিটি নিও তংবেক্রেব রুকজাক খামক্রাই নি সেব বাই মানজাক মুংতৈ লজিস্টিক সেবক খামক্রাই অংখাতে হাকতনি হামক্রাইও কতালাম ফিয়ক জাকা হাস্তে হাপাং কাহাম নাইকল মুংবাই সরাই সরাইনি বিশিংতে সামুং তাঙ্গি তঙ্গুখনি সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আবুবাই ত্রিপুরা দায়িত্বন কাহামকুক হাস্তে নি বরম মানই মানানো মিয়া ধলাই হাঙ্কর কমলপুরনি হালাহালি কুচুকুক মাধ্যমিক রংনকলাব বিদ্যা জ্যোতি রংনক তাংবতাংনি বিশিং হালাহালি কুচুক মাধ্যমিক রংনকনি কতাল নক স্নামা সামুং চেঙ্গি রিমাতে ধলাই হাঙ্করনি কাইচিব্রী তাংবতাংন ভার্চুয়াল তৈ চেঙ্গি রিমা পান্ডাব ব অকন সাকা মন্ত্রী অক্রাতেই বসাকা নাইকল মুংনি স্নাম ফিরমুং ডিজিটাল স্লাইমুং রংবক সিনমুং বাংমুং সাকহামসেব রংনকবই জুদা জুদা বাবায় ত্রিপুরা খুরসা জাকথাই হামক্রাই খাইয়ই টঙ্গো এডিসি ভিলেজ কমিটি নি চংবারি বুসকাং সেপ্টেম্বর তালনি নৈচিসনি সালমারি পুইলা বেরেমো পাইরনাও হাস্তে চংবারি কমিশন নি কক্সাব গসিমুং রেখা সুপ্রিম কোর্ট মিয়া দরবার ফাং জয়মাল্ল বাকচিতে দরবার ফাং বিপুল এম পাঞ্চুলিনি ডিভিশন বেঞ্চ খারতানি সাকলাই মুঙ্গ হাস্তে চংবারি কমিশন নি বখাক্তৈ সৈজা কক্সাব তিসা জাখা ত্রিপুরা হাস্তে চংবারি কমিশন নি বখাক্তৈ আরো মানজাখা অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কট রামানি ভিলেজ কমিটি চংবারি বুসকাং সেপ্টেম্বর তালনি নৈচিসনি সালমারি পুইলা বেরেমো সংসানা কক্সাব রুমাইয়াগুলো সুপ্রিম কোর্ট ও গসিমুং রুহা হাস্তে হাপাংনি বখাক্তৈ সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেলনি অ কক্সাবন গসিমুং রুখা ত্রিপুরানি লাইবুমা গনাং সাইরিন্দা আদিবাসী রকনি তামজাকনাই মানই জি আই টেক নি গসিমুং মানখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা বিনি হদালাম সাকা ত্রিপুরানি তামজাকনাই মানই সাইরিন্দা অ গসিমুং মানমা বাই হাস্তেনি লুকু তংরাইদার রুকজাক খাতিমুং রক তৈ ফুয়ারমা ও কাইসা নাংকুকমা ইয়াপ্রি আবনি লগি হাস্তেনি হুকুমু ফুয়ারমুঙ্গ কাইসা ফানক্রাক থং অংখা অ গসিমুং মানমা বাই ত্রিপুরা ও তাবু কাইব্রী মানিনি সাকা জি আই গসিমুং মানখা আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার সাকা রংথংতৈ কেবেলতৈ বিপিএল নুখুংন সেব কাহাম রনাব গতাল খুংসা কাইলাইবারী নক স্নামনানি ওয়ানসক্তাং নাহারকা বরতলা হাওড়া তৈমা রুকুঙ্গ অ কাইলাইবারী নক ন স্নামৈ তিসা জাগানো তে অ থাইন চংজাকমানো মিয়া মেয়র বেড়াইনাইখা মোজাং মজুমদার সাকা বুসকাং তালবানী বিশিং অ কাইলাইবারী নক স্নামা সামুং পাইরানানি ওয়ানসক্তাং নাহার জাকা নই সাই নই চিদক ফিফা হায়ুং কাপনি পাইথাক গনৈ ম্যাচ ফ্রান্স থামসা গোলনি ফেরবাই সেনেগালনো মেচেনখা তৈবাবসা বখাগ নরওয়ে ব্রৈসা গোলনি ফেরবাই ইরাকনো মেচেনখা ভারতনি জরানো রগৈ তিনি ফুং দামচুকু সতি থামচি অস্ট্রিয়াবাই থঙ্গানো জর্ডন ফুং দামদক সতি থামচি চেংজাকমা আর্জেন্টিনা বাই আলজেরিয়ানি বিশিঙ্গ থংমুংনি পুইলা বখাগ লিওনেল মেসিনি গোল বাই আর্জেন্টিনা বুসকাঙ্গৈ তঙ্গো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উল্টাম ডিভিশন লীগ ফুটবল বাতাইমুঙ্গ মিয়া থংমুং কাইনৈ অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও পুইলা থংলাইমাও ইকফাই থামবুকজাক গোলনি ফেরবাই কেশব সঙ্গনও মেচেনখা অ থংখলাবন সিমনা তমাকারিক ফুটবল ক্লাব থামসা গোলনি ফেরবাই কদমতলি যুব সংস্থানও মেচেনখা তাবুক নবরতিবানি ককতুমা আগরতলাও নবরতিবা নাইকুংনি বখাক্তৈ সাজাকা বুসকাং দামনৈ চিব্রিও হাস্তেনি কিসাসে খাঙ্কর ওয়াতৈ ওয়াউই মানুহিনী হজাকমুং রেখা নবরতিবা নাইকুং তিনি সালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি তৈ নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো আইচুক বুখাগ খামানি তুংমারি তংমানি নৈচিদক দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইংগানো সানজা দামসনি তামৈ সতি ব্রৈচিবাব
1: আকাশবাণী আগরতলা।

0: সবাইকে মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অভিজ্ঞাপন। আজ অভিজ্ঞাপন উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি নিতাই,
1: এবং রয়েছি আমি সাথী। শ্রোতা বন্ধু, আজকের এই দিনটি কিন্তু বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস হিসেবে। বিশ্বজুড়ে যেভাবে উর্বর জমি শুকিয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে, জলের অভাব দেখা দিচ্ছে, সে বিষয়ে মানুষকে সচেতন করতে ক্ষতিগ্রস্ত বা উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলা মাটিকে পুনরায় চাষ উপযোগী করে তোলার উপায় খুঁজতে প্রতি বছর 17 জুন বিশ্বজুড়ে এই দিবসটি পালন করা হয়। 1992 সালে রিও আর্থ সামিটে মরুকরণকে পৃথিবীর অন্যতম প্রধান পরিবেশগত সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। এরপর 1994 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ একটি প্রস্তাবের মাধ্যমে 17 জুন দিনটিকে বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে। 1995 সাল থেকে বিশ্বব্যাপী দিনটি পালিত হয়ে আসছে। দেখা গেছে মানুষের বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড এবং জলবায়ু পরিবর্তনের ফলে উর্বর জমি তার উৎপাদন ক্ষমতা হারিয়ে শুষ্ক ও অনুর্বর জমিতে পরিণত হয়, এটাই মরুকরণ। এছাড়া কোনো কোনো অঞ্চলে দীর্ঘ সময় ধরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার ফলে তীব্র জল সংকট দেখা দেয়, নদী নালা বা ভূগর্ভস্থ জলস্তর নিচে নেমে যায়, শুরু হয় খরা। মাটি ও পরিবেশের এই চরম বিপর্যয়ের পেছনে প্রাকৃতিক কারণ যেমন আছে, তেমনি মানুষের তৈরি কারণও কিন্তু রয়েছে। বন উজাড় করা, অতিরিক্ত পশুচারণ, জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ এবং অতি সেচের ফলে মাটির স্বাভাবিক লবণাক্ততা ও অম্লতার ভারসাম্য নষ্ট হয়, পরিণামে খাদ্য সংকট, অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়। আর এই বিপর্যয় রুখতে এখনই আমাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। বৃক্ষরোপণ বা বনায়ন, বৃষ্টির জল সংরক্ষণ ইত্যাদির মাধ্যমে আমরা খরা ও মরুকরণের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারি।
0: আজকের দিনটি কিন্তু এছাড়াও বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। 1930 সালের আজকের দিনটিতেই ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অনুপ কুমার জন্মগ্রহণ করেন। 1924 সালের আজকের দিনটিতেই প্রখ্যাত অর্থনীতিবিদ ও চিন্তাবিদ তথা অধ্যাপক অম্লান দত্ত জন্মগ্রহণ করেন। প্রখ্যাত ভারতীয় টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ 1973 সালের আজকের দিনটিতে জন্মগ্রহণ করেন।
1: আজকের দিনে ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনার দিকে নজর রাখছি। 1756 সালের 17 জুন বাংলার নবাব সিরাজউদ্দৌলা 50,000 সৈন্য নিয়ে ইংরেজদের হাত থেকে কলকাতা দখল করার জন্য বিশাল আক্রমণ শুরু করেন এবং 21 জুনের মধ্যে তিনি কলকাতা পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। আর 1950 সালের আজকের দিনে শিকাগোতে ডক্টর রিচার্ড লয়লার মানুষের শরীরে প্রথম সফল কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার সম্পন্ন করেন। ভারতের কিংবদন্তি টেনিস তারকা এবং অলিম্পিকে পদক বিজয়ী লিয়েন্ডার পেজের জন্ম হয় 1973 সালের আজকের দিনে। 1858 সালের 17 জুন গোয়ালিয়রের যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করার সময় শহীদ হন সিপাহী বিদ্রোহের অন্যতম প্রধান নেত্রী ভারতীয় বীরাঙ্গনা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। তো এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনা।
2: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
3: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
2: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ORS রাখুন।
3: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
2: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।

0: শ্রোতবন্ধু, এবারে চলে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। এই পর্বে সবুজ হোক ধরার প্রাণ এ বিষয়ে যে চিঠিটি লিখেছেন, প্রথম চিঠিটি পড়ছি। লিখেছেন কলকাতা থেকে মঞ্জুশ্রীকর। প্রিয় বন্ধু ও বিজ্ঞাপন, তোমার এবারের বিষয় খুবই প্রাসঙ্গিক। পৃথিবী জন্মলগ্ন থেকেই প্রকৃতির সৃষ্টি, নদী, জল, পাহাড়, বাতাস, আলো, গাছপালা, এসব কিছু নিয়েই প্রকৃতি গঠিত। সবুজ পৃথিবী হলো পরিবেশের বন্ধু। পৃথিবীর সবুজায়নের জন্য বৃক্ষরোপণের প্রয়োজন। আগেকার মানুষেরা বুঝতেন যে প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক আছে, তাই বৃক্ষ পূজার রীতি প্রচলিত ছিল। ধর্মীয় বিশ্বাস অনুসারে বৈশাখ মাসে মাটির হাঁড়ি ফুটো করে বট, অশ্বত্থ, তুলসী গাছে জল দেওয়া হতো। একে গ্রাম্য ভাষায় বসুন্ধরা বলা হতো। তোমার এবারের বিষয় সবুজ রেশমে মোড়া আমার সেই গ্রামের স্মৃতি সামনে নিয়ে এলো। আমার ছায়া সুনিবিড় গ্রাম, আম, জাম, কাঁঠাল, তাল, তেঁতুল, অশ্বত্থ, বট ইত্যাদি গাছে ঘেরা ছিল। এদের ছায়াতে খড় রোদে পথিকের প্রাণ জুড়িয়ে যেত। তখন মনে হতো সবুজ হোক ধরার প্রাণ, গ্রামটা যেন সবুজ রেশমে মোড়া মনে হতো। মাথার ওপর ঘন নিবিড় কচি কচি ওই যে পাতা, ও যেন মার আপন হাতে তৈরি করা মাঠের ছাতা। বর্তমানে মানুষ বৃক্ষ নিধন করে বসুন্ধরার প্রাণ কেড়ে নিচ্ছে, সবুজায়নের গতিপথ রুদ্ধ করা হচ্ছে। সবুজ বনানীর স্নেহ শীতল ছায়া আমাদের আশ্রয়স্থল, তাই এই ধরাকে সবুজ করতে গেলে আগে নিজের ঘরকে সবুজ করে সাজানো দরকার। এই সবুজ পৃথিবী শুধু যে আমাদের ছায়া দেয় তাই নয়, আমাদের জীবন ধারণের রসদটুকুও দেয়। শুভেচ্ছান্তে, মঞ্জুশ্রীকর, 10 নম্বর বৈষ্ণব খাটালেন, আম্রপালি গ্রিন, কলকাতা 47।
1: এবারে যে চিঠিটি আমাদের হাতে রয়েছে, চিঠিটি পাঠিয়েছেন মিঠুন সাহা নতুন নগর আগরতলা থেকে। তোমার চলতি জুন মাসের চিঠি লেখার প্রথম বিষয়টার কথা শুনে কেন জানি না আমার সেই শৈশবকালের কথা মনে পড়ে গেছে। ছাত্রাবস্থায় আমি একটা আবাসিক বিদ্যালয়ে পড়াশোনা করতাম। সেখানে সমস্ত বিদ্যালয় জুড়ে ছিল নানা রঙের ফুলের গাছ, ফুলের গাছ, এমনকি কিছু কিছু ঔষধি গাছও। প্রতিদিন বিকেলবেলায় বিদ্যালয়ের আশেপাশের মানুষজন যখন তাদের বাড়িতে কোনো অতিথি বেড়াতে আসতেন, তারা আমাদের বিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে নিয়ে যে আসতেন, আমরাও নিজেদের খুব গর্বিত অনুভব করতাম। শুধু তাই নয়, শীতের পরন্ত বিকেলে পাখির কলরবে আমাদের বিদ্যালয়ের অপরূপ দৃশ্য সকলকে ভীষণভাবে আকৃষ্ট করত। গত কিছুদিন আগে আমি এক বিশেষ প্রয়োজনে এই বিদ্যালয়ে গিয়েছিলাম। সেখানে প্রবেশ করা মাত্রই আমার মনের অবস্থা কেন জানি না হঠাৎ করে একটু অন্যরকম হয়ে যায়। তার কারণ হলো সেখানে গিয়ে আমি দেখতে পাই আমাদের সময় থাকাকালীন সমস্ত বড় বড় গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। সেই প্রাকৃতিক সৌন্দর্যকে নিয়ে আমরা গর্ব করতাম, তার বিন্দুমাত্র দৃশ্য আমার চোখে ধরা পড়ল না। শুধু আমাদের বিদ্যালয় বলে কথা নয়, সর্বত্রই আজ সেটাই চলছে। বর্তমানে আমরা শিল্পায়ন, নগরায়ন ও পরিকাঠামো উন্নয়নের নাম করে নির্বিচারে গাছ কাটার একটা যেন প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। যদিও সমস্ত জুলাই মাস ব্যাপী আমরা ঘটা করে বনমহোৎসব পালন করে থাকি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা লক্ষ্য করে থাকি এই উৎসব কেবলমাত্র একটা আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। সেই সমস্ত আমরা যদি 100টি গাছ রোপণ করে থাকি, পরিচর্যার অভাবে 60 থেকে 70টি গাছকেই আমরা বাঁচাতে পারি না।

তাই আমাদের উচিত বনমহোৎসবকে কেবলমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বেশি করে গাছ লাগানো এবং সেই গাছকে সঠিকভাবে পরিচর্যা নিশ্চিত করা, তাহলেই এই উৎসবের সার্থকতা হবে। বিশ্বায়নের নামে যে হারে বন ধ্বংস হচ্ছে, এর ফলে পৃথিবীতে বাড়ছে উষ্ণায়ন, খরা ও বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়। বন ধ্বংসের কারণে শুধুমাত্র আমরা মানুষেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, অন্যান্য প্রাণীদেরও জীবনের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে পাখিদের খাদ্য ও বাসস্থানের সংকট দেখা দিচ্ছে মারাত্মকভাবে। এ কারণে অনেক পাখি আজ বিলুপ্তির পথে। এর ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। তাই পৃথিবীকে যদি আগামী প্রজন্মের বাসযোগ্য করে যেতে হয়, তাহলে আমাদের উচিত বেশি করে গাছ লাগানো ও সেগুলিকে সঠিকভাবে পরিচর্যা করা এবং পরিবার থেকেই শিশুদের বৃক্ষরোপণের গুরুত্ব ও তাদের পরিচর্যা করা সম্পর্কে সচেতন করে তুলতে হবে। পরিশেষে কবিগুরুর একটি উদ্ধৃতি দিয়েই লেখা টান শেষ টানছি। মোর বিজয়ের কেতন উড়াও, শূন্যে হে প্রবল প্রাণ, ধুলিরে ধন্য করো করুণার পুণ্যে হে কোমল প্রাণ। শুভেচ্ছান্তে মিঠুন সাহা, নতুন নগর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।

0: এবারে অভিযাত্রী বিষয়টি নিয়ে চিঠি লিখেছেন অসীম মণ্ডল বীরভূম থেকে। প্রিয় অভিজ্ঞাপন, অভিযাত্রী বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি কোনো বিশেষ উদ্দেশ্য বা আবিষ্কারের লক্ষ্যে অজানা তথ্য বা ভৌগোলিক অঞ্চল উন্মোচনে দুর্গম, অজানা বা বিপজ্জনক স্থানে জীবনের ঝুঁকি নিয়ে দুঃসাহসিক অভিযানে বের হন। বাস্তব জীবনের কিছু ঘটনা কল্পনা কাহিনীকেও হার মানায়। এমনই এক ইতিহাসের অন্যতম লোমহর্ষক, রোমাঞ্চকর এবং অনুপ্রেরণাদায়ী একটি বাস্তব ঘটনা তোমার দরবারে তুলে ধরছি। 2003 সালের এপ্রিল মাসে পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, 27 বছর বয়সী আমেরিকান পর্বতারোহী অ্যারন ব্যালস্টোনের বেঁচে ফিরে আসার কাহিনী। অ্যারিনের এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল গিরিখাতের সংকীর্ণ এবং পাথুরে পথগুলি পায়ে হেঁটে এবং সাইকেল চালিয়ে অন্বেষণ করা। অ্যারিন কোনো পূর্ব সংবাদ না দিয়েই একা ক্যাসিয়নে প্রবেশ করেন। হঠাৎ পাহাড়ের গা থেকে 363 কেজি ওজনের একটি বিশাল পাথর খসে পড়ে এবং তার ডান হাতটি পাথরের ও গিরিখাতের দেওয়ালের মাঝে সজোরে চেপে ধরে। একটানা 5 দিন কোনো খাবার ও সামান্য জল ছাড়াই ওই সরু খাদের মাঝে আটকে ছিলেন তিনি। বাঁচার কোনো উপায় না দেখে এবং দিনের বেলায় তীব্র ঠান্ডায় ও রাতের কনকনে বাতাসে ক্রমশ নিস্তেজ হয়ে পড়ায় তিনি পরিবারের উদ্দেশ্যে শেষ ভিডিও রেকর্ড করেন। মৃত্যু যখন প্রায় নিশ্চিত, তখন 6ষ্ঠ দিনে তিনি এক চরম ও যন্ত্রণাদায়ক সিদ্ধান্ত নেন। অ্যারন তাঁর হাতের মাল্টিটুল অর্থাৎ চাকু ও প্লাস সম্বলিত ব্যবহার করে নিজের হাতের কনুয়ের নিচের অংশ নিজেই কেটে ফেলেন। এভাবেই নিজেকে মুক্ত করার পর তিনি ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধেন। এরপর রক্তাক্ত অবস্থায় প্রায় 8 কিলোমিটার পথ হেঁটে এবং ব্যাপেলিং করে গিরিখাত থেকে বেরিয়ে আসেন। অবশেষে অন্য পর্যটকদের চোখে পড়লে উদ্ধারকারী হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে নিয়ে যায়। তাঁর এই অবিশ্বাস্য মনের জোর ও বেঁচে থাকার লড়াইকে হলিউডে 127 আওয়ার্স অর্থাৎ 127 ঘন্টা নামক বিখ্যাত সিনেমাটি নির্মিত হয়। সত্যি এটা একটা লোমহর্ষক অভিযান। অসীম মণ্ডল, গ্রাম ডাকঘর ঠিবা, ভয়ালাভপুর, বীরভূম।
1: এবারে যে চিঠিটি আমাদের হাতে রয়েছে পাঠিয়েছেন মুকুল সর্দার, তেলডাঙা কাছারিপাড়া, দাকুপ, খুলনা, বাংলাদেশ থেকে। সবুজ হোক ধরার প্রাণ, প্রিয় বিজ্ঞাপন, ভোরের স্নিগ্ধ আলোয় যখন পাখিরা গান গেয়ে ওঠে, বাতাসে ভেসে আসে মাটির মায়াবী গন্ধ, তখনই অনুভব করি প্রকৃতি আমাদের কতটা আপন, কতটা নিঃস্বার্থ। ঠিক যেন মায়ের মতোই অপার স্নেহ।

0: মায়া মমতায় পূর্ণ। এই প্রকৃতি আমাদের জীবন, আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের বেঁচে থাকার অবলম্বন। তবুও প্রশ্ন জাগে মনে, আমরা কি সত্যি এই প্রকৃতিকে ভালোবাসতে পেরেছি? মানুষের অদূরদর্শিতা আর সীমাহীন লোভে প্রতিদিন কমছে বনভূমি, হারিয়ে যাচ্ছে সবুজের সজীবতা, ফলে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে বাড়ছে উষ্ণতা, বাড়ছে প্রকৃতির দুর্যোগের ভয়াবহতা। যেখানে একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবীর জন্য অত্যন্ত 25% বনভূমি প্রয়োজন, সেখানে আমরা নিজের হাতেই সেই সবুজ ধ্বংস করে চলেছি প্রতিদিন। তবে আশার আলো এখনো নিভে যায়নি। এই বর্ষার স্নিগ্ধ ঋতু হতে পারে নতুন করে স্বপ্ন বোনার সময়। একটি ছোট চারা শুধু একটি গাছ নয়, একটি প্রাণ, একটি ভবিষ্যৎ, একটি নিরাপদ পৃথিবীর প্রতিশ্রুতি। আসুন এই বর্ষায় গাছ লাগিয়ে ভরিয়ে তুলি চারপাশ, সবুজ করে তুলি ধরার প্রাণ। পৃথিবীকে বাঁচানো মানেই নিজেদের অস্তিত্বকে বাঁচানো। সবুজ হোক আমাদের স্বপ্ন, সবুজ হয়ে উঠুক আমাদের সুন্দর আগামী। নমস্কার ও শুভেচ্ছান্তে মুকুল সর্দার, তিলডাঙা, কাছারিপাড়া, দাকু, খুলনা, বাংলাদেশ।
1: সব শেষ চিঠিখানি পড়ব, লিখেছেন হিরণময়ী সাহু, সেবায়তন, ঝাড়গ্রাম থেকে। পরিবেশ প্রেমী অভিজ্ঞাপন। আজ পৃথিবী গভীর অসুখে আক্রান্ত, জলাশয় ভরাট ও সবুজ বনানীর ধ্বংস সাধন করে তার বুক চিরে গড়ে উঠেছে আকাশ ছোঁয়া ইমারত। ভারী ভারী যন্ত্র দানব তার হৃৎপিণ্ডের ওপর দাপিয়ে বেড়াচ্ছে। কলকারখানা ও যানবাহনের বিষ বাষ্পে ফুসফুস হয়েছে বিকল। আছাড়ি পিছাড়ি যন্ত্রণায় ঘটছে বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়। আমরা আহাম্মক, কাঁচের ঘরে বসে নিজেকে খুব নিরাপদ ভাবছি। পৃথিবীর অস্তিত্ব যেখানে বিপন্ন, সেখানে আমরা ভালো থাকি কী করে? আগে গ্রাম্য জীবনে প্রতি বাড়িতে অন্তত একটি করে পুকুর কিংবা ডোবা থাকত। স্নান, গৃহস্থালি কাজ, এমনকি ক্ষেত্রবিশেষে চাষের কাজেও এর জল ব্যবহার হতো। বিপুল জনসংখ্যার বাসগৃহের প্রয়োজনে উন্নয়নের ফলে চাষ জমির সঙ্গে কমেছে জলাশয়ও। এখন যাবতীয় কাজের জন্য ভূগর্ভস্থ জলই একমাত্র ভরসা। ভূগর্ভস্থ জলস্তরও তাই দ্রুত নেমে যাচ্ছে, ফলে বাইরে ভেতরে উত্তাপের এত ভারসাম্যহীনতা পৃথিবী আর বইতে না পেরে হয়ে উঠছে অস্থির ও অসহিষ্ণু। ফলে জীবজগতের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। সত্যদ্রষ্টা দূরদর্শী রবি কবি অনেক আগেই সভ্যতার কাছে করুণ আকুতি জানিয়ে বলেছিলেন, দাও ফিরে সে অরণ্য লহয়ে নগর। শুনিনি তার সাবধান বাণী আমরা। গরলকে অমৃত ভেবে পান করে সভ্যতাকে ধ্বংসের পথে এগিয়ে দিয়েছি, কিন্তু এখনও সব শেষ হয়নি। পৃথিবী সৃষ্টিশীলতাকে রক্ষা করতে হলে উন্নয়নের সঙ্গে চলুক। বাড়িতে বাড়িতে, রাস্তার ধারে, মাঠে ঘাটে প্রচুর বৃক্ষ সৃজন। গাছ থাকলে ছায়া হবে, পরিবেশ দূষণমুক্ত ও শীতল হলে ঋতুচক্রের আবর্তনও নিয়মিত হবে, জীবজগৎ রক্ষা পাবে, সবুজে সবুজ হয়ে পৃথিবী আবার শান্ত হবে। ধন্যবাদান্তে হিরণময়ী সাহু, সেবায়তন, ঝাড়গ্রাম।

0: দুটি করে ওআরএস প্যাকেট এবং 14 দিনের জন্য জিঙ্ক ট্যাবলেট প্রদান করা হবে ডায়রিয়া হলে ব্যবহার করার জন্য। এছাড়াও স্কুলগুলোতে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হবে এবং প্রোয়াটামিটে পরিচ্ছন্নতা থাকার বার্তা দেওয়া হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ওআরএস জিঙ্ক কর্নার থাকবে এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা এই অভিযানে অঙ্গ হিসেবে বাড়ি বাড়ি পরিদর্শন করবেন। এই অভিযানের মাধ্যমে অন্যান্য সরকারি দপ্তরের সহযোগিতায় জনগণের মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলার জন্য আহ্বান জানানো হয়েছে।
1: জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক বরিষ্ঠ শিল্পীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনপত্র আহ্বান করেছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি পুরস্কারপ্রাপ্ত কিংবা আকাশবাণী দূরদর্শনের স্বীকৃত শিল্পী এই আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারেন। আবেদনের সময় তাদের বয়স হতে হবে কমপক্ষে 60 বছর এবং তাদের ব্যক্তিগত মাসিক আয় 6,000 টাকার বেশি হতে পারবে না। তবে তারা যদি কোনো সরকারি সংস্থা থেকে ইতিমধ্যে কোনো ভাতা পেয়ে থাকেন তা আয়ের মধ্যে গণ্য করা হবে না। সংস্কৃতি মন্ত্রকের ওয়েবসাইট www.indiaculture.gov.in এমওসি স্কিম অ্যাপ্লিকেশনে গিয়ে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। তবে নির্দিষ্ট ফরম্যাটে সেই আবেদনপত্র সংশ্লিষ্ট রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের কিংবা সংশ্লিষ্ট জোনাল কালচারাল সেন্টারের মাধ্যমে জমা দিতে হবে এবং সেই রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল জোনাল কালচারাল সেন্টারের সুপারিশ ছাড়া মন্ত্রক আবেদনপত্র অনুমোদনের জন্য বিবেচনা করবে না। যে সমস্ত শিল্পী মাসিক 500 টাকা ভাতা পাচ্ছেন তাদের আবেদন করতে হবে সংশ্লিষ্ট রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সুপারিশ সহ ডাইরেক্টরেট সাউথ সেন্ট্রাল জোনাল কালচারাল সেন্টার নাগপুরের কাছে। বাকিরা যার যার জোনাল কালচারাল সেন্টারের কাছেই আবেদন করবেন। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন উত্তর পূর্ব সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে।
0: করবুক মহকুমার ইন্দু বাংলাদেশ সীমান্ত সংলগ্ন 300 মিটার এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 নং ধারায় জনসাধারণের চলাফেরার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। গোমতী জেলা জেলাশাসক এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, করবুক মহকুমার ইন্দু বাংলাদেশ সীমান্ত বিউপি লাবুকান্ত পাড়া থেকে বিউপি চাপলি ছড়া পর্যন্ত 300 মিটার এলাকায় সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত করবুক মহকুমা শাসকের অনুমতি ছাড়া সাধারণ নাগরিকদের চলাফেরা এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া 4 জনের বেশি ব্যক্তির জমায়েতের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আরও কিছু বিধিনিষেধ রয়েছে এই ধারার মধ্যে। এই বিধিনিষেধ 13 জুলাই 2026 পর্যন্ত বলবৎ থাকবে।
1: প্রতিবছরের মতো ত্রিপুরা শিক্ষক বেসরকারি শিক্ষক সমিতি টিটিএ এবছর অর্থাৎ 2026 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে কোনো সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয় থেকে মাধ্যমিকে শতকরা 70% নম্বর নিয়ে পাশ করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আওতাভুক্ত যে কোনো সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয়ে বর্তমানে 11 শ্রেণীতে পাঠরত বাছাই করা আর্থিকভাবে অসচ্ছল 17 জন কৃতি ছাত্রছাত্রী প্রত্যেককে এককালীন 5,000 টাকা করে মাধ্যমিকোত্তর স্কলারশিপ প্রদান করবে। অন্য যে কোনো স্কলারশিপ প্রাপকরাও আবেদন করতে পারবে। নিজ নিজ বিদ্যালয়ে ইতিমধ্যে আবেদনপত্রের কপি পৌঁছে গেছে। আবেদনপত্রের কপি বিদ্যালয়ের অফিসে পাওয়া যাবে। পূরণ করা আবেদনপত্র 17 জুলাই শুক্রবার 2026 মধ্যে টিটিএর মুখ্য কার্যালয় দিগ্বিজয় ভবন 8A কর্নেল মহিম ঠাকুর সরণি জগন্নাথবাড়ি রোডে জমা দিতে হবে। টিটিএ অফিস প্রতি সোমবার ও শুক্রবার সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে খোলা থাকে।
0: এবারে কিছু কাজের খবর জানিয়ে দিই। ত্রিপুরা সরকারের আইসিডিএস প্রকল্পে কিল্লা আইসিডিএস প্রজেক্ট অর্থাৎ উদয়পুর জেলায় কিছু পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে ওয়াংকামি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি সহায়িকার রয়েছে একটি পদ, এছাড়াও ডাকলামং অঙ্গনওয়াড়ি সেন্টারে রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকার একটি পদ, অঙ্গনওয়াড়ি কর্মীর একটি পদ রয়েছে রায়পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে, অঙ্গনওয়াড়ি সহায়িকার আরও একটি পদ রয়েছে দহারে বাড়ি অঙ্গনওয়াড়ি সেন্টারে, আবার খানাসিং অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকার একটি পদ। একটি করে অঙ্গনওয়াড়ি সহায়িকার পদ রয়েছে ইন্দ্রবাসীপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার এবং সুখমোহনকামী 2 অঙ্গনওয়াড়ি সেন্টারে। এই পদে আবেদন করতে পারবেন আগামী 10 জুলাই 2000

কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 16 জুন থেকে 31 জুলাই 2026 পর্যন্ত রাজ্য জুড়ে পালিত হবে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় 0 থেকে 5 বছরের শিশুদের পরিবার

0: 26 ইগনিত্রি পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে কিল্লা আইসিডিএস প্রজেক্ট অফিসে।
1: সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদনপত্র আহ্বান করেছে মোট শূন্য পদ 1079টি। কর্মস্থল নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপ। আবেদনের শেষ তারিখ 18 জুন 2026। যোগ্যতা মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর। বয়সসীমা 15-24 বছর। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। নির্বাচন পদ্ধতি মাধ্যমিক ও আইটিআই নম্বরের ভিত্তিতে, মেরিট লিস্ট, লিখিত পরীক্ষা নেই। স্টাইপেন্ড অ্যাপ্রেন্টিসশিপ রুলস অনুযায়ী প্রদান করা হবে। আবেদন করতে হলে অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালের মাধ্যমে অনলাইনে sec.indianrailway.gov.in এ আবেদন করতে হবে।
0: আরও একটি চাকরির খবর জানিয়ে দিই। ত্রিপুরা সরকারের অধীনে টিপিএসসি পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্য পদে 220টি। শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট বিষয়ে বিই বিটেক পাস হতে হবে। বয়স অনূর্ধ্ব 40 বছর। তবে সংরক্ষিত ক্ষেত্রে ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 20 জুন 2026 পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
1: জানিয়ে দিলাম কিছু কাজের খবর। এবারে তাহলে চলে যাচ্ছি, আজকের আবহাওয়া কেমন থাকবে সে খবরটি আপনাদের জানিয়ে দিচ্ছি। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্র সহ রাজ্যের কিছু কিছু অঞ্চলে। আর দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 65%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0.4 মিলিমিটার এবং মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ 87.4 মিলিমিটার। একটি সতর্কবার্তায় বলা হয়েছে উত্তর ধলাই, গোমতী, সিপাহী জলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সবকটি জেলায় কিছু কিছু অঞ্চলে। তো জানিয়ে দিলাম আজকের আবহাওয়ার খবর।
0: তাহলে আজকের মতো অভিজ্ঞাপন এ পর্যন্তই। আজ আমরা দুজন বিদায় নিচ্ছি। আজ অভিজ্ঞাপন সংযোজনায় ছিলাম আমি নিতাই
1: এবং আমি সাথী। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। আকাশবাণী আগরতলার কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ এবং এর পরপরই শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

নমস্কার যুব সকাল, যুব শ্রোতা বন্ধুরা, যুববাণীর আজকের আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা টিউন করে আছো 101.6 মেগাহার্টজ FM ও জয়ন্ত, আর আমি তোমাদের সাথে আছি আর যে কর্মিতা। আচ্ছা যুব বন্ধুরা, কখনো কি এমন হয়েছে

রাতে নীরবতায় আকাশের দিকে তাকিয়ে, যে জীবনে কি আমি ঠিক জায়গায় পৌঁছতে পারবো? কখনো কি মনে হয়েছে আমারও তো কিছু স্বপ্ন আছে, কিছু ইচ্ছে আছে, কিন্তু সেই স্বপ্নগুলো কি শুধুই স্বপ্ন থেকে যাবে? আমরা প্রত্যেকেই নিজের কাছে এই প্রশ্নগুলো করেছি। কেউ ভালো ক্যারিয়ার চেয়েছি, কেউ প্রিয় মানুষের সুখ চেয়েছি, কেউ নিজের ভেতরের শান্তি খুঁজেছি। আর সেই খোঁজের পথেই হয়তো আমরা শুনেছি একটি শব্দ, ম্যানিফেস্টেশন। অনেকে বলে মন থেকে কিছু চাইলেই নাকি ইউনিভার্স শুনে, আবার বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক আমাদের চিন্তা বিশ্বাস এবং কর্মের দ্বারা নিজেদেরকে বদলানো একমাত্র সম্ভব। যদি তাই হয় তাহলে সত্যিটা কোথায়? স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে যে সেতু, তার নাম কি শুধুই ভাগ্য, নাকি সেখানে লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের এক অসাধারণ ক্ষমতা? তাই আজকের সকালের গল্প আড্ডায় আমরা খুঁজে দেখব সেই সব উত্তর, আর জানব কিভাবে একটি বিশ্বাস আমাদের সাহস যোগায়, আর কিভাবে একটি ছোট পদক্ষেপ আমাদের স্বপ্নের আরো কাছে নিয়ে যায়। তাই আজকের বিষয় ম্যানিফেস্টেশন ও নিউরোসায়েন্স, এ দুইয়ের সঙ্গে আমাদের ইচ্ছা বিশ্বাস আর কর্মের কি বৈজ্ঞানিক সংযোগ রয়েছে। যুব বন্ধুরা, আমাদের মধ্যে একটা সবসময় কি কাজ করে বলো তো? সেটা কাজ করে আমরা সবচেয়ে বেশি কার সঙ্গে কথা বলি? আমরা সবচেয়ে বেশি কাজ করি, সবচেয়ে বেশি কথা বলি নিজের সঙ্গে, হ্যাঁ নিজের মনের সঙ্গে। আর এই কথাগুলোই আমাদের জীবনে বড় প্রভাব ফেলে। যদি সারাদিন বলি আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিছুই হচ্ছে না, তাহলে মস্তিষ্ক সেই বিশ্বাসকে সত্যি ধরে নিতে শুরু করে। কোনো কাজ শুরু করার আগেই চেষ্টার বদলে যদি ধরে নেওয়া হয় ব্যর্থতা, সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু নেতিবাচক আসবে, কারণ বিশ্বাস আর কর্ম একে অপরের সঙ্গে জড়িত। আর এখানেই ঠিক নিউরোপ্লাস্টিসিটি, মস্তিষ্কের সুপার পাওয়ার কাজ করে। কারণ একসময় মনে করা হতো মানুষ বড় হয়ে গেলে মস্তিষ্ক আর বদলায় না, আজ বিজ্ঞান বলছে ভুল। মস্তিষ্ক সারা জীবন শিখতে পারে, বদলাতে পারে, নতুন সংযোগ তৈরি করতে পারে। এই ক্ষমতাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। তাই নতুন ভাষা শেখা হোক, নতুন দক্ষতা শেখা হোক, অথবা নতুন অভ্যেস গড়া, সবই সম্ভব। প্রতিটি সাফল্য, প্রতিটি স্বপ্ন পূরণ, এমনকি প্রতিটি নতুন যাত্রা শুরু হয় একটি ছোট্ট চিন্তা থেকে। সে চিন্তা যখন বিশ্বাসে পরিণত হয়, তখন আমাদের মস্তিষ্ক তাকে গুরুত্ব দিতে শুরু করে। নিউরোসায়েন্স বলে আমাদের ব্রেনের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এমনভাবে কাজ করে যে আমরা যেটাকে গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করি, মস্তিষ্ক সেটার দিকে আমাদের মনোযোগ, সিদ্ধান্ত এবং কাজকে পরিচালিত করতে থাকে। তাই ম্যানিফেস্টেশন মানে শুধু চোখ বন্ধ করে কিছু চেয়ে নিলাম, এটা হলো নিজের মন, বিশ্বাস এবং কর্মকে নিজের দিকে, নিজের কাজের দিকে এগিয়ে যাওয়া। চোখ বন্ধ করলে যে সব কিছু সফল হয়ে যায়, ম্যানিফেস্টেশন কিন্তু সেটা বলে না। যখন ইচ্ছা বিশ্বাসে রূপ নেয় আর বিশ্বাস কর্মে, তখন ধীরে ধীরে বাস্তবতাও বদলাতে শুরু করে, ঠিক যেমন সব কিছুই গল্পের মতো করি। আমরা তো আজকে ম্যানিফেস্টেশন নিউরোসায়েন্স নিয়ে কথা বলবো, অনেক কিছুই তোমাদের জানাবো। তার আগে এবার একটু গান শুনি নিই।

সব কিছু হিসেব যদি এই গল্পের মতো, এই হিসেবের মতো মিলে যেত তাহলে কত কিছুই না ভালো হতো। তাই আমাদের মস্তিষ্ক কিন্তু সেটাই বলে, তুমি যেটা ভাববে কাজের সঙ্গে যদি সেটা তুমি মিলিয়ে চলতে পারো তাহলে কিন্তু সেটাই হবে। আমাদের নিউরোসায়েন্স তাই বলে। আমাদের মানব মস্তিষ্কে প্রায় 86 বিলিয়ন নিউরন রয়েছে। প্রতিদিন আমরা হাজার হাজার তথ্যের মুখোমুখি হই, কিন্তু মস্তিষ্ক সব তথ্য সমান গুরুত্ব দিয়ে গ্রহণ করে না। মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা রয়েছে, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, এক ধরনের ফিল্টার মতো কাজ করে। তাই ঠিক সেই বিষয়কে আমরা গুরুত্বপূর্ণ মনে করি, কারণ ঠিক তেমনই যখন কেউ কোনো লক্ষ্যকে গুরুত্ব দেয় তখন মস্তিষ্ক সে লক্ষ্য নিয়ে সম্পর্কিত সুযোগ, তথ্য ও সম্ভাবনাগুলোকে বেশি করে লক্ষ্য করতে শুরু করে। তাই দেখবে যখন সফল ক্রীড়াবিদ, শিল্পী ও উদ্যোক্তা ভিজুয়ালাইজেশনকে ব্যবহার করে থাকেন, ভিজুয়ালাইজেশন মানে হলো কোনো কাজ সফলভাবে সম্পন্ন করার মানসিক অনুশীলন। গবেষণায় দেখা গেছে আমরা যখন কোনো কাজকে গভীরভাবে কল্পনা করি তখন মস্তিষ্কের কিছু অংশ বাস্তবে কাজ করার সময় যেমন সক্রিয় হয় তেমনি কাজের চেষ্টায়ও সেটা সক্রিয়তাই অবস্থায় থাকে। এই কারণে অনেক খেলোয়াড় ম্যাচের আগে নিজেদের সফল পারফরম্যান্স বা পারফর্মার হিসেবে নিজেকে কল্পনা করে, এতে তাদের আত্মবিশ্বাস বাড়তে থাকে। বিজ্ঞানে একটি বহুল আলোচিত বিষয় রয়েছে, প্ল্যাসিবো এফেক্ট। অনেক সময় রোগীকে এমন একটি ওষুধ দেওয়া হয় যার মধ্যে কোনো কার্যকর ওষুধই থাকে না, তবুও রোগীর অবস্থা উন্নতি হয়। কারণ কি বলো তো যুববন্ধুরা? কারণ সেটাই, রোগী বিশ্বাস করেন যে তিনি চিকিৎসা পাচ্ছেন, এই বিশ্বাসে মস্তিষ্কে বিভিন্ন রাসায়নিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে থাকে। এটি প্রমাণ করে যে বিশ্বাস আমাদের শরীর ও আচরণের ওপর প্রভাব বিস্তার করে। তাই নিউরোসায়েন্সের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে ম্যানিফেস্টেশন, তার 3টি স্তম্ভ রয়েছে, ক্লিয়ারিটি, বিলিভ এবং অ্যাকশন। ক্লিয়ারিটি, লক্ষ্য সম্পর্কে যদি স্পষ্ট না হয় তাহলে মস্তিষ্ক পরিষ্কার নির্দেশনা দেয় না। আমি সফল হতে চাই একটি অস্পষ্ট লক্ষ্য, কিন্তু আমি আগামী

0: আমি এক বছরের মধ্যে কর্মক্ষেত্র পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে চাই, এটি একটি স্পষ্ট লক্ষ্য। তাই এর সাথে সংযোগের বিলিফ সিস্টেমে নিজের প্রতি আত্মবিশ্বাস, সক্ষমতার উপর আস্থা রেখে মনোবিজ্ঞানী এলবার্ট সেলফ এফিকেসি ধারণা দিয়েছিলেন, অর্থাৎ আমি বিশ্বাস করি যে আমি চেষ্টা করলে এই কাজটি করতে সম্ভব হবে, এবং এই ধারাবাহিক কর্ম ছাড়া ম্যানিফেস্টেশন অসম্পূর্ণ। এখানে এই তিনটি স্তম্ভ কাজ করে যায়। তাই আমার যুব বন্ধুদের জন্য ছোট ছোট কিছু টিপস আমি অথচ আজকে নিয়ে এসেছি, কারণ আমি চাই আমার যুব বন্ধুরা প্রতিটি কাজ বিশ্বাসের সাথে রেখে ধারাবাহিকতায় যেন লক্ষ্যে পৌঁছতে পারে। তার জন্য তোমাদের কিছু টিপস। তোমরা প্রতিদিন 5 মিনিট তোমাদের যা লক্ষ্য রয়েছে সেটা একটি কাগজে লিখে নাও। লিখলে আরও লক্ষ্যটা স্পষ্ট হয়। তারপর তোমাদের লেখা লক্ষ্যকে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে নিজেকে লক্ষ্য অর্জনের পথে কল্পনা করো। ইতিবাচক সেলফ টক বলতে থাকো, আমি শিখছি, আমি চেষ্টা করছি, আমি উন্নতি করছি। নিয়মিত কাজ করো, প্রতিদিনের ছোট ছোট অগ্রগতি ভবিষ্যতে বড় সাফল্য তোমাদেরকে এনে দেবে। তাই ম্যানিফেস্টেশনের সঙ্গে ম্যাজিক থিঙ্কিংয়ের কোনো কিন্তু সাদৃশ্যতা নেই, কারণ ম্যানিফেস্টেশন হচ্ছে স্পষ্ট লক্ষ্য, ইতিবাচক বিশ্বাস, পরিকল্পনা, ধারাবাহিক কর্ম। বিজ্ঞান আমাদের শেখায় বাস্তব পরিবর্তন আসে চিন্তা এবং কর্ম দুইয়ের সমন্বয়ে। ইচ্ছা স্বপ্ন দেখায়, বিশ্বাস সাহস দেয়, আর কর্ম সে স্বপ্নকে বাস্তবের পথেই নিয়ে যায়। তাই আমাদের আজকের বিষয় ম্যানিফেস্টেশন ও নিউরোসায়েন্সের সঙ্গে আমরা জানলাম এর বিজ্ঞান ভিত্তিক ধারাবাহিকতার সত্যি সত্যি সংযোগ রয়েছে। তাই যুব বন্ধুরা, আজকে তো এই বিষয়টি নিয়ে কথা বললাম, কিন্তু তার সঙ্গে তোমাদের আজকে ছোট গল্প শোনাবো, আর তোমাদের ছোট গল্প শোনাবে আরেক যুব বন্ধু রয়েছে, আর জে দেবরপ্রীত। তাই চলো, সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প আর জে দেবরপ্রীতের কণ্ঠে।
1: অনেকদিনের শখ একটা ময়না, তার বন্ধু শশাঙ্ক সেনের বাড়িতে একটা ময়না আছে, সেটা হেন বাংলা কথা নেই যে বলে না। তার কথা শুনতেই নিতাইবাবু মাসে অন্তত 3 বার করে শশাঙ্কবাবুর বাড়িতে যান। সেদিন তো শশাঙ্কবাবুর বৈঠকখানায় ঢুকতেই নিতাইবাবু শুনলেন ময়না বারান্দা থেকে বলে উঠল, আসুন বসুন। একেবারে মানুষের গলা, কেবল একটু খোনা, যেমন সর্দি হলে হয়। 4 বছর ধরে ময়নাকে কথা বলতে শিখিয়েছেন শশাঙ্ক সেন, তার ছেলে আর গিন্নিও বাদ যাননি, সুতরাং পাখির কথা স্টক এখন বিশাল। নিতাইবাবু মুগ্ধ হয়ে শোনেন আর মনে মনে ভাবেন, এমন একটা পাখি থাকলে নিরানন্দ সন্ধ্যাগুলি চমৎকার কেটে যায়। শশাঙ্কবাবু বন্ধুকে দোকানের সন্ধানও দিয়ে দিয়েছেন, নিউ মার্কেটে পাখির সেকশন জানো তো, সেখানে গিয়ে লতিফের দোকান খোঁজ করবে, আমার এই ময়নাও লতিফের দোকান থেকেই কেনা। নিতাইবাবু ন্যাশনাল ইউনিয়ন কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন, বিয়ে করেননি, থাকেন ভবানীপুর দিনীনন্দন স্ট্রিটের একটা ফ্ল্যাটে। অফিস টাইমে মার্কেট যাওয়ার উপায় নেই, অফিস ফেরতও যাওয়া হয় না, কারণ মার্কেট বন্ধ হয়ে যায়। তাই গুড ফ্রাইডের ছুটিতে সকাল 10টায় নিতাইবাবু মার্কেটে গিয়ে হাজির হলেন। পাখির বাজার কোথায় জানাই ছিল, সেখানে গিয়ে লতিফের কথা জিজ্ঞেস করতেই এক ভদ্রলোক বলে উঠলেন, কেন স্যার, লতিফ কেন, আপনার পাখি চাই তো। নিতাইবাবু হ্যাঁ বলতেই ভদ্রলোক বললেন, আমার দোকানে আসুন না, আমার স্টক কারোর থেকে কম যায় না। দোকানটা বড়, তাতে সন্দেহ নেই, আর পাখিতে বোঝাই, কিচিরমিচির শব্দে কান পাতা যায় না। কথা বলে
2: না, ময়না কথা বলবে না, শিখিয়ে নিলেই বলবে। টকিং বার্ডের মধ্যে ময়নার পজিশন একেবারে টপে, তবে একটা কথা, ময়না কিন্তু 2 রকমের হয়, নেপালি আর আসামি।

0: আচ্ছা, ওই দুটোর তফাৎ কি?
1: কিছু না বেশি, ওই আসামির দামটা একটু বেশি, কারণ কথা বেশি ভালো বলে তাই।
0: নিতাইবাবু মনে মনে আসামি ময়না নেওয়াই স্থির করে ঘুরে ঘুরে পাখি দেখতে লাগলেন।
1: আগে আমার নাম তো মনে রাখবেন স্যার,
0: বললেন দোকানের মালিক।
1: আগে আমার নাম মণিলাল কর্মকার, মণিলাল কর্মকার। এই 56 বাজারের ব্যবসা আমাদের গ্র্যান্ডফাদার স্টার্ট করেছিলেন।
0: আচ্ছা, ওই ইয়ে খাঁচা সমেত ময়না পাওয়া যাবে তো?
1: নিশ্চয়ই পাওয়া যাবে স্যার, তবে খাঁচার দাম তো আলাদা, আমি আগে চয়েস করুন না। এই দেখুন, এইগুলো আসামি আর এইগুলো নেপালি।
0: নিতাইবাবু আর সময় নষ্ট না করে একটা আসামি ময়নার দিকে দেখিয়ে বললেন, আমি এই এইটা নেব। কিছু দরাদরির পর 300 টাকায় রফা হলো, পাখি 220 আর খাঁচা 80। নিতাইবাবু খাঁচা সমেত পাখি নিয়ে নিউ মার্কেটের সামনে দাঁড়ানো একটা ট্যাক্সিতে চড়ে বাড়ির মুখে রওনা দিল। ছোট ফ্ল্যাট, দুখানা ঘর আর একটা অপরিসর বারান্দা, একা মানুষের পক্ষে যথেষ্ট। চাকর গনসার হাতে খাঁচাটা চালান দিয়ে নিতাইবাবু বললেন,
2: এই শোনো, এটাকে বারান্দায় টাঙিয়ে রাখার ব্যবস্থা করো।
0: পাখিকে কি খেতে দিতে হবে সেটা বলে দিয়েছিল মণিলাল কর্মকার, সে ব্যাপারেও চাকরকে নির্দেশ করে দিয়েছেন নিতাইবাবু।
2: আচ্ছা ময়না, বলো দেখি রাধাকৃষ্ট, রাধাকৃষ্ট বলো।
0: নিতাইবাবুর দর্শ হয়েছিল না, নাওয়া খাওয়া হয়নি, তাও পাখির বাক শক্তি পরীক্ষা না করে তার সুস্থি নেই। রাধাকৃষ্ট রাধাকৃষ্ট বলো, বলো দেখি, বলো দেখি রাধাকৃষ্ট। খাঁচার সামনে দাঁড়িয়ে পাখির দিকে এক দৃষ্টিতে চেয়ে আবার বললেন নিতাইবাবু। এরপর ময়না ঘাটটা একটু নাড়ল, তারপর পরিষ্কার গলায় কথা এলো,
1: হ্যালো, গুড মর্নিং।
0: সে কি পাখি যে ইংরেজি বলে? নিতাইবাবুর বিস্ময় কাটার আগে পাখি আবার বলে উঠল,
1: ইউ রাস্কেল।
0: আর পরক্ষণে কণ্ঠস্বর বেশ বিরক্তি এনে পাখি বলে উঠল,
1: শাট আপ শাট আপ শাট আপ শাট আপ।
0: নিতাইবাবু চমৎকৃত হলেও তার মনটা কেমন যেন ভারী হয়ে উঠল। মণিলাল কর্মকার এমন ভুল কি করে করে? এই ময়না যে সাহেব বাড়িতে ছিল তাতে কোনো সন্দেহ নেই, পাখির কথা থেকে সাহেব যে কেমন লোক সেটাও খানিকটা আঁচ করতে পেরেছিলেন নিতাইবাবু। খিটখিটে মেজাজ, বয়স 50-এর কাছাকাছি, সম্ভবত দোআঁশলা অর্থাৎ ফিরিঙ্গি। এ ময়না কি বাংলা শিখবে কোনোদিনও? নাকি তিনি এখনই গিয়ে সেটাকে বদলে দিয়ে আসবেন? বুঝতে পারছিলেন না। অনেক ভেবে নিতাইবাবু একটা সিদ্ধান্ত এসে পৌঁছলেন, কটা দিন দেখাই যাক না। এই ময়না শশাঙ্ক সেনের ময়নার চেয়েও বেশি স্পষ্ট কথা বলে, অর্থাৎ এটা যে বাক শক্তির বিচারে অতি উঁচু পদের ময়না তাতে কোনো সন্দেহ নেই। এ কত রকম ইংরেজি কথা বলতে পারে সেটা সম্বন্ধেও কৌতূহল হলো নিতাইবাবু। না, এটা থাক কিছুদিন, আর ময়না তো ইংরেজি বাংলা তফাৎ করতে পারে না, কানে যা শোনে তাই বলে। এটা এতদিন ইংরেজি শিখেছে, এবার বাংলা শিখবে। তিন দিনেই নিতাইবাবু আবিষ্কার করলেন যে ময়না ইংরেজি কথার পুঁজি অফুরন্ত, আর সেই সব কথার বেশিরভাগই গালাগালি আর ধমখানি। স্টুপিড, ফুল, সিলি, অ্যাস, ইউ ইডিয়েট, ড্যাম ইট, শাট আপ, গেট আউট, এই জাতীয় কথাই বেশি। আর এই সব কথা শুনলে মনে হয় ময়নারই মেজাজ যেন তিরিক্ষি। এদিকে বাংলা শেখানোর চেষ্টাতে কোনো বিরতি নেই, রাধাকৃষ্ট, জয় মাতারা, দুর্গা, ঠাকুর, ভাদ্দাও, আসুন, নমস্কার, কেমন আছেন, এইসব এবং আরো অনেক ছোট বড় কথা নিতাইবাবু সকালে অফিস যাওয়ার আগে এবং সন্ধ্যায় অফিস থেকে ফিরে তার ময়নাকে শেখাতে চেষ্টা করেন। আধ ঘন্টার চেষ্টার পর ময়না যখন তীক্ষ্ণ স্বরে স্টপে স্টপে বলে উঠে, তখন হতাশায় নিতাইবাবুর বুকটা একেবারে ভরে ওঠে। পাখি জীব দিয়ে কথা বলে কিনা সেটা নিতাইবাবু জানেন না, কিন্তু তাই যদি হয় তাহলে এই পাখির জীব যে ইংরেজি বলার জন্যই তৈরি তাতে কোনো সন্দেহ নেই। দুমাস চেষ্টার পর নিতাইবাবু হাল ছেড়ে দিতে বাধ্য হলেন, তবে ময়নার শখ এখনো মেটেনি, তাই তিনি স্থির করলেন যে মণিলালের দোকানে গিয়ে এই ময়না ফেরত দিয়ে অন্য ময়না নিয়ে আসবেন, আর আনার আগে পরীক্ষা করে নেবেন যে সেই ময়না বাংলা

0: না বলে অন্য কোনো ভাষা বলে কিনা, সামনে ছুটি নেই। তাই একদিন অসুস্থতার অজুহাতে আপিস কামাই করে নিতাই বাবু ময়না সমেত নিউ মার্কেটের দিকে হাজির হলেন। মনিলালের দোকানে গিয়ে ঢুকতেই কর্মকার মশাই চোখ কপালে তুলে বললেন,
1: এ কি আপনি, আশ্চর্য ব্যাপার মশাই।
0: দোকানে যে আরেকজন খদ্দের রয়েছে সেটা নিতাই বাবু ঢুকেই লক্ষ্য করেছিলেন। মনিলাল বাবু এবার বললেন,
1: ই কেলেঙ্কারি মশাই, এই ভুল করে ফেরিস সাহেবের ময়নাটা আপনাকে দিয়ে দিয়েছিল, এখন সাহেব এসে সেই ময়নার খোঁজ না পেয়ে আমার এই মারে তো সেই মারে।
0: ফেরিস সাহেবকে দেখে নিতাই বাবুর মনে হয়েছিল যে তার অনুমান মিথ্যে যায়নি। এই লোক যে অত্যন্ত বদমেজাজের লোক সেটা তাকে দেখেই বোঝা যায়। সাহেব নিতাই বাবুর হাতে খাঁচাটা দেখেই চেঁচিয়ে উঠলেন,
1: হুয়াই, দ্যাটস মাই ময়না, দ্যাটস মাই ময়না।
0: নিতাই বাবু ভাঙা ভাঙা ইংরেজির সঙ্গে হিন্দি মিশিয়ে বুঝিয়ে দিলেন যে তিনি ময়নাটা ফেরত দিতেই এসেছেন, কাজেই সেটা নিতে পারেন। সাহেব তাতে যে ঘটনাটা বললেন তা হলো এই, একটা বিশেষ কাজে তাকে হঠাৎ অস্ট্রেলিয়া চলে যেতে হয় 3 মাসের জন্য। সেই ফাঁকে তার হতচ্ছাড়া জুয়ারির ছেলেটির হঠাৎ কিছু ক্যাশের দরকার পড়ায় সে তার বাপের ময়নাটি বেচে
1: দেয়।
0: চোখ পাকিয়ে বললেন ফেরিস সাহেব,
1: আমি গতকাল ফিরে এসে মানা নেই দেখে মহা খেপে গেছিলাম, তখন পিটার বলল যে মানিলালের দোকানে সে মানাটা পেঁচেছিল, সেটা এখনো সেখানেই থাকতে পারবে। তখন আমি হন্ত হয়ে সেখানে এসে দেখি দিস ফুল মানিলাল হ্যাজ সোল্ড ইউ টু আ বেঙ্গলি কাস্টমার। আমি তো মাথা চুলছি তো বাকি রেখেছিলাম, সো ইউ আর রিটার্নিং দ্য মানা রাইট?
0: নিতাই বাবু বললেন,
2: ইয়েস আই শ্যাল বাই অ্যানাদার ওয়ান।
1: ভেরি গুড, কিন্তু তোমার কি এ ময়নাটা পছন্দ হয়নি?
2: না সাহেব, খুব চতুর পাখি কিন্তু ও ইংরেজি ছাড়া কিছু বলে না, 2 মাস চেষ্টা করেও আমি ওকে বাংলা শেখাতে পারিনি।
0: মনিলাল কর্মকার নিতাই বাবুর দিকে ফিরে বললেন,
1: মশাই তাহলে আপনি কি অন্য একটা ময়না নেবেন? আমার কাছে একটা ফার্স্ট ক্লাস নতুন আসামি ময়না এসেছে, জাস্ট বাংলা বলে।
0: আচ্ছা কই দেখি। মনিলাল একটা খাঁচার সামনে গিয়ে বললেন,
1: এই যে এই সেই ময়না।
0: নিতাই বাবু খাঁচার দিকে ঝুঁকে পড়তেই ময়না বলে উঠল, নিতাইবাবু আর দ্বিধা না করে বললেন, এই পাখিটাই আমি নেব।
1: তুমি আমার ময়নাটা কত দিয়ে কিনেছে?
0: নিতাইবাবুকে জিজ্ঞেস করলেন ফেরিস সাহেব।
2: ওই ধরুন খাঁচা সমেত 300 টাকা, বললেন নিতাইবাবু।
0: ফেরিস সাহেব মানি ব্যাগ বার করে তার থেকে 300 টাকার নোট বার করে নিতাইবাবুকে দিয়ে বললেন,
1: আমার ঘুমাধর পুত্রটার জন্য আমার নিজের পাখি আমাকে দ্বিতীয়বার পয়সা দিয়ে নিতে হলো, হাউ ননসেন্স। এনিওয়েজ অল বাস দ্যাট এন্ডস ওয়েল, আশা করি এই 2 মাসে আমার পাখি ইংরেজি ভুলে যায়নি।
0: সাহেবের মুখেই প্রথম হাসি দেখা গেল। নিতাই বাবু এবার ফেরিশের কাছ থেকে পাওয়া 300 টাকা মনিলাল বাবুর হাতে তুলে দিলেন। মনিলাল বাবু বাংলায় ফিসফিস করে বললেন,
1: এই পাখি নেই দেখে সাহেব আমাকে যা গাল দিলে আমার কান এখনো ভোমো করছে।
0: ফেরিস সাহেব এবার তার হাতের ময়নাটার দিকে চেয়ে বললেন, খাঁচার পাখি কয়েক মুহূর্ত চুপ করে নাকি সুরে প্রায় মানুষের গলায় পরিষ্কার উচ্চারণে বলল,
1: রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ, ঠাকুর ভাত দাও ঠাকুর ভাত দাও, দুর্গা দুর্গা দুর্গা দুর্গা দুর্গা দুর্গা।
3: এবারে রবি ঠাকুরের শেষের কবিতাটি শুনব আজি শেষাদ্রির কণ্ঠে।
4: কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রপৃষ্ঠে আধারের

বক্ষ ফাটা তারার রন্ধন। ওগো বন্ধু, সে ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল তুলে নিল দ্রুত পথে, দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজ নবপ্রভাতের শিকর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়। আমার পুরনো নাম, ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনতে আমায়। হে বন্ধু বিদায়, কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝড়া বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রইল, সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে যদি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূর্তি। তবু তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সে মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে। বিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু বিদায়, তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা। পুজোর সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে, তৃষার্থ আবেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে, সে ভাব রসের পাত্র বাণীর তৃষায় তার সাথে দিবোনা মিশায়ে, জামুর ধুলির ধন জামুর চক্ষের জলে ভিজে। আলো তুমি নিজে হয়তোবা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়, হে বন্ধু বিদায়। মোরে লাগে করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি, কেউ যদি প্রতীক্ষা থাকে সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলেই এবার বোঝায় তারে আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার, হেথা মোর তিলে তিলে দান, কারণ মুহূর্তগুলি গণ্ডুষ ভরিয়া করে পান, হৃদয়।

0: অঞ্জলি হতে মম। ওগো ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছে যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়।
1: যুব বন্ধুরা, এখন তোমাদের থেকে বিদায় নিতে হবে, ঘড়ির কাঁটায় একদম শেষ। তাই তোমরা শুনছিলে যুববাণী, তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। আর তোমাদের সঙ্গে ছিলাম আমি আর জে কর্মিতা, তোমাদের সঙ্গে কথা হবে পরবর্তী যুববাণীর যুব অনুষ্ঠানে।

এফএম উজ্জয়ন্ততে রয়েছেন সকালবেলার অনুষ্ঠানে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এডিসির ভিলেজ কমিটির নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর এক দফায় সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনে হলফনামায় উল্লেখিত প্রস্তাবে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চুলি ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে গতকাল রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে হলফনামা দাখিল করা হয়। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 9,61,760 জন, এর মধ্যে পুরুষ ভোটার 4,81,909 জন, মহিলা ভোটার 4,79,845 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 6 জন। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার গতকাল জানিয়েছেন, আর্থিকভাবে দুর্বল ও বিপিএলভুক্ত পরিবারের সুবিধার্থে একটি আধুনিক বিয়ে বাড়ি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বটতলা হাওড়া নদীর অববাহিকায় সম্ভাব্য বিয়ে বাড়ির স্থান চিহ্নিত করা হয়েছে। গতকাল মেয়র এ স্থান পরিদর্শন করেছেন। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে। গতকাল মোহনপুর পুর পরিষদ কার্যালয়ে আয়োজিত 3 দিনব্যাপী পুরসভাভিত্তিক জনকল্যাণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী একথা বলেন। ফরাসি শহর এভিয়েনে বর্তমানে G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ভারত অন্যতম অংশীদার দেশ হিসেবে অংশগ্রহণ করছে। আজ শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠকের দিকে সকলের দৃষ্টি নিবদ্ধ রয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু বলেছেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দুধের উৎপাদন বাড়ানো অত্যন্ত জরুরি। গতকাল আগরতলার ইন্দ্রনগর গোমতী ডায়েরি পরিদর্শনকালে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সুশাসন বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চলেছে। ধলাই জেলার কমলপুর হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্পের আওতায় গতকাল হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন স্কুল ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও ধলাই জেলায় 14টি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার প্লেভিগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেছেন। এই বিশিষ্ট সম্মানের জন্য প্রধানমন্ত্রী মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি সরকার জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 2026 সালে ফিফা বিশ্বকাপে সর্বশেষ 2টি ম্যাচে 3-1 গোলে সেনেগালকে পরাজিত করেছে। অন্যদিকে নরওয়ে 4-1 গোলে হারিয়েছে

ইরাককে। ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল 9:30 অস্ট্রিয়া মুখোমুখি হবে জর্ডানের। আগামী 24 ঘন্টায় উত্তর ধলায় গোমতী, সিপাহী জলা ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাপ 0.4 মিলিমিটার। জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম। 101.6 মেগাহার্জে FM উচ্চায়ন্ততে রয়েছেন, আর এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বলছি তোমায় অনুষ্ঠানে। আর বলছি তোমায় অনুষ্ঠানে আজ কে দিনটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। আজ 17 জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস। এই নিয়েই আজ কথা বলবো আপনাদের সঙ্গে। 2326253 এই নাম্বারে আপনারা ফোন করবেন, আর অবশ্যই আজ কথা বলবেন এই বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবসের দিনটিতে। কেন অনাবৃষ্টি দেখা দিচ্ছে বিশ্বজুড়ে, কেন অনাবৃষ্টিকে নিয়ে আজকের দিনটিতে ভাবা অত্যন্ত দরকার, কেন বিশ্বজুড়ে এত খরা, হ্যাঁ কেন খরা, এই নিয়েই আজ কথা বলুন 2326253 এই নাম্বারে। প্রতি বছর 17 জুন পালিত হচ্ছে এই বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস। আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীর ক্রমবর্ধমান খরা ও মরুময়তার পেছনে মানুষের কার্যকলাপ, জলবায়ু পরিবর্তনের গভীর প্রভাব রয়েছে। বর্তমান বিশ্বে খরার প্রকোপ বেড়ে যাওয়ায় প্রধান কারণগুলির মধ্যে অন্যতম হল বৈশ্বিক উষ্ণায়ন, শিল্পায়ন, যানবাহনের অতিরিক্ত ব্যবহার, বনভূমি উজাড় এবং জীবাশ্ম জ্বালানির অযৌক্তিক ব্যবহার বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। বিজ্ঞানীরা কিন্তু একথাই বলছেন, যার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমবর্ধমান বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে বৃষ্টিপাতের ধরন পরিবর্তিত হচ্ছে, কোথাও অতিবৃষ্টি আবার কোথাও দীর্ঘস্থায়ী অনাবৃষ্টি খরা। এই খরা কেন দেখা দিচ্ছে এই নিয়েই আজ কথা বলুন 2326253 এই নাম্বারে। হ্যাঁ কেন খরা, কেন আজ আমরা এই খরাকে নিয়ে কথা বলতে ভীষণভাবে দরকার হয়ে পড়েছে।

হ্যাঁ, আমরা ফিরে পেতে চাই আমাদের সোনালি ভবিষ্যৎকে। আর এই মুহূর্তে কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো। না, আমার এই শ্রোতার সঙ্গে কিন্তু লাইনটি কানেক্ট হলো ঠিকই, কিন্তু কথা বলা সম্ভব হলো না। আপনারা যখনই ডায়াল করবেন তখন অবশ্যই আজকের বিষয়টি নিয়ে কথা বলবেন, কেন খরা? কারণ আজ বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস। আজকের দিনে দাঁড়িয়ে আমরা খরাকে

0: কিভাবে প্রতিরোধ করতে পারি, এই নিয়ে চলুন না একটু ভাবি। হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু বলুন।
1: দেখুন, এই যে আপনি যে সমস্যার কথা বললেন না,
0: হ্যাঁ হ্যাঁ,
1: এটা আমরা কিন্তু এখানে বসে হঠাৎ করে এটা অনুধাবন করতে পারিনি, পারি না। কারণ বিষয়টা কেন জানেন, আমরা সেই ধরনের খরার কবলে যদি একদিন পড়ি না, তাহলে আমরা বুঝতে পারবো এই যে খরাটা কতটা মারাত্মক ভাবে হয়। দেখুন, কৃষকের মাঠ খেতে

0: জানেন, আমরা সেই ধরনের খরার কবলে যদি একদিন পড়ি না, তাহলে আমরা বুঝতে পারবো এই যে খরাটা কতটা মারাত্মক ভাবে হয়। দেখুন, কৃষকের মাঠ খেতে চৌচির হয়ে যায়, অন্যের অভাব দেখা যায়। আপনার মনে আছে যে ভারতবর্ষ কিন্তু সেরকম আমাদের খরার জন্য মন্মন্তর সৃষ্টি হয়েছিল।
1: আচ্ছা,
0: ভাত এক ফুটা ভাতের জন্য, কারণ ঘটনা হচ্ছে গিয়ে আপনি সবজি ফলালেই তো আপনার সেখানে উৎপাদনটা বাড়বে। যদি মাঠের অবস্থা খারাপ হয়ে যায়, চাষিরা যাবেটা কোথায়?
1: ঠিক।
0: আর এটার পেছনে সারা বিশ্বে আজকে কিন্তু এটা নিয়ে কিন্তু ভয়াবহ চিন্তা ভাবনা এই জন্যই করছে। এই যে বলছেন আপনি গ্লোবাল ওয়ার্মিং, এই যে বিশ্ব উষ্ণায়ন, এটার কারণটা দেখুন, আগরতলা শহর দিয়ে আমি আপনাকে বোঝাই, এখানে একসময় অনেক গাছপালা ছিল। আপনি দেখবেন বাইপাসের ধার থেকে শুরু করে, আমি কয়েকদিন ধরে বাইপাস হয়ে খয়েরপুরের দিকে বিরানিয়ার দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে গাছ শূন্য। এখন প্রশ্ন হচ্ছে কি, অনেকে হয়তো প্রশ্ন করবে যে রাস্তা করতে গেলে তো গাছ কাটতেই হবে, বিতর্কের শেষ নেই।
1: ঠিক,
0: কিন্তু আমাদের সমস্যাটা কি হচ্ছে তার সমাধানের রাস্তা কিন্তু কেউ খুঁজছে না। আপনি এই যে বৃষ্টি হচ্ছে, দেখুন এখন হচ্ছে, থাকুন না করুক, এমন এক সময় আসবে আপনি বৃষ্টি পাবেন না।
1: ঠিক,
0: মাসকে মাস আপনাকে অপেক্ষা করে থাকতে হবে শুধু একটুটা জলের জন্য।
1: ঠিক,
0: সে পরিস্থিতি কেন, যেভাবে জলের অপচয় আমরা করছি, বিজ্ঞানীরা বলছে যে জল কিন্তু অনেক নিচে চলে যাচ্ছে, তার গভীরতা কিন্তু অনেক দূর গড়িয়ে যাচ্ছে। আজকে যে জলটা আমাদের উপরে পড়ছে মনে করুন, সেই জলটা কিন্তু আবার তার উৎসস্থলে পৌঁছতে 33 দিন সময় লাগে।
1: ঠিক,
0: তাহলে বুঝুন, এই জলটাকে আমরা যদি সংরক্ষণ করতে না পারি, আমরা যদি গাছপালার যদি আমরা ব্যবহার না বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সংকট কিন্তু ঘনিয়ে আসবে। কখন আসবে এটা নিশ্চয়তা একটু দিতে পারবেন? কারণ বিজ্ঞানীরা এই নিয়ম আজকে ভাবিত। আপনি দেখুন রাজস্থানের থর মরুভূমি, আপনি এটা যদি চিন্তা করে দেখুন, যারা মরুভূমির দৃশ্য আমরা তো মাঝে মাঝে টিভিতে দেখতে পাই,
1: ঠিক,
0: মরিচিকা একটু জলের জন্য সেখানে মরিচিকা দেখে কিন্তু ভ্রম হয় যে ওটাই মনে জল, পাগলের মতো মাইলকে মাইল কিন্তু বালির উপরে দিয়ে আসছে উটের মধ্যে দিয়ে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষ কিন্তু মরুভূমির একাকার আছে, একটা সাইডে হয়তো পড়ে রয়েছে, কিন্তু সেই জায়গায় যারা বাস করে তারা বলতে পারবে এক ফোঁটা জলের কি মূল্য।
1: ঠিক,
0: এটাই বলছি, জীবন বাঁচার জন্য যেমন সব জল যেমন পানীয় হয় না, আবার সব জলই আপনি খেতে পারবেন না, কিন্তু সমুদ্রের এত জল আপনি দেখুন, সমুদ্রের জল এনে কিন্তু কৃষিকাজে ফেলতে পারবেন না,
1: একদম লবণাক্ত জল,
0: এত লবণাক্ত জল। আমাদের বাড়িঘরে পুকুরের জলগুলি মিষ্টি জল, এটা আপনি দেখবেন শুদ্ধ করে খেতেও পারবেন, কোনো বিশেষ অসুবিধা হয় না। তো সেই জায়গায় বলছি, জল আছে পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তারপরেও জলের এত সংকট কেন, সেটা নিয়ে গভীরভাবে ভাবা দরকার, নাহলে একদিন এটা নিয়েও আমাদের সংকটের সম্মুখীন হতে হবে।
1: ঠিক, তাই খুব সুন্দর বললেন, আমাদের সেই সংকট থেকে আমরা নিজেরাই কিন্তু বেরিয়ে আসতে পারি, আর তার জন্যে আমাদের কিছু সচেতনতা অবলম্বন করতে হবে। কীভাবে, এই নিয়েই কথা বলুন 2326253 এই নাম্বারে।

0: প্রচুর পরিমাণে। আর আমাদের পুরনো কথায় আমরা ছোটবেলায় বা বড়বেলায় বা আমার পড়াতে গিয়ে আমরা জেনেছি যে গাছ থাকলে সেখানে মেঘ জমা হয়, আর এই খরার জন্য এই প্রখর সূর্যতাপ ভূপৃষ্ঠে পড়ছে, যার জন্য ভূপৃষ্ঠের জল আজকে আকাশে চলে যাচ্ছে মেঘ হয়ে। এবং আজকে দেখুন আমাদের এই বীরভূম জেলায়, পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রচুর বজ্রপাত হচ্ছে। তার কারণ হচ্ছে কিউলোনিম্বাস যে মেঘ আছে সেটা আকাশের উপরে চলে যাচ্ছে এবং সেখানে উপরে মেঘের সৃষ্টি করে, বজ্রের সৃষ্টি করছে, কিন্তু সেই সঙ্গে ঝড় চলে আসছে, মেঘটা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তার জন্য গাছ দরকার, গাছ লাগানো দরকার। গাছ যেমন নাটায় পচাদা গাছ লাগাচ্ছেন, প্রচুর গাছ লাগিয়েছেন কয়েক লক্ষ, সেরকম গাছগুলো আরো আছেন, গাছ লাগান, গাছ লাগাতে উৎসাহিত হবো। আমিও আমার বাগান করেছি, ছোট হলেও অনেকগুলো গাছ লাগিয়েছি, আমিও সকলকে উৎসাহিত করব। যেটুকু জায়গা আছে গাছ লাগান, গাছ মেঘকে টানবে, মেঘকে টানলে আবার বৃষ্টি হবে, খরা দূর হবে। নমস্কার,
1: সঙ্গে থাকুন। খুব সুন্দর বললেন, সত্যি আমাদের এই খরাকে আমাদের প্রতিরোধ করতে হবে সবুজ পৃথিবীর জন্যে, আর সবুজ পৃথিবীকে ফিরিয়ে আনতেই হবে। বন উজাড় বা ডিফরেস্টেশন খরার অন্যতম কারণ বলে পরিবেশবিদরা বলছেন। গাছপালা মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং বৃষ্টিপাতের চক্রকে স্থিতিশীল রাখে, আর এই গাছপালা যথেচ্ছভাবে ছেদনের ফলে তা কাজে কিন্তু ব্যাঘাত ঘটছে। কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো,
2: একটু মিল আছে আজকের দিনে খরাটা, এই কারণে, কারণ বৃষ্টি নেই, বৃষ্টি নেই মানে গাছপালা নেই, তাই তো? আমরা প্রয়োজনের তাগিদে মানে পেটের, মানে পেটের জ্বালায় আর কি, আমি শুদ্ধ বাংলা কথা পেলাই, আমরা কি করি, গাছ গাছপালা কেটে কেটে সংসার চালাচ্ছি, তাই তো? এতে কি হয়, একদিকে পরিবেশও দূষিত হয় আরেকদিকে বৃষ্টি কমিয়ে দিচ্ছে, তাই তো?
1: ঠিক।
2: হ্যালো,
1: ঠিক ঠিক বলুন, শুনতে পাচ্ছি।
2: বৃষ্টি খরার কারণ একমাত্র হইল বৃষ্টি, গাছপালাই তো আমাদের বৃষ্টি যোগায় না, গাছপালা না থাকলে তো হবে না। যদি আমি গাছপালাই যদি ধ্বংস করে নিই তাহলে গাছ হবে কি করে, পরিবেশ রক্ষা হবে কি করে, বৃষ্টি হবে কি করে? এই পরিবেশ দূষ করার কারণেই একমাত্র হলো বন ধ্বংস, এটুকুই।
1: আর সেই সঙ্গে আপনারা অবশ্যই বলবেন, আজকের যে দিনটি উদযাপন করা হয়েছে মরুভূমি প্রতিরোধ দিবস, আর মরুভূমি যত যেন না হয়ে যায় আমাদের চারপাশটা, আমাদের এই যে থর মরুভূমির কথা আমাদের বিশ্বজিৎবাবু বললেন, সেখানে গেলে অনুভব করা যায় যে প্রকৃতি যদি রুষ্ট হয় তাহলে আমাদের পরিণতি কোন পর্যায়ে যেতে পারে। সেই প্রকৃতির রুষ্টতাকে এখনই আমাদের সচেতনতার মাধ্যমে কিভাবে আমরা রক্ষা করতে পারি, প্রতিরোধ করতে পারি, এই জন্যে যে আজকের দিনটি পালন করা হচ্ছে তার গুরুত্ব কতটুকু বলে মনে করেন আপনি, সে কথাও কিন্তু তুলে ধরতে পারেন। কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
3: হ্যাঁ নমস্কার, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
3: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
1: হ্যাঁ অমিতাভ বাবু বলুন।
3: হ্যাঁ বলছি, দেখুন কেন এত খরা, প্রশ্নটা কিন্তু আমাদেরও, কিন্তু আমরা সাধারণ ইয়েতে যেটা বুঝছি তাতে করে প্রশান্ত মহাসাগরে এল নিনো পরিস্থিতির জন্য এই মেঘের আনাগোনাটা কম, এবং তার সঙ্গে যেটা যোগ হয়েছে দাদা ভাই, সেটা হচ্ছে বিষ্ণু উষ্ণায়ন এবং বৃক্ষের অভাব। তো এই যে খরা, ধরুন এই খরা মানে বহু বছর পর, বহু বছর পর, আমার বয়স প্রায় 60-এর কাছাকাছি, অনেক দিন পরে এরকম পরিস্থিতি আমি দেখলাম। মেঘ জমলেও কিন্তু বৃষ্টি নেই, ঘন কালো মেঘ।

0: নমস্কার।
1: নমস্কার, কি বলছেন?
0: আমি শীষ মোহাম্মদ।
1: হ্যাঁ,
0: শীষান, নলহাটি পাইকপাড়া বীরভূম ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গ থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
0: আজকের বিষয় হচ্ছে মেঘ কেন ঝরছে না, তাই তো?
1: হ্যাঁ, কেন এত খরা?
0: হ্যালো,
1: এই নিয়েই আজ কথা বলছিলাম, কেন এত খরা?
0: কেন এত খরা? মেঘ ঝরছে না বলে খরা?
1: ঠিক,
0: আসলে আমরা গাছপালা

0: কিন্তু কোনো বৃষ্টি নেই, হাওয়ায় এক মুহূর্তে উড়ে যাচ্ছে, আর মেঘ জমার যে অনুকূল পরিস্থিতিটা সেটা কিন্তু এই এল নিনোর জন্য ব্যাহত হচ্ছে। তার ফলে এই যে খরা যে বিষয়টা আজকে দিয়েছেন সেটা কিন্তু প্রাধান্য পাচ্ছে আপনাদের কাছে, আমাদের সবার কাছে। এবং খরা হলে যেটা হয় সেটা হচ্ছে আপনার খরা হলে কৃষক বন্ধুরা তাদের দিয়ে মানে যারা যারা আর কি ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করেন তাদের পক্ষে সময়টা কিন্তু খুব ভয়ঙ্কর। এবং এই ভয়ঙ্করতার পেছনে যে কারণগুলো আছে সেগুলোকে এখন থেকেই যদি আমরা দূর করার চেষ্টা না করি তাহলে ভবিষ্যতে আমাদেরকে আরো আরো বড় সংকটের সম্মুখীন হতে হবে। এটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন।
1: খুব সুন্দর বললেন। ঠিক, আমাদের যে আকাশে কিন্তু মেঘ জমছে কিন্তু এই মেঘ জমে আবার কোথায় যেন হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, মেঘ থেকে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা এমনটা কিন্তু হচ্ছে না, আবার কোথাও অতিবৃষ্টি দেখা দিচ্ছে, আবার খরা। এই যে প্রকৃতির রুষ্টতা, তাকে রক্ষা করতে হবে, তাকে কীভাবে সরিয়ে পৃথিবীকে শস্য শ্যামল করতে পারি, এই জন্যেই ভাবনার আজকের দিনটি, এই জন্যেই আমাদের আজকের এই অনুষ্ঠান। অতিরিক্ত ভূগর্ভস্থ জল উত্তোলন খরার জন্যে অন্যতম দায়ী বলে পরিবেশবিদরা বলে থাকেন। অপরিকল্পিত কৃষিকাজ, মাটির অযত্ন ব্যবহারের ফলেও খরার ঝুঁকি বেড়ে যায়। জলাশয় ভরাট, নদীর স্বাভাবিক প্রবাহকে বাধা দেয়া, নগরায়নের চাপ জল সংকটকে আরও তীব্র করে তুলছে। আমাদের এই কাজগুলো বন্ধ করতে হবে। কে রয়েছেন? হ্যালো।
2: হ্যালো।
1: হ্যাঁ, হ্যালো, কে বলছেন?
2: নমস্কার। নেবেন?
1: নমস্কার।
2: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিলুনি জেলা থেকে। আমরা দেখুন সব প্রশ্নের কিন্তু উত্তর কিন্তু আমরা একটাই দিচ্ছি সবাই, যে গাছ লাগাতে হবে। গাছটা হয়তো বা আমরা সেটা দেখছি বলে আজকে গাছের সংখ্যা কমে রয়েছে বলে আজকে সবকিছু বদল হয়ে গেছে। আসলে দেখুন আমরা ইন্টারভিউ কতজন দিতে পারছি, মৌখিক পরীক্ষা সবাই দিতে পারছি উত্তর আমরা মৌখিক ভাবে, কিন্তু সেটার দিকে আমরা কিন্তু পিছিয়ে রয়েছি। বিশেষ করে যেমন গ্রাম অঞ্চলে হয়তো বা সবাই বলেন যে গ্রাম অঞ্চলে গাছ গাছ বেশি রয়েছে, কিন্তু সত্যি রয়েছিল বেশি গাছ, তোমার কাঁঠাল আম লিচু বিভিন্ন ফলের গাছ রয়েছে, কিন্তু বর্তমানে কি বলবো আপনাকে গ্রাম অঞ্চলে কিন্তু আমরা ফলের গাছগুলো দেখতে পারছি না, কারণ যেদিকে তাকাচ্ছি সেই দিকে দেখছি রাবারের গাছগুলো। এই মুহূর্তে আমি কিন্তু জায়গাতে যাচ্ছি, এখন মানে কি বলবো আপনাকে, একটু রাবারের গাছ হাজার হাজার গাছ লাগিয়েছে কিন্তু গ্রাম গ্রাম জায়গা, কিন্তু কেন সেটা? আসলে দেখুন মানুষ সবকিছু বুঝে কিন্তু মানে উপার্জন করার জন্য করত, সেটার জন্য আমি বলি কি এই যে আজকে মনে করুন আমরা সেই দিবস পালন করছি, সেই দিবস পালনের সেটাই একটু তাৎপর্য যে আমরা সবাই যাতে আমাদের দৃষ্টিকে রক্ষা করি, এবং বিশেষ করে আমাদের করারও কিন্তু প্রয়োজন, বৃষ্টিরও কিন্তু প্রয়োজন। শুধু করা হলে চলবে না, শুধু বৃষ্টি হলে চলবে না, সবকিছু প্রয়োজন। কিন্তু আজকে মনে করুন এখন যে সময় বৃষ্টি হচ্ছে হয়তো বা কৃষক ভাইদের জন্য হয়তো বা ওরা জমিতে চাষ করবে, আল চাষ করবে হয়তো বা উপকার, কিন্তু কয়েকদিন পর যখন ওরা সাইল ধান চাষ করবে তখন সাইল ধান যখন ওদের যখন ধান টুকিয়ে আসবে তখন যদি বৃষ্টি হয়ে যায় তখন কি হবে বলুন তো? তখন তো আমাদের সবার সর্বনাশ হয়ে যাবে, আমরা তো খাবার পাবো না। তাই যেভাবে অনাবৃষ্টি বা যখন বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি হচ্ছে না, যখন রৌদ্র প্রয়োজন তখন রৌদ্র দিচ্ছে না, এইভাবে হলে কিন্তু আমাদের সংকট আসছে পৃথিবীতে। তাই আমাদের সবার মিলে সেটাই করতে হবে যে আমরা হয়তো বা বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা আমরা আছি হয়তো আমাদের জায়গা হয়তো কিছুটা রয়েছে বাড়ির মধ্যে, তার মধ্যে দিয়ে আমরা কিছু মানে ফলের গাছগুলো লাগাতে পারি, এবং যে জায়গাগুলো হয়তো বা যেমন বিশেষ করে গ্রামের মানুষ লাগাতে পারে মানে রাবার গাছগুলো কেটে, কারণ সেটার কোনো প্রয়োজন নেই, সেটা তো ক্ষতিকারক, বুঝতে পেরেছেন? সেটার ক্ষতি করছে রাবার আমাদের। তারপরে বিশেষ করে যেন মানে কিছু মানে সংখ্যক লোকেরা হয়তো বা বন্য অন্য মানে দখল করে রেখেছেন, এইগুলো সরিয়ে হয়তো বা গাছ টাছ লাগিয়ে ভালো ভালো আমার মনে হয় ভালো হবে, তাতে আমাদের সবার মঙ্গল হবে। কারণ দেখুন বর্তমান যদি আমরা বিশেষ করে ঘরে বসে আমরা কিন্তু বানরের যে উৎপাত, বানর কিন্তু লুকালয়ে এসে গেছে আমাদের এই অঞ্চলে। কারণ দেখুন কেন এসেছে, আজকে বানরের আস্থানা কিন্তু আমরা ধ্বংস করছি মানুষেরা, তাহলে তো আমাদের মানুষের ঘরে অবশ্যই বানর দেখবে।

0: যে আমরা রাখার আর কিছু নেই, বা যদি আমরা বলি না বাংলার উৎপাদে থাকা যাচ্ছে না, সেটা কিন্তু আমাদের ভুল ধারণা, সেটা আমরা আস্থানা নষ্ট করছি, তাহলে অবশ্যই তো বাংলা রাখবে। বা অন্য অন্য জায়গাতে আমরা দেখতে পাচ্ছি লোকালয়ে বিভিন্ন হাতি বা অন্য গুলো মানে জন্তু জানোয়াররা এসে যাচ্ছে লোকালয়ে, কেন আসছে ওই সব সর্ব মিলে সেটাই যে আমরা বন্ধ ধ্বংস করছি। আজকে জায়গায় দাঁড়িয়ে সেটাই আর কি, আমরা সবাই মিলে সেই সংকল্প নিতে হবে, কারণ একার পক্ষে সম্ভব নয়। আজকে আমি বললাম আমি হয়তো আমার বাড়িতে 10-15টা লাগিয়ে দিলাম গাছ, তা কিন্তু হবে না, প্রত্যেকের বাড়িতে 10-15টা করে গাছ লাগিয়ে দিলে হয়তো বা আমরা সত্যি সুন্দর পরিবেশ সাজিয়ে তুলতে পারবো এবং পৃথিবী সুন্দর সুস্থ থাকবে।
1: বাহ, সুন্দর সুস্থ হোক পৃথিবী, এই প্রত্যাশা আমরাও রাখি।

0: আমাদের এই বিশ্ব প্রকৃতিকে সুন্দর সুশ্যামলভাবে ফিরে পেতে চাই। বিশ্বের বিভিন্ন অঞ্চলে খরার প্রভাব ইতিমধ্যেই কিন্তু দৃশ্যমান। আফ্রিকার সাহিল অঞ্চল, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশ নিয়মিত খরার সম্মুখীন হচ্ছে। এর ফলে খাদ্য উৎপাদন কমে যাচ্ছে, পানীয় জলের সংকট তৈরি হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ জীবিকার অনিশ্চয়তায় ভুগছে। খরা শুধু পরিবেশগত নয়, এটি একটি সামাজিক ও অর্থনৈতিক সংকটও তৈরি করছে, যা দারিদ্র, অভিবাসন এবং সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলছে। এই পরিস্থিতির মোকাবেলায় আমাদের দরকার টেকসই ভূমি ব্যবস্থাপনা। বৃক্ষরোপণ, যেমন আমার শ্রোতা বন্ধুরা বলছেন, তেমনি জল সংরক্ষণ এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোর কথা কিন্তু আজ আমাদের ভাবতে হবে। হ্যালো, হ্যাঁ শুক্লা দেবী বলুন।
1: লক্ষ্য করছি বা আমরা দেখতে পাচ্ছি যে শরৎচন্দ্রের মহেশ গল্পেও কিন্তু এই খরার বিষয়টাই উঠে এসেছিল। তো আসলে ব্যাপারটা হলো কি, খরা যে সব জায়গায় হয় এরকম না, পৃথিবীর ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে বলে কোথাও অতিবৃষ্টি হচ্ছে, কোথাও খরা হচ্ছে, হ্যাঁ কোথাও মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে, যেটা আমরা কয়েক বছর আগে কাশ্মীরে দেখতে পেলাম, এটাই অসম্ভব বৃষ্টি হয়েছে যেটা ক্ষতিকারক। আবার কোন জায়গায় আমাদেরই দেশের কোন একটা স্টেটে আবার প্রচন্ড খরা চলছে, কৃষি নষ্ট হয়ে যাচ্ছে। তো বিষয়টার জন্য তো দায়ী আমাদের পরিবেশ, পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশকে আমরা নষ্ট করে ফেলছি, সেটার জন্য একমাত্র আমরা মানুষটাই দায়ী, এছাড়া তো কাউকে দায়ী করতে পারবো না। তো সেটা করতে গেলে যেটা করতে হবে যে গাছ লাগাতে হবে। এইবার গাছ লাগানোর বিষয়টাও আমার মনে হয় এরকম হয় যে কোন একটা রাজ্যে যদি অসম্ভব গাছ আছে তো সেখানে বৃষ্টি হবে, আবার কোন স্টেটে যদি গাছ নাই থাকে, শুধু বিল্ডিং, শুধু মানে কংক্রিটের যদি ভরা থাকে তাহলে সেখানে বৃষ্টি কম হবে, সেখানে খরা হবে। তো এই যে ভারসাম্যটা, এই ভারসাম্যটা রক্ষা করে আমাদের চলতে হবে। আর একটা বিষয় বলছিলেন যে জলাধার গুলো, হ্যাঁ আমরা গাছ, এবার গাছ তো লাগাবো, তো গাছটা বাঁচাবো কি দিয়ে, তার জন্য প্রথমে আমাদের জল দিতে।

0: ঠিক
1: আচ্ছা, তো সেই জলটা কোথা থেকে পাবো? এবার আমি যদি মাটির নিচ থেকে জলটা তুলে আনি, তো মাটির নিচে একটা জলের নির্দিষ্ট পরিমাণ আছে,
0: হুম হুম
1: বিজ্ঞানীরা বলছিলেন যে মাটির নিচে জল শুকিয়ে যাচ্ছে, এটা আমরা দেখতেও পাচ্ছি বিভিন্ন জায়গায় জল নেই, জলের একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। তো সেই গাছগুলো বা কৃষির জন্য যে জলটা আমরা নদী নালা এগুলো থেকে পাই, তো সেই জায়গায় আমাদের পুকুরগুলো ম্যাক্সিমাম ব্যক্তিগত পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে, জলাশয়গুলো ছোট হয়ে যাচ্ছে,
0: হুম হুম
1: আর নদীগুলোর কথা তো বলে লাভই নেই। আমাদের ঘাগরা নদীকে দেখুন, মানে এটা একদম খুব দেখলে খুব কষ্ট হয়, এটা দুই দিক মানুষ দখল করে বা দুই দিক বাঁধিয়ে এতটা ছোট করে দিয়েছে, নদীটা যেন একটা ছোট্ট একটা ছড়া হয়ে গেছে।
0: ঠিক
1: যেই আমাদের সবচেয়ে বড় জলাধার হলো হাওড়া নদী,
0: হুম হুম
1: তাছাড়াও আমাদের শহরে অনেকগুলো বড় বড় কি বলে খাল ছিল, এটা আমরা বড়দের কাছ থেকে যে গল্প শুনেছি যে খালগুলির মধ্যে মাঝখান দিয়ে নাকি নৌকা আসছে, সেটা তো এখন আমরা ভাবতেই পারি না, একদম ছোট হয়ে গেছে, দুধার একদম মানুষ দখল করে নিয়েছে। তো এইগুলো যদি আমরা সংস্কার না করতে পারি, তাহলে আমরা গাছ লাগিয়েও খুব একটা লাভ হবে না, কারণ গাছকে তো জল দিয়ে বাঁচিয়ে রাখতে হবে, সেই জলটা আমরা পাবো কোথেকে?
0: ঠিক
1: তো সব দিক মিলে মিশে মানে এটাকে যদি আমরা রোধ করতে চাই,
0: হুম
1: খরা এবং অতি বন্যা অতিবৃষ্টি
0: হুম
1: দুটোকেই যদি আমরা রোধ করতে চাই, তাহলে আমাদের জলাধার গুলোকে প্রথম সংস্কার করতে হবে, এগুলোকে ঠিকঠাক রাখতে হবে। আর
0: ঠিক
1: আরেকটা বিষয় কি জানেন, এখন
0: হুম
1: সে যে আমাদের ছোটবেলাকার প্রবাদ মানে আমরা শুনে এসেছি না,
0: হুম
1: যে চেরাপুঞ্জি 12 মাস বৃষ্টি হয়,
0: ঠিক
1: চেরাপুঞ্জির বৃষ্টিও কমে গেছে, আমি নিজে দেখে এসেছি।
0: হুম হুম
1: আবার বলে যে মরুভূমি,
0: হুম
1: মরুভূমিতে যদি গাছ গজায় সেটাও নাকি পরিবেশের জন্য বিপজ্জনক, মরুভূমি ভূমিতেও নাকি গাছ গজাচ্ছে, কোনোটাই ভালো না, মানে অতিবৃষ্টি খরা কোনোটাই ভালো না। দুটোকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের যেই রকম বনভূমি সৃজন করতে হবে, ঠিক পাশাপাশি জলাধার গুলোকে সংস্কার করে এগুলোকে সুন্দর রাখতে হবে। ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার, খুব সুন্দর বললেন। সত্যি আমাদের সতর্ক হতে হবে এখনই পরিবেশকে রক্ষার জন্যে।

0: আলো জ্বলছে টেলিফোন লাইনে, দেখা যাক কে রয়েছেন। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, কে বলছেন?
1: আমি অরবিন্দ বিশ্বাস বলছি, কৃষ্ণনগর আগরতলা থেকে।
0: হ্যাঁ অরবিন্দ বাবু বলুন।
1: আজকের বিষয়বস্তু হলো যে মরুময়তা বা অনাবৃষ্টি আর খরা। আমার দু একটা কথাই বলবো, যে অনেকে তো অনেক ধরনের কথা বলছে, বৃষ্টি হচ্ছে না কেন, এই জন্য আমরা দায়ী, বায়ু দূষণ, অমুক দূষণ, এগুলোকে আমি যাচ্ছি না। আমি শুধু বলবো যে এই পরিস্থিতির জন্য আমরা দায়ী, এটা যেমন ঠিক, আমাদের সবাইকেই

0: সচেতন হতে হবে, তার জন্য আমাদের গণ আন্দোলন গড়ে তুলতে হবে সবাই মিলে। আমি করলাম, আমি নীরবে করলাম, বা আমি প্রচার প্রচার করে করলাম, চারদিকে ফটো তুলে চারদিকে পাঠালাম যে আমি এগুলো করছি, এগুলো না করে নীরবে যে যার কাজ, যে যার বাড়ির চারদিকে পরিবেশটাই আমরা ভালো রাখি না, তাহলেই তো সবার কাছে আস্তে আস্তে এটা উদাহরণ শুরু হবে এবং আমরা সবার মধ্যে একটা গণজাগরণ মানে গণ আন্দোলন গড়ে তুলতে পারি। এবং সেই গণ আন্দোলন যদি গড়ে তুলতে পারি তাহলে আমরা সরকারকেও তুলতে পারবো না, সরকার তো আমাদের পাশে থাকবেই, আমরা সরকারকে নিয়েই করব, গভর্নমেন্ট আমাদের সাহায্য করবে, আমরা আমাদের সচেতন হতে হবে, এটাই আমি বলতে চাইছি। এই আমার তরফ থেকে আজকে এইটাই আমার বার্তা হবে যে আমাদের সবাইকে সচেতন হয়ে গণ আন্দোলনে রূপ দিতে হবে, তাহলে আমরা সেই মরুময়তা থেকে আমরা দূরে থাকতে পারি এবং সেই অষ্টাদশ শতাব্দী বা ঊনবিংশ শতাব্দীর আগের দিনগুলিতে আমরা ফিরে যেতে পারি এবং সবুজ ময়তা আমরা ফিরে পেতে পারি। নমস্কার,
1: সঙ্গে থাকুন। খুব সুন্দর বললেন যে আমাদের এই মরুময়তা হাত থেকে যে ভয়াবহ বিপদ আমাদের জন্য ঘনিয়ে আসছে তার থেকে যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে আমাদের শুধু মানে সরবভাবে আমরা পরিবেশের জন্য কাজ করব, এই দিকটাতে সরে এসে নীরবভাবেও আমাদের যার যার জায়গা থেকে কাজ করতে হবে সেই দিকে খেয়াল রাখার জন্যই অনুরোধ রাখলেন অরবিন্দবাবু। ঠিক, বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস আমাদেরকে শুধু সমস্যার দিকেই নয় সমাধানের পথেও এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে, সেই কথাই কিন্তু সেই আভাসই কিন্তু আমাদের শ্রোতা বন্ধুদের কাছ থেকে পেলাম। প্রকৃতিকে রক্ষা করা মানেই মানবজাতির ভবিষ্যৎ সুরক্ষিত করা, এই উপলব্ধি থেকেই আমাদের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে আগামী প্রজন্ম একটি নির্ভরযোগ্য ও সবুজ পৃথিবী পেতে পারে, তার জন্যে আমাদের সকলকেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

আজ বলছি তোমায় অনুষ্ঠানে একটি প্রশ্নই আপনাদের কাছে রেখেছিলাম, কেন খরা? হয়তো আমাদের এই ত্রিপুরা রাজ্যে বিশাল অংশের বনভূমি রয়েছে বলেই আমরা ততটা অনুভব করতে পারছি না, কিন্তু এইটুকু তো আমরা দেখতে পাচ্ছি, আকাশে ঘন মেঘ করেছে। একবার মনে হয়েছে প্রচণ্ড বৃষ্টি হবে, ঝড় জলে ভেসে যাবে, দেখা গেল ছিটে ফোটাও বৃষ্টি নেই, কোথাও যেন মেঘ উড়ে চলে গেছে, মেঘ সরে গেছে, এক ঝাঁক বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে টিনের ছাউনি। এই সমস্ত দৃশ্যগুলো আমরা দেখছি, এটাকে প্রকৃতির রোষ

0: ছোটা নয়। এই রুক্ষতাকে যদি আমরা দূর করতে চাই আমাদের সচেতন হতে হবে। শুধুমাত্র যে অনেকেই বলছেন যে বৃক্ষরোপণ করতে হবে, শুধু কি তাই, আমরা যথেচ্ছভাবে যেভাবে প্রকৃতির অভ্যন্তরের সম্পদগুলো তুলে নিচ্ছি তার জন্যেও দায়ী এই খরা, এমনটা কিন্তু প্রকৃতি বিজ্ঞানীরা বলছেন। আমরা যেভাবে জলাধারের নদীর গতিপথ পাল্টে দিচ্ছি তার জন্যেও দায়ী, আমরা যেভাবে জলভূমি ভরাট করছি তার জন্যেও দায়ী। কে রয়েছেন? হ্যালো হ্যালো শ্রোতা বন্ধু, হ্যালো হ্যালো, কে বলছেন? না, আমার এ শ্রোতা, আপনারা যখনই ডায়াল করবেন অবশ্যই আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখতে পাই অনেকেই ডায়াল করে থাকেন, কিন্তু আমাদের অনুষ্ঠানের যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো সম্পর্কে আপনারা একটু উদাসীন থাকেন। যারা উদাসীন তারা অনুষ্ঠান শুনুন, আপনারা শুনুন, আমরা চাই আপনারা বেশি করে অনুষ্ঠান শুনুন। এবং আপনাদের মধ্যে যদি একটু আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্য থেকে সচেতনতা জাগে সেখানে আমাদের সার্থকতা, তবে আমাদের অন্য শ্রোতা বন্ধুদের যারা আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করতে চান নিজেদের অভিমত ব্যক্ত করে তাদের সুযোগ দেবেন অবশ্যই এভাবে ফোন করে, আমাদের অন্য শ্রোতাদের যে সুযোগ থেকে বঞ্চিত করবেন না এটুকু প্রত্যাশা আমরা রাখতেই পারি। যে কথা বলছিলাম, প্রতি বছরের মতো আজকেও বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস। হ্যাঁ, চলুন না আজকের দিনে আমরা শপথ নিই সকলে মিলে আমাদের নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র কন্ট্রিবিউশনগুলোই সিন্ধুতে বিন্দুর আকার ধারণ করতে পারে। হ্যাঁ, আজ মনে হতে পারে আমার ভূমিকা সামান্য, না সে সামান্য ভূমিকায় হয়ে উঠতে পারে অসামান্য। মানে প্রত্যেকের ভাবনাগুলো যখন এক হয়ে যাবে তখন ঠিক আমরা রুখে দিতে পারব এই খরার প্রকোপ। আমরা পৃথিবীর ক্রমবর্ধমান খরা ও মরুময়তার পেছনে সবচাইতে বেশি যে কার্যকলাপ রয়েছে তা মানুষের, সেই মানুষের সেই অনিয়ন্ত্রিত কার্যকলাপগুলো রুখতে হবে। হ্যালো, না আমার শ্রোতার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, আরও একজন রয়েছেন, দেখা যাক। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
1: আমি শালিন দেবর্মা, পাড়া সিদাই মহলপুর আন্ডারে।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খরা, তাই তো? না
0: হ্যাঁ হ্যাঁ, কেন খরা?
1: কেন খরা? এটাই তো।
0: হ্যাঁ হ্যাঁ,
1: মানে আমরা যে কোনো কিছু, আমরা যে কোনো জিনিসের বা যে কোনো একটা বিষয়কে যদি আমরা বলতে চাও তবে মূল কারণটা আমরা খুঁজে বের করতে হবে।
0: ঠিক,
1: মূল কারণটা খরার মূল কারণটা হচ্ছে আমাদের পরিবেশ ধ্বংস হওয়াটা। পরিবেশ আসলে আমরা যে মানব সভ্যতা আমরা যেভাবে পরিবেশকে দূষিত করছে সেটা একদম বলতে মানে লজ্জা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কেননা, কারণ আমরা প্রয়োজন বুঝে অনেক কিছু আমরা গাছপালাকে ব্যবহার করছি, কিন্তু প্রয়োজনে প্রয়োজন বলেই তো করছি, তবে এমন যেভাবে মানে আমরা এটা ব্যালেন্সে থাকতে পারছি না সেই কারণেই পরিবেশ নষ্ট হচ্ছে। এবং সেই পরিবেশকে যদি আমরা রক্ষা করতে না পারি তবে আমরা কোথায় আমরা বাস করবো, আমরা কিভাবে বেঁচে থাকবো? কিন্তু সেটা তো আমরা এক সেকেন্ডও এক মুহূর্তও আমরা চিন্তা করে দেখিনি, ভেবে দেখিনি,
0: ঠিক
1: তাই বলে মনে করি আমি। সেই কারণে আমি চিন্তা করি মানে আসলে করার আসল মূল বিষয় কারণটা হচ্ছে আমাদের পরিবেশটা ধ্বংস হওয়া। পরিবেশ ধ্বংস হওয়া মানে গাছপালা যে সংখ্যা কমিয়ে গেছে, সেই গাছপালাকে আমরা আসলে এখন যেটা যেহেতু আমরা কমিয়েছি আমরাই আবার পরিবেশকে বাঁচার জন্য আমরা গাছপালাটা খুব বেশি করে লাগাতে হবে, এটাই আমাদের চিন্তাধারণা করতে হবে। এদিকে আমরা চিন্তা করলে মানুষের একটা

0: ধরনা ধরনা মানে সব যার যার যার যার জীবনের জন্য বা যার যার পারিবারিকের পারিবারিক অবস্থার জন্য আমরা যে চিন্তা করে অ্যাকাউন্টটা খুলি একটা মায়ের জন্য বা একটা সন্তানের জন্য একটা আমরা প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে আমরা অ্যাকাউন্টটা ডিপোজিট করি,
1: ঠিক ঠিক সেই রকম ভাবেই আমাদের আগামী প্রজন্মকে রক্ষার জন্যে আমাদের বর্তমান সময়ে কিছু পদক্ষেপ রাখতে হবে, যে আমার সন্তান সন্ততিরা যাতে ভালো থাকে এমন কথাই কিন্তু শালীনবাবু বলতে চাইছেন। আর খুব সুন্দরভাবে নিজের অভিমত ব্যক্ত করলেন শালীনবাবু, আর শালীনবাবুর এই অভিমতের মধ্য দিয়েই আজকের মতো এই বলছে তোমায় অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে এমনটাই কিন্তু ঘড়ির কাঁটা বলছে। আগামী অনুষ্ঠানে আবারও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। বিশ্ব প্রকৃতি সুন্দর হোক, খরা কেটে যাক, এই প্রত্যাশা রাখছি।

0: 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, RBI এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: তুমি অনন্যা অনুষ্ঠানে আমরা অভিবাদন জানিয়ে থাকি সেই নারীদের যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশাল অবদান রেখেছেন, এবং তাদের সেই অনন্য কৃতিত্বের জন্যে অন্যান্য নারীরা নিজেরা প্রাণিত হচ্ছেন। সেই নারীদের নিয়েই আমাদের অনুষ্ঠান তুমি অনন্যা। আর আজ 17 জুন 1674 সালের আজকের দিনটিতেই প্রয়াত হন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তথা শিবাজী মহারাজের মাতা জিজাবাই। জিজাবাই এই সমাজের জন্যে, দেশ ও মাতৃকা রক্ষার জন্যে একজন নারী হিসেবে কি অবদান রেখেছেন, তাই নিয়ে আজ আলোচনা করব আমাদের আজকের অনুষ্ঠানে তুমি অনন্যা অনুষ্ঠানে। এবং জিজাবাইয়ের

প্রয়াণ দিবসে তাকে আমরা শ্রদ্ধার্ঘ অর্পণ করব আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।

0: Next Gen K Series 1.0 liter dual jet, dual VVT engine, and spacious interiors.
1: Get attractive offers up to ₹55,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
2: 101.6 MHz FM উজ্জয়ন্ততে রয়েছেন আর হে রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে আজ প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ অর্পণ করব মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজির মাতা জিজাবাইকে। রাজমাতা জিজাবাই শাহজি ভোসলে ভারতীয় ইতিহাসে এক অনন্য ও প্রেরণাদায়ক ব্যক্তিত্ব, যিনি শুধু একজন মা নন বরং এক মহান চরিত্র পাঠ দানকারী, দূরদর্শী নেত্রী এবং সাংস্কৃতিক চেতনার ধারক হিসেবে আজও স্মরণীয়। 1598 সালের 12ই জানুয়ারি মহারাষ্ট্রের সিন্ধখের রাজ্যে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা লাখুজি রাও যাদব ছিলেন সেই সময়ে এক প্রভাবশালী সামন্ত প্রভু এবং মা মহছানাবাই ছিলেন ধর্মপ্রাণ ও সংস্কৃতি মনা নারী। শৈশব থেকেই জিজাবাই ন্যায় অন্যায় বোধ, ধর্মীয় মূল্যবোধ এবং সমাজ চেতনার শিক্ষা লাভ করেন, যা পরবর্তীতে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলে। অল্প বয়সেই তার বিবাহ হয় শাহজি ভোসলের সঙ্গে, যিনি দাক্ষিণাত্যের আদিল শাহি দরবারে একজন গুরুত্বপূর্ণ সেনাপতি ছিলেন। সংসার জীবনের পাশাপাশি সমাজ জীবনে কতটুকু অবদান রেখে আজকের দিনে প্রয়াত হন জিজাবাই, এই নিয়েই কথা বলব আজকের অনুষ্ঠানে।

101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ততে রয়েছেন, আরে রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে। আজ তুমি অনন্যা অনুষ্ঠানে অভিবাদন জানাচ্ছি রাজমাতা জিজাবাইকে। জিজাবাইয়ের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় তার সন্তানদের লালন পালনের মাধ্যমে। বিশেষত তার পুত্র শিবাজির চরিত্র গঠনে তার অসামান্য ভূমিকা ছিল। শিবাজির মধ্যে যে সাহস, দেশপ্রেম, ন্যায়পরায়ণতা এবং আত্মমর্যাদাবোধ আমরা দেখতে পাই, তার মূল উৎস ছিলেন তার মা জিজাবাই। তিনি ছোটবেলা থেকেই শিবাজিকে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন বীরত্বের গাথা গল্প শোনাতেন, যার মাধ্যমে তার মনে অন্যায়ের পক্ষে দাঁড়ানোর, এক অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার মানসিকতা গড়ে ওঠে। নতুন গল্প বলেই নয়, বাস্তব জীবনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়েও তিনি শিবাজিকে একজন আদর্শ নেতা হিসেবে গড়ে তোলেন, যার মধ্যে তিনি নতুন দিগন্তের আলো প্রস্ফুটিত করেন।

জিজাবাইয়ের জীবনে বহু দুঃখ কষ্ট ও চ্যালেঞ্জ ছিল। তার ছয় সন্তানের মধ্যে চারজন অকালেই মৃত্যুবরণ করেন, যা একজন মায়ের জন্য অসীম বেদনার বিষয় ছিল। তবু তিনি ভেঙে পড়েননি, বরং অবিষ্ট দুঃখ ও পুত্র সম্ভাজি ও শিবাজিকে নিয়ে দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলেন। স্বামী শাহজী ভোসলে অধিকাংশ সময় রাজনীতি ও সামরিক কাজে ব্যস্ত থাকায় পরিবারের দায়িত্ব অনেকাংশে তাঁর উপরই বর্তায়। এই কঠিন পরিস্থিতিতেও তিনি ধৈর্য, সাহস ও বিচক্ষণতার সঙ্গে পরিবার ও সন্তানদের দেখাশোনা করেন। গল্পকথার মাধ্যমে তিনি তাদের দৃঢ়তার শিক্ষা দান করেন।

101.6 MHz-এ FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি রাজমাতা জিজাবাইকে। শুধু একজন মাতা হিসেবেই নয়, জিজাবাই একজন দক্ষ প্রশাসক হিসেবেও পরিচিত ছিলেন। শিবাজি যখন স্বরাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন অভিযানে ব্যস্ত, তখন রাজ্যের আভ্যন্তরীণ শাসন ব্যবস্থার দায়িত্ব অনেকাংশে তিনি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন। তার দূরদৃষ্টি, ন্যায়বোধ এবং কঠোর শাসন নীতির ফলে সাধারণ মানুষ তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করত। তিনি সবসময় জীবনকে সুন্দর করে তোলার জন্য ন্যায় ও ধর্মের পথে চলার নির্দেশ দিতেন এবং দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহ দিতেন।

101.6 MHz FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে আজ আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজীর মাতা জিজাবাইকে, যিনি 1674 সালের 17ই জুন অর্থাৎ আজকের দিনেই প্রয়াত হন। তাই আজ তাঁকে নিয়েই কথা বলছি।

101.6 MHz FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে আজ কথা বলছি রাজমাতা জিজাবাইকে নিয়ে। রাজমাতা জিজাবাইয়ের প্রভাবেই শিবাজি শুধু একজন বিজেতা নন, মানসিক শাসক হিসেবে পরিচিত হন তিনি। নারীদের সম্মান রক্ষা, ধর্মীয় সহিষ্ণুতা এবং প্রজাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন, যার পেছনে তার মায়ের শিক্ষার গভীর ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তিনি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। জিজাবাই শিখিয়েছেন যে প্রকৃত শক্তি শুধু যোদ্ধাদের জয় নয়, বরং ন্যায় প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই নিহিত রয়েছে। এক সুন্দর আগামী দিনের স্বপ্ন তাই তিনি দেখে যেতেন তার সন্তানের মধ্যেই।

1664 সালে শিবাজির রাজ্যাভিষেকের কিছুদিন পর 17 জন জিজাবাই পরলোক গমন করেন। তার মৃত্যু শুধু শিবাজির জন্য নয়, সমগ্র মারাঠা সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি ছিল। তবে তাঁর আদর্শ, মূল্যবোধ এবং শিক্ষার মাধ্যমে তিনি চিরকাল জীবিত হয়ে রয়েছেন। আজও মহারাষ্ট্র সহ সমগ্র ভারতবর্ষে তাকে একজন আদর্শ মা এবং আদর্শ নারী হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

জিজাবাই জীবনের দুঃখ কষ্ট এবং তার জীবনের সেই চ্যালেঞ্জগুলো আমাদের শিক্ষা দেয়। তার ছয় সন্তানের মধ্যে চারজনের অকাল মৃত্যু কীভাবে সহ্য করতে হয়, জীবনের এত ঝড়ঝাপটা সহ্য করে কীভাবে দুজন সন্তানকে সম্ভাজি ও শিবাজিকে দৃঢ়তার শিক্ষা দিতে পারেন, তা জীবন্ত প্রতি জিজাবাই। তার জীবনের সেই ধৈর্য, শৌর্য, সাহস, বিচক্ষণতা আজও অন্য নারীদের প্রেরণা দেয়, তার মুখ অন্য নারীদের শক্তি যোগায়।

বর্তমান সমাজে জিজাবাইয়ের জীবন আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তিনি দেখিয়েছেন একজন মায়ের সঠিক দিক নির্দেশনা একটি জাতির ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। তাঁর জীবন থেকে আমরা শিখতে পারি দৃঢ় সংকল্প, নৈতিকতা, দেশপ্রেম এবং আত্মবিশ্বাস থাকলে যে কোনো প্রতিকূলতাকে অতিক্রম করা সম্ভব। তিনি শুধু একজন সাহসী নারী নন, বরং একজন চিরন্তন প্রেরণার উৎস, যার আদর্শ আমাদের সমাজ ও জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।

সময় ইশারায় বলছে আজকের মতো আমাদের এই তুমি অনন্যা অনুষ্ঠান থেকে আপনাদের বন্ধু নিতাইকে বিদায় নিতে হচ্ছে। আগামী অনুষ্ঠানে আবারও কথা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন 101.6 মেগাহের্জে FM উজ্জয়ন্ত।

খুলমকা সারাসা পয়েন্ট ডক মেগা হার্স এফএম উজ্জ্বন্ত যতন নলাম স্বগতে ফুঙ্কা হাম নরক নীতি নিনি সাল যতনি বাগাইন কাহাম লাইনে নেংথন জরাব চিনি স্টুডিনি জরা খগ তামুই ধঙ্গ ফুংনি দাম জেসা থামুই সতিনই এঙ্গই মুফলি গাইসাং জাহুঙ্কা ও জরাও নরক যতন ন হাইন হয় ফুঙ্কা হাম তে স্টুডিও আসুক জা খাং আর জে বিনতা হাঙ্কে চং খনা লাইনে খনা তো তক রেচাপুং খানি রেচাপুং পান্দাও হঙ্কে খানি রেচাপুং পান্দাও হঙ্কে তো সাউই নমান নরক নরক নি খনা তক জাক মানি রেচাপুং ডক খানাই মান বাইনাই হঙ্কাই ফিয়াবা তিনি চিনিয়র এস এম এস খাইনি বাকি কানেকশন অফ খাইজাক হাইনি বাকি নরকদাম খাইনাই কংদুক খাই দিই কংদুক খাই সাহর দিই বড় চাপন খানানাই চিনিয়রনি কংদুক নম্বর 03812326253 ও কংদুক নম্বর ও কংদুক খাই সাহর দিই বড় চাপন খানানাই এস এম এস খাইপানো তিনিয়র সপাইগলাক চিনিয়রনি কানেকশন অফ খাইজাক আমনি বাকি নর কংদুক খাই সাহর দিই ইংকে ফাইদি যেন তাংসা খানা তো তো রেচাপং খানালাইন রেচাপং তাংসা খানালাই চিনি তিনি খানে রেচাপং পান্দানো চেংলাইনাই আপনি উলনো নরকনি ককটুক হাঙ্গিয়া সাকনাই হিংকাই নরক যতন তিয়ার দং দিয়ে পান্দা পায়ের শাক জরা লগি দং না বাকি দিবনি দাম নি দামই সতি থামচি জরা নরকনি কাঁচা রাং দং না হিংকা জরা ও স্টুডিও আসুক সাকাং আর যে বিনতা হিংকে খানালাইনে চেং খানাতক রেচাপং বেলাইন খানাতক রেচাপং ও জরা ও খানাই দং দি লগি দং দি খানাতক রেচাপং বাইন চিনি পান্দানো চেংলাইনে দাবো

0: সাইমান লাইনাই বড় চামং খানা না মচুং সাব কক্তু গতং নাই লাইন না গাই কক্তু গিয়া সাকনা জরাও হ্যালো
1: হ্যালো
0: ফুঙ্কাহাম লামসগন অন সিনে মুনে কাটে সামুখা দ বড় চামং খানা নাই কার্তিক কুমার জমাতিয়া চিনর অব তোর তং সাইমিয়া প্রভা রানী রূপিণী না স্বর্ণমালা দুগ্রাইনি রেচা পুংখানা নাহিনী কহরকা কার্তিক কুমার জমাতিয়ানি নংলে আনো পগৈ থানা হনে নাইগেনা বিনি পৈলানি ন নাই নাই টংকা হংকা আং খনারা নাই

0: আও যারাও চিং খানা লাগিয়া বুকুক স্বর্ণমালা খানা নাহিনি কহেরমানি রেচাবং 101.6 মেগাহার্স এফ এম উজ্জিন্ত অঙ্কে নরক ব খানা না হঙ্কে কক দুখলাই দি 0381 2326253 ও কক দুখ নাম্বার ও কক দুখলাই ব রেচাবং খানা নাই সাহর দি ইঙ্কে ফাইদি কক দু গিয়া সাক নাই স্বাগতং কক দু ক হ্যালো হ্যালো
1: হ্যালো
0: ফুঙ্কা হাম লামস গ
1: হামবাই
0: আও হে তাকুক বিশ্বনাথনি রেচাপং খনানা নিহিনে কহরকা

বিধি বাজারনি বুকুক লক্ষ্মী দেবরমা হাই রেচাপুং খালাইনে হাই ব রেচাপুং তো সাহরিয়া হাই খালাইন খাকলায় ও রেচাপুং তো যতন খাতক সাকো তাকুক বিশ্বনাথনি রেচাপুং ও রেচাপুং হাই ও রেচাপুং যালাইন হাই বেলাইন খাতক রেচাপুং খাকলায় বব খাতক জাগান ও রেচাপুং হাই যত মারে কিছু সঙ্গরপ ও রেচাপুং খাতক জাগান হাই খালাইন ও রেচাপুং নরক যতনি বাকে খাই দি লগি দি পান্ডা পায়াশাক জরা।

0: zeng khani de chapung pandaw khana lai thong khana to tong re chapung norok ni khana tok sak mani no ke phaidi ko tu ga sang lai shabotong hello ni ni khorang srai srai ke khana ya abukho khana ya ang tong kha hello hello e do sadi bo re chapung khana nai shabo sahori tong sagadi সাবিত্রী দেখেন ছাকা খনাই মালি ইয়াত বহু বেলা কেন নাকার মূসা নাও নিনি খরাং স্রাই স্রাই কে খনাই আনি বাকে গ্রঙে মানলিয়া নেন বাই তেওয়াই সে গ্রং আনি বাকে আং সানাই গাই ফাইদি অজরাব কক দুগে আসা নাই পিনাই সাবতম কক দুগ হ্যালো
1: হ্যালো ম্যাডাম দীপর কাহাম
0: দীপর কাহাম নন বলাম সব শিনিমুগলি গাড়ি সাবংখা
1: ইয়াং উদয়পুর মহারানী নি রাজু আংকে ওয়া নাই সিস্টম কামেন তাঙ্গিং কাঙ্কে আনকে এসএমএস পিরিবাই রে রিপোর্ট নি আবা তাহি পান পক্স তি করে মা কামা লাই ন তং তক
0: দা দা বর চা মন খানা নাই সাদে
1: নিসাম মুনি কো বো বুকু অঞ্জলেরি আং সাম তং দে তা
0: করি না
1: ওকে দা মানিক নি হামজাক মা মঙ্গো কক থানা নাঙ্গে হি রিসাম মান ও কক ও ও রিসাম নট
0: দেলাই হামবাই কক দুক তুই গ্রমা বাগে হামবাই আও হুকে মঙ্কা তাকুক রাজু হুকে রেচাপ মুং খানা নাহিনী কৈহর খাব তাকুক মানিক নি রেচাপ মুং হামজাক মঙ্গ কক সানা নাঙ্গিয়া ও রেচাপ মুং হুকে খানালাইনে হজরাও বিনি খানা তকজাক মানি রেচাপ মুং সারাচা পয়েন্ট অফ মেগা হর সেফে মুজেন তো খানাই তংদি লগি তংদি হুকে তাকুক রাজু খানা দি নি খানা তকজাক মানি রেচাপ মুং তুই যো তো খানাই তংলে মারে কিচিং সঙ্গ রক খানা দি ও খানা তক রেচাপ মুং

0: দেখ কেউ জরা ওয়া হয় না হয় কৌতুক গেছাক নাই কৌতুক স্বাগতম নাইকরে নাই। হ্যালো হ্যালো
1: হ্যালো হ্যালো
0: ফুঙ্গা হাম লামস গো
1: গম ভাই
0: দ সিনেমুরি গাড়ি সাবংখা
1: আই গো গয়ন ফোনে এসেন সাইড তো
0: এসেন বড় চাপুং খানা নাই
1: বস কাঙ্গনি ভাই পারমে তিনি ভাই
0: বড় চাপুং
1: নেংলে আনি বাবি কি মনে মানে ভাই
0: নেংলে আনি বাগাই না দ হামবাই কৌতুক বিক্রমা বাকি তাকে এসেন খোনা হিনি কয় হরকা গয়াম ফাংনি নিংলে আনি বাকি সিমিন ওরে চামং টংকাকে খোনা রায়

0: जराबा फनि कोंतु गेसा खै शाबो दं कोंतु को हेलो हेलो
1: ल बाय
0: फुंका हाम लामसगो
1: हम सो फुंका हाम बिलोनिया न बिशु थे को थाय दं
0: ताकु बिशु ना द बर चा मखना नाय छदे
1: खना नाय सुहेल दे पर माने को थल पाइ ताल नाय न
0: ओ शाल ताल बेबाग द द বেলাই হামবাই কৌতুক তিক রংমা বাকে হামবাই আমঙ্কা বিশ্ব ত্রিপুরা তাক সুহেলনি রচা মঙ্কা নানাহিনি কহরকা ইয়াং অবনি বিলুনিয়া বখাতনি গাই খনালাইনে বিনি খনা তকসাক মানি রচা মং সারা সাপাই ডক মেগা হার সাইফ এম উজ্জ্বল তো অঙ্কে অজরাওচং খনালাইনে গে তাক বিশ্ব খনা দিয়ে নিনি খনা তকসাক মানি রচা মং সারা সাপাই ডক মেগা হার সাইফ এম উজ্জ্বল তো তাইন রক খনা দিয়ে বিনি ইঙ্গে ও খনা তক রচা মং অজরাও স্টুডিও আচকচাক আঙার সে বিনতা

노력 크라이동고 사라사 포인트 옥메가 하르세 페무진 더즈라 스튜디오 아숙사강 하르세 비노타 겨자라 따복진이 스튜디오니 저라 코고 담위동고 디보니 담치니 겨저토노노 하이노하이 디볼카함 테이노록네 티니니샬 저토니 바기노카 함라인에니 인툰 게카니르 자봉 반도 증크나라이동고 크나도토 노록니 코이 허르삭 르자봉 록게 르자봉 크나나 한게 꼭둑 클라이나 나고나 한게 시노르니 꼭둑 넘버 0381 2326253 인게 파디 কোকদুগিয়া সাকনাই কোকদুগ স্বাগতম নাইলাই নাই না হ্যালো দীপর কাহাম ননব দশিনী মুগ্রিকারি সাবংখা দর চাপং খানা নাই সাদি দঙ্গ খাই মানে বেলা খেন হামবাই কক দিগ্রম বাকি হামবাই হামবাই মঙ্খা তাকুক রবীন্দ্র রিচাব খাই হিনি কই হরখাব সারসা পয়েন্ট অক মেঘা হারসাই ফেমু জন্ত কচাং কচাং বয়ার শিবকা তাকুক বিশ্বনাথনি রচাবং গাই খালাইনাই বিনি খাত মানে রচাবং গে খাদি তাকুক রবীন্দ্র নিনি খাতক জাকমানি রচাবং তৈজ তোমারে কিছু সঙ্গে খাদি বিনি অঙ্গেই অ খাতক রচাবং তরুক তরুক জরা তো থাঙ্গেই দো হায় দা গাও রচাবং নরক ছ তনি বাকি নয়

0: পাইথাক রচাপং জন খালাই খানে রচাপং পানো হে রচাপং খানা হে কক দু মাইয়া সাকাই বলে না হে কক দু সাকাই সাবত হ্যালো
1: হ্যালো
0: দিবর কাহাম রামসগো
1: দিবর কাহাম ভাই
0: দশিনে মুনি গেলে সাবং খা
1: আমি কয়বার দু পিছু সারি তো
0: দবর রচাপং খানা নাই সাদে
1: আমি রচাপং কাজে খানা নাই মন দেবী জমতিয়ানি খানাতে
0: বড় চাপং
1: কবুল কথানি হিরসা মুকা
0: মেগাহার্স এফএম জন্ত ও রচাপং খালাই চিন তিনি খানে রচাপং পান্দানো চাইলাই খাদি তাকে পিজু সিনে খাদক জাকমানি ও রচাপং

0: চিনি নগণ দীপনি মাইরক সালাই সিদিতা
1: আবই আবাসই কংনি কক সাব চিনি সামুনি বাকে চা ফায় বড় মাইরক সাবই টংলাইনা
2: ও জাখাইলে তামুখাবা
3: আতাকে নরকি বরক বাই হিংকাই জেসে কংন সালেব জরা সালাইও
1: সৈক আব হাইকে আতাকে চাইমানী সামুং নেলাইসিনে তামুহন
2: চেঙ্গিতা তাম তামরক খাইনি নাংন
1: নরক নি মূসা খাইনরক গ্রী চে সিমিন সানে নাই আসুকনু
0: কুবিদা নরক মাইচালিয়া হাই একেবা মামুই

তিনি আলাই দেখাই জোদা পান্ডা থাংনাই দিবর্নি দাম সাম ব্যবহায় পান্ডাকে আচিং যতন সাইমান ও তাল এবা ও জুন তানি শাল নুইচি সা শাল হায়ুং ইয়োগা শাল পালাই যাক তে বিশি ব্রুম ব্রুম নেহাইকে তাকলাইব পালাই যাক নাই চিং যতন শিও সাইমান আং ইয়োগা ব্যায়াম খাইমানি আব চিনি শাকনি বাকে বেলায় খেন গাহাম শাক গাহামকাই তনি থানি ও ইয়োগা বেলাই ননা গগু আবনো দই ন জুদা খাই আলাইদা পান্ডা চিনি নর তিনি থাকাই দাল বিদাল পান্ডাও হাইনি বাকে নরক পান্ডা ন জয়াওই খাই দং দি চিনি শাক ন গাহাম খাই তনি থানি ও ইয়োগা বসুক জরাতে নাঙ্কুক দং তে চিং চিনি শাক ন কাহাম কাই তনি না হাঙ্কাই ইয়োগা বসুক জরাতে খাইনানি নাং আবরক ন তেই ন আলাই দা পান্ডা থাংনাই দাবুক দিপুরনি দাম সাম আপনি বাকেই নরক পান্ডা পায়া শাক জরা ন খাই দং দি হিঙ্গে ফাইদি অজরাব চিং খালাই নাই রেচা পংতাং সা আপনি আগুলো খাইন চিনি আলাই দেখাই ইয়োগা নতে শাক গাহাম তনি থানিব ইয়োগা বসুক জরাতে নাং আবরক ন তেই ন পান্ডা থাংনাই হিঙ্কাই নরক খাই দং দি

0: 아우승어자로 와하노 하이카나라이게 카나토톡 르짭봉 따쿠고는토 조마티아니 코랑고노 르짭짝 르짭봉 흥게 파이디 다보카나라이네 샤캄 샤카함 동타니 요가 바바하이 샤몽클라이 아보노티 테자테니코 가에페모젠토 카나이동디 로기동디
1: Kolumka kapang ni takuk tai bukhok sona lam sogo FM ujjoyant ni tinini o alai da pandawo kapang takuk tai bukhok song seng jotono nayo saka hamtong nani salburum no sing saka hamtong na bagai tama khlai atong abon bagino jotono saka hamtong di salburum no phia aboni bagu kisa misale khlai na nang song bo kapang takuk tai bukhok song tabung ni o jorang ka belai busy life o jorawo শুধু বিজি লাইফ সিমিয়া আবো বিবাক্সা তঙ্গ সিন ছাক আবো কাইসা পজা পজা বিবাক্সা তঙ্গ সিনি ছাকনি কবাং মা জংজা লগবো অবন তৈন সং শাল বুরুম ন মা তঙ্গ ফিয়া খাবাং তাকু তৈ বুখুক সং ও জংজা লং ন সং ভাইকে কা তিরুই নাই সিনি ছাক ন কাহাম কে তন নাই তাই সিনি ও বখানো বাকে শান্ত খালাই তন নাই আও খাবাং তাকু তৈ বুখুক সং তিনি সং অমহাইন কক সানাই সিনি ভারতনি বেলাই কসাম কাইসা রায়দানতেই কক সালাইনাই যে রায়দানো তাবো হায়ুং গনাঙ্গাই বেলাইন বরম মানে দো বা সিনি মং মানে দো খামং তাকুক তাই বুকুক সং তিনি সিনি কক বথমাঙ্কা কাহাম তংনানি বা গৈনাই বিনি লামাঙ্কা যোগা হাইক বা যোগা বে তাই অবনতৈনে তিনি কক সানান বাগে সিনি স্টুডিও মাঙ্কা মুঙ্গনাং যোগা থেরাপিস্ট হাইক বা ওয়েলনেস এক্সপার্ট তাকুক সুমন দেব্রমা তাকুক নো লামসুকু তিনিন পান্দাও
2: যতন খুলুঙ্কা তেই বেলাখানো হামবাই চিনি হোস্ট দাদা কিশোর নো
1: বেলাই হামবাই তাকুক নো নো পুলানো আনি কাশা সঙ্গনা মসুমানি বেলাখানো আন বুখাও কাসাই ফেকা তাবুক সিং চিনি বারাবাই সিং যত জাগান খানাও যোগা হাইকবা যোগা ব্যায়াম অ কখলেন সিং খানাও ফিয়াবা টঙ্ক সংরংনি খুক্তি ও যোগালে তামো বুনি নাহার মং তামো অবতাম কাইসা এক্সারসাইজ খালাইমানি দা হায়াকে বা বিনি তামো ফিলোসফি তো
2: সো যোগানি কক সানা থাকে অব বেলাইখানো গাছাম কাইসা ট্রেডিশনাল প্র্যাকটিস অব সানা ইংকে 5000 বিসি বিফোর ক্রাইস্ট এরা নিশিমি অব বাংশু জাগ অব স্টার্ট অংখা বেলাইখান অব এনশিয়েন্ট প্র্যাকটিস ইংকে যোগানি বিশিংও তামো তামো তং ইংকে আরও সিমি এক্সারসাইজ সিমিয়া অবিশিংও শাক কাহাম তোমা বাকি খা কাহাম তোমা বাকি কবাং মা টেকনিক্স দো ইংকে অব ভাই কে অব বরণ সিমি ফাইকা অব আপনি উকলুক কলক মা ফিলোসফি দো ফার্স্ট যে আর্কিওলজিস্ট অং বরং মানখা অব আং এক্সাক্টলি সন আং মৈতুগুরুই জেফুরু নিনি হরপ্পা সংস্কৃত
1: হ্যাঁ হরপ্পা সভ্যতা
2: হ্যাঁ অব যখন নাইতুক যা খা আফরু আরো ব হরপ্পা যে সভ্যতা বগান কসাম হিংকে আরো বরং যেফরু নাইতুক খা আরো বাও বরং যোগানি যে পোজ রং অমনি যে স্কাল্পচার্স রং অব রং মান খা তো অবন সিমি আইডিয়া খাইকা যে যোগা কেসা কসাম কেসা মানে ট্রেডিশনাল প্র্যাকটিস তেই চুং ঋগ্বেদ ঋগ্বেদ নো যতন সে ওল্ডেস্ট স্ক্রিপচার চুং অত হিনি মানসুক যাগ অ ঋগ্বেদ যোগানি মেনশন দো তো সানা থাকে অব যোগা তাবু নিকাও গিয়া অব যোগা অব প্রাচীন বেলাখানো এনশিয়েন্ট ইকে অর এক্সারসাইজ সিমিয়া অর কবাং মা টেকনিক্স দো টেকনিক্স খেতামো তামো পতঞ্জলি যোগ সূত্র যে পতঞ্জলি ঋষি পতঞ্জলি বিনি যে যোগ সূত্র পতঞ্জলি মাসা ঋষি দংমানি ব যোগানি যে টেকনিক্স দংমানি অবন যত 196 সূত্র বাই বর এক্সপ্লেইন খাইকা অব কাইসা ফেমাস সূত্র দো অ সূত্রনি বাতিকে থাঙ্গ যোগাস চিত্ত বৃত্তি নিরোধ তবু অ যোগাস চিত্ত

0: প্রবৃত্তি নিরোধ আব তাম সানা থাকে নু অবন সাগ কটমা কেসা বই সুই মানায় কাইসা ড্রপ অফ ওয়াটার বিশিং নৌ সমুদ্র ন দায় ক্ষিপ গাতে হিনি চংসে ডি সো যোগা চিত্তবৃত্তি নিরোধ এবং সিম্পলি সানা সানা নিঙ্কে তাম সানায় যোগা খাইকে চিনি যে বখানি যে চঞ্চলতা যে চিনি বখা তাবক ফুং শারিক না দিয়ে তাম তাবক চামানি কক মানছি তো তেকিচা কয়েক মিনিট পরে চুং তামু খাইনায় চুং আয়াং বেড়াই নানি বখা নয় চুং রমি মায়া বখা আব হাই না মখরা হাইকে ইহা বাগরুম বাড়ি তো
1: বখা তো কাইছে নবার হাই না
0: হ্যাঁ অবন
1: বখা নো রমি না রেনা মানে নবার নো খাই না রেনা
0: অবন খাইছে মায়া ইনকে পতঞ্জলি নিয়ে সূত্র ব যোগা নো ডিফাইন খাইগা যোগা নি কেবাং মিনিং ফাই নাই তাবুক পতঞ্জলি যে ডেফিনেশন রি থাকা যোগা চিত্তবৃত্তি নিরোধ না যোগা ইনকে যে যোগা খাইমানি যোগা সাকে তোমার যোগা নিবি কেবাং ফাইও আসন ফাইও আসন খাইমানি যে চুং ব্যায়াম হিনি নু গেছে রাইরং ব্যায়াম খাইমানি অব ফাইও প্রাণায়াম হিনমানি অব ইনকে লাম যে চুং হামা নামানি হামা বাই প্রাণায়াম বিশিং যেমন অনুলোম বিলোম নারী শোধন আদি হাই কেবাং মা ব্রিদিং টেকনিক তো অব বাইব চুং বখান কোয়াইট খাইমান
1: কন্ট্রোল খালাই
0: কন্ট্রোল খাইমান তে বন্ধ দঙ্গ মেডিটেশন দঙ্গ আদি হাই যোগা নিবি কেবাং মা ডিসিপ্লিন তো অবন খাগ নই টু পার্ট ডিভাইড খাইমানো ইজিলি আং তাব গর সিম্পলি সানায় অ পডকাস্ট অ যে চিনি শো চলিত মানে অবর আধা ঘন্টা বাই আং অব যত এক্সপ্লেন খাই মাঙ্গালাক সিম্পলি চুং অব সিনা হিংকে অতি হিনি চং সেডি কাইসা তঙ্গ শাক ন কন্ট্রোল খাইনা বাকি তে কাইসা টেকনিক তঙ্গ চিনি খানো কন্ট্রোল খাইনা বাকি
1: শাক ন কন্ট্রোল খালাইনা বাকি তে
0: খানো
1: খানো কন্ট্রোল খালাইনানি ও কাইনি মেলবন্ধন নংখা চিনি
0: যোগা
1: অব কি সাইন্টিফিক
0: সাইন্টিফিক অব
1: সাইন্টিফিক
0: অব হ্যাঁ
1: কই অ জাগাতে কাইসে সিনা মজ মানে কি বা অমো তো বেলাই চিনি সাইন্টিফিক গাঙ্গে তো তেবো সৈসি মুং বাই গদাল যা খাঙ্কা তো সানানি ক করে সঙ্গনা মসুং মাকে অবশ্যই যে শাক বখা তাই সিনি ফলা ও কাইথেম বাই নরং যাক তাবং নি অ জরাব কর্পোরেট জরা হাগু পাঁচটা ইয়ে নয়টা পাঁচটা নি জরা অফিস নয়টা পাঁচটা ও খাসি লাই তো লাই
0: নাইন টু
1: ফাইভ ও বিজি লাইফ ও যোগা বসে যত নাঙ্কু
0: বেলাই কেন
1: তাই অব যে বনি চিনি যে বনি যে হামক্রাই বা বনি থিং যে বেনিফিটস রকলে তা মতো
0: সাই দো অবন আং সাইন্টিফিক্যালি তাবো এক্সপ্লেন খাইনো আং লিসেনার্স রং ন যতন কয়নু ন রং আপনার কাহামকে খানাদি অব লজিক্যাল নাংজাকনাই আং যে তাবো কক সানাই তাবো তামং নাইদি যেফরু শাল পাও আপুর তামং চিনি যে প্রকৃতি চিনি নেচার যত চুং ফুংখেন বাঁচাও বড় গংঠুক যে তগংঠুক যত প্রাণী রং রং সিজাবায়ু সানজা হংখে বা হরংখে যে থুনা নাঙ তাবুক নি যে টাইম চলিত মানে আর চুং তাব তাম নু চুং নুগ যে হর কুথুক চুং থুইয়া মোবাইল সেবই দো হিংকে অফিস থানানি হিংকে রং ইনকাম খাইনানি খাচিগলাই তো সেমি বখরক টেনশন তো কেবাং মা যত বরং লাইফ ডিফারেন্ট ডিফারেন্ট টেনশন তো হিংকি আপ তাম অং চুং অবন ওয়ানসুগি তো বড় রং বাই যে অ্যানিমেল রং বড় বেশি ডিফারেন্স তাবুক তামো নাই না হিংকে বড় রং নাই দি বরং রং ইনকাম খাইও নক তাঙো তামো খাইও হিংকে বড় ডিফারেন্ট কাইন অফ টেনশন তো বাট নং যে তক রং রুমানি যে অ্যানিমেল রং রুমানি বরং অতি করি বরং বাঁচাও বরং নিজে চামানি চাও আমরা তিসা বরং থাকি থুপায়ো তাও যে টেনশন দো মানে ও মানে চুং বরং নি বিশ নুগো সো চুং যে প্রকৃতিও দো না হিংকে টাইম নি লগি চলি না নাই টাইম নি লগি থাকা নাই শাল পাফুরও চুং মা বাঁচা নাই হিংকে যেফুরু সানজাও নাই তেরপ তেরপকে চুং ডাক্তি ডাক্তি চাই চুং ছোনা নাও ও টাইম বাই চুং দা হিংকে তেরপ তেরপকে চিনি বডি নিজে ক্লক দো মানে চিনি বডি নি ক্লক অব হামিয়াওই থানায় সো আপন সানা থাকে আগে এক্সপ্লেন খাইনু যে সায়েন্স শিব বরং সাইমান নাই যে চিনি নার্ভাস সিস্টেম ও নার্ভাস সিস্টেম ন তাবুক টু পার্টও চুং কাইনি পার্টও চুং আন্ডারস্ট্যান্ড খাইনু অবকে সিম্প্যাথেটিক নার্ভ নার্ভাস সিস্টেম অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অংখে ফাইট অ্যান্ড ফ্লাইট আবার তামো ফাইট অ্যান্ড ফ্লাইট এক্সপ্লেন খাই দো তাবুক চুং জীবক নুখা কেবা চুই বাই রিফ্লেক্স জাকা আবার তামং চুং কিরিজাকে চুং খারো অটোমেটিকলি নজুক ফোনে তো থা

0: আমি ভাবন তংরে যেভাবে নুন সাইমান যে বিপদ ফাইকা আপুরু ব্রেন কে সিগনাল দিও আপুরু চিনি জান বাজি রে বাকে চারো সেম যেভাবে হরং চুপুর তেরপরে মুক্তি মানো অবাঙ্কে প্যারাসিম্পেট্রিক সিম্পেট্রিক হিংকে নন অ্যাক্টিভেট খাইও অ্যাক্টিভ তন প্যারাসিম্পেট্রিক হিংকে নন রিল্যাক্স খাই নাই
1: রিল্যাক্স খাই
0: সো তাবুক যে সরি 9 to 5 জব খাই নাই রং বরং জব খাইকা বাট বরং ফুং আছে যে রে বা চালিয়া হিংকে মাইন্ড গবং টেনশন তঙ যোগা ব্যায়াম রং আবরং কোনো খাইয়া জাস্ট চাও হিংকে টেনশন খাইও রং আজি না অবশ্যই ওয়ানসুগো সে নানাতে ওয়ানসুগো তিনকে তামং নাই ওয়ানসুমাং তো ওয়ানসুমাং তো হিংকে যে ব্রেন চিনি যে নার্ভাস সিস্টেম তো মানে বিনি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হুই তংসি নাই হিংকে অব তুং হিসেবে তো নাই বুনা মুসং গেলা খরম ফন
1: কখে আরো বনি অ্যাক্টিভ হুই তংকা মানে বিনি থুনা নিপাগে বা বনে রিল্যাক্স খালাই না নিপাগে ইংকে বনে আরো অ্যাক্টিভ হুই
0: অ্যাক্টিভ অংলিয়া তামু হিংকে ভাইকে সেরাম কাবো বিনি লাইফস্টাইল বাই সেরাম কাবো যে মানে খাইকে বডি রিল্যাক্স মাইন্ড রিল্যাক্স অংনাই বা শাক রিল্যাক্স অংনাই নিন গাড়ি নো রংছিদি নুন গাড়ি নো চালু মং তো বা বথা গিয়া নো ইঞ্জিন নিনি অন খাইজাক হিংকে ইঞ্জিন নো কুল ডাউন খাইনা নাও চিনি শাক বিশে অনে প্রকৃতি তামো শাকাবা শাল পাকাই মানে তাম বা অ্যাক্টিভ অংখা হরংখা মানে তামো যাল নুগো শাল বাই তাল শাল সিমি পাই তংখে তো যত খামবাই নাই রাইট হিংকে চুং ও প্রকৃতি বাই ও টাইম বাই চুং মাথাঙ্গু হিংকে বড় রুতাম খাই চুনি বিশ লুপ ফাইকা যে রাং আজি না নাং নাই হিংকে চুং ও সিস্টেম নো পৌই থাঙ্কা হিংকে চুং ও টাইম নো যেভাবে ফলো খাইয়া ডিসিপ্লিন নিয়ে হিংকে চিনি বিশিংনি যে ন্যাচারেল যে সিস্টেম দো মানে ও সিস্টেম হবো যে নার্ভাস সিস্টেম হবো ন্যাচারেলি হবো ফাংশন খাই গেলাক আপুরো থুনা বাকে চি বিথিমা চাও চিনি হরমোনাল ইম্বেলেন্স দো চিনি ডাইজেশন প্রবলেম ফাইছি নাই সব বড়নি ফাইকা লাইফস্টাইল লাইফস্টাইল লাইফস্টাইল ফলো খাইজেগলি হিংকে নিনি নার্ভাস সিস্টেম নষ্ট অংখা অবা নিন বিশিং নো দংমানি সো যোগা ও ফার্স্ট মানুষ ফুরুংজাগ ফার্স্ট স্টেপ নংখা আষ্টাঙ্গানি বিশিং তো আষ্টাঙ্গ তামো আবো আষ্টাঙ্গাকে 8 steps যেমন এক্সাম্পল ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 নি ক্লাস 8 জরা আতে ইন 160 নুং ডাইরেক্ট ক্লাস 7 8 ও থাঙ্গ মাঙ্গালাক স্টেপ বাই স্টেপ থানা নাঙনাই হিংকে ক্লাস 1 বাই 2 নুং পড়িনা নাঙনাই ফার্স্ট হিংকে অব আর ফুরুংজাগ ইয়াম নিয়ম হিনি সাজাগ ইয়াম নিয়ম ও 8 স্টেপ ন সাও আষ্টাঙ্গ আষ্ট মিন্স 8 আটা অঙ্গ মিন্স লিমস অংশ
1: অংশ
0: হিংকে অব ফার্স্ট ফার্স্ট ও ডিসিপ্লিন নুং সেরেনা নাঙনাই ডিসিপ্লিন তামাশা যেন নুং ফুঁ বাজানা নাঙনাই টাইম টু টাইম নুং ফুঁ আইদরব বাজাখা বাজাই নুং ফ্রেশ অংখা মর্নিং ওয়াক খাইকা আমরা নুং হেলদি ব্রেকফাস্ট খাইকা যে বড় খায়া যে 9টা 10টা 11টা 12টা বসা খায়া ব ছেলের অংশ নাই ব লেট ব অংশ নাই বথা কেসা নাই বিভিন্ন ফ্রাস্ট্রেশন সঙ্গে বিন অফিসে সামুং ব চাগেলাক যে বড় ডিসিপ্লিন অংগেলাক ও ইয়ম বাই নিয়ম তাম খাই নন ডিসিপ্লিন সামনে নি বিষয় কাইসা চুং অব ডিসিপ্লিন সানাকে চুং যে সোলজার্স রং বরণ চুং নুগ যে সোলজার যে বিএসএফ অংটুক ইন্ডিয়ান আর্মি অংটুক থাকে বরং তাম ফুরুং ডিসিপ্লিন ফুরুং যাগ বরং যদি বড় ডিসিপ্লিন অংগলাক বরং বিশেষ তাম অংনাই বরং লেজি অংনাই চামানি নুমানি টাইমিং অংগলাক ওই থাঙ্গি সেম নিনি নার্ভাস সিস্টেম হাইমাং থাকছে নাই হিংকে নিনি কনস্টিপেশন অংনাই টয়লেট ক্লিন অংগলাক চাই হজম অংগলাক আবো সালসা বাই অংগিয়াত
1: কিসা কিসা ত্রুক ত্রুক
0: ত্রুক ত্রুক
1: তিনি কিসা খনা কিসা বাকি নো বাঙ্গে থাকছে নাই গে ও জায়গা ও যে নংসাং আষ্টাঙ্গ
0: আষ্টাঙ্গ
1: আষ্টাঙ্গ আর বিশিঙ্গ অঙ্কাঙ্ক শুধু নিয়ম সিম ফরম যাব
0: অতিয়া আষ্টাঙ্গানি ফার্স্ট টু স্টেপ হিংকে ইয়াম নিয়ম অবশ্যই ডিসিপ্লিন ফরম যাব
1: ডিসিপ্লিন টাইমলি থুনানি টাইমলি চানানি টাইমলি বাসানানি
0: গেনি নি ব্যবহার নি বিহেভিয়ার যেমন তাতাল কক নং তা ছাড়ি নং বুইনো এটা ঠকাই দি বুইনি মানিনতা খক দি মরালিটি ফুরুং যাগো
1: আচ্ছা আপনি ইয়াগলকে
0: আপনি ইয়াগলকে ফার্স্ট ইনকে নিন বিহেভিয়ার বুইনি থানি বাহাই নেন বাহাইকে বুইনি লগে বিহেভ খায় নিন ব্যবহার বুইনি থানি বাহাই সেকেন্ড স্টেপকে নিজিন বাহাইকে নাই

0: ন্যাচারাল ফ্রুট চান, ন্যাচারাল আনপ্রসেস ফুড চান, আনপ্রসেস মানে তাম যে প্যাকেটিং খাই যাক নাই মানে রং, তারপর প্যাকেটিং খাই নাই মানে যত না মানো বিস্কিট নিশিমি, নুডলস নিশিমি, হ্যাঁ কোল্ড ড্রিঙ্ক, আবার যত প্যাকেট নিশিমি ফাইকা, আবার নেচার নিশিমি ফাই, আবার হুম নেচার নিশিমি তো আমার ফাই নাই না থাকে মুখেতিন রং ফল রং, তাবুক আলু রং যেমন ফাই, বাট আলু তো খেতে চাই মেয়া অবর রং চাই মানো আবার রুগী চা দি, বাট অবর চুংতাম ডিপ ফ্রাই খেয়ে চাও অবর রং দিয়ে চাই যেসে পান মানে লেস প্রসেস অনা না না বেশি প্রসেসিং খাইয়া
1: চিনি তো চিনি টিপরা তো গোবাং মানো মুখেতিং রং মানতগো আবনে কারণে ফল নি কক সাদা থাকে তো থালিক তো অ্যাভেলেবল না মানত থালিক রোগ চাই মানো
0: চাই মানো যে সিজন যে ফ্রুট ভেজিটেবল মানায় অবন মাছ আনায় তেই নাইটুক দি তাবুক গোবাং বরক সঙ্গায় তাবুক তো যে মুখেতিং রং ফল রং মান মানে অবরং তো পেস্টিসাইড ইউজ খাইও কেমিক্যাল ইউজ খাইও ডেফিনেটলি ইউজ খাইও হিংকে নগান কাইডি নিনি বড় রং যে পাহাড়নি তু ফাইমানি হুকনি তু ফাইমানি ও মানে রং নাইতুক দি নাকনা তো নগো আচুগি আচুগি যত মান গেলাক নফোর্ড রে না নাই নিজনি হেলথ হিংকে নাজি রে না নাই আবার নিনি রেসপন্সিবিলিটি
1: নিজে সাক কাহামতনা বাকি বাইথং সাক কাহামতনা বাকি বাইথং সাইতনা মানায় বাইথং সাইতনা নাই হিংকে ও জায়গাও যে বাক্সা বাক্সা সও যে বেমার ওখানকে বেমার মানগুলো গোবামা খালাইন মসুগো নাকা রামবো সবাইনা মসুগো আপ্রকে বুই মহাইসাকে মহাই হামুক আর খাইছে অমহাইনে আরও থাকে অমাই হামুক বাক্সা বাক্সা অমহাই জায়গা সকাল ওনা মসুং এফানো অঙ্গ বা ব্লাড সুগার গঙ্গি থাকো বা সুগার গঙ্গি থাকো সুগার মান জাগুলো হাইকে বা বাক্সানি প্রেসার গোবাং গঙ্গি থাকো হাইপারটেনশন বাকিনে প্রেসার বাড়ি দো বিটি রোগ মাসাও ও জায়গাও কি যোগা খালাম বিশিনতে আবুনে ইয়াফানে বিশিনে তুবিদা মান বা বুবু যোগা খালাইকান কি আবো
0: ইয়াফানে ভেরি গুড কোয়েশন সো বুঝাই মানো যে আং তো ফাতারনি কোনো মানুষ চাইয়া আং মাইমই চাও নগনি মানুষ চাও যত অব তামা মলো বা আনি তামুগুই সুগার অংখা আনি তামুগুই বিপি অংখা আবইনি সিংহ ও সিনা নাংনাই প্রবলেম সামথিং ক্যান কাম ফ্রম সামথিং কোনো ফাইনা হিংকে অবনি সোর্স দং নাই অব হাই ন বেরি ফাইয়া নাইকা অবাগাই নাই অংখা হিংকে তাম ভুল আং সাই তাবো নাই চুং যেফুরু মাইরং নাই নাই যে চুং যেফুরু মাই চাও চুং মাইরং যেফুরু নগো মাসা বরকনি যে সুগার পেশেন্ট নাই বিনি মাইরংও মাই গোবাং মা মুই কিসিসা মাই একদম কসুগে কসুগে একদম চাও ওভার ইটিং খাইও হিংকে যে সুগার তামুই অং আবার চুং ফার্স্ট সিনা নাই যে সুগার তামুই অং বুঝাও বুঝাও যে চিনি সিমি চাকে সুগার রঙ অতি ইয়া আং ডক্টর ইয়া বাট আং জাস্ট আপনি যে সাইন্টিফিক রিজন আপনার আং এক্সপ্লেন খাইনু চুং যেফুরু কার্বোহাইড্রেট মানুষ জানাই কার্বোহাইড্রেট সিক্স সাবস্টেন্সেস অফ ফুড মানসা কক বাইকে সুষম খাদ্য নিশাও রাইট সো তামো তামো তং প্রোটিন ভিটামিন ফ্যাট মিনারেলস ওয়াটার কার্বোহাইড্রেট অতি সিক্স সাবস্টেন্স দো ফুড নি অ শরীর চিনি কাহামতন নাইকে অ সিক্স সাবস্টেন্স চুমা চানায় এক্সাম্পল চানাইকে প্রোটিন চানাইকে চুংতামো টকটুই রং চানা নাও মিট রং চানা নাও অবনি ব্যালেন্স দোনা নাই টকটি গোবাং মাসাকে তামো নাই বহক দুসিনাই নেনে মাংস গোবাং চাকে তামো দুসিনাই চিনি ডেইলি নি ডায়েটও মাইরাঙ্গো নাইকে তামো মাই গোবাং মান নগো সো যে সুগার মানখা বরং রিজন অংখা ডেইলি ডেইলি কার্বোহাইড্রেট গোবাং মা ব্রেড চামানি বিস্কুট চামানি চা নমানি মাই গোবাং গোবাংকে চামানি তাই এক্সারসাইজ বুকরে এনকে বহ কটমাখে নাই এনকে নিনি ইনসুলিন রেজিস্টেন্স দাই যে চিনি যে প্যানক্রিয়াস এনে চিনি গ্ল্যান্ড দো বিনি সামু অংখা সুগার যেফুরু চুং সুগার গোবাং মা দেখা মানে সুগার মানে সুগার ও চিনি সিমিয়া মাই
1: সুগার
0: যে মাই চামানি রুটি চামানি অবরণ সিমি সুগার মানো
1: নাক তাবুনি যে লাইফ স্টাইল ও লাইফ স্টাইল বাকি চামুং নামুব ফেরি থাকো আপন বাকি বেমার ফাইও গে ও জায়গাও যে সামানি গানকে যে তুমুং যদি অবহাই তখনকে যে সুগার টঙ্কা বা প্রেসার বিপি রাই টঙ্কা ও জায়গাকে বু আসন সাজেস্ট খালাইনাই
0: সো ওর আসন বেশিমি অঙ্গলা সো ফার্স্ট ও আং ফার্স্ট সামানি আষ্টাঙ্গ অরি ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ আবার অ্যাপ্লাই খেয়ে নাই সো যে যে তারপর খাই তাই নরং আং যে সাই তো অব নরং ফলো খাই নাই দি নরং সাপ্তাহ কেসে বাইন চেঞ্জ নাই তাম খাই নাই নরং ফুঙ সালপামা সেখান ছয়টা রঙ বাঁচা খেয়ে অঙ্গ

0: no na tikhai mano te thumani je problem tongmani je borong rong thugala borong ni mental problem phainai no enke borong
1: depression
0: phainai 100% enke borong digestion problem fast enke digestion nok jangnai chai hojomongalak enke bohok clean ongalak gastric rongongnai 100% phainai
1: অবনী বাকি কাকে দিন সানা নাই মানে
0: ডিসিপ্লিন
1: ডিসিপ্লিন আচ্ছা চিনি জরা তো পাইথক ফাইসিং ফাইসক কে তাকু গাকে পাইথক ফাইসিং গ নং খনাই তংনাই সিন তাকু বুখুং সং ন তাম ক ক সার মত মই ইন শর্ট
0: শর্ট আং শাওনো নরং কাহাম কে নিজি নি লাইফ নরং তংনা মুচং কে কাহাম কে ডিসিপ্লিন অংনা নি সরং দি অবনী বাকি নরং সরং না নাং নাই তাবুক যে বরং নর ফুরংনাই অতি হাই বরং নাইতুক নাইতুকনানি অনেক কষ্ট এনকে নন কাছে রাইট টিচার নাইতুক দি ফার্স্ট যেন ন গাইড খেমানে চুং গুরুহিনী সাই মানু যে কাহাম কাছে গুরু নাইতুক দি নুসিয়া এঙ্কে ডাইরেকশন না দি বিকজ নিনি হেলথ নিশিমি তে কোনো মানে অর্ডার করে নিনি হেলথ তঙ্গেছে নি যত তঙ নিনি হেলথ ক্রিংখে নিনি রাং পয়সা নিনি নু যেসব নই তঙ দি নংগলাক এঙ্কে নু কাহামকে অ লাইফ ন কলক হে হেলদি খে তংনা মুচুংখে নু অ লামা ফলো খাইনা নাংনা যোগানি লামা
1: বেলে হামাই তাকু আও খাবং তাকুতে বুখুক চং সা কাহাম তং খাঙ্কে অ হায়ুং সে নিন জাফাও তংনাই নিন সা কাহাম করি হিংকাঙ্কে অ হায়ুং বন নিন জাফাও করি আবন বাগে সা কাহাম তংনা নিং খাঙ্কে খাবং তাকুতে বুখুক চং অবন খালাইনা নাংনাই সং নিয়ম মানি বই হাইকাবা সং যে রাইডার অমুইনাই ন সং চলিনা নাংনাই আবো হাইকে ন সং ব্যায়াম মা খালাইনাই যোগা মা খালাইনাই তাই সামো নাংনান বো ইয়াফান বিং তনা নাই বব সানা নাং বব সানা নাই আবোনো বসং মানাই কলাই কাহাম তংদি তাই কাহাম তংনা বগে সালব্রুম ন কিসা মিশালে যোগা খালাই দি তিন পান্ডা ও নর আসক জরাছিন লগি তমন বগে ন পাইফলে হামবাই তাই তাকুনো বহাই নিনি চিনি পান্ডা ফাই মানজা ফাই বগে বেলে বেলে হামবাই খনাই তংনাই খাবং তাকুক তাই বুখুক সঙ্গ তিন বগে আংসং সেতং যত্ন খুলমকা

0: আমাকে ভাই দিয়ে জোরাবো কৌতুক গেছাক নাই কৌতুক স্বাগতম স্বাগতাম ও রচাপ মুং খানা নামু চুং চাকি টঙ্কা ও জোরাবো কৌতুক গেছাকাই নাই নাই স্বাব হ্যালো
1: হ্যালো
0: দিবর কা হাম লাম সগো দশিনী মুরিগারে সাবংকা
1: লঙ্কা পুরানি প্রদীপ সেই ভাই
0: তাকো প্রদীপ না দবর রচাপ মুং খানা নাই সাদি
1: আংখাই খানা নাই গ ফুলেনি কাছে খানা নাই
0: সোলেনি বড় চাপু
1: ও দু ও হামনি ও দুসতি হামনি করি মি হনে
0: ইয়ে দুসতি না
1: ইয়ে দুস
0: দ
1: হামাই ভাই
0: হামবাই ননব কক দু ক্লাইমা বাগে নরক জরাও খনাই তঙ্গ নরকনি হামজাকমা চিনি খাতুমা পান্দা হঙ্কাই নরকনি হামজাকমা চিনি খাতুমা পান্দা জং খনালাই তঙ্গ খনাতো তো রচাপু তেই নরক বো রচাপ মুং খানা মুচুংখা হাঙ্কে কক দুখলাই দি চিনরনি কক দুখ নাম্বার 0381232625 ও কক দুখ নাম্বার ও কক দুখলাই সাহর দি বো রচাপ মুং খানা নাই জরা তো তিরক তিরক থাঙ্গাই দঙ্গ হঙ্কাই চুং চুং বো রচাপ মুং খানালাই দঙ্গ হঙ্কাই ফাইদি চুং রচাপ মুং খানালাই নিয়ে জরাও তাকুক প্রদীপ খানা হিনি কয় হরমনি অরুচাপুং কাহাকে খানা দিই তাকুক নিনি খানা তক জাকমানি অরুচাপুং সারাজা পয়েন্ট অক মেগা হার সেফে মুজেন্ত নরগো খানা দিই অখনা তো তক রচাপুং

0: আর জাপুং খানালাইতে পাই থাকো যারা ভাই সবাইকে হাঙ্গা পাই থাকো কক দুইয়া সাকনাই কক দুকো স্বাগতম। হ্যালো হ্যালো
1: হ্যালো
0: দিবর কাহাম লামস গো দর্শিনী মুভি গাড়ি সাবং খা তাম ছাকা
1: কমল সিং রিয়া
0: কমল সিং রিয়াং না দ বড় চামুন খানা নাই খাই মানো জেসা পানো
1: নরম নরম অফিসিয়াল সুন্দর খাই মানো ভাই
0: নরম নরম অব সাইমি এতং খাই খানা দেয় দো অবনো কারই তাই কুবুনি
1: চর চর মানে
0: দ মানখাকে আং খানার ওয়ান দো হামবাই কৌদক দেখ্রম মাবাগে হামবাই আমংখা কমল সিং রিয়াং রচা পং খানা হিনে কৈহরখা গাই নাই নাই তংখা কাই আং খানার নাই গাই নাইতে নাইতে পাই থাগনো রচা পং তো ফাইশো পাই থাগনো ফাইশো পাইকা আসে কবাং তো জরা গ্রিখা পাই থাগ রচা পং সং খানা লাইনে তাকো কমল সিং রিয়াং খানা হিনে কৈহরমানি গাই অরচা পং নিনি বাগাই কাকলাইও নং খানা তক জাগানো অরচা পং নো

নাইতে নাইতে রেচা মুরো খালাইতে খালাইতে পাইথা গুনো ভাই সব পাইকা জরা নরক বাই টংনা মুচুংব ক্রংনা মুচুংব তেই ক্রংগী মানগ্লাখা গাই আবুক চিনি পান্ডা পাইনা জরা অংখা গাই পান্ডা পাইনা সিগাং ফাইডি দাবুক হাইনু হাই নাইলাই ফিনাই দাবুক সুজরা মানমানি কক বড় কক তোমা বুবাগ্র ফ্রান্স নি এবিয়া আউলি জি সেভেন কুচুক ফিলিম নি কুথুম লাইমু সংসার জাগি টংগো

মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীব আর মানজাখা কুথুম লাইমা কচারও মন্ত্রীবক্রক তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাই বাবাই নিনি ককলাম সালাইমাও আচুকনানি কক তঙ্গ ফিলসি বারো থাইল্যান্ড নাইমথাং কক্লাম সালাইমাও বারোতে থাইল্যান্ড জুদা জুদা বাবায়ও চুবাচু রেলাইনা কক রেলাইখা মিয়া ব্যাংকক সংসাজা ককলাম সালাইমাও আর মানজাখা থাইল্যান্ডনি নাইমথাং নাইখুংনি দংসুকনাইয়াকচু তাংক্রা এডমিরাল নুটুপল ডিএবাচিনিচ তাই ভারতনি নাইমথাং নাইখুংনি কথাজাক তাংক্রা সত্যজিৎ মহান্তি নিট আমজক মুংনি সিগাং মা ফাসংন খবৈ শ্রৃঙ্গাই রগ্ন ফেমলক মুঙ্গ কলাইয়া তংনা হজাক মংরেখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি হায়ুং বেরেমনি যোগা সালন রেগৈ তিনি এনসিআরসিসি যোগা হল আ মালমাতা হামক্রাই নাইখুং তৈ তপশিলী বসং হামক্রাই নাইখুংনি চেতন বাই সংযোজক শিবির মানজাখা মালমাতা হামক্রাই নাইখুংনি মন্ত্রী সুধাংশু দাস আর সুজরা তৈ খাবাই খ্যাত আবু সুজরা মানমানি কক বড় ককতুমা ববাগ্রহে থাকতে থাকতে তেতাং সাকরা তদ্র চাপং খানার ওই আং অচরাও বাসেসিনে আসুক জরা তৈ নরকনি কচারও তংমানি আং আর যে বিনতা তাবুকমা বাসেসিনে যতন কাহাম তুমি সালব্রুম চিনি পান্দানো খাই তুমি টিউন খাই তুমি সারা চাপয় ডক মেগা হার্স এফ এম উজ্জয়ন্তন গাই হর চাপম খালাইন পান্দা পাড়ি লাইনে যতন হাইনো হাই দিবর কাহাম শারিক কাহাম নরকি তিনি নিশাল যতনি বাগে ন কাহাম লাইনে নুথুন যতন হামবাই লগি তোমা বাগে পাই থাকো অরু চাপম খালাই সঙ্গে পাড়ি লাইনে যতন খুলুম বাইখ্যা

নমস্কার শ্রোতা বন্ধু, শুভ দুপুর। আকাশবাণী এফএম মুচুয়ান্তের এই দ্বীপ প্রহরের আসরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত। আজ আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে, থাকব বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন গল্প, সব কিছু নিয়ে। বাইরে বৃষ্টি পড়ছে, আকাশ জুড়ে মেঘের আনাগোনা, বাতাসে ভেসে বেড়াচ্ছে ভেজা মাটির সেই চিরচেনা গন্ধ। এমন এক অলস নরম আবেগ মাখা দুপুরে মনটা যেন একটু অন্যরকম হয়ে যায়। ব্যস্ততার কোলাহল থেকে দূরে সরে গিয়ে আমরা খুঁজে নিতে চাই কিছু নির্জন মুহূর্ত, কিছু অনুভূতির আশ্রয়। আর ঠিক সেই মুহূর্তে, ঠিক সেই কারণেই আমরা এফএম উজ্জয়ন্ত আপনাদের জন্য বিভিন্ন অনুষ্ঠান, বেশ কিছু আসর আপনাদের জন্য সাজিয়ে রাখি। আমরা যেন আপনাদের সেই সঙ্গীটুকু হতে পারি। আবারও জানাই 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে। আর স্টুডিওর ঘড়ি বলছে এই মুহূর্তে সময় হচ্ছে 2:33 হয়ে 4 সেকেন্ড। আজ বুধবার, আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে আমি ঠিক কি অনুষ্ঠান বা কি আসর নিয়ে মুহূর্তে আপনাদের জন্য উপস্থিত হয়েছি।

শ্রোতা বন্ধু, বৃষ্টি বরাবরই আমাদের গল্পের সঙ্গী। কখনো সে স্মৃতির দুয়ার খুলে দেয়, কখনো হারিয়ে যাওয়া দিনের কথা মনে করিয়ে দেয়, আবার কখনো আমাদের নিয়ে যায় কল্পনার এক অজানা জগতে। জানলার কাছে টুপটাপ বৃষ্টির শব্দ আর একখানি সুন্দর গল্প, এই দুয়ের মেলবন্ধনের মধ্যে লুকিয়ে থাকে এক অনন্য মায়া। আজকের এই বৃষ্টি ভেজা দুপুরে আমরাও সেই মায়ের হাত ধরেই পা বাড়াব এক গল্পের জগতে। এমন একটি গল্প যা হয়তো আমাদের এই অলস দুপুরটাকে অনেকটাই সুন্দরভাবে কাটাতে সাহায্য করবে। তাই আর দেরি নয়, বাইরে যখন বৃষ্টি তার নিজস্ব ছন্দে গান গেয়ে চলেছে, তখন আপনাদের আমন্ত্রণ জানাই গল্পের এই অনন্য সফরে। আরাম করে বসুন, মন খুলে শুনুন, আর গল্পের চরিত্রগুলোর সঙ্গে কিছুটা পথ হেঁটে আসুন। আমি আপনাদের বন্ধু হাজারি মিন্ডিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে। শুরু করছি আমাদের গল্প পাঠের আসর চিরায়ত।

বন্ধু, আজকের এই গল্প পাঠের আসরে আজ আমি আপনাদের যে গল্পখানি শোনাব, চিরঞ্জীব সেনের লেখা পৌর বাড়িতে খুন।

পাড়ার গ্যাজেট পঞ্চানন পাকা খবর নিয়ে এলো নন্দিনীবাস ভাড়া হয়ে গেল। নন্দিনীবাসের বয়স অন্তত

বাজার বাগান নেই। নতুন বাজার ওদের কাঁসার বাসন ও গোলদারি দোকান ছিল, সেই ব্যবসাতেই ওদের পয়সা। বাগান বাড়িতে সকলে একতলা বানায়, তা তিনতলা কেন বানানো হয়েছিল তা বর্তমান মালিকরা জানেন না। অযত্নে বাড়িখানা ভেঙে পড়বার উপক্রম হয়েছিল, ভাগ্যিস মহাযুদ্ধ বেঁধে গিয়েছিল, তাই মিলিটারি বাড়িখানা ভাড়া নিয়ে মেরামত করে দরজা জানলা সারিয়ে রং ফিরিয়ে তাদের কাঁচের উপযোগী করে নিয়েছিল। তিনতলা বলেই নাকি বাড়িখানা মিলিটারি ভাড়া নিয়েছিল। দমদমে যশোর রোডের ধারে সাতগাছি অঞ্চলে মন্দির নিবাস, ডিডিটি ছিটিয়ে পাড়া থেকে মশা তাড়িয়েছিল। বাগানের যেটুকু অবশিষ্ট ছিল সেই সব মাঠ করে মিলিটারি লরির গ্যারাজ বানিয়েছিল। বাড়িতে ওরা ড্রাম ভর্তি ব্লিচিং পাউডার, ফিনাইল, তরল ডিডিটি আর কি সব রসায়ন মজুত রাখত। যুদ্ধ শেষ হবার দেড় বছর পরে মিলিটারি বাড়ি ছেড়ে দেয়। বাড়ি ফেরত পেয়ে নন্দীবাবুরা খুশি হয়েছিলেন। যুদ্ধের পরে অনেকের হাতে প্রচুর টাকা থাকলেও সাতগাছিতে অত বড় বাড়ি কেনার খরিদ্দার পাওয়া যাচ্ছিল না। যুদ্ধের আগে তো এখানে শিয়াল ডাকত, যশোর রোডের উপরে হলে হয়তো কেউ কারখানা করত, পাড়া তখনও জমজমাটি হয়নি, মাত্র দু একটা রুটের বাস চলত, তাও সংখ্যায় কম। বাড়িখানা পড়িয়ে ছিল, লিখতন বাঙ্গু রেভিনিউ তখনও তৈরি হয়নি, পাতিপুকুরের পরে অঞ্চলটা বেশ ফাঁকা ছিল। যাই হোক, পঞ্চান্নর কথাই ঠিক, বাড়িখানা সত্যি ভাড়া হয়ে গেল। মুশির গাড়ি বোঝাই করে কিছু মালপত্রও আসবা বলো, ইলেকট্রিক আলো জ্বলল, টেলিফোনও এলো, কিন্তু মানুষ এলো মাত্র দুজন, একজন বৃদ্ধ, বয়স 70 নিশ্চয়, বেশ লম্বা, মোটা সোটা, দুপাশে ঝুলানো গোফ, পরনে লম্বা ঝুলওয়ালা গলা বন্ধ কোট, বাতের রোগী বোধ হয়। ট্যাক্সি থেকে নামতে দেরি হলো, লাঠি ধরে কোন রকমে সঙ্গীর কাঁধে ভর দিয়ে হেঁটে অতি কষ্টে হাঁপাতে হাঁপাতে বাড়ির ভেতরে ঢুকল। তাকে আর কোনোদিন কেউ বাড়ি থেকে বেরোতে দেখেনি, সঙ্গে যে এসেছে তাকে দেখে তার আচরণ লক্ষ্য করে তাকে পরিচারক বলেই মনে হল। তার বয়স 55-এর উপর তো হবেই, মাথা চুল ও গোফ কাঁচা পাকা, পরনে ডোরা কাটা পাজামা ও ছিটের হাফ শার্ট, পায়ে চপ্পল, ব্যাস মাত্র ওই দুজন। যে কয়েকজন ভিড় জমিয়েছিল তারা অবাক, দুজন লোক এত বড় ভারী ভাড়া নিল কেন? এসব প্রশ্নের উত্তর তখনও পাওয়া যায়নি।

ওই অঞ্চলে পঞ্চানন ঘোষের একটা খাটাল ছিল। গরু মোষ মিলিয়ে গোটা 50 পশু ছিল। হাসপাতালের মিষ্টির দোকানে দুধের যোগান দিত। বাড়ি বাড়ি দুধ দেওয়া তার পোষাত না, তবে বিশেষ পরিচিত কয়েকজন তার খাটালে এলে সে দুধ বেচত। নন্দিনীবাসীর নতুন ভাড়াটির পরিচারক চরণ দাস মাইতি একদিন অ্যালুমিনিয়ামের একটা ক্যান এনে এক সের দুধ চাইল। দাম নগদে মিটিয়ে দিয়ে বলল সে রোজ এই সময়ে এসে এক সের করে গরুর দুধ নিয়ে যাবে। দাম নগদে মিটিয়ে দেবে, কিন্তু দুধ খাঁটি হওয়া চাই, এক ফোঁটা জল মেশানো চলবে না। এই সময়ে পঞ্চানন লুঙ্গি পরে ফতুয়া গায়ে হাতে পেন্সিল নিয়ে একটা টুলে বসে থাকত। কোথায় কত দুধ গেল বা নগদে কত দুধ বিক্রি হলো, ওসবের হিসেব রাখত। পরিচারক দেখে পঞ্চানন তার

কে কাছে ডেকে তার ও মনিবের খোঁজ নেবার চেষ্টা করলো, কিন্তু পরিচারক সেদিন নিজের নামটুকু ছাড়া আর কিছুই বলেনি। তার কাছ থেকে একটার বেশি দুটো কথা বার করা গেল না। চরণ দাস মাইতির নামটি ছাড়া এবং তার প্রত্যহ গরুর একশের খাঁটি দুধ চাই ওর বেশি কিছু জানা গেল না। ডাকপিয়ন মারফত মনিবের নাম পরে জানা গিয়েছিল, রতন চাঁদ আইকত। পিয়ন বলেছিল যে সে মাত্র কয়েকবার চিঠি দিতে গিয়েছিল, জানলে গুলিয়ে চিঠি ফেলে দিত, কিন্তু বাড়িতে কোনো মানুষ আছে বলে মনে হতো না। একবার শুধু একটা বিড়ালের ডাক শুনতে পেয়েছিল। পঞ্চানন বা অন্য যারা চরণ দাস মাইতিকে রোজ দেখত তারা ওকে বলতো উন্মুখ। সে কোনোদিন একটাও কথা বলেনি। ব্যাপারটা ক্রমশ থিতিয়ে এলো, প্রতিবেশীদের আগ্রহ কমে গেল। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এই মুহূর্তে চিরায়ত গল্প পাঠের আসর নিয়ে আমি আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে। শুনছেন চিরঞ্জীব সেনের লেখা একখানি গল্প, পুরো বাড়িতে খুন। সারা অঞ্চলটা কাঁপিয়ে দিয়ে একদিন ঘটনা একটা ঘটল বটে। তখন সবে রাত্রি 8টা, দমদম থানায় টেলিফোন বেজে উঠল। ক্ষীণ একটা কণ্ঠস্বর শোনা গেল, দমদম থানা। একজন সাব ইন্সপেক্টর টেলিফোন ধরেছিল, জিজ্ঞাসা করলো, কে বলছেন, জোরে বলুন। কিন্তু জোরে পা আসতে কোনো কণ্ঠস্বরই শোনা গেল না, তবে একটা কিছু পড়ার আওয়াজ শোনা গেল। গুরুতর কিছু একটা অনুমান করে এবং টেলিফোনে আর কোনো সাড়া শব্দ না পেয়ে এসআই তখনই টেলিফোন এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ করে ফোনের উৎস জেনে নিল। তখনও অটোমেটিক এক্সচেঞ্জ চালু হয়নি। অপারেটর দ্রুত বলে দিল যে কত নম্বর থেকে কানেকশন চাওয়া হয়েছিল। বিশেষ টেলিফোন গাইড বুকে নাম্বার মিলিয়ে ঠিকানা পাওয়া গেল। এসআই ব্যাপারটা তখনই থানায় ওসিকে জানাতে তিনি একজন এসআইও কনস্টেবলকে সাতগাছির নন্দিনিবাসে পাঠালেন। এসআই বিজয় ঘোষ এসে দেখল সমস্ত পাড়া নিস্তব্ধ এবং নন্দিনিবাস, সে বাড়িটা এতই নিস্তব্ধ ও অন্ধকার যে মনে হলো যেন প্রেতপুরী। বাড়িতে কেউ আছে বলে মনে হলো না। মোটর সাইকেল থেকে দুজনে নেমে বারান্দায় উঠে হাঁক পাড়ল, বাড়িতে কেউ আছেন? কোনো সাড়া নেই। কোথাও পাড়ার একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল। কোনো সাড়া না পেয়ে বিজয় ঘোষ টর্চ জ্বালল। সামনে তিনটি দরজা, দুটো দরজা বন্ধ আর একটা দরজা হাট করে খোলা। কনস্টেবলের হাতে টর্চ দিয়ে বিজয় ঘোষ কোমর থেকে রিভলভার বার করল। ঘরে ঢুকে কনস্টেবল চারদিকে টর্চের আলো ঘোরাতে লাগল। এটা একটা বড় হল। হলের ওধারে পাশাপাশি কয়েকটা ঘর, একটা ঘরের দরজা খোলা। সেই ঘরে টর্চের আলো পড়তেই বিভৎস দৃশ্য চোখে পড়ল। দুজনেই শিউরে উঠল। হাতে টেলিফোনের রিসিভার ধরে এক বৃদ্ধের মৃতদেহ মেঝেতে পড়ে রয়েছে, রক্তে মেঝে ভেসে যাচ্ছে। বিজয় ঘোষ সুইচ টিপে আলো জ্বালল। মৃতের হাত থেকে টেলিফোনের রিসিভার মুক্ত করে সে ঘটনাটা তৎক্ষণাৎ থানার ওসিকে জানালো। ওসি তখনই ছুটে এলেন। প্রাথমিক তদন্ত সেরে তিনি হেডকোয়ার্টারে সব জানিয়ে তাদের সাহায্য চাইলেন।
ব্যাপারটা

তাদের উপরে তদন্তের ভার দেওয়া হলো। রাত 10:45 সহকারী বীরু দত্তকে নিয়ে ইন্সপেক্টর গোড়া হালদার নন্দী নিবাসে এসে পৌঁছল। এসআই বিজয় ঘোষ বলল, সে কিছু নাড়াচাড়া করেনি, শুধু সময় বাঁচাবার জন্য মৃতের হাত থেকে টেলিফোনের রিসিভার মুক্ত করে এবং দমদম থানায় ওসিকে ফোন করেছিল। নন্দীনিবাস থেকে পঞ্চানের বাড়ি ও খাটাল বেশি দূরে নয়। নন্দীনিবাসে যেতে হলে তার বাড়ির পাশের রাস্তা দিয়ে যেতে হয়। প্রথমে মোটর বাইকের আওয়াজ, পরে একটা গাড়ির আওয়াজ এবং প্রায় 2 ঘন্টা পরে আবার একটা গাড়ি নন্দীনিবাসের দিকে এলো। প্রথমে গাড়ি দুটোর আওয়াজ শুনলেও পঞ্চারণ তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু 2 ঘন্টা পরে আবার একটা গাড়ি কেন এলো? পঞ্চারণ শুতে যাচ্ছিল, কিন্তু সব বিষয়ে তার কৌতূহল, দেখতে হচ্ছে ব্যাপারটা কি। গোড়া হালদার দেখল মৃতের মাথার এক ধারে ডান্ডা বা হাতুড়ি জাতীয় কিছু দিয়ে সজোরে আঘাত করা হয়েছে। বোধহয় আততায়ীর আগমন টের পেয়ে ফোনের রিসিভার তুলে দমদম থানা চেয়েছিল, কানেকশন পেয়েও কিন্তু সর্বনাশটা হয়েই গেল। গোড়া হালদার তখনও মৃতের পরিচয় পাননি। এমন সময়ে পঞ্চাননের আগমন। বাইরে যে কনস্টেবল পাহারায় ছিল সেও পঞ্চাননকে ঢুকতে দিচ্ছিল না, কিন্তু বাইরে কথাবার্তার আওয়াজ শুনে বীরু বাইরে এসে পঞ্চাননকে দেখে স্থানীয় লোক বলে বুঝতে পারল। তার কাছে কিছু তথ্য জানা যেতে পারে ভেবে পঞ্চাননকে বীরু ভেতরে গোড়া হালদারের কাছে নিয়ে গেল। ভেতরে ঢুকে রতন চাঁদের লাশের বীভৎস দৃশ্য দেখে পঞ্চাননের ভাঙিয়ে যাবার উপক্রম। সামনে গিয়ে বলল, তার ধারণা ছিল এই বাড়িতে যারা এসেছে তারা নিশ্চয়ই কোনো গুপ্ত কাজ করে, নইলে এত ঢাক ঢাক গুড় গুড় কেন? কিরকম? গোড়া হালদার সেটা জিজ্ঞেস করল। পঞ্চানন ঘোষ বলল, বাড়িতে তো থাকবে 2 জন লোক, বাতে পঙ্গু একজন বৃদ্ধ, নাম বুঝি রতন চাঁদ আয়কদ, আর তার চাকর চরণ দাস মাইতি। তা স্যার, ওই অমন মুখ চাকরটা আমার খাটালে দুধ রোজ দুধ নিতে যেত, একটা কথাও বলতো না। সে গেল কোথায়? সে বেটাই নাকি খুনটা করে পালালো? লোকটার চেহারা কেমন ছিল? জিজ্ঞেস করছে গোড়া হালদার। পঞ্চানন চরণ দাসের চেহারার বর্ণনা দিয়ে বলল, কিন্তু স্যার লোকটা খুন করতে পারে বলে মনে হয় না। লোকটা নিশ্চয়ই বৃদ্ধের খুব বিশ্বাসী ছিল, নইলে তিনি কি আর তাকে নিয়ে একা এই বাড়িতে থাকতে সাহস করতেন? ইতিমধ্যে বীরু ও থানার অন্য লোকেরা ঘরে খোঁজ খবর করছিল। একটা হাফ সেক্রেটারিয়েট টেবিল ছিল, 3টে ড্রয়ারের তালা লাগানো, ছোট একটা আলমারিতে তালা ঝুলছে, অতএব চুরি ডাকাতি যে উদ্দেশ্য তা এখনই বলা যাচ্ছে না। এখন প্রশ্ন হলো, চরণ দাস মাইতি সে গেল কোথায়? সে যদি খুনি না হয় তাহলে কি খুনিরা তাকে ধরে নিয়ে গেল? পঞ্চাননকে ছেড়ে দিয়ে গোড়া হালদার নিজেই এবার তদন্ত শুরু করল। বাড়ির একতলায় মাত্র কয়েকখানা ঘর ব্যবহার করা হতো, দোতলা তিনতলা তো তালাই বন্ধ। মিলিটারিরা হলঘরের মার্বেলের মেঝের দফারফা করে দিয়েছে। হলঘর থেকে একটা প্যাসেজ বাগানের দিকে চলে গেছে। প্যাসেজ যেখানে শেষ হয়েছে সেখানে ওপরে মালপত্র তোলবার জন্য মিলিটারিরা হস্তচালিত একটা লিফট বসিয়েছিল, সেটা এখনো রয়েছে। দেওয়ালে একটা চাকার সঙ্গে দড়ি লাগানো আছে, চাকা ঘুরিয়ে লিফট ওঠানামা করানো যেত। হালে কেউ লিফট চালিয়েছিল কিনা তা রাত্রে অন্ধকারে ভালো বোঝা গেল না। সব দেখা শেষ হলে গোড়া হালদার মেঝে পরীক্ষা করতে আরম্ভ করল। কিচেনের সামনে প্যাসেজে বেশ বড় বড় রক্তের ফোঁটা দেখা গেল। এখানে রক্ত এলো কি করে? কার রক্ত? বলাতে তখনই নমুনা সংগ্রহ করা হলো। আজ রাত্রে আর কোনো কাজ নেই, কাল সকালে আসতে হবে। দমদম থানার এসআই বিজয় ঘোষকে নন্দীনিবাসে আসতে বলে গোড়া হালদার সাত কাজ অভিমুখে যাত্রা করল। নন্দীনিবাসের পথে ঢুকবার আগে যশোর রোডে একটা ছোট্ট মুদিখানা দোকানে সে চরণ দাস মাইতি সম্বন্ধে কিছু খোঁজ নিল। দোকানে তখনও আরো 2-3 জন খরিদ্দার।

ছিল স্বয়ং মুদি এবং আরো কয়েকজন বলল তারা চরণদাসকে চেনে। সপ্তাহে দু তিন দিন সে দোকানে আসত, আলু ডিম পেঁয়াজ আদা ডাল এবং প্রয়োজনীয় যা কিছু কিনত, কিন্তু সে কোনো প্রশ্নের জবাব দিত না, নিজের বা তার মনিব সম্বন্ধে একটাও কথা বলেনি। পঞ্চাননের খাটালে যে লোকটি চরণদাসকে দুধ মেপে দিত, পয়সা নিত, সে বললে নন্দিনীবাসের কম্পাউন্ডে শুকনো পাতার সঙ্গে কিছু কাগজ যেমন চিঠি বিল এরকম আর কি চরণদাস পড়াচ্ছে, সে অন্তত দুদিন দেখেছে সেটা। মোটের উপর রতনচাঁদ আয়কর বা চরণদাস মাইতি সম্বন্ধে কিছু জানাই গেল না। বিজয় ঘোষ নন্দী নিবাসে পৌঁছে গিয়েছিল। সে বলল গত রাত্রে সে যখন এই বাড়িতে এসেছিল তখন কিচেন ছাড়া সমস্ত বাড়িটাই অন্ধকার ছিল। কিচেনে সে ঢোকেনি, একবার মাত্র উঁকি দিয়েছিল। গোড়া হালদার রাত্রে এসে কিচেনে আলো জ্বলতে দেখেছিল, সেই রক্ত সম্বন্ধে খোঁজ করতে সে কিচেনে ঢুকেছিল। সন্দেহ হয়েছিল আততায়ী কোনোভাবে জখম হয়েছে এবং সে হয়তো জখম স্থান ধোয়ার জন্য জলের সন্ধানে রান্নাঘরে ঢুকেছিল। রান্নাঘরে কুঁজোতে পানীয় জল ছিল, কিন্তু সে জল ব্যবহার করা হয়েছিল কিনা তা জানবার উপায় নেই। সেই রক্ত কি চরণদাসের? চরণদাসের চেহারায় বর্ণনা জানিয়ে সমস্ত থানাকে সতর্ক করে দেওয়ার ব্যবস্থা তখনই করা হলো। হাফ সেক্রেটারিয়েট টেবিলের তিনটে ড্রয়ারের এবং আলমারির তালা গোড়া হালদার খুলে কিছু কাগজপত্র ডায়েরি একটা ছোট খাতা পেল। খাতায় সাটা আছে খবরের কাগজের কয়েকটা ক্লিপিং, আর পাওয়া গেল একটা চামড়ার ব্যাগ ও একটা থলে। রতনচাঁদ আয়কদের নাম কয়েক জায়গায় পাওয়া গেলেও কোথাও তার বা অন্য কারো ঠিকানা পাওয়া গেল না। তবে জানা গেল রতনচাঁদ দেশ স্বাধীন হওয়ার আগে বঙ্গদেশ ভাগ হওয়ার আগে পূর্ববঙ্গে ঢাকা ময়মনসিংহ এবং চট্টগ্রামে ছিলেন। চামড়ার ব্যাগে ভর্তি ছিল 100 টাকা 10 টাকা ও 5 টাকার নোট। কোনো ব্যাংকের পাসবই পাওয়া যায়নি। জানা গেল ডাকপিয়ন কয়েকখানা মাত্র চিঠি নন্দিনীবাসে বিল করেছিল। ডাকপিয়নের কাছ থেকে জিজ্ঞাসা করে জানা গেল যে চিঠিগুলি এসেছিল কুমিল্লা ব্যাংকিং কর্পোরেশনের ঢাকা চট্টগ্রাম ও ময়মনসিংহ শাখা থেকে, কিন্তু সেরকম কোনো চিঠি পাওয়া গেল না। সম্ভবত অন্যান্য কাগজপত্রের সঙ্গে সেগুলি চরণদাস পুড়িয়ে দিয়েছে। কোনো চিঠি বা উইলও পাওয়া গেল না। তবে একটা খাতা পাওয়া গেল ঢাকা থেকে প্রকাশিত সোনার বাংলা এবং চট্টগ্রাম থেকে প্রকাশিত পাঞ্চজন্য পত্রিকায় একটি খুনের মামলার বিবরণী প্রকাশিত হয়েছিল। তারই ধারাবাহিক কাটিং ওই খাতায় সাঁটা ছিল। রতনচাঁদ আয়কত হয়তো পরোক্ষভাবে এই মামলার সঙ্গে জড়িত বা কোনো কারণে আগ্রহী। খলিল এবং জহির ঢাকার কলকাতা বাজারে উমেশ বণিক নামে এক ব্যবসায়ীকে খুন করেছিল। দায়রা জজ ওই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন। তখন সবে পূর্ব পাকিস্তান সৃষ্টি হয়েছে, ডামাডোল চলছে। এখন পূর্ব পাকিস্তানের যে অবস্থা তাতে কিছু জানা যাবে না। তবে ওই মামলার যিনি পাবলিক প্রসিকিউটর ছিলেন তার নাম জানা গেল, অরবিন্দ দাশগুপ্ত। সেই দেশভাগের সময়ে হিন্দু সরকারি কর্মচারীরা প্রায় সকলেই ভারতে চলে এসেছিলেন। অরবিন্দ দাশগুপ্তেরও খোঁজ পাওয়া গেল। তিনি আলিপুর আদালতে নিযুক্ত আছেন। বিজয়গড় রিফিউজি কলোনিতে আপাতত তিনি সপরিবারে বসবাস করছেন। সোনার বাংলা আর পাঞ্চজন্য পত্রিকার কাটিংগুলো পড়ে জানা গেল যে উমেশ বণিকের বাড়ি ডাকাতি করার উদ্দেশ্য ছিল লুটপাট করা। উমেশ বণিক ধনী ব্যক্তি ছিল। উমেশ অত টাকা দিতে রাজি হয়নি বলে ফলে তার বাড়িতে ডাকাতি হয়। উমেশকে খেসারত দিতে হলো। ডাকাতরা সর্বস্ব লুট করে নিয়ে চলে গেল। দেশ ভাগ হওয়ার আগে উমেশ তাদের ভারতে পাঠিয়ে দিয়েছিল। মামলার যে বিবরণী পত্রিকা ছাপা হয়েছে তাতে কোথাও কিন্তু রতনচাঁদের নাম নেই। রতনচাঁদ তাহলে মামলার বিবরণী পত্রিকার পাতা থেকে কেটে খাতায় সেটে সযত্নে রক্ষা করছিল কেন? সে খুনি বা হলো কেন? চরণদাস গেল কোথায়? রান্নাঘরের পাশ দিয়ে যে প্যাসেজটা দিয়ে বাইরে যাওয়া যায় সেই দিক দিয়ে যাওয়ার সময় দুজনেই নাকে হালকা একটা পচা গন্ধ লাগলো। কিসের গন্ধ? মরা ইঁদুরের। প্যাসেজ পরিষ্কার, ইঁদুরের চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না। পাশে ছিল হাতে চালান লিফটের চাকা, লিফট তখন নিচে নামানো ছিল।
গড়ে হালদারের নির্দেশে বিরু লিফট পাঁচ ফুট

পর্যন্ত উপরে তুলে দড়ি বেঁধে লিফট নামিয়ে রাখল। বীরু দেখে যা লিফট রাখবার গর্তে লুঙ্গি আর ফতুয়া পরে চরণ দাস মুখ ধুবড়ে পড়ে আছে, সঙ্গে দুটো টিনের সুটকেসও রয়েছে দেখছি। লাশ শনাক্ত করবার জন্য পঞ্চাননকে ডাকা হলো। লাশ দেখে সে বলল, এই লোক নিঃসন্দেহে চরণ দাস মাইতি, মুখে দুবার ঠিক হৃৎপিণ্ডের উপরে ছোড়া মারা হয়েছে। তাহলে মেঝেতে যে রক্ত পড়েছিল তা চরণ দাসেরই হওয়া সম্ভব? টিনের সুটকেস দুটোয় গয়না কাগজ কয়েকটা খালি কেস পাওয়া গেল, আর একটা সুটকেস সম্পূর্ণ খালি। গোড়া হালদার বলল, রতন চাঁদের ঘরে উমেশ বণিকের মামলার রিপোর্টটাই আমাকে পথ দেখাচ্ছে, পুরনো আসামিরাই এই নতুন ঘটনার পেছনে। মনে হচ্ছে গোড়াদা তুমি ভুল ভাবনি, বলল বীরু। শিয়ালদার নিউ সুন্দর হোটেলের মালিক টেলিফোন করছে, বলল, মশাই আপনারা যাদের খুঁজছেন তারা আমার হোটেলে আছে, তারা এখন কি করছে? ঘুমোচ্ছে। বেশ, আমি এখনই যাচ্ছি, কিন্তু দেখবেন ওরা দুজন যেন আপনার হোটেল ছেড়ে বাইরে বেরোতে না পারে, যেভাবে হোক ওদের আটকে রাখবেন। আমি 15 মিনিটের মধ্যে যাচ্ছি, আমি গেলে সব জানতে পারবেন। গোড়া হালদার দুটো কাজ করল, টালিগঞ্জ থানায় ফোন করে অরবিন্দ দাশগুপ্তর বিজয়গড়ের বাসার ঠিকানা নিয়ে বলল, তাকে যেন এক্ষুনি লালবাজারে নিয়ে আসা হয়, আর লালবাজারে বিশেষ বিভাগকে বলা হলো এক্ষুনি যে শিয়ালদার নিউ সুন্দর হোটেল সেটা ঘেরাও করা হোক, কোনো লোক যেন হোটেল থেকে বাইরে বেরোতে না পারে। 20 মিনিটের মাথায় গোড়া হালদার ও তার দলবল দেখে হোটেলের মালিক প্রথমে ঘাবড়ে গিয়েছিল, তবে সামলে নিয়ে বলল, স্যার আমার মনে হয় ওরা বদলোক, কারণ ওরা দামি পোশাক পরে, প্রচুর খরচ করে, এমন লোক আমার এই সস্তা হোটেলে উঠবে কেন? আরেকটা কথা, ওরা একদিন যাবার সময় পানি চাইল, জল বলল না। জিজ্ঞেস করলেন, ওরা এখন কি করছে? ঘুমোচ্ছে স্যার, বেলায় ওঠে দোতলায়, 3 নম্বর ঘরে আছে। আমাদের সঙ্গে চলুন, ঘরখানা দেখিয়ে দেবেন। দরজায় ধাক্কা দেবার একটু পরে একজন দরজা খুলে গোড়া হালদার ও বীরু এবং একজন রিভলভারধারী সার্জেন্ট হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল। অপর আসামি তখন তক্ত বসে উঠে বসেছে, চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছে। একজনের শুধু গোঁফ, অপরজনের গোঁফ দাড়ি দুই আছে। বীরু বলল, গুড মর্নিং জেনাব। জহির জনাব খলিল, সঠিক নাম বললো তো? দুই আসামি প্রায় একই সঙ্গে বলল, না মশাই ভুল করছেন, আমার নাম জহর, জহির নয়, আর ওর নাম খলিল নয়, অখিল। না ভুল করিনি, জহির জহর হতে আর খলিল অখিল হতে বেশি সময় লাগে না, গোফদারি কামালেই আসল চেহারা বেরিয়ে পড়বে। এত সহজে গোড়া হালদারের মতো ছানো গোয়েন্দাকে ফাঁকি দেওয়া যায় না, বীরু ব্যঙ্গ করে বলল। দুজনের মুখে আর একটিও কথা শুনল না। অরবিন্দ দাশগুপ্ত বললেন, জহির আর খলিল মিয়া বোধ হয় ভাবতে পারেননি তোমাদের খেলা এত সহজে খতম হবে। মিস্টার হালদার, আপনি সত্যি বাহাদুরে গোয়েন্দা। গোড়া হালদার বলল, লজ্জা দেবেন না, আপনাদের সাহায্য বিনা আমরা কিছুই করতে পারি না। এতক্ষণ শুনছিলেন গল্প পাঠের আসর চিরায়ত, যে গল্পখানি আজ আপনাদের শোনালাম পড়ু বাড়িতে খুন। গল্পখানির লেখক চিরঞ্জিত।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্স FM প্রচার তরঙ্গে FM উচ্চারণ। এই মুহূর্তে বেলা 3টে বেজে 1 মিনিট হয়ে 19 সেকেন্ড। শুরু করছি আমাদের আরও একখানি অনুষ্ঠান, সফরনামা।

শ্রোতাবন্ধ, এই মুহূর্তে আমরা রয়েছি অনুষ্ঠান সফরনামা নিয়ে। সফরনামা এই পর্বে আমরা হিন্দি ছায়াছবি, তার গান, সে ছায়াছবির প্রেক্ষাপট, সে সব কিছু নিয়ে এই অনুষ্ঠানটি সাজিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। অনুষ্ঠানের শুরুতেই একখানা গানের মুখর আপনারা শুনলেন। আশা করছি যারা যারা এই ছায়াছবিটি দেখেছেন এই পর্যন্ত, আইডিয়া করতে পারছেন যে আমি ঠিক কোন ছায়াছবি নিয়ে আজ কথা বলবো। আজ আমি কথা বলবো ভারত ভাগ্য বিধাতা নিয়ে। এ সিনেমাটি 12 জুন 2026 এ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথমে বলি ছবিটির পরিচালক মনোজ তাপাটিয়া এবং এই ছবির মুখ্য যে ভূমিকায় রয়েছে, মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। আজ আপনাদের এ ছবির কিছু ঘটনা, কিছু গল্প বলবো, তার প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করব, শোনাবো এই ছায়াছবির কিছু গান। তাহলে চলুন শুরুতেই এই ছবির একখানি গান আপনাদের শোনাই।

ভারত ভাগ্য বিধাতা, একটি রুদ্ধশ্বাস থ্রিলার যা 2008 সালের মুম্বাই সন্ত্রাসী হামলার সময় হাসপাতালের কর্মীদের অজানা বীরত্ব গাথার উপর ভিত্তি করে নির্মিত। ছবির কাহিনী আবর্তিত হয়েছে কামা হাসপাতালের একদল নিবেদিত প্রাণ, নার্স ও চিকিৎসককে ঘিরে, যারা নিজেদের

জীবনের ঝুঁকি নিয়ে প্রায় 400 জন অসহায় রোগী, যাদের মধ্যে ছিলেন অন্তঃসত্ত্বা মা ও সদ্যজাত শিশুরাও, তাদের রক্ষা করেছিলেন।

ছবির শুরু হয় একটি পুলিশ স্টেশনে, সেখানে নার্স গীতা মাধব গান্ধারি, অভিনয় কঙ্গনা রানাওয়াত। মুম্বাইয়ে ত্রাস সৃষ্টি করা সন্ত্রাসীদের শনাক্ত করার জন্য উপস্থিত হন। এরপরই গল্পটি ফিরে যায় অতীতের সেই ভয়াবহ রাতের স্মৃতিতে। একেবারে স্বাভাবিক জীবন থেকে যদি আতঙ্কের শুরুটা আমি আপনাদের বলি, ছবির প্রথমার্ধে নার্সদের দৈনন্দিন জীবন, ব্যক্তিগত সংগ্রাম এবং হাসপাতাল চাপপূর্ণ কর্মপরিবেশ তুলে ধরা হয়েছে। কিন্তু হঠাৎই সেই স্বাভাবিক জীবন ভেঙে গড়িয়ে যায় যখন কাছাকাছি অবস্থিত তাজমহল প্যালেস, হোটেল সহ মুম্বাইয়ের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার খবর ছড়িয়ে পড়ে। বেঁচে থাকার এক লড়াই, বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে হাসপাতাল। এমন পরিস্থিতিতে নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মীরা নিজেদের বুদ্ধি, সাহস এবং উপস্থিত বুদ্ধির সাহায্যে অসহায় রোগীদের সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেন। এই অংশটি তাদের অসীম সাহস ও মানবিকতার এক হৃদয়স্পর্শী দলিল।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন অনুষ্ঠান সফরনামা। আর আজ এই মুহূর্তে সফরনামা পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ভারত ভাগ্য বিধাতা ছায়াছবির কিছু ঘটনা, তার প্রেক্ষাপট, তার বর্ণনা নিয়ে।

ছায়াছবিটি মূলত 2008 সালের 26 নভেম্বরের ঘটনার উপর তৈরি করা হয়েছে। মুম্বাই শহর তখন নিজের স্বাভাবিক ছন্দে চলছে। কামা হাসপাতালে রাতের ডিউটিতে ব্যস্ত নার্স গীতা মাধব গান্ধারি এবং তার সহকর্মীরা তাদের নিজস্ব কাজে ব্যস্ত। হাসপাতালে ভর্তি রয়েছে শত শত রোগী, অন্তঃসত্ত্বা নারী, সদ্যজাত শিশু, বৃদ্ধ ও গুরুতর অসুস্থ মানুষ। কারো ধারণা নেই যে কয়েক ঘন্টার মধ্যেই তাদের জীবন বদলে যেতে চলেছে। হঠাৎ খবর আসে শহরের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা হয়েছে। তাজ হোটেল, ছত্রপতি শিবাজি, টার্মিনাস সহ নানা জায়গায় গুলির শব্দ শোনা যাচ্ছে। প্রথমে হাসপাতালের কর্মীরা ভাবেন ঘটনাগুলো তাদের থেকে হয়তো অনেকটা দূরে, কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই স্বাভাবিক ছন্দ, সেই নিস্তব্ধ রাতে একেবারে আতঙ্কের ছায়া নেমে আসে কামাও হাসপাতালে। সন্ত্রাসীরা হাসপাতালের আশপাশে পৌঁছে গেলে শুরু হয় প্রকৃত লড়াই, কিন্তু এই লড়াই বন্দুকের নয়, এই লড়াই ছিল সাহস, মানবতা এবং দায়িত্ববোধের। নার্সরা রোগীদের ওয়ার্ড থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে থাকেন, আলো নিভিয়ে দেওয়া হয়, দরজা বন্ধ করা হয়, যাতে সন্ত্রাসীরা রোগীদের অবস্থান বুঝতে না পারে। সবচেয়ে হৃদয়স্পর্শী অংশ হল মাতৃসদনের ঘটনা। বাইরে গুলির শব্দ, চারিদিকে মৃত্যু ভয়, তবুও নার্স ও চিকিৎসকেরা তাদের কাজ থামান না। আতঙ্কের মধ্যেও অন্তঃসত্ত্বা মায়েদের সেবা চলতে থাকে এবং নবজাতকদের নিরাপদে রাখার প্রাণপণ চেষ্টা করা হয়। বাস্তব ঘটনায় এই সময়ে বহু গর্ভবতী নারীকে নিরাপদ রাখা হয়েছিল। গীতা ও তার সহকর্মীরা বারবার নিজেদের জীবন বিপন্ন করে রোগীদের বাঁচানোর চেষ্টা।

করেন। তাদের সামনে ছিল দুটি পথ, নিজেদের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাওয়া অথবা রোগীদের পাশে থাকা। তারা বেছে নেন সেই দ্বিতীয় পথটি। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সফরনামা। আর এই মুহূর্তে আমি ঠিক যেই ছায়াছবির কিছু ঘটনা আপনাদের শোনালাম, সেই ছায়াছবির নাম ভারত ভাগ্য বিধাতা, যেটা গত 12 জুন অর্থাৎ 2026 12 জুন মুক্তি পেয়েছে। এখনো বিভিন্ন সিনেমা হলে কিন্তু এই ছায়াছবিটি দেখানো হচ্ছে। অতএব যারা দেখেননি এখনো, আপনারা কিন্তু অতি সত্বর এই ছায়াছবিটি দেখার জন্য চেষ্টা করতেই পারেন। শোনাবো আরো কিছু ঘটনা, আরো একটু বর্ণনা, তবে তার আগে শুনে নিন এই ছবির আরো

রাত যত গভীর হয় ততই উত্তেজনা বাড়তে থাকে। হাসপাতালের করিডোর, সিঁড়ি, ওয়ার্ড সব জায়গায় এক অদৃশ্য ভয়ের আবহ। কিন্তু এই সাধারণ নার্স, ওয়ার্ড বয়, নিরাপত্তারক্ষী এবং হাসপাতালের কর্মীরাই হয়ে ওঠেন তখন প্রকৃত নায়ক। তাদের বুদ্ধি ও সাহসের কারণেই প্রায় 400 রোগীর জীবন রক্ষা পায়। হামলার পরও তাদের দায়িত্ব শেষ হয় না। কয়েক সপ্তাহ পরে পুলিশ তদন্তে সাহায্য করার জন্য সেই নার্সদের ডাকা হয়। তারা আদালতে এবং শনাক্তকরণ পর্বে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে অংশ নেন। গীতা মাধব গান্ধারে সন্ত্রাসীদের মুখোমুখি হয়ে তাদের শনাক্ত করেন। এই ছবির শেষ দৃশ্যে কোনো সিনেমাটিক সুপার হিরো নেই, নেই বড় কোনো অ্যাকশন দৃশ্য, বরং দেখানো হয় যে প্রকৃত দেশপ্রেম কখনো কখনো বন্দুক হাতে নয়, মানুষের জীবন বাঁচানোর মধ্যেই প্রকাশ পায়। হাসপাতালের সেই সাধারণ কর্মীরাই হয়ে ওঠেন ভারতের প্রকৃত ভাগ্য বিধাতা। ভারত ভাগ্য বিধাতা।

শ্রোতাবন্ধু, এই ছায়াছবিটি ভারত ভাগ্য বিধাতা এই ছায়াছবিটি মুক্তি পেয়েছে 2026 অর্থাৎ এই বছর এই মাসে 12 জুন। এবং এই ছবির নির্দেশক এবং লেখক মনোজ দাপাটিয়া। এই ছবিতে মুখ্য অভিনয়ে যিনি করেছেন মুখ্য ভূমিকায় কঙ্গনা রানাওয়াত, যিনি গীতা মাধব গান্ধারের অভিনয় করেছেন। এছাড়া গিরিজা ওক এবং স্মিতা তাম্বিও রয়েছেন এই ছায়াছবিতে মুখ্য অভিনয়ে।

এ ছবির প্রযোজক কঙ্গনা রানাউত, শৈলেশ আর সিং এবং ধাবল গাদা, এরা প্রত্যেকেই এই ছায়াছবির প্রযোজক। আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে, এফএম উজ্জয়ন্তী।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছিলেন ভারতে ভাগ্য বিধাতা এই ছায়াছবির কিছু গান। আজ এই সফরনামা পর্বে আমি আপনাদের ভারত ভাগ্য বিধাতা ছায়াছবির যে প্রেক্ষাপটখানি রয়েছে, তার যে মূল কথা, যে মূল গল্প রয়েছে, যে কাহিনী রয়েছে, সে সব কিছুর সাথে একটু পরিচিত করানোর চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদের বন্ধু আজ নিবেদিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে। এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে বেলা 3:48:44। এই সফরনামা পর্বটি নিয়ে আজই আর খুব অল্প সময়। আজ যেহেতু দেশপ্রেম, দেশভক্তির উপর নির্মিত একখানি ছবি, তার ঘটনা, তার বেশ কিছু গান আপনাদের শোনালাম। চলুন আরও একখানি ছবি এরকম, যা দেশপ্রেমের উপর নির্মিত, তার একখানি গান শোনাই। শোনাই কেসরি ছায়াছবির একখানি গান।

শ্রোতা বন্ধু, এতক্ষণে আপনারা সফরনামা পর্বে বিভিন্ন গান শুনছিলেন। হিন্দি ছায়াছবির গান, হিন্দি ছায়াছবির প্রেক্ষাপট সব কিছু নিয়ে আমাদের এই সফরনামা অনুষ্ঠানটি সাজানো। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নিট পরীক্ষার আগে অভিভাবক এবং পরীক্ষার্থীদের প্রতারক থেকে সতর্ক থাকার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি অনুরোধ করেছে। সামাজিক মাধ্যমে একটি পোস্টে এনটিএ জানিয়েছে, টেলিগ্রামে প্রতারকরা পুনঃপরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে যে পুনঃপরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। তারা আরও বলেছে, পরীক্ষার আগের চ্যাট দেখিয়ে ভুয়ো প্রমাণ ভিডিও ছড়ানো হচ্ছে। এনটিএ তাদের মহাপরিচালক অভিষেক সিংয়ের একটি ভিডিও শেয়ার করে দেশে অ্যাপটির ব্যবহার বন্ধ করার কারণ ব্যাখ্যা করেছেন। শ্রী সিং সাংবাদিকদের জানিয়েছেন, এনটিএ এটা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যে কোনো ধরনের অসদুপায় ঘটবে না এবং প্রতিটি প্রশ্নপত্র সম্পূর্ণ সুরক্ষিতভাবে তৈরি করা হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, যোগব্যায়াম শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং মানসিক প্রশান্তি ও ইতিবাচক জীবনযাপনের পথও সুগম করে। তাই সুস্থ ও রোগমুক্ত জীবন গড়তে প্রতিদিন কিছু সময় যোগচর্চা করা অত্যন্ত প্রয়োজন। আসন্ন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আজ আগরতলায় NSRCC যোগা হলে আয়োজিত যোগ শিবিরে অংশগ্রহণ করে তিনি এই কথা বলেন। জম্মু ও কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রাকে সামনে রেখে কর্তৃপক্ষ কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে নিরাপত্তা জোরদার করেছে। তীর্থযাত্রাটি নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য বহুস্তরীয় ব্যবস্থা, মহড়া এবং সমন্বিত অনুশীলন চালানো হচ্ছে। নিরাপত্তা বাহিনী, পুলিশ এবং বেসামরিক প্রশাসন ট্রানজিট রুট, বেস ক্যাম্প, রেল পরিকাঠামো, আবাসন কেন্দ্র এবং আগামী মাসের শুরুতে শুরু হতে যাওয়া এই তীর্থযাত্রার সঙ্গে যুক্ত অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে ঘিরে একটি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুনলেন সংবাদ শিরোনাম।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই বিশেষ আয়োজন, আজকের শিল্পী, এই পর্বে এই আয়োজনে আমরা স্মরণ করব বাংলা ও ভারতীয় সঙ্গীত জগতের এক অবিস্মরণীয় কিংবদন্তিকে। আর আমি ঠিক কার কথা বলছি বা বলতে চাইছি আপনারা এতক্ষণ এই গানখানি শুনে নিশ্চয়ই ধারণা করতে পারছেন। তিনি এমন একজন শিল্পী যার কণ্ঠের গভীরতা, আবেগ আর মাধুর্য প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাকে মুগ্ধ করে রেখেছে। তিনি শুধু একজন গায়ক নন, তিনি এক অনুভূতির নাম, এক যুগের নাম। গতকাল ছিল এই কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী। সেই উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, আজকের শিল্পী, এই এক ঘন্টার অনুষ্ঠানে আমরা ফিরে দেখব তার জীবন, তার সঙ্গীত সাধনা, তার সাফল্যের পথ চলা এবং শুনব তার কালজয়ী কিছু গান। বাংলা আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, চলচ্চিত্রের গান কিংবা হিন্দি সঙ্গীত, সর্বত্রই তিনি রেখে গেছেন তার অনন্য স্বাক্ষর। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত সম্মোহনী শক্তি যা আজও বৃষ্টি ভেজা বিকেলে, নির্জন রাতে কিংবা একাকী মুহূর্তে আমাদের হৃদয় ছুঁয়ে যায়। তাই আসুন আজকের এই সময়টুকু উৎসর্গ করি সুরের সেই মহিরুহকে, শ্রদ্ধা, ভালোবাসা এবং স্মরণে হেমন্ত মুখোপাধ্যায়।

শ্রোতাবন্ধু, আজ আজকের শিল্পী এই পর্বে আমরা হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে কথা বলব। তার জীবনী, তার গান, সে সব কিছু আজ আমরা আরও একবার স্মরণ করব। 1920 সালের 16 জুন জন্মগ্রহণ করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, একজন কিংবদন্তি বাঙালি কণ্ঠসঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক ছিলেন তিনি। তিনি হিন্দি সঙ্গীত জগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ ছিলেন। তিনি বাংলা, হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষায়ও গান গেয়েছেন। তিনি রবীন্দ্রসঙ্গীতের সর্বশ্রেষ্ঠ শিল্পী ছিলেন। তিনি শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়ক বিভাগে দুবার জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। এছাড়াও ফিল্মফেয়ার সহ অন্যান্য অসংখ্য দেশীয় বিদেশি পুরস্কার তিনি পেয়েছিলেন। তিনি উপমহাদেশের থেকে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীদের একজন ছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠস্বরকে ঈশ্বরের কণ্ঠস্বরও বলা যেতে পারে। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম তার মাতা মহের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে। তার পরিবার কলকাতা শহরে আসে দ্বিতীয় শতকের প্রথমার্ধে। হেমন্ত সেখানে বড় হতে থাকেন এবং প্রথমে নাসিরউদ্দিন স্কুল এবং পরবর্তীতে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে পড়াশোনা করছিলেন। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় সুভাষ মুখোপাধ্যায়ের, যিনি পরবর্তীকালে বাংলার স্বনামধন্য কবি হয়েছিলেন। সেই সময়কালে বিশিষ্ট লেখক সন্তোষ কুমার ঘোষ মহাশয়ের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। ওই সময় হেমন্ত ছোট ছোট গল্প লিখতেন, সন্তোষ কুমার কবিতা লিখতেন এবং সুভাষ মুখোপাধ্যায় গান গাইতেন। ইন্টারমিডিয়েট পাশ করে হেমন্ত কুমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে যান, কিন্তু তিনি সঙ্গীতের জন্য আপন শিক্ষা ত্যাগ করেন। তার সাহিত্যিক হওয়ার ইচ্ছে ছিল। কিছুদিন তিনি দেশে দেশ পত্রিকার জন্য লেখেন। 1937 খ্রিস্টাব্দ থেকে তিনি সম্পূর্ণভাবে সঙ্গীত জগতে প্রবেশ করেন।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন অনুষ্ঠান আজকের শিল্পী। আর এই পর্বে আজ আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের গান, হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে, তার জীবনী, তার সঙ্গীত চর্চা, সে সব কিছু নিয়ে আজ আমরা কথা বলছি। 1935 খ্রিস্টাব্দে হেমন্ত তার বন্ধু সুভাষ মুখোপাধ্যায়ের প্রভাবে আকাশবাণীতে তার গান রেকর্ডিং করেন। গানের প্রথম লাইন ছিল, আমার কানেতে এলে নবরূপে চিরন্তনী। হেমন্ত তার প্রারম্ভিক সঙ্গীত কর্মজীবনে পরামর্শদাতা হিসেবে পেয়েছিলেন বাংলা সঙ্গীতজ্ঞ শৈলেশ দত্তগুপ্তকে। প্রথম জীবনে হেমন্ত বাংলার প্রখ্যাত গায়ক পঙ্কজ মল্লিককে অনুসরণ করতেন, এজন্য তার ডাকনাম ছিল ছোট পঙ্কজ। ১৯৮০ খ্রিস্টাব্দে এক দূরদর্শন সাক্ষাৎকারে হেমন্ত উল্লেখ করেছিলেন যে তিনি উস্তাদ ফয়াজ খানের শিষ্য ফণীভূষণ ব্যানার্জির কাছে

ধ্রুপদী সঙ্গীতেরও তালিম নিয়েছিলেন। কিন্তু ওস্তাদের অসময়ের মৃত্যুতে তার শিক্ষা অসমাপ্ত রয়ে যায়। 1937 খ্রিস্টাব্দে কলাম্বিয়ার লেবেলে হেমন্ত তার প্রথম গ্রামোফোন রেকর্ড প্রকাশ করেন। চলচ্চিত্রের বাইরে রেকর্ডের ওই গানগুলো ছিল জানিতে যদি কো তুমি এবং বলকু বলমোরে, যেগুলোর কথা নরেশ ভট্টাচার্যের এবং সঙ্গীত শৈলেশ দত্তগুপ্তের। তারপর থেকে 1984 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতি বছর গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়ার জন্য ধারাবাহিকভাবে চলচ্চিত্রের বাইরে হেমন্তের রেকর্ড প্রকাশিত হতো। তার প্রথম হিন্দি গানগুলো কিতনা দুঃখ ভুলায়া তুমনে এবং উপ্রীত নিভানে ওয়ালি 1940 খ্রিস্টাব্দে জিসিআই এর কলম্বিয়া লেভেলে প্রকাশিত হয়েছিল। এই গানগুলোর সঙ্গীতকার ছিলেন কমল দাশগুপ্ত, আর কথা লিখেছিলেন ফৈয়াজ হাসমি। 1940 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষায় নির্মিত রাজকুমারের নির্বাসন চলচ্চিত্রে হেমন্ত প্রথম বাংলা গান জাগো প্রথম প্রণয় এবং বন্ধুহিত গান প্লেব্যাক করেন।

শ্রোতবন্ধু, আপনারা শুনছেন আজকের শিল্পী। আর আজকের এই পর্বে আমাদের শিল্পী হলেন হেমন্ত মুখোপাধ্যায়। 1940 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাষায় নির্মিত রাজকুমারের নির্বাসন চলচ্চিত্রে হেমন্ত প্রথম বাংলা গান জাগো প্রথম প্রণয় এবং বন্ধু হে গান প্লেব্যাক করেন। সুর দিয়েছিলেন শচীন দেব বর্মন। 1941 সালে হেমন্ত নিমাই সন্ন্যাস সিনেমায় ছবি বিশ্বাসের লিপে কাহা কানু কাহি গান প্লেব্যাক করেন। 1944 খ্রিস্টাব্দে চলচ্চিত্রের বাইরে বাংলা গানে হেমন্ত নিজে প্রথম সুর দিয়েছিলেন কথা কয় না কো শুধু শোনো এবং আমার বিরহ আকাশে প্রিয়া এই দুটি গানে। এগুলোর কথা লিখেছিলেন অমিয় বাগচি। 1944 খ্রিস্টাব্দে পণ্ডিত অমরনাথের সঙ্গীত পরিচালনায় তিনি ইরাদা চলচ্চিত্রটি, যেটি 1944 খ্রিস্টাব্দে মুক্তি পেয়েছিল, সেই চলচ্চিত্রে প্রথম হিন্দি গানগুলো গেয়েছিলেন। হেমন্তকে শীর্ষস্থানীয় রবীন্দ্রসঙ্গীত হিসেবে, রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেও ধরা হয়। 1942 খ্রিস্টাব্দে অপরাধী বাংলা চলচ্চিত্রে তার প্রথম রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করা হয়েছিল। গানটা ছিল ওই যে ঝড়ের মেঘে। 1944 খ্রিস্টাব্দে তিনি কলম্বিয়া লেভেলের অধীনে চলচ্চিত্রের বাইরে প্রথম রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করেন। গানগুলো ছিল আমার আর হবে না দেরি এবং কেন পান্থ এই চঞ্চলতা। তার আগেই তিনি অল ইন্ডিয়া রেডিও অর্থাৎ আকাশবাণীতে আমার মল্লিকা বনে রেকর্ড করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত রেকর্ডটা বিস্মৃতিতে চলে গিয়েছে।

1947 খ্রিস্টাব্দে সঙ্গীত পরিচালক হিসেবে হেমন্ত মুখোপাধ্যায়, তার প্রথম বাংলা চলচ্চিত্র ছিল অভিযাত্রী। যদিও ওই সময় অনেক গান রেকর্ড করে হেমন্ত প্রচুর প্রশংসা পেয়েছেন, 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বড় বাণিজ্যিক সাফল্য পেয়েছিলেন। বাংলায় তার সমসাময়িক পুরুষ সঙ্গীত শিল্পীরা ছিলেন জগন্ময় মিত্র, রবীন মজুমদার, সত্য চৌধুরী, ধনঞ্জয় ভট্টাচার্য, সুধীরলাল চক্রবর্তী প্রমুখ। 1950 খ্রিস্টাব্দের দশকের মাঝামাঝি হেমন্ত মুখোপাধ্যায় একজন গায়ক ও সুরকার হিসেবে তার অবস্থান মজবুত করেছিলেন। তিনি নিজে গাইতে এবং সুর করতে মূলত পছন্দ করতেন সহজ সরল মেলোডি প্রধান গান, কেননা বাঙালির সাংগীতিক অন্তরটি সুরকার ও গায়ক হিসেবে খুব ভালো অনুভব করতেন। বাংলায় তিনি রবীন্দ্রসঙ্গীতের একজন শীর্ষস্থানীয় শিল্পী ছিলেন এবং সম্ভবত পুরুষ গায়কদের মধ্যে খুবই অগ্রগণ্য বিবেচ্য ছিলেন। 1980 খ্রিস্টাব্দের মার্চে কলকাতায় দেবব্রত বিশ্বাসের সম্মানে হেমন্ত এক অনুষ্ঠান আয়োজন করেছিলেন। ওই অনুষ্ঠানে কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস নিঃসংকোচে বলেছিলেন যে হেমন্ত হচ্ছে রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করে তোলার দ্বিতীয় নায়ক, প্রথমজন হলেন কিংবদন্তি পঙ্কজ কুমার মল্লিক। রবীন্দ্রসঙ্গীত তার রবীন্দ্রনাথ সম্পর্কে হেমন্ত কুমার তার আত্মকথা আনন্দধারার এক জায়গায় লিখেছেন, সারা পৃথিবীর গানের সুরকে আয়ত্ত করে নতুন সুর সৃষ্টি করলেন রবীন্দ্রনাথ, সেই সুরের আল্পনাকে বাংলা গানে ছিটিয়ে দিলেন, হয়ে গেল এক অপূর্ব সৃষ্টি, সর্বযুগের সর্বকালের সৃষ্টি। এত বড় সুরকার আজও জন্মায়নি কোনো দেশে। এই বুড়ো পৃথিবীকে ইচ্ছে হয় জিজ্ঞাসা করি, বয়স তো অনেক হলো, রবীন্দ্রনাথের মতো এমন সর্বতোমুখী প্রতিভা আর দেখেছে একটা?

শ্রোতা বন্ধু, আছে আজকের শিল্পী পর্বে আমরা কথা বলছি হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে। মুম্বাইতে নেপথ্য গায়নের পাশাপাশি হেমন্ত সুর সৃষ্টিকারীর একটা ঘরানা গড়ে তুলেছিলেন। তিনি নাগিন নামে এক হিন্দি চলচ্চিত্রের জন্য সুর সৃষ্টি করেছিলেন, যেটা ওই চলচ্চিত্রের সঙ্গীতের জন্যেই বড় সাফল্য এসেছিল। নাগিনের গানগুলো ধারাবাহিকভাবে 2 বছর তালিকা শীর্ষে অবস্থান করেছিল এবং 1955 খ্রিস্টাব্দে হেমন্তর মর্যাদাপূর্ণ ফিল্মফেয়ার শ্রেষ্ঠ সঙ্গীত নির্দেশনা পুরস্কার লাভে সর্বোচ্চ সীমায় পৌঁছে দিয়েছিল। ঠিক ওই বছরই তিনি বাংলা চলচ্চিত্র স্বপ্নচরণের জন্য সঙ্গীত প্রস্তুত করেন, যেখানে অভিনেতা উত্তম কুমারের জন্য নেপথ্য কণ্ঠে 4 খানা গানও গেয়েছিলেন। এটা নেপথ্য গায়ক নায়ক হিসেবে হেমন্ত উত্তম জুটির এক লম্বা মেলবন্ধন শুরু করেছিলেন। তারা দুজনে পরবর্তী 10 দশক জুড়ে বাংলা চলচ্চিত্র জগতে ভীষণ জনপ্রিয় গায়ক নায়ক জুটি ছিলেন। 1950 খ্রিস্টাব্দের দশকের শেষ দিকে হেমন্ত অসংখ্য বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের জন্যে গান গেয়েছিলেন এবং সুর দিয়েছিলেন। অসংখ্য রবীন্দ্রসঙ্গীত এবং চলচ্চিত্রের বাইরের গানও তিনি রেকর্ড করেছিলেন।

হেমন্ত মুখোপাধ্যায় প্রায় 150টি বাংলা ছবিতে সুর দিয়েছেন, গান গেয়েছেন। তার প্রয়াণের প্রায় 2 দশক পরেও গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়া প্রত্যেক বছর অন্তত একটা হেমন্ত মুখোপাধ্যায়ের অ্যালবাম প্রকাশ করে থাকে। বাণিজ্যিক সম্ভাব্যতা থাকায় তার পুরনো গানের পুনঃপ্রস্তুতকরণ করে। যে গান তিনি রেকর্ড করেছেন, যে সুর তিনি সৃষ্টি করেছেন এবং অসংখ্য গায়ক বাংলা এবং ভারতে তার গায়কী ধরন অবিরত নকল বা অনুকরণ করার ফলে তার উত্তরাধিকার এখনও জীবন্ত।

শ্রোতা বন্ধু, এতক্ষণ আজকের শিল্পী পর্বে আমরা হেমন্ত মুখোপাধ্যায়কে স্মরণ করছিলাম ওনার কথায়, ওনার গানে। আজকের এই আজকের শিল্পী পর্বটি আমরা এই পর্যন্তই রাখছি, আর কিছুক্ষণের মধ্যে শুরু করছি আপনাদের আরও একখানি প্রিয় পর্ব রাগে অনুরাগে।

0: শ্রোতা বন্ধু, এফএম উজ্জয়ন্তে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমি আপনাদের বন্ধু রয়েছি আরজে নিবেদিতা, আর এই মুহূর্তে শুরু করছি অনুষ্ঠান রাগে অনুরাগে। আপনারা জানেন যে আমাদের এই পর্ব রাগে অনুরাগে পর্বে আমরা আপনাদের পছন্দের বাংলা ছায়াছবির গানগুলি আপনাদের জন্য শুনিয়ে থাকি। আজও তাই, এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে ঠিক 5:20, আর এই অনুষ্ঠানটি নিয়ে আমি ঠিক 6:30 পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা ফোন করবেন, জানাবেন আপনাদের পছন্দের গান, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সেই পছন্দের গানখানি আপনাদের শোনানোর জন্য। আর এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও আপনারা জানেন, আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনারা লিখে পাঠাতে পারেন যে ঠিক কোন গানখানি আপনি শুনতে চান। আরও একবার জানিয়ে দিই, আমাদের এই রাগে অনুরাগে পর্বে আমরা বাংলা ছায়াছবির গান আপনাদের অনুরোধে আপনাদের পছন্দের গান আমরা আপনাদের শোনাই। আপনারা কিন্তু আমাদের স্টুডিওর ফোন নম্বর রয়েছে 0381-232-6253, এই নম্বরে ফোন করতে পারেন। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ ম্যাম নমস্কার, আমি সুমন বলছি, নীলসংগত।
0: বলুন কি গান শুনবেন?
1: শুভ বিকেল।
0: শুভ বিকেল
1: ম্যাম, বিন্দাস থেকে ভালোবেসে করেছি কি ভুল, এই গানটা শুনে দিন।
0: অবশ্যই চেষ্টা করছি।
1: ভালো থাকবেন, নমস্কার।
0: আপনিও ভালো থাকবেন।
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ।

0: শ্রোতা বন্ধু, আপনাদের এই প্রিয় পর্ব রাগে অনুরাগে এই পর্বে প্রথম একখানি গানের অনুরোধ কিন্তু আমি পেয়েছি। বন্ধু সুমন ফোন করে জানালেন একখানি গান। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার শ্রোতা বন্ধু, আপনি যেখান থেকে ফোন করেছেন অনেকটা আওয়াজ, তার জন্য কিছু বোঝা গেল না। হয়তো কোনো যান্ত্রিক গোলযোগের কারণে আপনাদের কথাটা আমি ঠিক শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো হ্যাঁ শ্রোতা বন্ধু, বলুন কে বলছেন?
1: আমি গঞ্জন থেকে এসান দেবরমা বলছি।
0: আরেকবার বলবেন।
1: এসান দেবরমা বলছি, এসান এসান।
0: আচ্ছা বলুন, কি গান শুনবেন
1: আজকে? বাংলা?
0: হ্যাঁ, বাংলা ছায়াছবির গান।
1: ভালো লাগে, ভালো লাগে সবনকে গান শুনবেন।
0: আরেকবার বলবেন।
1: ভালো লাগে সবনকে।
0: ভালো লাগে শ্রোতা বন্ধু, আমাদের স্টুডিওর ফোন নম্বর রয়েছে 03-81-232-6253। এই নম্বরে আপনারা কিন্তু ফোন করে জানাতে পারেন আপনাদের পছন্দের গান। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও আপনারা জানেন। তাও আমাদের নতুন শ্রোতা বন্ধু যারা রয়েছে তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার জানিয়ে দিই, 9402169965। এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করেও কিন্তু আমাকে জানাতে পারেন আপনাদের পছন্দের গানখানি। তবে হ্যাঁ, আমাদের রাগে অনুরাগে পর্বে বাংলা ছায়াছবির গান, আপনাদের পছন্দের বাংলা ছায়াছবির গান আপনারা অবশ্যই জানাবেন। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার দিদি। নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
0: বলুন, কি গান শুনবেন?
2: হ্যাঁ, দুই ভাই ছবির।
0: দুই ভাই। আরে
2: বলে দিও সে যেন আসে না আমার দরে তারে, বলে দিও দিদি এই গানটা শোনাবেন?
0: অবশ্যই চেষ্টা করছি, ধন্যবাদ। শ্রোতা বন্ধু, অনুরোধের গান তো পেলাম দুখানা, দেখি শোনাতে পারি কিনা। সঙ্গে থাকুন।

শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন রাগে অনুরাগী পর্বে। 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে এই মুহূর্তে আপনারা শুনছেন অনুষ্ঠান রাগে অনুরাগে। আর আজ আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি, আজ আপনাদের সঙ্গে থাকব ঠিক সন্ধ্যে 6:30 পর্যন্ত এই রাগে অনুরাগে পর্বে। আর এই রাগে অনুরাগে পর্বে আপনারা জানেন যে বাংলা ছায়াছবি, মূলত বাংলা ছায়াছবির গান আপনাদের অনুরোধে, আপনাদের পছন্দের গান আমরা শুনিয়ে থাকি, তাই আজ সেই অনুরোধের গানগুলি শোনাচ্ছি। আর এই মুহূর্তে কিন্তু হোয়াটসঅ্যাপে আমি বেশ কয়েকটা গানের অনুরোধ পেয়েছি। প্রথম যে অনুরোধটি পেলাম, অনুরোধ করেছেন শুক্লা দে ঘোষ, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, ছায়াছবি আনন্দ আশ্রম। ওনার সেই পছন্দের গানখানি, এই অনুরোধখানি আমি একটু রাখি তাহলে। শুনুন এবার আমাদের বন্ধু শুক্লা দে ঘোষের পছন্দের একখানি গান।

0: শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন রাগে অনুরাগে পর্বে। হোয়াটসঅ্যাপে কিন্তু আমি আরও বেশ কিছু অনুরোধ পেয়েছি, তবে সেই সবকটা গানই আমি আপনাদের শোনাবো। তবে এই মুহূর্তে ফোনেও একজন রয়েছেন। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, বলুন কি গান শুনবেন? অনুসন্ধান ছবি থেকে
1: আমার স্বপ্ন
0: অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন।
1: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধু, এই মুহূর্তে যে গানখানি শোনাবো সে গানখানি অনুরোধ করেছেন হোয়াটসঅ্যাপে একজন বন্ধু, দেয়ানিয়া ছবি থেকে। শুনুন গানখানি।

এবারে আরও একখানি গান শোনাচ্ছি। গানটি অনুরোধ করেছেন নেপালি টিলা ধলাই থেকে গণেশ দেববর্মা। বন্ধুর অনুরোধে সাথী ছায়াছবি থেকে একখানি গান আপনাদের শোনাই।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন রাগে অনুরাগে। আর এই পর্বে আপনাদের পছন্দের বাংলা ছায়াছবির গান আপনারা কিন্তু আমাকে অনুরোধ করে জানাতে পারেন। আপনাদের পছন্দের গান আমি চেষ্টা করব আপনাদের শোনানোর জন্য। ইতিমধ্যেই কিন্তু আমি হোয়াটসঅ্যাপে এবং ফোনে বেশ কিছু গানের অনুরোধ পেয়েছি এবং চেষ্টাও করেছি শোনাবার। আরও কিছু গান বাকি রয়েছে, শোনাবো অবশ্যই, তবে এই মুহূর্তে রয়েছেন একজন বন্ধু ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার।
1: হ্যালো ম্যাডাম,
0: বলুন।
1: আমি জিরানিয়া অ্যাকশন কলোনি থেকে বলছি, আমার নাম দিলীপ চক্রবর্তী আর কি।
0: বলুন।
1: তাহলে আমি একটা হিন্দি গান শোনার জন্য অনুরোধ করছিলাম আর কি আপনাদের।
0: কি গান?
1: হিন্দি গান আর কি।
0: শ্রোতা বন্ধু, আমাদের এই রাগে অনুরাগে পর্বে আমরা শুধুমাত্র বাংলা ছায়াছবির গানের অনুরোধ নিয়ে থাকি, তাই হিন্দি বা অন্য কোনো গান এই মুহূর্তে সম্ভব নয়। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার দিদিভাই।
0: নমস্কার,
2: আমি মোমালগঞ্জ থেকে বুলটি দাস।
0: বলুন, কি গান শুনবেন?
2: বলিদান ছবি।
0: আচ্ছা, কি গান?
2: মানুষ যে আজ আর নেই। আমিও আজ আর নেই।
0: অবশ্যই শোনাবো, চেষ্টা করব, সঙ্গে থাকুন। নমস্কার, কে বলছেন?
3: নমস্কার,

0: নমস্কার।
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: হ্যাঁ,
1: আপনাকে নমস্কার জানাই। আমি গান শুনতে চাই দিদি ভাই। আমি গান শুনতে চাই, ছবি হচ্ছে আপন হলো পর।
0: আপন হলো পর, আচ্ছা কি গান শুনবেন?
1: সবারই কপালে সুখ হয় না, সবারই কপালে সুখ হয় না, তাই তো সবাই সুখ হয় না। কুমার সানুর কণ্ঠে এই গানটি শুনে দিবেন।
0: সবারই কপালে সুখ হয় না, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।
1: আপনি ভালো থাকবেন। আপনাকে নমস্কার দিদি ভাই, ধন্যবাদ।
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধু, চেষ্টা করছি একে একে গানগুলো শোনানোর, সঙ্গে থাকুন।

0: আপনি ভালো থাকবেন, আপনাকে নমস্কার দিবেন, ধন্যবাদ,
1: ধন্যবাদ। শ্রোতা বন্ধু, চেষ্টা করছি একে একে গানগুলো শোনানোর, সঙ্গে থাকুন। আরো একজন শ্রোতা বন্ধু দেখছি রয়েছে, চেষ্টা করছি। নমস্কার, কে বলছেন?
2: মণিপাল বলছি।
1: হ্যাঁ ম্যাডাম, বলুন।
2: ফুলেশ্বরীর গানটা, ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো নাম,
1: কোন ছায়াছবির
2: এটা? ফুলেশ্বরী
1: ফুলের। ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন রাগে অনুরাগে পর্বে আপনাদের পছন্দের গান। আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপেও মেসেজ করে জানাতে পারেন আপনাদের পছন্দের গানখানি। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965। আরও একবার জানিয়ে দিই, 9402169965। এই নম্বরে আপনারা মেসেজ করেও কিন্তু আমাকে জানাতে পারেন আপনাদের পছন্দের গান। আর এই মুহূর্তে রয়েছেন একজন শ্রোতা বন্ধু ফোনে। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রাম সুন্দর রাখতে অখিল দেব বলছি।
0: বলুন।
1: গান শুনবো বাংলা বই শ্রীমান ভূতনাথ ছবি থেকে একটা যে কোনো গান দিয়ে দেন, আর যদি জানা হয় তাহলে মঙ্গলদ্বীপ থেকে একটা গান দিয়ে দিয়ে।
0: ধন্যবাদ, শোনাবো অবশ্যই, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, এই মুহূর্তে এখানে গান শোনাচ্ছি আমাদের বন্ধু দিলীপ চক্রবর্তী। এখানে গানের অনুরোধ করেছেন গুরুদক্ষিণা ছায়াছবি থেকে, ওনার সেই অনুরোধখানে একটু রাখি। শুনুন এই ছায়াছবির একখানি গান।

0: শ্রোতাবন্ধু, এই মুহূর্তে মানে জাস্ট এই কিছুক্ষণ আগে আপনারা যে গানখানি শুনছিলেন গুরু দক্ষিণা ছায়াছবি থেকে, এই গানখানি শুনতে শুনতে আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ লক্ষ্য করলাম। একজন লিখছেন, দিদি নমস্কার, গুরু দক্ষিণা হতে যে কোনো একটি প্লে করবেন, বাংলাদেশ শ্রীমঙ্গল হতে বিজয় কর্মী। মানে শ্রোতাবন্ধু, আপনিও এই ছায়াছবিরই কোনো একটি গান শুনতে চেয়েছিলেন, এবং আমাদের আরও একজন শ্রোতাবন্ধু ফোনে বলেছিলেন যে গুরু দক্ষিণা ছায়াছবির যে কোনো একখানি গান যেন শুনিয়ে দিই। মিলে গেল দুজনের অনুরোধ। তবে এই মেসেজটা দেখে আমার এত ভালো লাগছে, আপনি বাংলাদেশ শ্রীমঙ্গল থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর আপনাকে আপনাদের পছন্দের এই গানখানি আমি শোনাতে পেরেছি, তার জন্য আমারও অনেক অনেক ভালো লাগছে। আপনারা শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, রাগে অনুরাগে। আর এই অনুষ্ঠানটি নিয়ে আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি ঠিক সন্ধে 6:30 পর্যন্ত। এই মুহূর্তে কিন্তু ফোনে একজন রয়েছেন। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার নেবেন দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাস শহর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, কি গান শুনবেন?
1: দিদি ভাই, আজকে পুরনো দিনের একখানা গান শুনবো।
0: আচ্ছা,
1: 1968 এ রিলিজ হয়েছিল, ছবির নাম অদিত্যা, আর গানটা হচ্ছে চঞ্চল মন মনা হয়, হেমন্ত মুখোপাধ্যায়, লতাজি গেয়েছেন গানটি, সুর দিয়েছেন হেমন্ত দা, আর মুকুল দত্ত গানটির রূপ দিয়েছে।
0: গানটা আরেকবার বলবেন।
1: চঞ্চল মোর আন মনা হয়।
0: আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অবশ্যই শোনাবো। সঙ্গে রয়েছেন আরো একজন শ্রোতাবন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আরেকবার বলবেন নামটা। বলুন ম্যাডাম, কি গান শুনবেন? অবশ্যই ধন্যবাদ, শোনাবো, চেষ্টা করবো অবশ্যই। সঙ্গে থাকুন।

শ্রোতাবন্ধু, এই মুহূর্তে যে গানখানি শোনাচ্ছি বলিদান ছায়াছবি থেকে একজন শ্রোতাবন্ধু বুল্টি দাস, উনি অনুরোধ করেছেন এই গানখানির। শুনুন তাহলে এবার এই গানখানি।

0: শ্রোতা বন্ধু, ঘড়ির কাঁটা বলছে সন্ধ্যে 6:01। আর এই অনুষ্ঠান রাগে অনুরাগে আপনারা শুনছেন বেশ অনেকক্ষণ ধরে। আরও অনেকটা সময় আমি আছি আপনাদের সঙ্গে, ঠিক সন্ধ্যে 6:30 পর্যন্ত এই রাগে অনুরাগে পর্বটি নিয়ে কিন্তু আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা থাকছি আপনাদের সঙ্গে। আপনাদের পছন্দের গান, আপনাদের অনুরোধের গান আমি চেষ্টা করছি সবাইকে শোনানোর জন্য। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু। নমস্কার।
1: হ্যালো।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি বলকাছি থেকে স্বর্ণমালা দেবরমা বলছি।
0: বলুন।
1: আমি একটা গান শুনতে চাই।
0: কি গান?
1: জ্যোৎস্না ছবি।
0: আরেকবার বলুন।
1: বেদের মেয়ে।
0: বেদের মেয়ে।
1: জ্যোৎস্না।
0: অবশ্যই শোনাবো, অবশ্যই চেষ্টা করব। সঙ্গে থাকুন শ্রোতা বন্ধু। এই রাগে অনুরাগে পর্ব বলছি, তবে আরো একজন শ্রোতা বন্ধু রয়েছে। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার ম্যাম।
0: নমস্কার।
2: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা। বলুন।
2: আমি সম্মুখ দেবরমা।
0: হ্যাঁ বলুন, কি গান শুনবেন?
2: প্রাণ জয় চরিয়ারে ছবি থেকে সুখের জলে বাসে দেব মনে ঠিকানা গানটা।
0: অবশ্যই চেষ্টা করব। আমাদের হাতে তো অনেক কটা অনুরোধ এসেছে, সবার গান শোনানোর চেষ্টা করব।
2: নমস্কার ম্যাম।
0: নমস্কার। এই অনুষ্ঠান বা এই পর্ব রাগে অনুরাগে পর্বটি নিয়ে আমি আছি সন্ধে 6:30 পর্যন্ত। এর মধ্যে আমি চেষ্টা করব আপনাদের পছন্দের গান শোনানোর জন্য। নমস্কার, কে বলছেন?
3: আমি
0: হ্যাঁ, কি গান শুনবেন বলুন?
3: আমি শুনবো অমর সঙ্গী মুভি থেকে যে কোনো একটি গান শুনে দেন।
0: মুভিটা আরেকবার বলুন।
3: অমর সঙ্গী।

0: অমর সঙ্গী। আচ্ছা ধন্যবাদ, সঙ্গে থাকুন।
1: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধু, আরো একজন রয়েছেন এই মুহূর্তে। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো দিদি, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি প্রদীপ দেব বলছি, প্রতাপগড় থেকে।
0: হ্যাঁ বলুন।
2: ওই অনুরাগের ছোঁয়া একটা গান শুনতে চাই, যে কোনো একটা গান, অনুরাগের ছোঁয়া।
0: অবশ্যই চেষ্টা করব, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু, অনেক কটা অনুরোধ কিন্তু পেয়ে গেছি, চেষ্টা করছি একে একে আপনাদের সবকটা পছন্দের গান শোনানোর জন্য। আরও একজন সঙ্গে রয়েছেন কিন্তু। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো,
0: নমস্কার।
3: হ্যাঁ নমস্কার, শুভ বিকেল।
0: শুভ বিকেল।
3: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ ম্যাডাম বলুন।
3: হ্যাঁ, আমি বাংলা সিনেমা বদনাম, ঝাল লেগেছে ঝাল লেগেছে, এই গানটি শুনতে চাই, শিল্পী অলকা ইয়াগনিক।
0: অবশ্যই চেষ্টা করব, সঙ্গে থাকুন।
3: হ্যাঁ ধন্যবাদ।
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধু, দেখতে দেখতে অনেক কটা গানের অনুরোধ কিন্তু আমি পেয়েছি, আরও একজন রয়েছেন। নমস্কার।
4: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
4: আমার নাম সঞ্জয়, আমি বাটাঘাট থেকে বলছি।
0: হ্যাঁ বন্ধু বলুন, কি গান শুনবেন?
4: আমার একটা গান শোনার খুব ইচ্ছা, তোর নাম ছবি থেকে, এই আমি এই তুমি, দুটি নয় একই জনই।
0: অবশ্যই শোনাবো, সঙ্গে থাকুন।
4: ধন্যবাদ।
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধু, চেষ্টা করছি আপনাদের পছন্দের গানগুলো একে একে শোনানোর জন্য, সঙ্গে থাকুন।

শ্রোতাবন্ধু, আপনারা রয়েছেন রাগে অনুরাগে পর্বে। আর এই পর্বে কিন্তু আপনারা আপনাদের পছন্দের বাংলা ছায়াছবির গান শুনছেন। একজন বন্ধু অনুরোধ করেছিলেন অমর সঙ্গে ছায়াছবি থেকে একখানি গান শোনার জন্য, চেষ্টা করছি, শুনুন গানখানি এবার।

শ্রোতা বন্ধু, আপনারা রয়েছেন রাগে অনুরাগে পর্বে। আর এই পর্বটি নিয়ে কিন্তু ঠিক সন্ধে 6:30 পর্যন্ত আমি রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আরও একখানি অনুরোধ পেয়েছি, শ্রোতা বন্ধুর এই পছন্দের গানখানি একটু শুনিয়ে দিই তাহলে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন FM উজ্জয়ন্ত।

শ্রোতা বন্ধু, এর আগে অনুরাগে পর্বটি নিয়ে আর খুব অল্প সময় আছে। আমি এবারে লিস্ট দেখে যা বোঝা যাচ্ছে অনেক শ্রোতা বন্ধুর অনেক পছন্দের গান কিন্তু পেন্ডিং রয়ে গেল। সময়ের অভাবে আমি শোনাতে পারলাম না সবার পছন্দের গান, তার জন্য অবশ্যই সরি সবাইকে। চেষ্টা করব অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের পছন্দের গানখানি শোনানোর জন্য। অনুষ্ঠানটি শেষ করছি এর আগে অনুরাগে পর্বে অনুষ্ঠানটি আমার পছন্দের একখানি গান দিয়ে।

শ্রোতা বন্ধু, রাগে অনুরাগে পর্বের একেবারে শেষ মুহূর্তে আমি চলে এসেছি। এতক্ষণ আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা ছিলাম আপনাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে, আর এই রাগে অনুরাগের পর্ব দিয়েই আজ এই অনুষ্ঠান শেষ করছি। তবে আমাদের FM উজ্জয়ন্তর অনুষ্ঠান কিন্তু চলবে ঠিক রাত 11টা পর্যন্ত, আর তার জন্য আপনাদের আরও একজন বন্ধু আর যে অর্ণব কিন্তু চলে এসেছে। এবার তার সঙ্গে আপনাদের এই অনুষ্ঠান বিভিন্ন আসর আপনারা উপভোগ করুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্তর।

0: Work from home. High salary. শুধু একটাই ক্লিকে। আরে বাস।
1: অন্য ফাঁদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। স্টুডিওর ঘড়ির সময় শ্রোতা বন্ধু এবারে বলছে সময় হয়ে গেছে আপনাদের খুব পছন্দের খোলা আকাশ পর্বের। খোলা আকাশের এই পর্বগুলোতে আমরা বিভিন্ন শিল্পীদের সাথে কথা বলি। সেই শিল্পীদের কাছ থেকে তাদের শিল্পশৈলী যেমনভাবে আমরা উপভোগ করি, একই রকমভাবে আমরা তাদের জীবনের অনেক কিছু জানার চেষ্টা করি, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি। তাদের লড়াই, তাদের জীবনযাপন থেকে আমরাও অনুপ্রাণিত হই। শ্রোতা বন্ধু, আজও এমনই এক শিল্পী আমাদের মাঝে রয়েছেন, আমাদের মাঝে রয়েছেন আজ সুপালি দাস। সঙ্গীত শিল্পী, সঙ্গীতকে নিয়ে তিনি দীর্ঘদিন চর্চা করে আসছেন। ছোটবেলা থেকেই সঙ্গীত তার ভালোবাসা। সুপালি, তোমাকে স্বাগত এফএম উজ্জয়ন্তের খোলা আকাশ পর্বে। নমস্কার। প্রথমে জানবো যে কেমন আছো।
1: খুব ভালো।
0: বাহ, ভালো থাকাটাই আমরা চাই, তাই তো?
1: একদম।
0: তো জানতে চাইবো যে তুমি যে ভালো আছো সেটা কিভাবে থাকো তুমি? জেনারেলি ভালো থাকার যে মূল রহস্য যদি বলি সেটা কি?
1: রহস্য ঠিক নয়, তবে মন খারাপ তো সবারই হয়। আমার সব কিছুরই একটা মানে সলিউশন এটাই যে ঘুরে ফিরে গানের মধ্যে।
0: বাহ,
1: মানে মন খারাপ হলেও তো অবশ্যই গান, রাগ হলেও গান, আবার খুশি থাকলেও গান, মানে সারাক্ষণ একটা মানে গান চলতে থাকে।
0: আচ্ছা আচ্ছা, আমার অন্তত যেটা জানা যে মন খারাপের গান রয়েছে, মন খুশি থাকলেও গান রয়েছে, রাগ হওয়ার পর কি কোনো গান রয়েছে যেটা শোনা যায়, এরকম কি কোনো গান রয়েছে?
1: রাগ হওয়ার পর অবশ্যই রয়েছে।
0: যেমন কি ধরনের গান, মানে রাগ হলে তারপর তুমি শোনো?
1: আমি বেসিক্যালি ক্লাসিক্যালটা প্রেফার করি যখন আমার খুব রাগ হয়।
0: রাগ হলে ক্লাসিক্যাল গান প্রেফার করো, মানে রাগটা ঠান্ডা করার জন্য কি?
1: হ্যাঁ, মানে ক্লাসিক্যালটা অ্যাকচুয়ালি আমাকে খুব মাইন্ডটাকে খুব সুদিং করে।
0: ঠিক ঠিক, একদম একদম,
1: খুব পিসফুল মানে হয়, মানে আমি অটোমেটিক্যালি কুল ডাউন হয়ে যাই।
0: ওকে,
1: মানে বলতে গেলে মানে পিওর ক্লাসিক্যাল তো নয়, পিওর ক্লাসিক্যাল তো আছি, তবে যখন রাগ হয় বেসিক্যালি আমি সেমি ক্লাসিক্যালটা খুব প্রেফার করি।
0: আচ্ছা, সেমি ক্লাসিক্যাল গান খুব প্রেফার করো। ওকে, যাক ভালো, সেটা আমিও ট্রাই করবো। আশা করি যারা শুনছেন দর্শক বন্ধুরা আমাদের, তারাও নিশ্চয়ই চেষ্টা করবেন সেটা, কারণ রাগ এমন একটা জিনিস যেটা অনেক সময় কিন্তু আমাদের আয়ত্তের বাইরে চলে যায়, সেটাকে কন্ট্রোলে রাখা খুব প্রয়োজন, তাই না? রাগের সময় আমরা অনেক সময় এমন কিছু বলে ফেলি যেগুলো হয়তো বলা উচিত নয় আমাদের, এবং সেটার ফলে আমাদের সম্পর্ক বলো অনেক জিনিস অনেক ক্ষতি হয়ে যেতে পারে, তাই সেটাকে কন্ট্রোল করা অনেকটাই প্রয়োজন, তাই তো? তো গানের কথা তুমি বলছিলে, গান একদম ছোটবেলা থেকেই তুমি চর্চা করছো, তো এই গান কেন ভালো লাগে?
1: কেন ভালো লাগে সেটার এক্স্যাক্ট উত্তর তো আমার কাছে নেই, তবে মানে এটা আমার মধ্যে রয়েছে অটোমেটিক্যালি, মানে বোঝানো যাবে না জিনিসটা কিভাবে।
0: আচ্ছা, মানে কেন ভালো লাগে সেটার কোনো উত্তর সেভাবে পাওয়া যাবে না।
1: নেই।
0: এই যে গানের সফর, কবে থেকে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল শুনবো?
1: গানের সফর বলতে গেলে প্রথম আমি হারমোনিয়াম ধরি যখন আমার বয়স 5-6।
0: ওকে,
1: একদমই ছোট, তখন আমার খুব একটা মেমোরি নেই, আচ্ছা আচ্ছা মনে আছে, খুবই ছোট, তখন হাত দিয়ে ধরতেও পারতাম না হারমোনিয়ামটা, এতটাই ছোট। তো তখন মারই খুব ইচ্ছে ছিল যে আমাদের মানে আমাকে স্পেশালি গান শেখানো, তো আমার সঙ্গে আমার দিদিকেও শিখতে পাঠাতো আর কি।
0: আচ্ছা,
1: তো দুজনেই যেতাম গান মানে ওই রেগুলার যেরকম টিচারের কাছে যাওয়া, তখন খুবই

0: চক্র, এটা চলে প্রায় এক বছর। তারপর যেহেতু আমি তখন শিলংয়ে থাকতাম ছোটবেলা, সেখানেই জন্ম।
1: আচ্ছা।
0: তো বাবার ট্রান্সফারের চাকরির কারণে ট্রান্সফার হয়ে যায় কলকাতায়। তো তবে কলকাতায় ট্রান্সফার হয়ে যাওয়ার পর তো আর গানটা বন্ধ হয়ে যায়। তারপর কলকাতায় আর সেরকম আর হয়নি গান শেখা, টোটালি ডিট্যাচড। তার ঠিক দেড় বছর কি দু বছর পর বাবা আবার ট্রান্সফার হয়ে যায় আগরতলায়। তখন 2008, সেই তখন এসে মানে সেটেল হতে হতে প্রায় এক দু

0: সেম আবার একটা টিচার ঠিক করে বাড়িতে এসে শেখানো, তো সেটা শিখি আবার। তখন বেসিক্যালি আবার মেইন আমার ক্লাসিক্যাল শেখা শুরু হয়।
1: আচ্ছা,
0: হ্যাঁ। তো তখন শিখতে শিখতে প্রায় ক্লাস ফাইভ অবধি, তারপর ওই টিচারটা একটু অসুস্থতার কারণে উনি ছেড়ে দেন, তো আবার সে একই ডিটাচড হয়ে যাওয়া এক বছর। তারপর বাবা একদিন আমাকে নিয়ে যান শ্রী সুদীপ্ত শেখর মিশ্রর কাছে।
1: আচ্ছা,
0: তখন আমি ক্লাস সিক্সে।
1: ওকে,
0: তো সেই প্রথম গেলাম, গিয়ে আবার মানে যেহেতু ডিটাচড হয়ে যায়, ডিটাচড হয়ে যাওয়াতে আবার উনি স্যার মানে আমাকে বললো যে আবার তুই শুরু কর বিগিনিং থেকে। তখন মানে আমিও ছোট, বাবাকে যেটা বললো ওই আর কি, তো আবার শুরু করি একদম মানে বেসিক থেকে যেটা হয় শুরু করা হলো। আস্তে আস্তে ক্লাসিক্যাল শিখলাম, রবীন্দ্রসঙ্গীত শিখলাম, নজরুলগীতি শিখলাম, এখনো শিখছি।
1: আচ্ছা,
0: তো সেটা মানে আবার সে ক্লাস নাইন অবধি চললো, সিক্স থেকে নাইন। আবার পড়াশোনার চাপের জন্য আবার সেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার কারণে টোটালি আবার মানে ডিট্যাচড বলবো না, কারণ শুধু স্যারের কাছে যাওয়া হতো না আর কি, বাড়িতে বসে ঠিকই আমি মানে সেটাকে চর্চা করে
1: হতো বা নিজে গুনগুন করা হতো।
0: হ্যাঁ, রেয়াজটা হতো না ঠিকই, তবে সেটাকে চর্চায় রাখতাম যে গান
1: মানে একেবারেই গানকে ছাড়া হয়নি। যাই হোক, মানে যতটা আমি শুনলাম, যতটা বুঝলাম যে তোমার এই যে জার্নি, গানের যে সফর, সেই সফরে অনেক বাধা এসেছে, মানে মানে সেখানে ভাঙন হয়েছে, যে জার্নিটা রাস্তার বন্ধ হয়ে গেছিল অনেক সময়, যেটা আমরা জেনারেলি দেখি যে যে কোনো একটা কাজ করতে গিয়ে যদি আমাদের একটা মাঝখানে ব্রেক পড়ে তখন সেই কাজটা বেশিরভাগ ক্ষেত্রেই আর হয়ে ওঠে না। কিন্তু তুমি তারপর আবার ঘুরে এসেছো, আবার কন্টিনিউ করেছো, আবার সেখানে ব্রেক পড়েছে, আবার ঘুরে এসেছো, সেটা একটা বড় একটা ইন্সপিরেশন বলা চলে অনেকের কাছেই। কারণ একটা জিনিসের ফ্লো যখন ব্রেক হয় সেটাকে আবার কন্টিনিউ করা, অনেক উইল পাওয়ারের প্রয়োজন হয় সেখানে, অনেক ভালোবাসার প্রয়োজন হয়, অনেক ডিসিপ্লিনের প্রয়োজন হয়, তাই তো?
0: একদম,
1: সেটাকে তুমি কন্টিনিউ করেছো। অবভিয়াসলি এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো, তবে গান শুনি একটা। কোন গানটা শুনবো
0: আজকে? শুরু করছি একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে।
1: একদম,
0: পূজা পর্যায়ে।
1: ঠিক আছে, চলো।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। আপনারা শুনছেন খোলা আকাশের এই পর্ব। খোলা আকাশের আজকের এই পর্বে আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী সুপালি দাশ।

0: বাহ, খুব সুন্দর একটা গান দিয়ে আজকের এই পর্বটা কিন্তু শুরু হলো। শ্রোতা বন্ধু, আপনারাও কিন্তু ফোন করতে পারেন, আমাদের এই পর্বে অংশগ্রহণ করতে পারেন, আমাদের এই অনুষ্ঠান কেমন লাগছে আপনারা জানাতে পারেন। ফোন করতে হবে 0381-232-6253 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965। আমাদের অতিথি শিল্পীর সাথে আপনারা কথা বলতে পারেন এবং অবশ্যই আমাদের আজকের এই অনুষ্ঠান কেমন লাগছে জানাতে পারেন। শুভলির কাছে আবারও যাব। শুভলি, জানতে চাইব যে এই যে তোমার সঙ্গীতের সফর, এই সফরে তোমার অনুপ্রেরণা কে?
1: অনুপ্রেরণা বলতে গেলে এটা কি বলবো, অনেকেই আছে।
0: শুনি, এক দুজনের নাম শুনি। বাড়ি থেকে, বাইরে কে?
1: বাড়ি থেকে তো অবশ্যই আমার মা বাবা, অবশ্যই। বাইরে থেকে বলতে গেলে আমার কিছু ফ্রেন্ডস আছে যারা খুব সাপোর্টিভ। তারপর মানে বেসিক্যালি মা বাবার একটা স্বপ্ন।
0: আচ্ছা, সেই স্বপ্ন তুমি পূরণ করছো?
1: চেষ্টা করছি, এখন কতটুকু করতে পারবো সেটা জানি না।
0: নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই তুমি পারবে। আমরা প্রত্যেকে প্রার্থনা করব তোমার এই স্বপ্ন যাতে পূরণ হয়। তার জন্য গানের কথা তো অবশ্যই শুনবো, গান তোমার থেকে আরো অনেক শুনবো। তবে জানতে চাইবো যে তোমার হবিস কি আছে, মানে গান ছাড়া আর কি কি করো তুমি? তোমার এডুকেশন সম্পর্কে যদি একটু বলো, পড়াশোনা কি নিয়ে করেছো?
1: পড়াশোনা আমি বেসিক্যালি বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টিএটি থেকে।
0: আচ্ছা,
1: সেটা নিয়ে আমি খুব একটা কি বলবো, ইন্টারেস্টেড নই অ্যাকচুয়ালি। আমার মানে এই মানে কি বলবো, ইঞ্জিনিয়ারিংটা অ্যাকচুয়ালি খুব হঠাৎ করেই করা হয়। আমি নিজেও জানতাম না আমি ইঞ্জিনিয়ারিং করব। তো সেই সূত্রে যেহেতু মানে ওই এন্ট্রেন্স সবাই দেয় সেরকম দিয়েছিলাম, তবে যখন আমি পেয়েছি ইঞ্জিনিয়ারিং, আমি অ্যাকচুয়ালি আমি নিজে অবাক হয়েছিলাম যে আমি কি করে পেলাম।
0: আচ্ছা,
1: তো যাই হোক, সবটা যাই হয় ভালোর জন্যে হয়। তো করা হয় ইঞ্জিনিয়ারিং, তারপর আপাতত এখন আমি মানে কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশন করছি, আর পাশাপাশি গান তো আছি এবং আমি থিয়েটার করি।
0: বাহ, দারুণ ব্যাপার।
1: হ্যাঁ, আমি সঞ্জয় স্যারের কাছে মানে নাট্যভূমিতে আমি থিয়েটার করছি আর কি।
0: আচ্ছা বাহ, এটারও তো এক্সপিরিয়েন্সটা একেবারে আলাদা। এই থিয়েটারের এক্সপিরিয়েন্সটা কেমন, ছোট্ট করে যদি একটু বলো?
1: থিয়েটারের এক্সপিরিয়েন্সটা মানে সেটা একদমই আলাদা, এবং মানে সেটা আমাকে অনেকটা হেল্প করেছে মানে বাইরের জগতে কিভাবে চলতে হয়,
0: জগতের সঙ্গে পরিচিত হওয়ার ক্ষেত্রে।
1: হ্যাঁ, সেটা আছে। তারপর কত রকমের মানুষ, বিভিন্ন জায়গায় কিরকম চলতে হয় সবার সাথে, তারপর কথা কি করে বলতে হয়।
0: ওকে,
1: হ্যাঁ, অ্যাকচুয়ালি কারণ এক্সট্রোভার্ট তো সেরকম ছিলাম না, ছিলাম মোটামুটি, বাট এই যে সরাসরি একজন হয় না যে স্ট্রেঞ্জারের সঙ্গে কথা বলা হঠাৎ করে, তো সেটা আমি কি করে ডিল করব আগে পারতাম না, এখন এখন মোটামুটি সেটা হয়ে যায়।
0: সেটা হয়ে যায়। আচ্ছা,
1: হ্যাঁ। তারপর মানে অনেক কিছুই মানে কি বলবো, মানে সেটা একটা তোমাকে
0: ওভারঅল ডেভেলপমেন্ট একটা সেটা হয়,
1: একটা মানুষকে তুমি মানে তৈরি করে দেওয়ার মতো আছে। মানে থিয়েটার করা, আমি বলবো সবাইকে বলবো যে থিয়েটার করাটা খুবই দরকার,
0: খুবই দরকার। আচ্ছা, মানে ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্টের কথা যদি বলি সেটা থিয়েটারের মধ্য দিয়ে পাওয়া যায়।
1: একদম,
0: দারুণ একটা কথা বললে কিন্তু। আচ্ছা, আরেকটা জিনিস যদি বলি, এই যে গান তুমি করছো, গানের মধ্যে মূলত গানটা, গানের যে লিরিক্স সেটা মনে রাখতে হয় এবং শুটটা কিরকম ভাবে হবে সেটাও মনে রাখতে হয়, তাই তো? কিন্তু যখন তুমি স্টেজে যাচ্ছ, থিয়েটার করছো, সেখানে তোমার ডায়লগ মনে রাখতে হচ্ছে এবং একেবারে তোমার ক্যারেক্টার অনুযায়ী তোমাকে একটা অন্য একটা মানুষ হতে হচ্ছে, তাই না? তো সেই দুটো জিনিস কিভাবে একসাথে তুমি মানে ঠিকঠাকভাবে করো? যখন তুমি স্টেজে যাচ্ছ নিজেকে কিভাবে পরিবর্তন করো, একটা অন্য ক্যারেক্টার যেটা হয়তো তোমার যে স্বাভাবিক সত্তা সেটার সঙ্গে

0: এই ক্যারেক্টারটার কোনো মিল নেই
1: না,
0: সেখানে তুমি কিভাবে নিজেকে চেঞ্জ করো,
1: কিভাবে
0: বা তোমার গুরু যিনি রয়েছেন তার কি নির্দেশ থাকে এই সব বিষয়ে?
1: বেসিক্যালি যখন আমরা মানে এরকম কিছু করি তো মানে ক্যারেক্টার তো প্রথমে একটা ক্যারেক্টারাইজেশন আমাদেরকে একটা মানে একটা কি বলবো একটা আইডিয়া করে নিতে হয় যে সেটা কিরকম হবে, সেই মানুষটা কি, সবটাই বলতে গেলে মোটামুটি তার হাইট মানে ফেস কিরকম হবে, বডি কালার, তারপর তার মানে বিহেভিয়ার সবটাই আগে জানতে হয়, সেটা নিয়ে একটু স্টাডি করতে হয়,
0: সে কিভাবে কথা বলবে, সে কিভাবে চলবে, হাঁটবে কিভাবে, সবকিছুই একটা স্টাডির ব্যাপার আছে।
1: ওকে, সেটা তো প্রথমে তো একদমই স্যার একটু গাইড করে দেয়, তারপর বলে যে তুই একটু ভেবে দেখ, এক দুদিন সময় নে, সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি, তারপর আস্তে আস্তে আগে মানে স্যার আগে বলে যে তুই কি ভেবেছিস সেটা আমাকে আগে করে দেখা।
0: ওকে,
1: হ্যাঁ, কারণ উনি সবসময় চান যে আমাদের মধ্যে কি ক্রিয়েটিভিটি হয় সেটা আগে উনি দেখতে চান, সেটা যদি খুব একটা ঠিকঠাক না হয় তারপর উনি দেখিয়ে দেন।
0: আচ্ছা,
1: হ্যাঁ, তার আগে সবটাই মানে বেসিক্যালি কি হয় তোমার এটা নিজস্ব ক্রিয়েটিভিটি একটা সবারই থাকে, তো সেটার উপর নির্ভর করে।
0: ওকে,
1: তো সেটা নিয়ে আগে করি, তারপর আস্তে আস্তে স্ক্রিপ্ট পড়া, স্ক্রিপ্ট পড়তে পড়তে কি হয় গল্পের ভিতরে যখন ঢুকে যাই তারপর আসে আমরা ফিজিক্যালি দাঁড়ানো, ফিজিক্যালি যখন যাই মানে দাঁড়িয়ে করি, করতে করতে প্রথম 5-6 দিন তো আসেই না, একদমই আসে না, সেটা না আসাটাই স্বাভাবিক, কারণ মানে টোটালি একটা আলাদা পার্সোনালিটিকে অ্যাডাপ্ট করা স্বাভাবিক একটা টাইমের ব্যাপার আছে।
0: একদম একদম,
1: তো সেটা আস্তে আস্তে 5-6 দিন পর করার পর কি হয় যে আমরা তো ডেলি করছি জিনিসটা, ডেলি করলে পরে কি হয় যে নিজের মধ্যে ঢুকে যায় ব্যাপারটা, তো তারপর আস্তে আস্তে সেটা যখন বুঝতে মানে বুঝতে পারি তারপর আস্তে আস্তে ঢুকে যাই, যখন সেটা এসে পড়ে অ্যাকচুয়ালি সবার মানে
0: তারপর চলে আসে একটা। আচ্ছা, আরো একটা তাহলে একটু কঠিন প্রশ্ন হয়তো বা এটা হবে যে একটা ক্যারেক্টার যখন আমরা করে ফেলি, যখন তুমি করছো একটা ক্যারেক্টার সেটা শেষ হয়ে তারপর যদি আরেকটা ক্যারেক্টারে ঢুকতে হয় তখন এই যে ট্রানজিশনটা, ধরো একটা একটা যখন তুমি থিয়েটার করছো একটা নাটক করছো তখন একটা ক্যারেক্টারে একেবারে তুমি একেবারে লজ্জাবতী একটা মেয়ে, পরের যে থিয়েটারটা করতে হচ্ছে নাটকটা করতে হচ্ছে সেখানে একেবারে তুমি বোল্ড, একদম কোনো কিছু তোমার মুখে কথা আটকায় না, এরকম এই দুটো সুইচটা, এই সুইচটা কি করে করো, সেটার জন্য কি নির্দেশ থাকে তোমার গুরুর?
1: সুইচটা করতে গেলে একটু কঠিন, কারণ কি হয় বহুদিন ধরে একটা ক্যারেক্টার করতে গেলে করতে করতে কি হয় সেটা মানে অজান্তে বডি ল্যাঙ্গুয়েজে চলে আসে।
0: একদম
1: চলে আসে,
0: নিজের সত্তার মধ্যে অনেকটা ঢুকে পড়ে, তাই তো?
1: ঢুকে পড়ে, এটা আমার সাথে হয়েছে, তো সেটাকে তারপর মানে প্রথম প্রথম বোঝা যায় না, করতে করতে তারপর কি হয় যে একটু না একটু চিন্তা ভাবনা করতে হয় যে সেম প্রসেসই থাকে সবটারই, তো
0: মানে স্টাডিটা করতে হয়, স্টাডিটা আরো বেশি করে করতে হয় তাহলেই ওই ক্যারেক্টারটাতে ঢোকা যায়।
1: হ্যাঁ হ্যাঁ, অনেক সময় কি হয় স্যারের কাছে বকা খায় যে বলে যে তুই তো আগের ক্যারেক্টার এখনো চলে মানে
0: চলছে
1: চলছে এখনো, তুই এই হাতটা কেন উঠাচ্ছিস বা বডিটা এখনো বেকাচ্ছিস কেন, এটা তো তোর হবে না এরকম, তো এই ধরনের
0: এটা মানে সেই স্টাডি করতে করতে তারপর একটা থেকে আরেকটা ট্রানজিশনটা হয়, তাই তো?
1: হ্যাঁ, একটু টাফ থাকে তবে হয়ে যায়, ওই সবটাই সময়ের ব্যাপার এবং প্র্যাকটিসের ব্যাপার।
0: বাহ, দারুণ ব্যাপার। তো যেটা বলছিলাম, গান ছাড়া আর তাহলে থিয়েটার করছো তুমি, আর পড়াশোনা তো পাশাপাশি চলছে নাকি? পড়াশোনা তো শেষ, মানে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা চলছে, মানে অনেক কিছুই চলছে, এই দুটোকে ব্যালেন্স কিভাবে করেছো? এর আগে যখন তুমি পড়াশোনাও করতে এবং তার পাশাপাশি গানও করতে, সেই সময়টা কিভাবে ভাগ করতে পড়াশোনা এবং গানের মধ্যে?
1: সেই সময় তখন তো একদম রুটিনে চলাফেরা, মানে এক মানে স্কুলে যখন ছিলাম একদম রুটিনে চলতাম, যে স্কুলে যাও তারপর টিউশনে যাও তারপর আসো আবার খাও ঘুমাও, এই একটা রুটিন চলতো, তবে সবটা মানে ম্যাক্সিমামটাই মাই বলতো যে এই তোর রেওয়াজের টাইম হচ্ছে, এই রেওয়াজটা কর, মাই অনেক সময় রুটিনটা করে দিত যে তুই এখন এইটুকু সময় রেওয়াজ কর, তারপর তুই হোমওয়ার্ক করিস, তারপর তুই পড়িস, ওরকম একটা স্কুল টাইমে চলছিল, সবটা মা ম্যানেজ করতো।
0: ম্যানেজ করতো, আচ্ছা।
1: হ্যাঁ, তো প্রচুর বকুনি খেতাম, ভাল লাগতো না রেওয়াজ করতে একদমই, কি গান কি করব, কেন করছি, কিসের জন্য, তখন অনেক প্রশ্ন আসতো। যাই হোক,
0: তখনও মানে একেবারে ভিশনটা ছিল না গান নিয়ে যেতে হবে বা কি একটা সেই ভালোবাসাটা,
1: না একদমই ছিল না, ওই মা বলতো করতে ধুর ব্যাং কি করব, করি ওই আর কি,
0: ওইভাবে ছোটবেলাটা এইভাবেই কেটেছে,
1: এইভাবে কেটেছে। তারপর
0: ভালোবাসাটা তাহলে কখন জন্মালো পুরোপুরি ভাবে গানের প্রতি?

0: যখন আমি কলেজে উঠি।
1: বাহ,
0: কলেজে ওঠার পর কি হয় যে অনেকদিন একটা গ্যাপ ছিল, তো গ্যাপ হওয়ার পর কলেজে আমাদের মানে কোনো কিছু প্রোগ্রাম ছোটখাটো হলে তো মানে আমি তো গান করতাম মোটামুটি আমার বন্ধুরা জানতো, তো ওরা একদিন বলছে যে তুই একটা ইনগ্রেশনে তুই এই গানটা করবি, এরকম করিস প্লিজ, তো এই রিকোয়েস্ট করছিল খুব। তো আমি বললাম না না আমি তো করিনি অনেক দিন হয়েছে, তো খুব জোরাজোরি করে ওরা একদিন মানে বলছে যে না তুই কর পারবি, তো ওই ওদের জোর করাতে করলাম। করার পর ভাবলাম যে না মানে একটা চান্স দেওয়া যায়, যদি করি তাহলে কিছু তো একটা মানে চান্স তো দেওয়াই যেতে পারে।
1: নিশ্চয়ই নিশ্চয়ই।
0: তো ওই তখন একটা চিন্তা আসলো যে না সেটা করা যায় আমার, এবং মানে গানটা তো আগেও ভাল লাগতো, তো এখন আবার যদি একটু চেষ্টা করি, ওই তখন থেকে ভালোবাসাটা আস্তে আস্তে আস্তে আস্তে বাড়তে লাগলো।
1: সুপালি, একজন শ্রোতা বন্ধু আমাদের সাথে রয়েছেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যাঁ, স্মৃতি দত্ত, কৃষ্ণনগর গড়াগুতবা থেকে বলছি।
1: নমস্কার স্মৃতি ম্যাডাম, বলুন।
2: হ্যাঁ, সোপালির গান শুনেছি, খুব ভালো লেগেছে, ভবিষ্যতে আরো ভালো করুক এটাই আমাদের আমরা চাই।
0: অনেক অনেক ধন্যবাদ, আশীর্বাদ করবেন।
2: অবশ্যই, ভালো থেকো।
1: ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং খোলা আকাশের আজকের এই পর্বে আমরা কথা বলছি সুপালি দাস, তার সঙ্গে তার গান যেরকমভাবে আমরা শুনছি একই রকমভাবে আমরা তার জীবনের অনেক কথা জানার চেষ্টা করছি। সুপালি, এবারে যেটা জানতে চাইবো, এবারে কোন গানটা শুনবো?
0: এবারে একটা নজরুল গীতি করি।
1: একদম একদম, রবীন্দ্রের পরে নজরুল, দারুণ।
0: ঠিক আছে,
1: কোন নজরুল গীতি শুনছি আমরা তাহলে?
0: একটি শারদ নিশির হিমেলে বাতাস, সেটা একটি ভৈরবী রাগের উপর নির্ভর।

0: বাহ, আরো একটা খুব সুন্দর গান আমরা শুনলাম। সুপালি, এবারে জানতে চাইবো যে গান ছাড়া তুমি অনেক কিছুই করো যেটা বুঝলাম, তবে এই গানটা নিয়ে কত দূর এগিয়ে যেতে চাও?
1: গানটা নিয়েই অ্যাকচুয়ালি আমার অনেক কিছু করার ইচ্ছে।
0: হুম হুম।
1: তবে অনেক সময় মনে হয় যে আমি কি পারবো করতে কি পারবো না, অনেক কিছু কারণ আছে। কিছু মানে আগে ফিনান্সিয়ালি একটু দাঁড়ানোর চেষ্টা করছি আর কি, তারপর আমি ভাবছি যে সেটা নিয়ে গান নিয়ে কিছু করি।
0: আচ্ছা।
1: কারণ এখনের দিনে ফিনান্সিয়ালি মেয়েদের জন্য বলছি দাঁড়ানো খুবই দরকার, কারণ দিনকাল খুবই যেভাবে কঠিন আর কি, যেভাবে চলছে দেখছি আশেপাশে, সেটা দেখে মনে হয় যে না আগে ফিনান্সিয়ালি একটু স্টেবল হই তারপর। তবে গান নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক কিছু করার ইচ্ছে আছে, মানে নিজে কিছু গান তৈরি করা, নিজে সুর করা, তারপর মানে বড় বড় স্টেজে গান করা, সেটা তো অবশ্যই খুবই
0: ইচ্ছে। হ্যাঁ, অবশ্যই।
1: এবং আরেকটি স্বপ্ন, সেটা হচ্ছে আমার মানে ক্লাসিক্যাল যেটা শাস্ত্রীয় সঙ্গীত সেটা নিয়ে এগোনো। অ্যাকচুয়ালি মেনলি আমার সবাই বিভিন্ন জেনারাতে যায়, তবে আমার ক্লাসিক্যালটা নিয়ে একটু এগোনোর চেষ্টা বেশি। তবে বাকিগুলো গানও চলছে, করার চেষ্টা করি, তবে মেইনলি ক্লাসিক্যালটা নিয়ে এগোনোর ইচ্ছে।
0: বাহ, তুমি খুব বাস্তব একটা কথা বললে যে এখন দিনকাল যা চলছে ফাইন্যান্সিয়াল স্টেবল হওয়াটা খুব প্রয়োজন। আমাদের মা ঠাকুমার এই কথাগুলো বলে থাকেন সচরাচর, তোমার মধ্যেও সেই ম্যাচিউরিটি রয়েছে, সেই ইয়েটা রয়েছে, এটা দেখে ভালোই লাগলো। যাই হোক, সেটা বাস্তব কথা, তাই না? এবং যদি আমরা মানে আমাদের রাজ্যের কথা বলি বিশেষ করে, সেখানে গান নিয়ে তোমার কি মনে হয় ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া, সেটা কি শুধু গানকে ভরসা করে বা গানকে বেস করে কি হওয়া সম্ভব?
1: শুধু এখানে যদি বলি তাহলে বলবো যে সম্ভব খুব একটা হয় না, কারণ এখানে এত একটা সুযোগ মানে সবাই পায় না, শুধু মানে

0: কয়েকজন গুণে আর কি, তবে
1: সুযোগটা কম, যার জন্য হয়তো লিমিটেড একটা একটা সংখ্যার মানুষই সেটা পায়, সবার মধ্যে অতটা হয়তো সেটা হয়
0: না। হ্যাঁ, তবে বাইরে যদি বলো, বাইরেও যে খুব একটা ইজি তা নয়, কিন্তু বাইরে যেমন বলি কলকাতা মুম্বাই এইসব জায়গায় তোমার কানেকশনটা খুব ইজিলি হয়ে যায়।
1: আচ্ছা,
0: কানেকটিভিটিটা খুব তাড়াতাড়ি হয়, যার কারণে মানে ওখানে কি হয়, ছোট থেকে ছোট আর্টিস্টরাও চান্স পায়।
1: ওকে,
0: হ্যাঁ, যেটা এখানে পাওয়াটা খুব কঠিন।
1: কঠিন,
0: হ্যাঁ, খুবই কঠিন।
1: মানে খুব ভালো হলে তুমি হয়তো কোনো একটা ভালো জায়গাতে যেতে পারবে, খুব ভালো হোক,
0: খুব ভালো, সেই রকম তোমার একটা লেভেল থাকতে হবে,
1: সেই লেভেলটা থাকতে
0: হবে, যেটা তোমার কলকাতায় মুম্বাই এসব জায়গায় মানে হয়। তবে একটু মানে যারা একটু লো লেভেলের আর্টিস্টরা আছে ওদেরকেও চান্স দেওয়া হয়, ওদেরকে মোটিভেট করা হয়, এবং ইনফ্যাক্ট ওদেরকে সেরকম পেমেন্টও করা হয় যাতে ওরা সেটা নিয়ে আরো এনকারেজড হয়, আরো এগোতে পারে। এবং সেটা
1: মানে মোদ্দা কথা, সেখানে জীবন যাপন করার মতো সুবিধা রয়েছে যেটা হয়তো এখনো পর্যন্ত ত্রিপুরা রাজ্যে নেই।
0: না,
1: তাই তো, সেটা হতো হবে হয়তো। তো তুমি এদিকে একদিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, তো সেটা নিয়ে কি স্বপ্ন রয়েছে তোমার, কোনো স্বপ্ন কি রয়েছে সেভাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে?
0: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে অ্যাকচুয়ালি বলতে গেলে আমার
1: কোর ব্রাঞ্চ, অবভিয়াসলি
0: কোর ব্রাঞ্চ তো আছেই, তবে সেটা নিয়ে আমার খুব একটা যে ইন্টারেস্ট সেটা নেই, সেটা আমি আজকে বলছি পাবলিকলি, বাড়িতে জানে বাট আজকে পাবলিকলি বলছি খুব একটা ইন্টারেস্ট নেই। তবে যেহেতু পড়াশোনা করেছি সেটা নিয়ে, তো সেটা নিয়ে একটু চর্চা, এবং সেটা নিয়ে মানে
1: মানে সেই চর্চাটা চলছে এখনো, আছে তো?
0: হ্যাঁ হ্যাঁ, সেটা
1: বিশেষ করে যদি আমি কম্পিটিটিভ এক্সাম যেটা তুমি বললে, সেই কম্পিটিটিভ এক্সাম কোন দিকে তোমার কম্পিটিটিভ এক্সামের দিকে ইচ্ছে বেশি, মানে কোন দিকে তুমি যেতে চাইছো, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে নাকি ইঞ্জিনিয়ারিং লাইনে, না কোন দিকে যেতে চাইছো
0: এখন আর মানে এমন
1: ব্যাংকিং সেক্টর, অনেকগুলো সেক্টর তো আছে।
0: হ্যাঁ, না ব্যাংকিং এ ইচ্ছে নেই,
1: ইচ্ছে নেই। ওকে,
0: হয় কোর ব্রাঞ্চটা নিয়ে বা অ্যাডমিনিস্ট্রেটিভ মানে দিকে আর কি, কিন্তু মানে এখন যা দেখছি আর কি, যে বেশি চয়েস করলে কিছুই পাবো না, এরকম একটা সিচুয়েশন চলে আসে একটা মানে টাইম।
1: ওপেন থাকা তো ভালো, ওপেন থাকা ভালো, যাতে সব দিকেই যেতে যাওয়া যায়।
0: হ্যাঁ, সব দিকে চেষ্টা চলছে আর কি, যে সেরকম কিছু সিলেক্টিভ করিনি, কারণ করাটা উচিত নয়, কারণ এখন চাকরিটা পাওয়া খুব কঠিন হয়ে গেছে এখনের দিনে, কম্পিটিশন প্রচুর বেশি।
1: তো কিন্তু ইঞ্জিনিয়ারিং এ তোমার সেরকম ইন্টারেস্ট ছিল না, যার ফলে তুমি ইঞ্জিনিয়ার হয়েও সঙ্গীতকে বেছে নিয়েছো, কিন্তু তার পাশাপাশি অন্যদিকে তো তুমি চাকরি করার চেষ্টা করছো। হ্যাঁ, সেটা কোনো আলাদা ব্যাপার নয়, একটা কথাই তো রয়েছে যে ইঞ্জিনিয়ারিং করে সবাই ডিসাইড করে যে জীবনে কি করতে হবে, আগে ইঞ্জিনিয়ারিংটা করে নেয়, সেটা সেটা কোনো ব্যাপার নয়। এবারে একটু জানতে চাইবো যে এখনকার দিনে তুমি রবীন্দ্রসঙ্গীত শোনালে, নজরুলগীতি শোনালে, রিমিক্স গান প্রচুর হচ্ছে, এই রবীন্দ্রসঙ্গীতের হচ্ছে, নজরুলগীতির হচ্ছে, এই গানগুলো তোমার কেমন লাগে?
0: ভালো, কিন্তু অনেক সময় গানগুলো কি হয়, সে গানের সোলটা থাকে না,
1: প্রাণটা হারিয়ে যায়।
0: হ্যাঁ,
1: আচ্ছা,
0: কিছু কিছু ক্ষেত্রে হয় কি, কিছু রবীন্দ্রসঙ্গীত আছে, কিছু না সবগুলোই, রবীন্দ্রসঙ্গীত বলো, নজরুলগীতি বলো, সব কিছু ওটা বানানোই হচ্ছে একটা পার্টিকুলার কিছু ভেবে, এবং সব সবগুলো গানেরই একটা সোল আছে, একটা প্রাণ আছে। তো সব গানে যদি তুমি মানে ব্যান্ড ঢুকিয়ে দাও বা এক্সট্রা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বা সেমি ইনস্ট্রুমেন্ট, সেমি ক্লাসিক, সেমি কি বলবো, কন্টেম্পোরারি মিউজিক যদি ঢোকাও, সব গানে সেটা মানে খাটে না আর কি। কিছু গান আছে যেগুলো ভালো হয়, আবার কিছু আছে যেগুলো একদমই মানায় না,
1: মানায় না।
0: হ্যাঁ,
1: ঠিক, মানে যেটা বোঝা গেল যে তোমার রিমিক্স গানগুলো এখনকার দিনে যে রেন্ডিশন বা সেখানে কভার যে গানগুলো, সেগুলো সেই রকম ভাবে পছন্দ নয়। তাহলে একদম পুরাতন দিনে যেই গানগুলো ছিল একেবারে ট্র্যাডিশনাল ভাবে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, সেগুলোই পছন্দ বেশি।
0: হ্যাঁ,
1: বাহ, তাহলে এবারে কোন গানখানি শুনব?
0: এবারে একটি হিন্দি গান শোনাই।
1: হুম হুম, একদম।

0: খুব সুন্দর আরো একখানা গান শুনলাম এবং আমার খুব পছন্দের এই গানটা। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অনুব, এবং আজ খোলা আকাশের এই পর্বে আমরা অতিথি হিসাবে পেয়েছি সুপালি দাস, সঙ্গীত শিল্পী, এবং তার থেকে আমরা খুব সুন্দর সুন্দর একের পর এক গান শুনছি। সময় আর খুব বেশি কিন্তু নেই, তাই আমরা পরপর কয়েকটা গান শুনে নেব। তবে তার আগে জানতে চাইব, তোমার যে প্রথম স্টেজ পারফরমেন্স, সেই স্টেজ পারফরমেন্সের কি স্মৃতি মনে আছে?
1: প্রথম স্টেজ পারফরমেন্স আমার, তখন আমি ক্লাস 6 বা 7 সুকান্ত একাডেমিতে, আমার মনে আছে। এবং আমি স্কুল থেকে আসতে আমার খুবই দেরি হয়ে যায় ফিরতে, তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে মা নিয়ে যায়, গিয়ে দেখি স্টেজে সবাই উঠে গেছে এবং আমি লাস্ট। তবে এটা মনে আছে যে তাড়াহুড়ো করে গেছি, পুরো একদম ঘেমে, মানে মেকআপ তো কিছুই নেই, যাই হোক। তারপর আমার যে সুদীপ্ত স্যার, ওনার যে ওয়াইফ সুতপা আন্টি, তো উনি আমাকে দেখে বলছে একটু লিপস্টিকটা লাগা, নাহলে তোকে ভালো লাগবে না দেখতে।

0: তাড়াহুড়ো করে লিপস্টিক লাগিয়ে দেন আমাকে। তারপর যাই হোক, গিয়ে স্টেজে ঢুকলাম, আমি জাস্ট গিয়ে দাঁড়ালাম আর পর মানে কার্টেন্স খুললো। তো সেটা একটা মানে কি বলবো, একটা মনে রাখার মতো একটা মেমরি, তাড়াহুড়ো করে প্রথম স্টেজ পারফরম্যান্স।
1: তো তারপর তারপর কি রকম হয়েছিল? সেটা গ্রুপ পারফরম্যান্স ছিল, তাই তো?
0: হ্যাঁ, গ্রুপ পারফরম্যান্স, এবং খুবই গ্রুপ হলেও আমি খুব ভয় পাচ্ছিলাম।
1: আচ্ছা,
0: কারণ আমি ভয় পাচ্ছিলাম এটা যে একে তো প্রথম স্টেজে দাঁড়াবো, একদম মানে হার্ট রেট বেড়ে যাচ্ছিল এরকম অবস্থা, অথচ সবাই কিন্তু আমার সঙ্গে দাঁড়িয়ে আছে। তারপরেও দেন একটা মানে ভয় চলছিল যে আমি যদি লিরিক্স ভুলে যাই। কারণ ছোটবেলায় কি হয় যে আমাদেরকে লিরিক্স দেখতে দেওয়া হতো না, যে তোমাকে মুখস্থ করতে হবে।
1: হ্যাঁ,
0: মুখস্থ করেই গাইতে হবে। তো মুখস্থ ছিল, তখন কি হয় ওই টেনশনে ভুলে যাওয়া,
1: টেনশনে ভুলে যাওয়া হয়।
0: হ্যাঁ, তো তাও আমি একটা ভুল করেছিলাম, জানি না সেটা হয়তো বোঝেনি কেউ, বাট আমি ভুল করেছি যে সেটা আমার মনে আছে যে মিউজিক শেষ হয়নি, আগে স্টার্ট করে দিয়েছিলাম। তো পরে দেখি যে কেউ গাইছে না, আমি আবার চুপ হয়ে যাই। তো সেই জিনিসটা আমার এক স্কুলের বান্ধবী, সেও ছিল অডিয়েন্সে, তো পরের দিন স্কুলে গিয়ে আমাকে বলে যে তোকে আমি দেখেছি। আমি বললাম ও আচ্ছা, আমি তো জানতাম না। তো বলছে যে হ্যাঁ দেখেছি। তো ও হয়তো সে ভুলটা লক্ষ্য করেছিল।
1: আচ্ছা, পরে বলেছিল সে কথা?
0: ও বলেছিল কিনা না ও বলেনি, আমি ভয়ে ওকে আর জিজ্ঞেস করিনি, কারণ একটা লজ্জা।
1: হ্যাঁ, লজ্জার বিষয় যদি জেনে যায়, যদি বুঝে যায়।
0: হ্যাঁ,
1: যেটা জানে ও জানে, ওর মনে থাক।
0: একদম
1: দারুণ ব্যাপার। স্টেজ পারফরম্যান্সের এই প্রথম স্মৃতিগুলো কিন্তু মানে খুব একদম মনে রাখার মতো হয়, যেটা তুমি বললে যে একেবারে ছুটে গিয়ে উঠতে হয়েছে। আমারও স্টেজ পারফরম্যান্সের এমন একটা স্মৃতি আছে। আমার হয়েছিল কি, সেখানে একেবারে স্কুলে তখন সেটাও আমার গানের, মানে আমি গান গাইবো সেটা কোনোদিনও আমি ভাবিনি। তো সেখানে কি হয়েছিল, তুমি যেটা বললে যে লিরিক্স মনে ছিল, সব কিছু ছিল, ঠিক আছে, আমাদেরও গ্রুপ পারফরমেন্স ছিল, সেটা ছিল ইংলিশ গান একটা। আবার তো সেখানে আমাদের আমি একটা জিনিস ফিগার আউট করেছি, প্রথম প্রথম প্রথম খুব ভয় পেয়েছিলাম, কিন্তু একটা জিনিস ফিগার আউট করেছিলাম যে মানুষ যেটা দেখছে সেটা হচ্ছে আমার ঠোঁট মুছছে। ঠিক আছে, গ্রুপ পারফরমেন্সে কার গলা কীরকম হবে সেটা তো অত জানা নেই, আর এটা জানতে পেরেছিলাম যে তিনজনে একটা মাইক দেওয়া হবে, আমরা তখন ছোট ছোট, তিনজনে একটা মাইক দেওয়া হবে, তো কার গলা যাচ্ছে না যাচ্ছে অত তো জানা যাবে না, সেরকম একটা ব্যাপার ছিল। তাই আমি ফিগার আউট করেছিলাম যে অত চাপ নেওয়ার কিছু নেই, ঠোঁটটা শুধু নড়লেই হবে। সেখানে লিরিক্স মনে আছে না নেই না কি অত বোঝার ব্যাপার নেই। কিন্তু মজার বিষয় হয়েছিল, স্টেজে ওঠার পর দেখা গেছিল যেভাবে অ্যারেঞ্জ করা হয়েছিল, আমি একটা সাইডে ছিলাম, তো সেই জায়গাতে এমনইভাবে মাইকটা প্লেসমেন্ট হয়েছিল যে একেবারে আমার সামনে একটা মাইক সেইভাবে পড়েছিল। তো যাই হোক, সেখানে বিশেষ কোনো গণ্ডগোল হয়নি, মোটামুটি ঠিকঠাকভাবে বেরিয়ে আসতে পেরেছিলাম, আমার গলা যথেষ্টই গেছিল মাইকে। তো এই একটা স্মৃতি আমার মনে পড়ে, যে অনেক কিছু ভেবে, অনেক সাইড ফাইড ভেবে গেছিলাম যে চাপ নেই হয়ে যাবে, বাট একেবারে স্টেজে উঠে যাওয়া হয় সেটা একদম অন্যরকমই থাকে ব্যাপারটা। তো তোমার সঙ্গেও কিছুটা মিল হলো, আমার মিল পাওয়া গেল সেই দিকে। তো এবারে আমাদের সময় কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, আরও একটা গান শুনবো, কোন গানটা শোনাবো এবার?
0: এবার একটু ওল্ড মেলোডি
1: শোনাচ্ছি,
0: বড়ে আচ্ছে লাগতে হ্যায়।
1: বাহ দারুণ।

0: বাহ, অসাধারণ একটার পর একটা গান আমরা শুনছি আমাদের হাতে, আর সময় কিন্তু খুব বেশি নেই। প্রথম স্টেজ পারফরমেন্সের স্মৃতি তুমি বললে এবং গানকে নিয়ে কতদূর যেতে চাও সেটাও তুমি বললে। এবারে জানবো যে তোমার খুব পছন্দের যদি কোনো শিল্পী থেকে থাকে সেটা কে?
1: খুব পছন্দের বলতে একজন তো না, অনেকজনই আছে।
0: শুনি, দু তিনজন।
1: সবার প্রথম তো বলবো আমার ভালো লাগে হচ্ছে শ্রেয়া ঘোষাল ম্যামকে,
0: ওকে,
1: খুবই ভালো লাগে।
0: হুম।
1: তারপর রয়েছে তোমার আরডি বর্মন।
0: হুম হুম।
1: তারপর রয়েছে হেমন্ত মুখার্জি।
0: বাহ, সাধারণ।
1: হ্যাঁ, তারপর রয়েছে লতাজি, উনি তো আছেনই, উনাকে আসলে একটু আমার একটু ভয় লাগে। ভয় লাগে এই কারণে যে উনার গানগুলো খুবই শক্ত গাওয়া, সাহস হয় না আর কি।
0: হুম হুম।
1: তারপর রয়েছে তোমার সোনু নিগম, অরিজিৎ সিং, মানে বলতে গেলে একটা লিস্ট হয়ে যাবে,
0: লিস্ট হয়ে যাবে পছন্দের। আচ্ছা, এমন কোন গান আছে যেটা তুমি কোনো কিছু না ভাবলেও তোমার মনে মনে চলে আসে, মানে মাইন্ড যখন ব্ল্যাঙ্ক থাকে তখন সেই গানটা পেছনে চলতে থাকে ব্যাকগ্রাউন্ডে, মানে ডিফল্ট মোড যদি আমরা বলি কম্পিউটারের ভাষায়, সেই ডিফল্ট মোডে তোমার মনে এই গানটা চলতে থাকে বা তুমি গুনগুন করতে থাকো, এমন কোন গান আছে?
1: এমন কিছু পার্টিকুলার তো নেই, কিন্তু ধরো অনেকদিন ধরে একটা গান শুনছি,
0: এখন এখন কোনটা চলবে? এখন যদি মাইন্ড ব্ল্যাঙ্ক হয় কোন গানটা চলবে?
1: এখন আমার মাইন্ড ব্ল্যাঙ্ক হলে একটু চলবে হচ্ছে একটা ফোক সং আছে।
0: আচ্ছা।
1: সেটা বেসিক্যালি বাংলাদেশের একটা ব্যান্ড ফোক লিডার্স নামে, তো ওদের একটা গান, খুবই মিষ্টি একটা গান, তোমার সাথে যদি আমার পীড়িত হতো গানটা না, তো সেটা আমি মানে রিসেন্টলি এটা শুনছি আর, এবং এটা আমার মানে মাইন্ডে কন্টিনিউ চলছে, এবং গানটা খুবই মিষ্টি। আমি বলবো সবাইকে যদি মানে ফোক সং এ ইন্টারেস্টেড তবে এটা একটু শুনুন।
0: নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আমাদের সময় একেবারেই শেষের দিকে চলে এসেছে, আরেকটা গান ছোট্ট করে শুনবো, আর ঠিক 3 মিনিটের মতো সময় রয়েছে আমাদের হাতে।
1: নিশ্চয়ই নিশ্চয়ই।
0: কোন গানটা শুনবো এবারে?
1: এবার তাহলে একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ করি।
0: একদম।

0: বাহ, খুব সুন্দর, একের পর এক গান শুনলাম সুপালি তোমার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ তুমি এতটা সময় আমাদের দিলে আজকে। শ্রোতা বন্ধু, আজ খোলা আকাশের পর্বে আমাদের সাথে ছিলেন সুপালি দাস এবং তার কাছ থেকে আমরা খুব সুন্দর সুন্দর গান শুনলাম। অসংখ্য ধন্যবাদ আবারও সুপালি তোমাকে এবং এই সময়টা দেওয়ার জন্য, এত সুন্দরভাবে তোমার গান আমরা উপভোগ করেছি, অসংখ্য ধন্যবাদ তার জন্য।
1: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধু, আজ খোলা আকাশের পর্ব এখানেই শেষ করছি। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি, তবে আপনারা কোথাও যাবেন না, কিছুক্ষণ বাদেই ফিরছি আপনাদের আরও পছন্দের আরও একটি পর্ব নিয়ে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। স্টুডিও খুলতে সময় এখন বলছে সময় হয়ে গেছে এবারে সেরা কথা পর্বের। শ্রোতা বন্ধু,

সেরা কথার এই পর্বগুলোতে আমরা শুনি বিশ্বের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের বক্তব্য। আজ শুনব আমরা নেলসন ম্যান্ডেলা, তার বিভিন্ন উক্তি। নেলসন ম্যান্ডেলা বলেছেন, সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙ্গা। হ্যাঁ শ্রোতা বন্ধু, সত্যি তো। একবার ভাবুন, আমরা যদি খুব সহজেই কোনো কিছু জিতে যাই বা পেয়ে যাই, তাহলে তার যে আনন্দ সেটা কিন্তু খুব বেশি হয় না। কিন্তু সেই জিনিসটা বা সেই কাজটা করার পরিপ্রেক্ষিতে আমাদের যদি অনেকটা বাধা বিপত্তি তার সঙ্গে লড়াই করে তারপর যদি আমরা সেই কাজটা সম্পূর্ণ করতে পারি, তখন অনেকটাই আনন্দ হয় আমাদের। এবং সত্যিকারের অর্থে সেই আনন্দটা একেবারেই বাঁধ ভাঙ্গা হয়। নেলসন ম্যান্ডেলা আরো বলেছেন, আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। হ্যাঁ শ্রোতা বন্ধু, যে কোনো একটা কাজ সেটা করতে গেলে এক হয় আমরা সফল হব, অর্থাৎ অথবা আমরা ব্যর্থ হব। কিন্তু আমরা যদি ব্যর্থও হই, সেখানে আমরা যে চেষ্টা করেছিলাম তার কিন্তু একটা প্রমাণ থাকে। তাই তিনি বলেছেন যে ব্যর্থতাকে মেনে নিতে পারেন তিনি, কিন্তু ব্যর্থ হওয়ার ভয়ে আমরা যদি সেই কাজটা করার চেষ্টাই না করি, সেটা অত্যন্ত দুঃখজনক এবং সেটা কোনোভাবেই তিনি মেনে নিতে পারেন না, সেই কথাই বলেছেন। নেলসন ম্যান্ডেলা আরো বলেছেন, যারা শুদ্ধ বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায় তারা একদিন সবকিছুই ঠিক হতে দেখে। শ্রোতা বন্ধু, আমরা জীবনে চলার পথে অনেক সময় দেখি যে অনেক কিছুই আমাদের সাথে খারাপ হচ্ছে, কোনো কাজ সম্পন্ন হচ্ছে না, যে কাজটা করার পরিপ্রেক্ষিতে যে ফল আমরা আশা করেছিলাম সে ফল আমরা পাচ্ছি না, এমন অনেক জিনিসই আমাদের জীবনে হয়ে থাকে। কিন্তু নেলসন ম্যান্ডেলা বলেছেন, যারা শুদ্ধ বিশ্বাস নিয়ে এগিয়ে যায়, যারা বিশ্বাস করে আমার এই কাজের পরিপ্রেক্ষিতে যে ফলটা আসছে, যে ভালো ফলটা আমি আশা করছি, সে আজ না হয় কাল ঠিক এসে পৌঁছাবে। আমি ভালো কাজ করার পরিপ্রেক্ষিতেও আমার সাথে ভালো এখন হয়তো হচ্ছে না, কিন্তু একদিন হয়তো ঠিক হবে। সেই বিশ্বাসটা যারা রাখে তারাই সবকিছু ঠিক হতে দেখতে পারে। কারণ বিশ্বাস, ধৈর্য, এই দুটো জিনিস যে কোনো জিনিস ঠিক করার জন্য অত্যন্ত প্রয়োজন। নেলসন ম্যান্ডেলা আরো বলেছেন, যার নেশা আর পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কি হতে পারে। একেবারেই তো। আজকালকার দিনে আমরা এমন অনেক কাজই করে থাকি যা করতে হয়তো আমাদের ভালো লাগে না। আমাদের নেশা বা ভালোবাসা হয়তো অন্য কোনো কাজ, আর আমরা পেশা হিসেবে হয়তো বাঁচতে বাধ্য হই অন্য কোনো কাজকে। সেই জায়গাতে আমরা ভালোবেসে হয়তো আমাদের পেশার কাজটাকে করতে পারি না। তাই তিনি বলছেন, নেশা আর পেশা যদি মিলে যায় তাহলে যে ব্যক্তি সেই কাজটা করছেন তিনি যতটা ভালোভাবে করতে পারবেন তার থেকে হয়তো আর কেউ সেই কাজটা অত ভালোভাবে করতে পারবে না, এবং সে ব্যক্তি নিজেও অনেকটা খুশি থাকবেন। তাই যার নেশা আর পেশা মিলে যায় তার থেকে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। নেলসন ম্যান্ডেলা আরো বলেছেন, সম্ভাবনা আর বিপদ হাতে হাত রেখে চলে। তাই বলে সম্ভাবনার দ্বার না খুললে কি চলবে? একেবারেই। ইংরেজিতে যে শব্দটা রয়েছে রিস্ক, সেই রিস্কটা অনেক ক্ষেত্রেই আমাদের নিতে হয়। সম্ভাবনা আর বিপদ হাতে হাত রেখে চলে। আমরা যদি সম্ভাবনার উপর ভিত্তি করে কোনো কাজ করতে না এগোই, তাহলে সেই কাজটা ভালো হবে তার পরিণাম না খারাপ হবে সেটা তো আমরা জানবই না। সেই সম্ভাবনার উপর ভিত্তি করেই আমাদেরকে এগিয়ে যেতে হয়, সেই সম্ভাবনার উপর ভিত্তি করেই আমাদেরকে কাজটা করতে হয়। হ্যাঁ, হয়তো যে পরিণামটা আমরা আশা করছি সেই পরিণাম সবসময় এক হয় না,

সেখানে বিপদও হতে পারে। সম্ভাবনার বিপদ হাতে হাত রেখে চলে, কিন্তু যদি আমরা সেই সম্ভাবনার উপর ভরসা করে না এগিয়ে যাই, জীবনের আশা ভরসা সেই সম্ভাবনার উপর না টিকিয়ে রাখি, তাহলে হয়তো নতুন কোনো দ্বার নতুন কোনো কাজ আমরা করতেই পারবো না। নেলসন ম্যান্ডেলা আরো বলেছেন, অন্যের ভালো ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বার করে আনা যায়। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমরা হয়তো অন্যের অনেক ভুল ত্রুটি ধরার জন্য বসে থাকি, অন্যের কোন জায়গায় ভুল হয়েছে কোন জায়গায় সে ভালো করতে পারেনি সেটা হয়তো একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারি, কিন্তু আমরা যদি একবার অন্যের ভালো দিকটা খুঁজি তাহলেই হয়তো আমরা নিজের ভালোটাও দেখতে পারব। শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন সেরা কথা পর্ব, আজ শুনলেন নেলসন ম্যান্ডেলার বিভিন্ন উক্তি। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর ককবরক সংবাদ এবং তারপরই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ানে G7 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আজ অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি বিষয়ক G7 এর আলোচনায় অংশ নিয়ে সবকা সাথ সবকা বিকাশের ভাবনা ব্যাখ্যা করেন। G7 ভুক্ত দেশের শীর্ষ নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা সংক্রান্ত ঘোষণা অনুমোদন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের আগে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ দিল্লিতে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ির সঙ্গে বৈঠক করেছেন। উত্তরপ্রদেশের বাদাময়ী জেলায় আজ দুপুরে উঝানি এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে এক ই রিক্সার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 মহিলা নিহত। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 10:30 পর্তুগাল কঙ্গোর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ফ্রান্সের এভিয়ানে চলতি G7 শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের কল্যাণে সুষম অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করা বিষয়ক এক গুরুত্বপূর্ণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলিকে বিশেষ কর্মপদ্ধতি বা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তিনি আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলিকে সংযুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সংযোগ স্থাপক প্রকল্পেরও প্রস্তাব দেন। এছাড়া তিনি ইম্প্যাক্ট বা সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্বমূলক উদ্যোগ গঠনের পরামর্শ দিয়েছেন। এর মাধ্যমে G7 এর পুঁজি, ভারতের মেধা এবং গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের মালিকানা সত্ত্ব ও অংশীদারিত্বের সমন্বয় ঘটানো সম্ভব হবে। অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এর মূল মন্ত্রের উপর ভিত্তি করে ভারতের অগ্রগতির কাহিনীও তুলে ধরেন। এই অধিবেশনে G7 এর সদস্য ও সহযোগী দেশগুলির পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও OECD শীর্ষ প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। আজ সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী বহুপ্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। উল্লেখ্য, 2025 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন DC সর্বশেষ সাক্ষাতের পর এই দুই নেতার মধ্যে এটি প্রথম সরাসরি বৈঠক। ফ্রান্সের এভিয়েনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিক মাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে তারা আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভিয়েনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে মত বিনিময় করেন তারা। শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও সুস্থায়ী উন্নয়নকে সমর্থন করে বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতিও তারা পুনর্ব্যক্ত করেন। G7 দেশভুক্ত নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ দমনের প্রচেষ্টার উপর গুরুত্ব দিয়ে বেশ কয়েকটি ঘোষণা গ্রহণ করেছেন। এক বিবৃতিতে নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত চুক্তিটিকে স্বাগত জানান। তারা এই চুক্তিকে আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার একটি সুযোগ হিসেবে অভিহিত করেন। এছাড়া তারা হরমুজ প্রণালীতে নিরাপদে নৌ চলাচলের গুরুত্বের উপর জোর দেন এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার পদক্ষেপগুলিকে সমর্থন জানান। আরেকটি ঘোষণায় G7 ভুক্ত দেশগুলি মাদক পাচারের

বিরুদ্ধে কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা মাদক পাচারকে জাতীয় নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ক্রমবর্ধমান হুমকি হিসেবে চিহ্নিত করেছে। সহযোগী দেশ ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এই উদ্যোগকে সমর্থন জানায়। নেতারা উল্লেখ করেন, মাদক পাচারকারী নেটওয়ার্কগুলি ক্রমশ অত্যাধুনিক হয়ে উঠছে, তারা দুর্নীতি, সহিংসতা ও অবৈধ অর্থপ্রবাহকে উস্কে দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতার উল্লেখযোগ্য বৃদ্ধির উপর আলোকপাত করেছেন। সমাজ মাধ্যমে শ্রী মোদী ভারত কীভাবে আকাশ, ভূমি এবং সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে তা ব্যাখ্যা করেন। দেশের নিরাপত্তা

মোদী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতার উল্লেখযোগ্য বৃদ্ধির উপর আলোকপাত করেছেন। সমাজ মাধ্যমে শ্রী মোদী ভারত কিভাবে আকাশ, ভূমি এবং সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে তা ব্যাখ্যা করেন। দেশের নিরাপত্তায় আত্মনির্ভরতা ও দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত প্রতিরক্ষা সামগ্রীর বিকাশের কথাও প্রধানমন্ত্রী পোস্টে জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত অর্থবর্ষের তুলনায় উৎপাদন এবছর 15.6% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, 2013-14 অর্থবর্ষের 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে এক বৈঠকে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930-র কাজ পর্যালোচনা করেন এবং এটিকে ঢেলে সাজানোর কাজ আধিকারিকদের নির্দেশ দেন। অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বহুভাষিক সহায়তা ব্যবস্থা ব্যবহারের জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দেন। প্রতিটি কলের যথাযথ ও চূড়ান্ত সুরাহা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিভিন্ন রাজ্যের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে উদ্ভূত অভিযোগগুলির সমাধানের জন্যও তিনি নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মণিপুরে নিরাপত্তা বাহিনী রাজ্য জুড়ে বিদ্রোহ দমন ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে অভিযান জোরদার করেছে। এদিন 3 জন জঙ্গিকে গ্রেপ্তার এবং 26টি অবৈধ বাংকার ধ্বংস করা হয়েছে। ধৃত জঙ্গিরা নিষিদ্ধ ঘোষিত পিপলস লিবারেশন আর্মি এবং এর রাজনৈতিক শাখা রেভলিউশনারি পিপলস ফ্রন্টের সক্রিয় সদস্য বলে শনাক্ত করা হয়েছে। তাদের ইম্ফল পশ্চিম জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ির সঙ্গে আজ নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক বৈঠকে মিলিত হন। বাজেট পেশের আগে পশ্চিমবঙ্গের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার রূপরেখা নিয়ে আলোচনা করেন তাঁরা। পাশাপাশি পশ্চিমবঙ্গের বাজেটকে আরও বাস্তবমুখী ও জনকল্যাণমূলক করে তোলার লক্ষ্যে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর দাশগুপ্তকে পরামর্শ দেন বলে খবর। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি রাজ্যের অর্থনীতির বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অবহিত করেন। উল্লেখ্য, আগামীকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। বাজেট পেশ আগামী 22 জুন। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 থেকে 10টা গীতাঞ্জলি ডিটিএইচ ও আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের বনায়ু জেলায় আজ দুপুরে উজানি এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে এক ই রিক্সার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন মহিলা নিহত হয়েছেন, আহত 3 জন। বনায়ুর জেলাশাসক অবনীশ রায় আকাশবাণী সংবাদকে বলেছেন, একই পরিবারের 9 জন মহিলা নিমন্ত্রণ স্বার্থে অন্য একটি গ্রামে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ই রিক্সাটি একটি ট্রাক্টরকে এড়ানোর চেষ্টা করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক্টরের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সঙ্গে জড়িত 2টি ট্রাক্টরই পুলিশ আটক করেছে বলে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। কেরালামে বর্তমানে বন্ধ আইটি প্রতিষ্ঠান এক্সালজিক সলিউশনস প্রাইভেট লিমিটেডের মালিক এবং বিরোধী দলনেতা পিনারাই বিজয়নের মেয়ে বিনা টি আজ কোচিতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির সামনে হাজিরা দিয়েছেন। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড এবং এক্সালজিকের মধ্যে সন্দেহজনক আর্থিক লেনদেন মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে বিনা টির বাসভবন থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করার পাশাপাশি তার প্রাথমিক জবানবন্দিও রেকর্ড করে ইডি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং ফসলের নাড়া পোড়ানোর দীর্ঘস্থায়ী সমস্যা সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পরিণত করেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে শ্রী চৌহান বলেন, নাড়া পোড়ানোর ফলে পরিবেশই শুধুমাত্র দূষিত হয় না, নষ্ট হয় মাটির উর্বরতা। ছোটখাটো কীট পতঙ্গ মারা পড়ে পৃথিবীর ভারসাম্য লঙ্ঘিত হয়। তিনি বলেন, চলতি বছরে বিভিন্ন রাজ্যে এ সংক্রান্ত একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 46,000-এর বেশি শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা যন্ত্র বিতরণ, 910টি কাস্টম হায়ারিং কেন্দ্র স্থাপন সহ নানা কর্মসূচি। সুপ্রিম কোর্ট আজ সাইবার অপরাধীদের পরজীবী হিসেবে ব্যাখ্যা করেছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, এদের সঙ্গে কঠোরভাবে মোকাবিলা করা হবে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া মামলাগুলি একসঙ্গে জড়ো করার আবেদনের শুনানির সময় এই মন্তব্য করেন। আদালত বলেছে, সাইবার অপরাধের শিকার হওয়া বহু মানুষ সারা দেশে ছড়িয়ে রয়েছেন। শীর্ষ আদালত আরও বলেছে, এই ধরনের অপরাধীদের কারাগারে রাখা সমাজের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আজ সামান্য বেড়েছে।

ব্রেন্ট ক্রুড তেলের দাম 0.6% বেড়ে $79.46 হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 0.8% বৃদ্ধি পেয়ে $76.69 হয়েছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে এমটি সেতাবেলা জাহাজের উপর হামলায় প্রাণ হারানো দুই ভারতীয় নাগরিকের মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। দূতাবাসের এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে আদিত্য শর্মা ও শিবানন্দ চৌরাশিয়ার মরদেহ ভারতে নিয়ে আসা হয়েছে। শোকের এই মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে দূতাবাস। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ পর্তুগাল কঙ্গোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1:30। অন্যদিকে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্যান্সাস সিটি স্টেডিয়ামে আজ তারা 3-0 হারিয়ে দেয় আলজেরিয়াকে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়েনে G7 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আজ অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি বিষয়ক G7 আলোচনায় অংশ নিয়ে সবকা সাথ সবকা বিকাশের ভাবনা ব্যাখ্যা করেন। G7 ভুক্ত দেশের শীর্ষ নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা সংক্রান্ত ঘোষণা অনুমোদন করেছেন। খবর শেষ হলো, এর পর খবর শুনবেন 7:50।

আকাশবাণী আগরতলা ককটুমা পরিব চিত্ত দেববর্মা তিনি ককটুমা ববাগ্র কুংখা রাষ্ট্রবক্র দুরপুটি মুরমু খনানিসিমি নখা সালবানী বাকি মধ্যপ্রদেশ বেড়াই থাকেন মন্ত্রীবক্র নরেন্দ্র মোদি তিনি ফ্রান্স জি সেভেন কচুক বেড়ে ককলাম পান্ডব ভারত হাকতনে হামকরি গান সামুং তামন তাইসা খুরসাকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী ফুনুবুংবাই সবকা সাত সবকা বিকাশ নগৈন হাস্তেওব হদানি ক্রিজা লোকরক রং পয়সা হামক্রাই সামুং তামজাক টঙ্গু ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন মাই নাইকলজাক অরণি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতিল মঙ্গ তিনি থমুং কাইনি অংখা তাবো ককটমা শুক্রবৈ রাষ্ট্রবক্র দুরপুটি মুরমু খনানিসিমি নখা সালবানী মধ্যপ্রদেশ বেড়াইমাব তঙ্গান বেড়াইম জরাব ব্রহ্মকুমারী রোগনি পান্ডা উমাকায়শ্বরী মান্ডব হায়ুং বেরামনি সিকেল সেল এনিমিয়া সালন রুগী সংজাক পান্ডব মানজাগান রাষ্ট্রবক্র অতালনি সাল নৈশিসাও জবলপুর হায়ুং বেরাম যোগা সালন রুগী সংজাক পান্ডব মানজাকমানী লগি লগি ব রানী দুর্গাপতি রুগনক ইয়ংনি ফিল্ড থামচিত কনভোকেশন পান্ডব ব নারওয়াই অক্রাঙ্গী মানজাকনা কক টঙ্গু আবনি উল রাষ্ট্রবক্র কুনু বসং পার্ক বেড়াই নাইন সাল নৈচি নুই রাষ্ট্রবক্র দিল্লিও কিপিল ফাইনানি কক টঙ্গু নিট আমজক মূলনি সকাং মাফারকটাই আমজক মঙ্গ মানজাকাই রক ঠকাইনাই রং ইয়াকনি হজাক নানি কইখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি টেলিগ্রাম তৈ ঠকাইনাই রক তাইসা আমজক মূলনি সুমুংবলাই সকাংবরিয়া নংখুর মূ অসয় অসয় ককটমা আওয়াইকলাই টংখা মথা সরাই সেরাইকে সাকা তাইসা আমজক মূলনি সুমুংবলাই সকাংবরিয়া নংখরিয়াকু মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী তিনি ফ্রান্সি এভিনিয়াও জি সেভেন কচুক বেড়ে ককলাম পান্ডব তংসুকনাই তাই ককচাপজাক হামক্রাইনি ফাইজিং ভারত হাকতনি সামুং তাঙ্গন তাইসা খুরসাকা গতাল খাইয়ে মানজুর মূ সামনা তাই হায়ুং বেড়ে কথালাই টংমুনি কচুক বেড়ে ককলাম পান্ডা কাইসও মানজাগী মন্ত্রীবক্র সাকা ভারত হাকত যত জরাওন বরকমুই সুনে হামক্রাইন সুকাংবরিয়া সেবরিউ টঙ্গো আবন তৈ আকা বিকা পাতিমুন বেকেপ সামুং মিশন লাইফ এক পের মা কে নাম সামুং বতাঙ্গ ভারত হাকতনি তৈদুল মূলনি গবামা সাকথার মূলনি কক্ন খুরসাকা জি সেভেন কচুক বেরমনি ককলাম পান্ডব জি সেভেন বডল খবজাক হাকতরক ভারত হাকতন খবৈকিয়াসুক চুবাচুরনাই হাকতর বাইক থালাই হায়ুং বেরমনি সাকামতাই হামক্রাই গনাংনি চুবাচুরনা নাহারৈ গবামা সাকথার মূলনি ককনব সাকলাই লাইখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী ফুনুক মুংবাই সবকা সাত সবকা বিকাশ নগৈন হাস্তায়ব হদানী ক্রিজা লোকরকনি রং পয়সা হামক্রাই সামুং তাঙ্গজাগী টঙ্গু তিনি বিশালগড় হাতি গানা আমসায় কতাল তাঙ্গজাক শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মান্ডবন চেঙ্গী তাই বিশালগড় বাইপাস ট্রাই জংশন দিন রয়েল উপাধ্যায়নি খাকলাপ জরা মাংতংন চেং ডিফ্রু মন্ত্রীহকরা অকক সাকা বতাইব সাকা বিশি নৈ সাই চিব্রিয় নরেন্দ্র মোদী মন্ত্রীবক্রনি পজা ইয়াচাকমা উলনি সিমি হা কতনি হামক্রাইনি সামুং থাকপ্লাইয়াই তাঙ্গজাক টঙ্গু পান্ডব কবরী বিশিং মানজাকা এমএলএ সুশান্ত দেব তাই

0: তারা সরকার দেব সিপাহী জলা জেলা পরিষদ কাজ কুযোগ সুপ্রিয়া দাস দত্ত ছয় সিমুংটাই তাং সেপ সাক বাইথাং বাচা মা লাম্ব মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী তৈদুলুমাই এন ডি এ হাফাং থানায় বিসিসিনিয় জুদা জুদানী ইয়াপ্রি সেমুঙ্গ হাকতনী বুসকাঙ্গ পৈতু থাংজাকনাই কটাল নাহার মুং ফুনুকা বিকশিত ভারত হাকতনী ইমাং সুপুংনানী বুসকাঙ্গ ফাইসক পাইকে কাইসা নাংকুমা গনাং সাকথারমুং অনুসন্ধান ন্যাশনেল রিসার্চ ফাউন্ডেশন অবনতি কাইসা ককটুম
1: চেরই নাইমুং হামক্রাইতে ইনোভেশন নতেব ফানক্রা খাইনাও তাবুকনি হাপাংনি চাইতক মুংবাই সংসা জাখা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন অমথা হাকতনি রংনকিয়ং চেরই নাইমা মথা তেইশ নামখরনি বাবায় চুবাচুনি কতাল্লাম ফিয়কা এ এন আর এফ নি নাহার মুং শিকলা চেরই নাইক্রং রকন খাবাচারিনা কতাল চেরই নাইমান বুসকাঙ্গৈতলাংনা তেইশ হয় শিলাম রোগজাক রুতুককারি মুংনি সেববাই হাকতনি হামক্রাইন বুসকাঙ্গৈতলাংনা হুকবারনি সিমি সাখাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নখায়ুং তাং সেব জুদা জুদা দিখিল চেরই নাইমা তে ইনোভেশন বাকি কতাল সে পিয়ক জাখা ছয় শিলাম লুকু হামক্রাইনি সামুঙ্গ ফনাংনা চেরি নাইমা নো হামক্রাইনি ফানো স্লাইনাও বুসকাঙ্গি তঙ্গ ভারত সাবই নমানো চেরি নাইমুং হামক্রাইতে ইনোভেশন সেপ বাই বাই থাংচুকজাক ভারতনি লাম হিমনাও কাহামলাম অংখা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন ককতুমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অককতুমা খনাই তংবায়ু আকাশবাণী ককতমানে আপডেট মানা বাকি লগ ইন খাই দি www.newsonair.com নিউজ অন এয়ার এপস তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র ককতমা আপডেট মানা খাই টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গেন হুকবার নাইকুংনি মন্ত্রী রতনলাল নাথ হুকবার খাইমানী থাই মতংনা তাই টংখর কাহামকে নারগৈ হুকবার খাইনে সাকা ফান বকচিনকা তিনি ধর্মনগুনি রাকনা রেমচিনী রংনক সংজাক সালচানি জেলা বেরামনি খেট বাচাও সামুং বুতং চেঙ্গি মন্ত্রী অকক সাকা বতাইব সাকা অ জুন তালিম বুসং সাল থামচি জরা খেট বাচাও সামুং বুতং তাংজাগান মালমাতা হামক্রাই নাইকুংনি মন্ত্রী সুদাংচু দা সাকা যোগ ব্যায়াম সাকনো সিমি কাহাম তনিয়া বুখাস সুরং রিমুং তাই টমুং চামুংনি লামনব কাহামকে তিসাও বসকাং হায়ুং বেরামনি যোগাসাল রগৈ তিনি আগরতলানি এন এস আর সি চুয় যোগা সিবিন চেঙ্গি মন্ত্রী অকক সাকা আর কবনি বিসিং মানজাকা আয় এরিমুং মালমাতা হামক্রাই তাই তপসিলি জাতি হামক্রাই নাইকুনি তাংফাং দীপাদি নায়ার ত্রিপুরা রংকচার নাইমথবাই নাইকল জাক মাধ্যমিক তাই কচুক মাধ্যমিকনি বছর বাচাও আমজকমুং বসকাং জুলাই তালনি সালদকনি সিমি চেঙ্গাগান কাইনি চিদক কেন্দ্রও মাধ্যমিক তে কচুক মাধ্যমিকনি বছর বাচাও আমজকমু চেঙ্গানা তিনি রংকচার নাইমথানি কাজকু ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী অকক্টমা রেখা থংলাইমানি ককটমা নুইসাই নুচিদক ফুটবল হায়ুং কাপ তিনি আর্জেন্টিনা গোল কাইথামবাই আলজেরিয়ান মেচেনখা অ গোল কাইথাম ন লিওনেল মেসি রেখা অ হেট্রিক খাইমা বাই জার্মানি মিরুস্লাভ ক্লোজ বাই কঠালাই হায়ংকা ফুটবল যতনি সুলাই গোল রুই মানাইংখা কবনি থুমুঙ্গ অস্ট্রিয়া গোল থাম সাবাই জর্ডন মেচানখা কবনি ফাইচিং বদল বেরামনি থুমুং রগ ভারতনি জরাবুতাং রগৈ তিনি হর দামচি সতি থামচি ও পর্তুগাল বাই কঙ্গো রিপাবলিক থাইন আবনি উল খনা হরনি দামসা সতি থামচি ও ইংল্যান্ড বাই ক্রোডেশিয়া থাইন তাই খনা আইচুক দামব্রী সতী থামচিব গানা বাই পানামা থাইন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাক অরনি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতাই মুঙ্গ তিনি থমুং কাইনি ইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম পৈলা থমুঙ্গ পান্তৈ স্পোর্টিং এসোসিয়েশন থাম সা কুলনি ফের বাই ইউনাইটেড বিএসসি মেচেনখা উল থাও ন জম্পুজলা ফুটবল ক্লাব নৈবুকচা গুলনি ফেরবাই ইউথ ক্লাব ন মেচেনখা নবারতৈবানী ককটুমা বসকাং দাম নৈচিব্রিয় হাস্টেনি যত জেলাও ফেরাংক গুই কচু কবাংখে ওয়াতে ওয়াবন হিনই নবারতৈবানাইক হজা খাইরিকা খনা সালনি তুমারি সাকও থামচিব্রী ডিগ্রি তাই খামাও নৈচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানেগিনি টঙ্গনা তিনি সালনি তুমারি সাকও থামচিথাম দশমিক নৈ ডিগ্রি তাই খামাও নুইচিদক ডিগ্রি

সেলসিয়াস শারীরিক দাম বা সতি থাম চিজরা আগরতলাওয়াতে ওয়াখা চিচার দশমিক নই মিলিমিটার পাইঠক ককতমা বুবাগ রক তাইসা পড়ব রাষ্ট্র বক্রক দুর্পটি মুর্মু খনানি সিমি নখা সালবানী বাকি মধ্যপ্রদেশ বেড়াইনা থাঙ্গানা মন্ত্রী বক্রক তিনি ফ্রান্স জি সেভেন কুচুক বেরমি ককলাম পান্ডব ভারত হাকতনি হামকরে গিনাং সামুং তামুন খুরসা ফিকা মন্ত্রী অকরা সাকা মন্ত্রী বক্রক নি ফুনুমুং বাই সবকা সাপ সবকা বিকাশ রুগৈন হাস্টেব হদানি গরিজা লোকরক নি রং পয়সা হামক্রাইনি সামুং তাঙ্গজাক টঙ্গু ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন রাইনা জাক অরনি থার্ড ডিভিশন লিগ ফুটবল বাতাই মঙ্গ তিনি থমুং কাইনি ইংখা ককতমা তিন বাকি অরণ্য পাইখ্যা উলনি ককতমা আওয়াই ইঙ্গান খনাফুং দামচিনি সতী ব্রীজিও

0: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के विजन से बिजली बिल से मुक्ति और बिजली की बचत के लिए पीएम सूर्य घर मुफ्त बिजली योजना का शुभारंभ किया जा रहा है। आप भी बेहद सरल प्रक्रिया द्वारा अपना रजिस्ट्रेशन करवाएं और 300 यूनिट मुफ्त बिजली हर महीने पाएं। सौर की शक्ति, बिजली बिल से मुक्ति। अधिक जानकारी के लिए pmsuryaghar.gov.in पर संपर्क करें। भारत सरकार द्वारा जनहित में जारी।
1: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে অনামিকা কর্মকার। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে পাথেয় করে রাজ্যে ও সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আর্থসামাজিক অবস্থার মানোন্নয়নের কাজ চলছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ কৃষিজমির উর্বরতা রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রাকৃতিক চাষের উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে সুস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মেসির দুরন্ত হ্যাট্রিকে বিরাট জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল আর্জেন্টিনা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে পাথেয় করে রাজ্যেও সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আর্থসামাজিক অবস্থার মানোন্নয়নের কাজ চলছে। আজ বিশালগড় বাজার সংলগ্ন এলাকায় নবনির্মিত শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীমন্দিরের উদ্বোধন এবং বিশালগড় বাইপাস ট্রাই জংশনে দীনদয়াল উপাধ্যায়ের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করে তিনি এ কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে দেশবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি ভারতবর্ষের ঐতিহ্য, পরম্পরা ও আধ্যাত্মিকতার বিকাশেও বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব ও অন্তরা সরকার দেব, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত। কৃষিমন্ত্রী রতনলাল নাথ কৃষিজমির উর্বরতা রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রাকৃতিক চাষের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আজ ধর্মনগরের রাগনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত একদিনের জেলাস্তরের ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক চাষ বিষয়ক কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, আগামী 30 জুন পর্যন্ত ক্ষেত বাঁচাও অভিযান চলবে। প্রাকৃতিক চাষকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই গত 1 জুন থেকে এই অভিযান শুরু হয়েছে। কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে ত্রিপুরায় প্রায় 5,000 হেক্টর জমি প্রাকৃতিক চাষ হচ্ছে এবং চলতি বছরের শেষ নাগাদ তা বাড়িয়ে 16,000 হেক্টরে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার বিগত 12 বছরে নানারকম পদক্ষেপে দেশবাসীর সামনে ভরসার নতুন দিশা দেখিয়েছে। বিকশিত ভারতের স্বপ্নপূরণের সামনে এসেছে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন একটি প্রতিবেদন।
2: গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবনকে আরও শক্তিশালী করতে এই সময়ে বর্তমান সরকারের আন্তরিক প্রয়াসে গঠিত হয়েছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠান দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা এবং শিল্পক্ষেত্রের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। এএনআরএফ এর লক্ষ্য তরুণ গবেষকদের উৎসাহ দেওয়া, অত্যাধুনিক গবেষণাকে এগিয়ে নেওয়া এবং বিজ্ঞান ভিত্তিক সমাধানের মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করা। কৃষি থেকে স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে মহাকাশ প্রযুক্তি, নানা ক্ষেত্রে

0: গবেষণা এবং উদ্ভাবনের জন্য তৈরি হচ্ছে নতুন সুযোগ। বিজ্ঞানকে মানুষের কল্যাণে, গবেষণাকে উন্নয়নের শক্তিতে রূপ দিতে এগিয়ে চলছে ভারত। বলা যায়, গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবনের মাধ্যমে আত্মনির্ভর ভারতের অগ্রযাত্রার অন্য নাম অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। সংবাদকক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা।
1: কৈলাসহরের শ্রী রামপুরস্থিত স্বামী বিবেকানন্দ ভবনে আজ বিকেলে বুদ্ধিজীবী সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান এনডিএ সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান মৃণাল কান্তি নাথ, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাসপাল, ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর প্রমুখ। প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, যোগব্যায়াম শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং মানসিক প্রশান্তি ও ইতিবাচক জীবনযাপনের পথও সুগম করে। তাই সুস্থ ও রোগমুক্ত জীবন গড়তে প্রতিদিন কিছু সময় যোগচর্চা করা অত্যন্ত প্রয়োজন। আসন্ন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আজ আগরতলায় এনএসআরসিসির যোগা শিবিরের উদ্বোধন করে তিনি একথা বলেন। এবছর যোগ দিবসের মূল ভাবনা সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম। শিবিরে উপস্থিত ছিলেন মৎস্য প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি নায়ার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শুরু হবে আগামী 6 জুলাই। 26 কেন্দ্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শেষ হবে 10 জুলাই, উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শেষ হবে 14 জুলাই। আজ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী এই খবর জানিয়েছেন। আপনারা খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনে সুস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নতুন অংশীদারিত্ব তৈরি ও আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। এই প্রসঙ্গে তিনি দুর্যোগ মোকাবেলায় সক্ষম পরিকাঠামো তৈরি, মিশন লাইফ, এক পের মাকে নাম অভিযানের মতো ভারতের নেতৃত্বাধীন একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে যা আগের অনেক বেশি পারস্পরিক সংযোগ ও নির্ভরতার উপর গড়ে উঠেছে, এক্ষেত্রে অংশীদারিত্ব হতে হবে মর্যাদাপূর্ণ। G7 শীর্ষ সম্মেলনে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলো ভারতসহ বেশ কয়েকটি সহযোগী দেশের সঙ্গে মিলে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছে। G7 গোষ্ঠীর নেতারা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলায় একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি G7 গোষ্ঠী ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে ত্বরান্বিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নিট পরীক্ষার আগে অভিভাবক এবং পরীক্ষার্থীদের প্রতারকদের থেকে সতর্ক থাকার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি অনুরোধ জানিয়েছে। সামাজিক মাধ্যমে NTA জানিয়েছে, টেলিগ্রামে প্রতারকরা পুনঃ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে যে পুনঃ পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। পরীক্ষার আগের চ্যাট দেখিয়ে ভুয়া প্রমাণ ভিডিও ছড়ানো হচ্ছে। NTA মহানির্দেশক অভিষেক সিং এর একটি ভিডিও শেয়ার করে দেশে অ্যাপটির ব্যবহার বন্ধ করার কারণ ব্যাখ্যা করেছেন। শ্রী সিং জানিয়েছেন, প্রতিটি প্রশ্নপত্র সম্পূর্ণ সুরক্ষিতভাবে তৈরি করা হয়েছে। বাল্যবিবাহ রোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় আজ প্রজ্ঞাভবনে দুদিনব্যাপী বিশেষ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে, এর ফলে বিদ্যালয়ের ড্রপ আউটের সংখ্যা কমবে এবং বাল্যবিবাহ হ্রাস পাবে। তিনি ছাত্রছাত্রীদের প্রতি যত্নশীল হওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আহ্বান জানান। দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে জেলার 3 মহকুমায় নেশামুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে ব্যাপক প্রচার চালানো হবে। খেলাধুলা ও জনসচেতনতামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জেলার যুবক যুবতীদের নেশামুক্ত মিত্র হিসেবে ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক পোর্টালে নাম নথিভুক্ত করার আহ্বান জানান জেলাশাসক। জেলা পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ চন্দ্রশেখর নেশাজাতীয় সামগ্রী সংক্রান্ত তথ্য পুলিশকে জানাতে 112 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

বেলোনিয়া টাউন হলে আজ বেলোনিয়া পৌর পরিষদ ভিত্তিক জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। শিবিরে 10টি সরকারি দপ্তরের স্টল থেকে জনগণকে প্রশাসনিক পরিষেবা প্রদান করা হয়। শান্তিরবাজার পৌর পরিষদের উদ্যোগে খগেন্দ্র চৌধুরী পাড়া স্কুলেও অনুরূপ একটি শিবির অনুষ্ঠিত হয়। তৃণমূল স্তরের প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে পশ্চিম জেলার জেলাশাসক ড. বিশাল কুমারের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ মোহনপুর ব্লকের অন্তর্গত সিমনা গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালের প্রতিনিধি দল শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো, শ্রেণীকক্ষের পরিবেশ সহ সামগ্রিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করেন। 2026 ফুটবল বিশ্বকাপে আজ আর্জেন্টিনা 3-0 গোলে হারিয়েছে আলজেরিয়াকে। 3টি গোলই লিওনেল মেসির। এই হ্যাট্রিকের ফলে জার্মানির মিরোস্লাভ ক্লোজের সাথে যুগ্মভাবে বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠলেন তিনি। অন্য ম্যাচে অস্ট্রিয়া 3-1 গোলে জর্ডনকে পরাজিত করেছে। অন্যদিকে গ্রুপ পর্বের ম্যাচগুলিতে ভারতীয় সময় অনুযায়ী আজ রাত 10:30 পর্তুগাল মুখোমুখি হবে কঙ্গো প্রজাতন্ত্রের। এরপর আগামীকাল রাত 1:30 ইংল্যান্ড খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে, আর আগামীকাল ভোর 4:30 ঘানার প্রতিপক্ষ পানামা। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 18.2 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে পাথেয় করে রাজ্য ও সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আর্থসামাজিক অবস্থার মানোন্নয়নের কাজ চলছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ কৃষিজমির উর্বরতা রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রাকৃতিক চাষের উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে সুস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মেসির দুরন্ত হ্যাট্রিকে বিরাট জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল আর্জেন্টিনা। আজকের মতো সংবাদ এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, এখন শুনবেন রংমহল পর্বে গল্প পাঠ। আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের আধ খাওয়া মরা। শুরু হচ্ছে আধ খাওয়া মরা।

রূপনারায়ণ নদের বিরাট একটা চর। নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো একে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূর। বাঁধের ধারে দুপাশেই বট, অশ্বত্থ, জাম, তেঁতুল, শিরীষ, অর্জুন এইসব গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঁধ থেকে নামিয়ে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা। প্রথমেই জেলেপাড়া, তার ডান দিক থেকে বাগদিপাড়া। উত্তর থেকে বিভিন্ন জাতের লোক বাস করে। অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তত্তর করে এগিয়ে চলেছে। বাঁধের উপর দিয়ে প্রায় মাইলখানেক গেলেই রূপনারায়ণ প্রকাণ্ড চর। এই চরেই গায়ের লোকেরা মরা পোড়ায়। আশেপাশের প্রায় দশখানা গায়ের মধ্যে ওই একটাই শ্মশান। শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ আর ঝোপঝাড়।

পাড়াগাঁয়ের শ্মশান যে কত ভয়ঙ্কর না দেখলে বিশ্বাস করা যায় না। শ্মশানের চারিদিকে ছড়িয়ে পড়ে আছে পোড়া কাঠ, আঁটপোড়া বাঁশ, ছেঁড়া কাঁথা, ছেঁড়া কাপড়, ছেঁড়া মাদুর, মরার হাত, ভাঙা হাড়ি আর সরা। যারা মরা পোড়াতে পারে না তারা সব মরা আর ছোট ছোট ছেলেমেয়েদের মরদেহ মাটিতে পুঁতে দিয়ে যায়। তারপর সেই সব মরা মাটির ভেতর থেকে টেনে বার করে শেয়াল, কুকুর আর শকুনে মনের আনন্দে ছিঁড়ে খায়। কাছের ঝাঁকড়া সিঁড়ির গাছটায় একদল শকুন থাকে। হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার। বাগদিপাড়ার নলুন দলুই, সে তার বউয়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। প্রায় চার দিন কেটে গেল, সে আর বাড়ি ফেরে না। তা দেখে সবাই চিন্তায় পড়ল। যেখানে যত আত্মীয় ছিল সব জায়গাতে খোঁজ নেওয়া হল।

সেদিন সকালে জেলেপাড়ার জনাকয়েক লোক ডিঙ্গি ভাসিয়ে মাছ ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি। হঠাৎ তাদের নাকে একটা দুর্গন্ধ লাগলো।

সঙ্গে সঙ্গে তারা দেখলেন নলেন্দুলুইয়ের পচা গলা মৃতদেহ চরে এসে আটকে আছে। শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে। এটা দেখে স্বাভাবিকভাবেই প্রত্যেকের হাড় হিম হয়ে গেল। সঙ্গে সঙ্গে তারা বাড়িতে খবর পাঠানোর ঠিক করল। যেখান থেকে ছুটে এসে দেখল দুর্গন্ধ ছাড়ছে, সেখানে দাঁড়ানোর কোনো সাধ্যই নেই কারোর। সবাই নাকে কাপড় চাপা দিয়ে মরাটার পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভেতর এনে তাকে মাটি চাপা দিল। রাত্রিবেলা মাটির ভেতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শেয়াল কুকুরে

জেলেপাড়া বাগদিপাড়া অনেকেই নিমন্ত্রণ খেতে এলো। এই ঘটনার প্রায় এক মাস কেটে গেল। তারপর থেকেই নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগলো। কখনো বাগদিপাড়া থেকে, আবার কখনো জেলেপাড়া থেকে হাঁস মুরগি ছাগল চুরি যেতে লাগলো। একদিন নগেনের বউ রাত্রে একটা শব্দ শুনে এসে দেখল, তাদের আম গাছের নিচে কে যেন একটা সাদা কাপড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে এসে দরজা বন্ধ করে দিল। মায়ের চেঁচানি শুনে ছেলেরা হারিকেন হাতে নিয়ে বাইরে এলো। চারদিক দেখল, কিন্তু কাউকেই দেখতে পেল না তারা। তখন তারা বলাবলি করতে লাগলো, ওসব মনের ভুল, গাছের ছায়া দেখে মা হয়তো ভয় পেয়েছে। রাত্রে বাঁধের উপর তার শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখল গায়ের রোগ। সবাই খুব ভয় পেয়ে গেল। রাত্রে শ্মশানে মরা নিয়ে আসা বন্ধ করে দিল সবাই। জেলেরা সারাদন রূপনারায়ণের মাছ ধরে সন্ধে হলেই যে যার বাড়ি ফিরে আসতে লাগল। এমনকি বাঁধের উপর দিয়েও লোক চলাচল বন্ধ হয়ে গেল। সন্ধে হলেই রাস্তায় একেবারে ফাঁকা।

0: সেদিন রাখাল জেলের একটা বাছুর গেল হারিয়ে। সারাদিন খোঁজ করা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না বাছুরটাকে। একদিন পর লোকরা শ্মশানের দিকে চলে এসে দেখল, রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে। তার আধখানা কে যেন চিবিয়ে খেয়েছে, বাকিটা পড়ে আছে গাছের তলায়। খবরটা শুনে রাখাল ছুটে এসে দেখল ব্যাপারটা। কি করবে সে, কি করবে এই ব্যাপারে? তাই সে কিছু না বলে চলে গেল সেখান থেকে। মনে মনে সে বুঝল, নগেন্দ্রলোই ভূত হয়ে এসব কাণ্ড করছে। জেলেপালার ফকির আর নিধিরাম দেখল নগেনের বাড়ির দরজার কাছে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে, সারা দেহে তার সাদা কাপড় দিয়ে ঢাকা। ওরা চোর ভেবে জিজ্ঞেস করল, ওখানে কে রে? সঙ্গে সঙ্গে আবছা মূর্তিটা ঘুরে দাঁড়ালো। ওরা আশ্চর্য হয়ে দেখল, লোকটার মুখ দেখা যাচ্ছে না, চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল। এই ব্যাপার দেখে ফকির আর নিধিরাম ভয় পেয়ে, ওরে বাবা রে, ওরে গেলুম রে বলে ছুটে পালালো প্রাণপণে। সবার মুখে মুখে খবরটা জানাজানি হয়ে গেল। পাড়ার লোক ভয় পেয়ে সন্ধে সাতটার পর নগেন্দ্রলোয়ের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিল। ফকির ছেলে নগেনের ছেলে দুটোকে বলল, বাবু বাবু, ব্যাপার খুব সুবিধার বলে মনে হচ্ছে না, তোদের বাপ ভূত হয়েছে। তোরা ছেলেপুলে নিয়ে থাকিস, একটা কিছু ব্যবস্থা কর বাপু, তা না হলে কোন দিন তোদের বিপদ হবে। নগেনের বড় ছেলেটা ভয় পেয়ে বলল, কি ব্যবস্থা করা যায় বলো তো খুলু, মাও একদিন দেখেছিল, আমরা তার কথা বিশ্বাস করিনি বুঝলে, কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে কোনো উপায় নেই। নগেনের ছোট ছেলেটা বলল,
1: আমিও সেদিন ভোরের দিকে বাইরে দেখেছিলাম, কিন্তু সবাই ভয় পাবে বলে কাউকে আর কিচ্ছু বলিনি।
0: নিধিরাম সব শুনে কিছুক্ষণ ভাবল, তারপর গম্ভীরভাবে বলল,
1: এখানে তো তেমন ভূতের উঝাও নেই, তবে শুনেছি মহেশপুরে একজন লোক আছে, সে নাকি ভূত ছাড়ায়। তোরা তার কাছে যা, সে কি বলে দেখ।
0: এই পরামর্শ দিয়ে ফকির আর নিধিরাম যে যার বাড়ি চলে গেল। নগেনের বড় ছেলে আর ছোট ভাই বলল, মহেশপুর এখান থেকে প্রায় 4 ক্রোশের উপর, যেতে আসতে প্রায় 9-10 ক্রোশ, আজকে তো আর যাওয়া সম্ভব নয়, সকালেই বেরোতে হবে।

বিকেলে তাহলে ফিরে আসতে পারবে। এভাবেই দুভাই যুক্তি করে বসল। সেদিন রাত্রে ঘটনাটা ঘটল নগেনের বাড়িতে। রাতে খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। রাত প্রায় তখন দুটো আড়াইটা হবে। হঠাৎ হাঁস মুরগির ঘরে ঝাপটানির আর আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল নগেনের বউয়ের। নগেনের বউ ভাবলে হয়তো হাঁস মুরগির ঘরে শেয়াল ঢুকেছে। এ কথা মনে করে সে একটা হ্যারিকেন আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। উঠোনে পা দিতেই সে দেখল ঘরের লম্বা একটা লোক দাঁড়িয়ে উঠোনের মাঝখানে একবারে। উঠোনে দেখল সে লিকলিকে সেই হাত দিয়ে মুরগি দুটোকে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে নগেনের বউ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সে শব্দ শুনে ছেলেরা বউয়েরা সবাই ছুটে এলো হারিকেন নিয়ে। উঠোনের মাঝে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা নিয়ে এসে তাকে শুশ্রূষা শুরু করলো। ছেলেরা জিজ্ঞেস করলো, কি হলো মা, কি হলো তোমার, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে দু এক কথায় ছেলেদের সব ব্যাপারটা খুলে বললেন। সবাই আলো হাতে নিয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখল চারিদিকে মুরগির পালক আর রক্ত ছড়ানো রয়েছে, কিন্তু ধারে কাছে কেউ নেই। এমন সময় বাড়ির পেছন দিক থেকে শোনা গেল এক ভয়ঙ্কর হাসির শব্দ। সে হাসির শব্দ শুনে বুক কেঁপে ওঠে। সেই শব্দ শুনে সবাই চমকে উঠল। তারা বুঝতে পারল এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না। ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে বসে রইল সকাল হওয়ার অপেক্ষায়। পরদিন নগেনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল সেই চার ক্রোশ দূরে মহেশপুরের ওঝার বাড়িতে। কিন্তু মুশকিল হলো ওঝা তখন অসুস্থ। নগেনের ছেলে একে একে সব কথা বলল তাকে। ওঝা মন দিয়ে শুনে তাকে বলল, আমি হাঁটতে পারছি না, একটু সুস্থ হলেই তোমাদের সব ব্যবস্থা করে দিয়ে আসব। এখন বলো তোমার ঘরে মোট কতজন লোক? নগেনের ছেলে বলল, সব শুদ্ধ আটজন রয়েছে তাদের বাড়িতে। ওঝা আটটা মাদুলি দিল তাদের, কালো সুতায় বেঁধে প্রত্যেকের হাতে বেঁধে রাখার কথা বলল, আর চারটে পেরেক দিল। বাড়ির সীমানায় সেগুলোকে পুঁতে দেওয়ার কথাও সে বলল। পেরেক আর মাদুলি নিয়ে নগেনের বড় ছেলে বিকেলের দিকে ফিরে এলো বাড়িতে। তারপর ওঝার কথা মতো সকলে মাদুলি পড়ল আর পেরেক পুঁতে দেওয়া হলো বাড়ির চার কোণে। সেদিন থেকে নগেন্দলুয়ের বাড়িতে ভূতের উপদ্রব অনেকটা কমে গেল, কিন্তু গ্রামে উপদ্রব বেড়ে।

গায়ে লোকেদের ঘর থেকে হাঁস মুরগি ছাগল প্রায়ই চুরি হতে লাগলো। অন্ধকারে সেই ছায়ামূর্তিকেও অনেকে দেখতে লাগলো। তাছাড়া কারোর বাড়িতে গভীর রাতে ইট পাটকেল পড়তে থাকলো তুমতাম করে। সারা গায়ের লোক ভয়ে কাঠ হয়ে গেল। সন্ধ্যের পর অত বড় গ্রামটা যেন শ্মশানের মতো জনমানব শূন্য হয়ে রইল। সেদিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক একটা মরা নিয়ে শ্মশানে এলো পোড়াতে। লোকগুলো চিতা সাজিয়ে মরাটাকে তার উপর আগুন দিল। তারপর সব যাত্রীরা একটু দূরে দাঁড়িয়ে আপন মনে বসে তামাক টানতে লাগলো।

0: এদিকে সেই অবসরে পাশের বটগাছ থেকে লম্বা হাত বাড়িয়ে নগেন মরাটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের উপর বসে চিপিয়ে চিপিয়ে খেতে লাগলো। তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে অবাক হয়ে গেল। শুধু চিতাটাই জ্বলছে, মরার মরার কোনো পাত্তা নেই। লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল। নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বেশ বড় নৌকা বাঁধা ছিল। মাঝি সেখানে বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায়। নৌকার ছাদের উপর হালের কাছে বসে মাঝি তামাক খাচ্ছিল। অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করেছিল পুরোপুরিভাবে। কিন্তু সন্দেহকারীরা পাছে ভয় পায় এজন্য সে চুপচাপ দেখে যাচ্ছিল। সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো, তখন নৌকার আলো দেখে সেদিকে তারা ছুটে গেল। তখন নৌকার মাঝি চেঁচিয়ে বলল, ভয় পেয়ে না তোমরা, ওখানেই দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। মাঝির কথা শুনে সব যাত্রীরা সেখানে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলো। নৌকার মাঝিটি একজন বেশ নাম করা ভূতের ওঝা ছিল। সে এক পুটলি হাতে নিয়ে আর একটা হাতে হুঁকো নিয়ে নৌকা থেকে নেমে এলো শ্মশানে। লোকগুলো তখন মাঝি তার কাছে বসিয়ে বিড়বিড় করে কিসব মন্ত্র বলতে লাগল। লোকগুলোর চারপাশে কিসব ছড়িয়ে দিল। হুঁকোয় দু একটা টান দিয়ে সে বলল,
1: কোনো ভয় নেই তোমাদের, ভূতের এবার বাবারও সাধ্য নেই যে আর তোমাদের কাছে আসে, আমি গুন্ডি দিয়ে দিয়েছি। যতক্ষণ তোমরা এই গুন্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূতে কোনো ক্ষতি করতে পারবে না। তারপর সকাল হলেই বাড়ি চলে যাবে, দিনের বেলা ভূত লোকেদের কাছে আসে না।
0: একজন জিজ্ঞাসা করল, মরাটা মরাটা গেল কোথায়?
1: মাঝি বলল, তাকে চিতা থেকে তুলে নিয়েছে।
0: মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ফেলফেল করে চেয়ে রইল, কারো মুখে কোনো কথা নেই। মাঝি বললে,
1: হ্যাঁ তুলে নিয়েছে।
0: তারপর একজন যুবক বললে, আগুনের ভিতর থেকে তুলে নিল কি করে?
1: মাঝি বলল, গাছের উপর থেকে হাত বাড়িয়ে।
0: মাঝির কথা শুনে যুবকটি একটু অবজ্ঞার হাসি হাসল।
1: তাই দেখে মাঝি বলল, বিশ্বাস হচ্ছে না বুঝি, দেখতে চাও?
0: যুবক বলল, বেশ দেখান তাহলে, তাহলে বিশ্বাস করব।
1: দেখো আবার অজ্ঞান হয়ে যাবে না তো? এখনো যখন যাইনি তখনও হব না? বেশ এসো তাহলে আমার সঙ্গে।
0: এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে গেল বটগাছের উপর, ইশারা করে দেখিয়ে দিল মগডালের দিকে।
1: ওই দেখো,
0: সকলে দেখল বটগাছের মগডালের উপর বসে একটা বিভৎস কঙ্কাল তাদের সেই মোড়াটাকে চিবিয়ে চিবিয়ে কাটছে। কি ভয়ঙ্কর দৃশ্য! ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে সরে এলো। মাঝি বলল,
1: এবার বিশ্বাস হলো তো, যার তোমাদের কোনো ভয় নেই, ও গাছ থেকে নেমে আসতেও পারবে না আর কোথাও যেতেও পারবে না, আমি গাছটাকে গন্ডি দিয়ে দিয়েছি।
0: এই কথা বলে মাঝি হুঁকোটা সেখানে রেখে পুটলি হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল,
1: তোমরা এখানে চুপচাপ বসে থাকো।
0: মাঝিকে চলে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতরভাবে বলল, আপনি আপনি আমাদের এভাবে ফেলে রেখে যাবেন না, সকাল হলে তারপর যাবেন না হয়, দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে একটু অপেক্ষা করুন।
1: মাঝি হেসে বলল, ভয় নেই, আপনার এখানে বসুন, আমি ওর পরিচয় নিয়ে আসছি।
0: মাঝি চলে গেল বটগাছের দিকে। লোকগুলো ভয়ে কাঠ হয়ে বসে রইল। স্পষ্ট শোনা যেতে লাগলো মাঝি বলছে,
1: তুই কে?
2: আমি আমি নগেন্দলুই।

0: বাড়ি কোথায়?
1: বাদের ওপারে বাবদি পাড়ায়।
0: বাড়িতে তোর কে আছে?
1: আমার বউ, দুটো ছেলে, তাদের বউ, নাতি নাতনি।
0: ঠিক আছে, তুই গাছেই বসে থাক, পালাবার চেষ্টা করলেই জলে পুড়ে মরবি। তোকে বেঁধে দিচ্ছি আমি এখানে।
2: মাঝি আবার ফিরে এলো। লোকগুলো বলল, সকাল হলেই আপনারা গায়ে গিয়ে লোকজনদের ডেকে আনবেন। দেখতে দেখতে পূর্ব দিকে সকালের আলো ফুটে উঠল, গাছে গাছে পাখি ডেকে উঠল। দুজন লোক গিয়ে এই সংবাদ গায়ে দিল। গ্রাম থেকে বহু লোক এলো দেখতে। নগেন্দুয়ের দলুয়ের দুই ছেলেও এলো। সবাই এলো বট গাছের নিচে। গাছের উপর তখন কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা মরা জ্বলছে। সেটাই সবাই দেখল। মাঝি বলল,
0: মরাটাকে ফেলে দে নবেন।
2: সঙ্গে সঙ্গে তমাশ করে মরাটা মাটিতে পড়ে গেল। সবাই দেখে তো অবাক, মরাটা খানিকটা মাংস কে যেন খুবলে খেয়েছে। মাঝি বললে,
0: নগেনের ভূতেই মরাটার চিতা থেকে তুলে নিয়ে গাছে বসে বসে খেয়েছে। দিনের বেলা তো ওদের দেখা যায় না, তা না হলে আমি দেখিয়ে দিতাম।
2: মাঝি এবার বিড়বিড় করে কিসব মন্ত্র বলে উঠতেই গাছের উপর থেকে খনখনে গলায় নোকার নগেন বলে উঠল,
1: এবার আমাকে ছেড়ে দে, এবার ছেড়ে দে আমায়।
2: মাঝি বলল,
0: তুই একেবারে এদেশ থেকে চলে যাবি।
1: নগেন বলে উঠল, যাব না, আমি এখানেই থাকবো।
0: এখানে থাকবি কেন?
1: এখানে আমার বউ ছেলে রয়েছে, তাছাড়া বউটার জন্যই আমি গলা জলের ঝাঁপ দিয়ে মরেছি। ওকে আমি ঘাড় মোটকে শেষ করব।
2: এই কথা শুনে নগেনের ছেলেরা ভয় পেয়ে মাঝিকে বলল,
3: দয়া করে আপনি আমাদের রক্ষা করুন আমাদের।
2: নগেনের বড় ছেলে মাঝিকে বলল,
0: তুমি গয়ায় গিয়ে ওর নামে পিণ্ডি দাও, তাহলে তোমার বাবা প্রেতচুনি থেকে উদ্ধার পাবে।
2: তখন গায়ের একজন বয়স্ক লোক বললে,
3: ওরা কি করবে যদি আজ রাতেই কারো ঘাড় মোটকে দেয় বা গ্রামবাসীদের ক্ষতি করে?
2: মাঝি বললে,
0: তা পারবে না, আমি গাছের চারিদিকে গুন্ডি দিয়ে যাচ্ছি, ও গাছ থেকে সে কোথাও যেতে পারবে না। 7 দিন এই গাছেই ও বন্দী হয়ে থাকবে। তার মধ্যে যদি পিণ্ডি দেওয়া না হয়, ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে।
2: নগেনের ছেলে বললে, আমি আমি আমি আজই রওনা দিচ্ছি, আমি আজই চলে যাব, যত তাড়াতাড়ি সম্ভব পিণ্ডি দান করব।
0: মাঝি বললে, তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি?
2: এবার কিন্তু কোনো উত্তর এলো না, সব চুপচাপ। গাছের উপর থেকে হঠাৎ খোনা গলায় চিচিয়ে উঠল নগেনের ভূতটা,
1: ওরে বাবা রে, গেছে রে, জলে মরলুম রে।
2: মাঝি বলল,
0: বল কি চিহ্ন রেখে যাবি।
2: নগেনের ভূত বলল,
1: দাঁড়াও বলছি।
2: এই বলে একটু থেমে তারপর নগেনের ভূত বলল,
1: এই গাছের একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাব।
2: মাঝি তখন লোকগুলোকে বললে,
0: আপনারা মরাটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিন।
2: তারপর গ্রামবাসীদের উদ্দেশ্যে বলল,
0: আপনারা ফিরে যান, আজ থেকে আর গায়ে কোনো উপদ্রব করবে না নগেন।
2: এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকায়। সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আত খাওয়া মরাটাকে পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে। নগেনের বড় ছেলে সে রওনা হয়ে গেল গয়ায়। সে যেদিন নগেনের নামে গয়ায় পিণ্ডি দান করলো,

একদিন দুপুরেই মরমর করে ভয়ঙ্কর একটা শব্দ, সেই শব্দে বটগাছের একটা ডাল ভেঙে পড়লো।

অবাক হয়ে গ্রামবাসীরা দেখল সেই দৃশ্য। সেদিন থেকে গায়ে আর কোনো ভূতের উপদ্রব রইল না।

এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের আধ খাওয়া মরা। রংমহল পর্বে আজ গল্প পাঠে শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা আধ খাওয়া মরা।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন রংমহল পর্ব। এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আর জে অর্ণব আপনাদের সাথে। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনে সুস্থায়ী অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নতুন অংশীদারিত্ব তৈরি ও আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রকে পাঠেও করে রাজ্য ও সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নের কাজ চলছে। আজ বিশালগড় বাজার সংলগ্ন এলাকায় নবনির্মিত শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দিরের উদ্বোধন এবং বিশালগড় বাইপাস ট্রাই জংশনে দীনদয়াল উপাধ্যায়ের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করে তিনি একথা বলেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ কৃষিজমির উর্বরতা রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রাকৃতিক চাষের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আজ ধর্মনগরের রাগনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত একদিনের জেলা স্তরের ক্ষেত বাঁচায় অভিযান ও প্রাকৃতিক চাষ বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন তিনি একথা বলেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষা শুরু হবে আগামী 6 জুলাই। 26টি কেন্দ্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শেষ হবে 10 জুলাই। উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শেষ হবে 14 জুলাই। আজ মধ্যশিক্ষা পরিষদ সভাপতি ড ধনঞ্জয় গঞ্চৌধুরী এ খবর জানিয়েছেন। বিলোনিয়া টাউন হলে আজ বিলোনিয়া পুর পরিষদ ভিত্তিক জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। শিবিরে 10টি সরকারি দপ্তরের স্টল থেকে জনগণকে প্রশাসনিক পরিষেবা প্রদান করা হয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, এবং স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে স্বামী গাজেল পর্বের। শ্রোতা বন্ধু, স্বামী গাজেলের এই পর্বে আমরা শুনব গাজেল। গাজেল মানে

একেবারে প্রাণীর ছোঁয়া। এই গজলের বিভিন্ন পংক্তিতে প্রত্যেকটি লাইনে থাকে ভালোবাসার কথা, থাকে প্রেম, বেদনা, বিরহ, অপেক্ষা, স্মৃতি, জীবনের গভীরতম অনুভূতি, তার এক অনন্য কাব্যিক প্রকাশ। শতাব্দীর পর শতাব্দী ধরে গজল মানুষের হৃদয়ের ভাষা হয়ে উঠেছে। শব্দ ও সুরের এমন মেলবন্ধন খুব কম সঙ্গীত ধারাতেই দেখা যায়। গজলের শেকড় যদি খুঁজতে বেরোই, সেটা খুঁজে পাওয়া যাবে আরবের প্রাচীন কবিতায়। পরবর্তীকালে পারস্যের এটি বিকশিত হয় এবং মধ্যযুগে ভারতীয় উপমহাদেশে এসে এক নতুন রূপ লাভ করে। উর্দু ভাষায় বিকাশের সঙ্গে সঙ্গে গজলও জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। শ্রোতাবন্ধু, চলুন তাহলে আজ গজলের জাদুকর জগজিৎ সিং এর গলায় আমরা শুনি তার স্মরণীয় কিছু গজল।

শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। এখন আপনারা শুনছেন শামে গাজেল পর্বে জগজিৎ সিংয়ের গাজেল। শ্রোতাবন্ধু, গাজেলের প্রতিটি শের বা দ্বিপদই স্বতন্ত্র অর্থ বহন করে, অথচ পুরো গাজেলটির মধ্যে একটি আবেগঘন ঐক্য বজায় থাকে। প্রেম, বিচ্ছেদ, আকাঙ্ক্ষা সবকিছুই থাকে এই গাজেলে। গাজেল মানেই যেন প্রেমের অন্য নাম। এখানে প্রেম কখনো পূর্ণতার, কখনো অপূর্ণতার, কখনো প্রিয়জনের সান্নিধ্যের আনন্দ, আবার কখনো বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা। গাজেলের প্রেম বাস্তবও হতে পারে, আবার রূপকও হতে পারে। অনেক সুফি কবির তাদের কাছে প্রেম ছিল ঈশ্বরের সঙ্গে আত্মার মিলনের আকাঙ্ক্ষা। তাই গাজেলের প্রেম শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের অস্তিত্বের গভীরতর অনুসন্ধানও।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন শামে গজল। শামে গজল পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি, তবে কোথাও যাবেন না, কিছুক্ষণ বাদেই আপনাদের খুব পছন্দের আরও একটি পর্ব নিয়ে ফিরছি।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে আপনাদের খুব পছন্দের আরও একটা পর্ব। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজ রাতে পর্ব। আজ রাতে পর্ব নিয়ে আমি হাজির হয়ে গেছি, থাকবো একেবারে রাত 11টা পর্যন্ত। এই সময়টাতে শুনবো আপনাদের কথা, আপনাদের বক্তব্য, আপনাদের মনের অভিব্যক্তি এবং অবশ্যই আপনাদের বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন কাহিনী আমরা ভাগ করে নেব প্রত্যেকের সাথে। শ্রোতা বন্ধু, আজ রাতের বিষয় আষাঢ়স্য দ্বিতীয় দিবসে। আষাঢ় মানে মেঘের আগমন, বৃষ্টির প্রথম ছোঁয়া, ভিজে মাটির গন্ধ আর হৃদয়ের গভীরে জমে থাকা অদ্ভুত এক আবেগ। সাহিত্য ও সংস্কৃতিতে আষাঢ় শুধু একটি মাস নয়, এটি প্রেম, বিরহ, প্রতীক্ষা, মিলন, স্মৃতির এক চিরন্তন প্রতীক। যুগে যুগে কবি সাহিত্যিকেরা আষাঢ়কে প্রেমের নানা রঙে রাঙিয়ে তুলেছেন। তাদের মধ্যে মহাকবি কালিদাস এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অবশ্যই উল্লেখযোগ্য। ভারতীয় উপমহাদেশের কথা যদি বলি, আষাঢ় মাসের সঙ্গে বর্ষার সূচনা ঘটে, প্রকৃতি তখন নতুন রূপে সেজে ওঠে। দীর্ঘ গ্রীষ্মের দাবদাহের পর প্রথম বৃষ্টির স্পর্শ যেন প্রাণে এনে দেয় প্রশান্তি। এ সময় আকাশে ভেসে বেড়ানো মেঘ, ঝিরঝির বৃষ্টি, কদম ফুলের গন্ধ, নদীর উচ্ছ্বাস সবকিছু মিলিয়ে সৃষ্টি হয় এক গভীর ভালোবাসার পরিবেশ। মহাকবি কালিদাসের বিখ্যাত কাব্য মেঘদূত তার সূচনা পূর্বের সঙ্গে জড়িত একটি বহুল প্রচিত ব্যক্তিত্ব।

0: আষাঢ় মাসের প্রথম দিনে যখন পাহাড়ের চূড়াগুলো মেঘে আবৃত। মেঘদূত এক যক্ষ তার প্রিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে রামগিরি পর্বতে নির্বাসিত। আষাঢ়ের প্রথম দিনে সে আকাশে প্রথম বর্ষা মেঘ দেখে এবং সেই মেঘকে দূত করে তার প্রিয়ার কাছে বার্তা পাঠানোর কল্পনা করে। এখান থেকেই শুরু হয় ভারতীয় সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিরহ ও প্রেমের কাব্য। কালিদাসের কাছে আষাঢ় শুধু বর্ষার সূচনা নয়, প্রেম বিরহ অপেক্ষা ও পুনর্মিলনের আকাঙ্ক্ষার প্রতীক। মেঘ হয়ে ওঠে প্রেমিকের দূত, আর বর্ষা হয়ে ওঠে স্মৃতি ও আবেগের বাহক। শ্রোতা বন্ধু, আষাঢ় মানেই প্রেমের মাস, এবং আজকের এই বিষয় আষাঢ়স্য দ্বিতীয় দিবসে আপনাদের কাছ থেকে জানতে চাইব শ্রোতা বন্ধু, প্রেম নিবেদন এখন কিভাবে হয়, কিভাবে আপনারা করেন প্রেম নিবেদন, কিভাবে প্রেমের কথাটা নিজের সব থেকে কাছের মানুষ প্রিয়সীর কাছে কিভাবে পৌঁছে দেন আপনারা। শ্রোতা বন্ধু ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। আষাঢ়স্য দ্বিতীয় দিবসে কিভাবে দেখেন আষাঢ় মাসকে আপনারা, কি অনুভূতি জাগে আপনার মনে? বর্ষা যখন, বর্ষার ফোঁটা যখন মাটিতে পড়ে তখন কি ভাব উদয় হয় আপনার মনে জানান। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা শ্রোতা বন্ধু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965 এই নম্বরে শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: আমি কোলাঘাটি থেকে নীলমণি বলছি। অনুপ বাবু আপনাকে স্বাগত।
0: নমস্কার নীলমণি বাবু, বলুন আজকের বিষয় নিয়ে। নীলমণি বাবু আপনি আষাঢ় নিয়ে বলছেন তো, আষাঢ় মাস নিয়ে বলছেন তো? আপনি শুনুন আমাদের অনুষ্ঠান নীলমণি বাবু, ধন্যবাদ। শ্রোতা বন্ধু আপনারা যারাই ফোন করবেন তারা দয়া করে একটু তৈরি হয়ে ফোন করুন, অনুষ্ঠান শুনুন অবশ্যই, এবং শুধুমাত্র ফোন করার জন্য ফোন করবেন না, কথা বলার জন্য কথা বলবেন না। আপনাদের জীবনের যা অভিজ্ঞতা, আপনাদের যা অনুভূতি তা ব্যক্ত করুন ফোন করে। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব, আপনাদের সাথে থাকবো রাত 11টা পর্যন্ত। আজকের এই বিষয় আষাঢ়স্য দ্বিতীয় দিবসে ফোন করুন আর জানান আমাকে আপনার জীবনে আষাঢ় মাসের আলাদা গুরুত্ব কি, কিরকম রয়েছে, কি অনুভূতি, কি স্মৃতি রয়েছে। প্রত্যেকে তৈরি হন এবং অবশ্যই জানান খুব সুন্দরভাবে আমাকে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
2: আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি, পশ্চিমবঙ্গ।
0: নমস্কার অম্বিকা দেবী, বলুন।
2: দেখুন আষাঢ় মাস, তো আষাঢ় মাসের আজকে তৃতীয় দিন। আষাঢ় মাস এলে সত্যি আপনি যে কথাগুলো বললেন, কবি সাহিত্যিক সবার মনে একটা অন্যরকম ভাব, প্রেম ভালোবাসা সব কিছুই একটা জেগে ওঠে আষাঢ় মাসকে ঘিরে। কবিদেরও অনেক ভাবনা চিন্তা, মানুষেরও মনে অনেক ভাবনা চিন্তা আছে। আষাঢ় মাস বৃষ্টির মাস, বৃষ্টির মরশুম, তো বৃষ্টি হলে তো সকলেরই পশু পাখি মানুষ সবার মন খুশিতে ভরে ওঠে, বিশেষ করে চাষি বন্ধুদের।

0: চাষি বন্ধুরা অনেক কষ্টে এই বৃষ্টির জন্য তারা পথে বসে থাকেন, কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হলে তাদের তারা ফসল ফলাতে পারবে, আর ফসল ফলিয়ে তাদের যে আনন্দ, এই আনন্দটা কিন্তু তারা উপভোগ করতে পারে তখনই।
1: আপনার কি অভিজ্ঞতা আষাঢ় মাসকে নিয়ে, আপনার কি অভিজ্ঞতা, আপনার কি স্মৃতি?
0: হ্যাঁ, আমার স্মৃতি বলতে আষাঢ় মাসে বর্ষার একটা কি আছে আমার

0: সন্ধ্যে হলেই আমরা মানে ওই পিসিমার কাছে চলে যেতাম গল্প শোনার জন্য। তো সেই দিন সেদিনও খুব ঝমঝম করে সন্ধ্যে থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে ধরুন কারেন্ট থাকে না কো, তো তার আগে আমরা ওই সেই হারিকেনের আলো নিয়ে ওই পিসিমার বাড়িতে গিয়েছিলাম। যাওয়ার পর পিসিমা শুয়ে শুয়ে আমাদেরকে গল্পগুলো সন্ধ্যেবেলায় বলতেন, পড়াশুনো করে যেতাম। গিয়ে সেদিন আর কি সবাই বলছি আজকে একটা ভূতের গল্প বলতে হবে, তাই হবে।
1: হ্যাঁ
0: তো ভূতের গল্প বলতে হবে, পিসিমাও ভূতের গল্প বলছে, বেশ ঠিক আছে ভূতের গল্পই বলবো। নিয়ে এবার হারিকেনটা নামানো আছে দরজা ঠিক একটু সাইড করে, আর বাইরে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে হাওয়া দারুণ দমকা হাওয়া, বহুত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। এবার গল্প শুনছি আমরা সবাই মিলে, এমন সময় কি হয়েছে খুব জোর একটা হাওয়া দিয়েছে, আর হারিকেনটা দপ করে নিভিয়ে গেছে আর অন্ধকার হয়ে গেছে। আর আমাদের একজন পিসেমশাই ছিলেন, উনি খুব মজার মানুষ ছিলেন, আর উনি ধুতি পরতেন, উনি কি করেছেন ধুতিটা মাথায় ঢাকা নিয়ে দরজার পাশে ঠিক এসে দাঁড়িয়ে আছেন, আর আমরা তো সকলে ভয়ে এসে একদম ভিমভি খাওয়ার মতন অবস্থা। একে ভূতের গল্প বলছে, তাতে বৃষ্টি পড়ছে বাইরে ঝমঝম করে, আর উনি ওইভাবে দাঁড়িয়ে আছেন, আর লম্বা মানুষ ছিলেন উনি খুব, হ্যাঁ উনি খুব লম্বা মানুষ ছিলেন, তো আমরা তো সবাই মিলে
1: সবাই ভয় পেয়ে গেছিলেন। বাহ, তারপরে ওই আষাঢ় মাস মানেই কিন্তু প্রেম, প্রেমের সঙ্গে বর্ষার সম্পর্ক চিরকালের। পৃথিবীর সব সাহিত্যেই বৃষ্টি এসেছে প্রেমের দূত হয়ে, কারণ বৃষ্টি মানুষকে একাকী করে, স্মৃতি কাতর করে, অপেক্ষা করতে শেখায়। আর অপেক্ষা ছাড়া কি প্রেম কখনো পূর্ণতা পায়? মনে তো হয় না। সংস্কৃত সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি কালিদাস তার অমর কাব্য মেঘদূতে আষাঢ় মাসকে প্রেম বিরহের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। কুবেরের অভিশাপে নির্বাসিত এক যক্ষ আষাঢ়ের প্রথম দিনে আকাশে মেঘ দেখে নিজের প্রিয়ার কাছে বার্তা পাঠানোর জন্য মেঘকেই দূত বানায়। ভাবুন তো শ্রোতা বন্ধু, আজ থেকে হাজার হাজার বছর আগে একজন কবি কল্পনা করেছিলেন যে মেঘও প্রেমের বার্তা বহন করতে পারে। এই কল্পনাই কালিদাসকে অমর করেছে। মেঘদূতের প্রেম কোনো মিলনের প্রেম নয়, এটি অপেক্ষার প্রেম, বিরহের প্রেম। আর আষাঢ়ের বৃষ্টি বেঁধা দিন যেন সেই বিরহকে আরো গভীর করে তোলে। মেঘদূত আমাদের শেখায় দূরত্ব কখনো সত্যিকারের প্রেমকে মুছে দিতে পারে না, বরং দূরত্ব প্রেমকে আরো গভীর করে, আরো নির্মল করে। শ্রোতা বন্ধু, আপনাদেরও এমন প্রেমের গল্প যদি থাকে ভাগ করুন আমার সাথে, আপনাদের স্মৃতি, আপনাদের অনুভূতি। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: আমি শেখরপুর থেকে আসি।
1: নমস্কার আশিস বাবু, বলুন।
2: আষাঢ় মাস তো দেখেন খুবই সাহিত্যিকের কাছে এটা প্রেমের মাস হতে পারে, প্রকৃতির মাস হতে পারে, আমাদের সাধারণ মানুষের সাহিত্যিকের মাস হতে পারে, আমাদের সাধারণ মানুষের আমি এতে পাবলিক আমার কাছে একটা আষাঢ় মাস তো হচ্ছে কি জানেন গল্পের মাস, গল্পের মাস। তা আজ যারা ক্লাস 9-10 বুধ পড়েছিলাম আষাঢ়ের গল্প, তার কোনো এই গল্পের কোনো সার্চ ইয়ে নেই। আষাঢ়ের গল্প একটা বাগধারা আছে মনে হয় মনে
1: একদম
2: একটা গল্পের মাস। ধরুন জমিতে চারজন লেবার নিয়ে আসছে ধান কাটবো বা একটা কাজ, তো হঠাৎ করে বৃষ্টি নামলো, লেবার চলে আসো আশিটা চলো বাড়িতে চলো, বৌদিকে বলো চা বানাতে, চা মুড়ি নিয়ে চললো, বৃষ্টি থামলো না, এই গল্পের কোনো ভ্যালু আছে না, আগুন হয় মাত্র গল্প চলছে আষাঢ়ে গল্প, বুঝলেন তো? আরেকটা আষাঢ়ের আরেকটা মেন বিষয় কি জানি, যেটা আমার এখন 63

0: স্যার আমার অভিজ্ঞতায় বলে, আর স্যারও হলো নতুন জলের মাছ ধরা
1: দেখেন
0: আমার অভিজ্ঞতায় বলছি কিন্তু, হ্যাঁ আমি তো বললামই আমার বয়স কেসি, আমার কে আপনার বয়স অনেক ছোট হবে না আশা করি, আর আমি তো গ্রামের ছেলে আপনি শহরের ছেলে, অভিজ্ঞতা কতটুকু আছে তাও জানি না
1: অনুভবাবু,
0: তাও বলছি যে আমাদের পুকুর আছে বুঝলি তো, তাহলে শেয়ারের পুকুর আছে এবং পাঁচ মিনিট পুকুর, তখন আষাঢ় মাসে পুকুরত তো বৈশাখ মাস থেকেই কাল বৈশাখী জ্বর শুরু হয় বৃষ্টি হয় জ্যৈষ্ঠ মাস হয়, এবার তো ভালো বৃষ্টি হয়েছে, আষাঢ় মাসের বৃষ্টি কিন্তু পুকুর ডুবে ডুবে যায় বুঝলেন তো, মাছ নামিয়ে কোন ছিদ্র দিয়ে জল দেওয়া শুরু হলো হঠাৎ করে মাঝখানে পার একটা কোনো ভেঙে গেল বুঝলেন তো, তখন ভাঙা এই যে পুকুরের পার ভাঙা রাস্তা দিয়ে যখন জলটা বেরোয় তখন এর থেকে নতুন জলের মাছ কি জানেন, ওই মাছ থাকে পুরানো জাগর থাকে ছোট পুঁটি মাছ থাকে, হ্যাঁ আমি একদম ২২ থেকে ২৩টা আমাদের পুকুরের থেকে প্লাস আমাদের শেয়ারের পুকুর থেকে ২২ থেকে ২৩টা জাগর মাছ ধরেছিলাম, এরপর গুড়া মাছ ধরেছিলাম প্রত্যেকভাবে, এবারও আমি আজকে সময় পাইনি না তোমার গুড়া মাছ, গুড়া মাছ বলতে কি জানেন এই ছোট ছোট পুঁটি ডারকিল এইসব মাছ দেখি, আপনি তো শহর থেকে এগুলি কিনবেন না, হ্যাঁ মাছ ধরার গেছে আষাঢ় মাসে আসলে মাছ ধরার মাছ, আর চলুন কি জানে গপ্প মেলার মাছ,
1: ক্যারাম খেলেছেন কিন্তু প্রেম করেননি এই মাসে, তাহলে আপনিও শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ত, আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে অর্ণব। শ্রোতা বন্ধু, আজ আমরা কথা বলছি আষাঢ়স্য দ্বিতীয় দিবসে, আষাঢ় আমাদের প্রেমের বার্তা এনে দেয়, তাই আপনাদের জীবনে সেই প্রেমের বার্তা কিভাবে এসেছিল, সেই মেঘকে দুধ করে সেই যক্ষ যেভাবে তার প্রিয়সীর কাছে তাকে পাঠিয়েছিল, আজকালকার দিনেও তো অনেক কিছু রয়েছে, আজকে কিভাবে পাঠানো হয় প্রেয়সীর কাছে বার্তা, হোয়াটসঅ্যাপ টেক্সট নাকি ফেসবুক মেসেঞ্জারের টেক্সট, বলুন আমাকে, ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতা বন্ধু, আষাঢ়ের আকাশে যখন প্রথম কালো মেঘ জমে, দূর দিগন্তে যখন বাজে মেঘের মৃদু আহ্বান, তখন বাঙালির মন ফিরে যায় রবীন্দ্রনাথের কাছে। তার কাছে আষাঢ় ছিল শুধু ঋতুচক্রের একটি মাস নয়, ছিল হৃদয়ের এক গভীর অনুভব। বৃষ্টির টুপটাপ শব্দ, কদম ফুলের স্নিগ্ধ সুবাসে, মেঘমল্লারের সুরে তিনি খুঁজে পেয়েছিলেন প্রেম, প্রতীক্ষা, বিরহ এবং মিলনের অনন্ত কাব্য। রবীন্দ্রনাথের বর্ষার গান ও কবিতায় আমরা দেখি প্রকৃতি যেন মানুষের মনেরই প্রতিচ্ছবি। আকাশের মেঘ যেমন বৃষ্টিতে ভেঙে পড়ে, তেমনি হৃদয়ে জমে থাকা আবেগও প্রকাশের পথ খুঁজে পায়। তাই তার বর্ষার কখনো আকুল প্রেমের, কখনো নিঃসঙ্গ অপেক্ষার, আবার কখনো নতুন জীবনের আহ্বানের প্রতীক হয়ে ওঠে। শ্রোতা বন্ধু, আষাঢ়স্য দ্বিতীয় দিবসে নিয়ে আমরা কথা বলছি। এই আষাঢ় মাস মানে প্রেমের মাস, এই আষাঢ় মাস মানে অনুভূতির মাস। আপনাদের প্রেমের গল্প কি রয়েছে এই মাসে শ্রোতা বন্ধু? অবশ্যই আমাদের ফোন করে জানান 0381-232-6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন, কে রয়েছেন বন্ধু?
1: হ্যাঁ, আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম শান্তিনিকেতনের নিকট একটা গ্রাম থেকে এ রহমান বলছি।
0: নমস্কার এ রহমান বাবু, বলুন।
1: আমি মেঘকে দুধ করে পাঠিয়েছিলাম একটু আগে, বুঝলেন, আপনার অনুষ্ঠানটা শোনার আগে, শোনার পর শুনছিলাম যখন, সেই ক্লাস টেনের সেই প্রেমিকার কাছে, যেটা একটা প্রেমিক মাস, প্রেমের মাস বললেন,
0: আচ্ছা,
1: তাকে সে মেঘ দুধ হয়ে তার কাছে গিয়েছিল। সে বললো, এসে তারপরে তার বর্ণনা দিল, বলো আমি তো অনেকদিন দেখিনি আমার সে প্রেমিকাকে, কি অবস্থায় রয়েছে, তুমি খবরটা নিয়ে এসে আমাকে দাও। তো সে বললো, আর আমাদের প্রথম জীবনের প্রেম তো স্বাভাবিকভাবে একটা বেশি মনে থাকে, মনে যা

0: এবং ব্যথিত করে মাঝে মধ্যে। তো সে বললো এসে, সে প্রতিষ্ঠিত ছেলে মেয়েকে মানুষ করেছে ভালোই। আমি যখন তার কাছে গেলাম, সে বলল সে আমাকে এখনো মনে রেখেছে, তোমাকে পাঠিয়েছে। ও বললো হ্যাঁ, তোমাকে এখনো সে মিস করে, আমিও মিস করি আমাদের ছোটবেলার প্রেম, আমাদের কিশোর বয়সের প্রেম। কিন্তু কি করব, আমাদের আমাদের দুটো কমিউনিটি ছিল আলাদা, বাড়ির প্রেশারে আমি তাকে আর সঙ্গ তার সঙ্গে সঙ্গিনী হতে পারিনি, অর্থাৎ আমাদের মিলন হয়নি। কিন্তু বলো, তার শরীর খারাপ, তার ডায়াবেটিস এবং হাইপারটেনশন আছে, ঠিকমতো যেন শরীরে যত্ন নেই। আর তার চোখ দুটো দেখলাম ভিজে গেল আমার কথা শুনে, তার সেই খবর এনে তোমাকে দিলাম। তাই মেঘের কাছে আমি অনেক কৃতজ্ঞতা, আপনাকে নমস্কার জানিয়ে শেষ করলাম, ভালো থাকবে।
1: অসংখ্য ধন্যবাদ রহমান বাবু, অসংখ্য ধন্যবাদ। সত্যি এই রহমান বাবু খুব আবেগঘনভাবে তার সেই ক্লাস 10 শ্রেণীর সেই প্রেমের কথা বললেন। তার প্রেমিকাকে তিনি মনে রেখেছেন, তার প্রেমিকাও তাকে মনে রেখেছে, সেই কথা ভাগ করলেন আমাদের সাথে। শ্রোতা বন্ধু, আপনারও কি কখনো মনে হয় আপনার সেই প্রথম প্রেম, সে কি আপনাকে মনে রেখেছে, বা কোনো কাজ করতে গিয়ে আপনার কথা মনে পড়ে, সে কথা কি আপনার মনে হয়, বা আপনার প্রথম প্রেম তার কাছে বার্তা আপনি কিভাবে পৌঁছে দিয়েছিলেন, সেসব গল্প ভাগ করুন আমাদের সাথে। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। আর যদি টেলিফোন লাইনে কোনো সমস্যা হয়, আমাদের কাছে পৌঁছাতে না পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও কিন্তু খোলা রয়েছে, 9402169965। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার দেবী ম্যাডাম, বলুন। শুনতে পাচ্ছি, বলুন।
2: আষাঢ়স্য দ্বিতীয় দিবস।
1: বলুন।
2: আমি জিলে দাঁড়িয়ে দেখি, খুব ভালো লাগে। তারপরে জন্মাষ্টমী, তারপরে ঝুলন, একটার পর একটা, মনটা মানে আলাদাই লাগে। কেমন এই বৃষ্টি হলো, সঙ্গে সঙ্গে রোদ উঠলো, সবকিছুই মানে একটা পরিবর্তন। আষাঢ় পূজা ভরা আষাঢ় মাসে। আর প্রেমের কথা কি বলবো,
1: বলুন।
2: প্রেম অনেক আগে বাদ হয়ে গেছে এখন। আর আমি যক্ষরে মেঘ কইরা পাঠাইতে পারতাম না, আর মেঘের যক্ষ ভুল কইছি কথাটা,
1: তারপরে
2: উত্তর পেলো, অসুস্থ, তিনি ভালো থাকতেন,
1: সবই
2: আচ্ছা, ভালো থাকবেন। আষাঢ় মাসের মানটাই আলাদা লাগে, পূজা টুজা সবকিছু মিলে। আমার দাদার আজকে গৃহপ্রবেশ খেলে, দুতলা মেয়ের জন্য ঘর করেছে, এখন আসলাম।
1: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে অর্ণব, কথা বলছি আষাঢ়স্য দ্বিতীয় দিবস নিয়ে। আষাঢ় মানে মেঘের ডাকে সাড়া দেওয়া আকাশ, ভেজা মাটির গন্ধ, দূর দিগন্তে জমে ওঠা কালো মেঘের দল, আর হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক অদ্ভুত আবেগের জাগরণ। আষাঢ় প্রেমের এক চিরন্তন ভাষা, বিরহের দীর্ঘশ্বাস, মিলনের আকাঙ্ক্ষা এবং প্রকৃতির সঙ্গে মানুষের অন্তরের এক অনবদ্য সংগ্রাম। আষাঢ় হলো বর্ষার প্রথম মাস, গ্রীষ্মের দহন শেষে যখন প্রথম মেঘ আকাশে ভেসে ওঠে, তখন প্রকৃতির পাশাপাশি মানুষের মনেও নেমে আসে এক নতুন অনুভব। বাংলার লোকসংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত,

0: ও কবিতায় আশার বারবার ফিরে এসেছে প্রেমের দূত হয়ে। আশার এ বৃষ্টি যেন প্রেমিক প্রেমিকার না বলা কথাগুলোর অনুবাদ। প্রাচীন ভারতীয় সাহিত্যে আশার ও প্রেমের সম্পর্কের সবথেকে সুন্দর উদাহরণ যদি বলতে হয় সেটাই কালিদাসের মেঘদূত। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 03-8123-2-6253 এই নম্বরে। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতা বন্ধু, আপনাদের স্মৃতি, অনুভূতি, প্রেমের কাহিনী ভাগ করে নিন আমার সাথে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, নূর আলম বাবু বলুন।
1: হ্যাঁ, দেখুন, আষাঢ় মাস হচ্ছে সৃষ্টির উৎস। আষাঢ় মাস হচ্ছে প্রত্যেকটা কবির লেখনীর একটা উৎস। আর সেই সঙ্গে হচ্ছে দেখবেন চারিদিকে পাখির বাসা বাঁধছে, পাখিরা বাচ্চা দিচ্ছে। আর সেই সঙ্গে দেখবেন যদি এই আষাঢ়ের মাসে যদি টুপটাপ বৃষ্টি পড়ে আর জানালার পাশে গিয়ে বসবেন, আকাশের দিকে তাকিয়ে মেঘরা ভেসে যাচ্ছে, আর সেই মুহূর্তে যদি আপনার কোনো বিরহ কোনো জায়গা থেকে থাকে তার গভীরতা কিন্তু অনেকটা বেড়ে যায় দেখবেন। সেই সঙ্গে বলবো স্মৃতি হিসাবে দাদা একটা কথা বলবো, আষাঢ়ে যখন টিপটাপ বৃষ্টি পড়ে তখন পেঁয়াজি আখের গুড় আর মুড়ি নিয়ে বসে জানালার পাশে যদি বসা হয়, আর সেই সঙ্গে দেখবেন কানে ভেসে আসে একখানা মেঘ ভেসে এলো আকাশে এক ঝাঁক
0: লেখকদেরও লেখার উৎস এই আষাঢ় মাস।

আসার মানেই বৃষ্টি, আসার মানেই কালো মেঘে ঢাকা আকাশ, আসার মানেই জানলার কাছে টুপটাপ বৃষ্টির শব্দ। প্রেম, বৃষ্টি ও অপেক্ষার অনন্ত উপাখ্যান। শ্রোতা বন্ধু, বর্ষা এবং রবীন্দ্রনাথ কোথায় যেন নিবিড়ভাবে জড়িত। বর্ষার কথা উঠলে রবীন্দ্রনাথকে বাদ দেওয়া যায় না একেবারেই। রবীন্দ্রনাথের অসংখ্য গান ও কবিতায় বর্ষা এসেছে এবং নিয়ে এসেছে প্রেম, প্রতীক্ষা ও আত্মসমর্পণের প্রতীক। আজ ঝরঝরো মুখরো বাদল দিনে, এই গান যেন প্রেমের এক নিবিড় আমন্ত্রণ। আবার এসো শ্যামল সুন্দর কিংবা মেঘ বলছে যাব যাব, এসব গানে বৃষ্টির মধ্যে মিলন ও আকাঙ্ক্ষার সুর ধ্বনিত হয়েছে বহুবার। রবীন্দ্রনাথের কাছে বর্ষা শুধু প্রকৃতি নয়, বরং মনের আবহাওয়া। বাইরে যেমন বৃষ্টি নামে, তেমনি অন্তরেও নামে আবেগের বৃষ্টি। একই রকমভাবে কাজী নজরুল ইসলামের কবিতা ও গানে বর্ষা অনেক বেশি উচ্ছ্বসিত, প্রাণবন্ত। নজরুলের বর্ষা কখনো ঝড়ের মতো দুরন্ত, কখনো প্রেমিকার চঞ্চল হাসির মতো। তার লেখায় বৃষ্টি মানে জীবনের উদ্দাম স্পন্দন, সেখানে প্রেম আছে, আকুলতা আছে, আবার বিদ্রোহের সুরও আছে। জীবনানন্দের বৃষ্টি ভেজা নিঃসঙ্গতা তার কবিতায় ধরা পড়ে। সেখানে প্রেম যেন অনেকটা স্মৃতির মতো, হারিয়ে যাওয়া কোনো মুখ, কোনো বিকেল, কোনো পথ, সব মিলিয়ে এক বিষণ্ন সৌন্দর্য। জীবনানন্দের বর্ষা আমাদের শেখায় প্রেম সবসময়

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতা বন্ধু, আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি আষাঢ় দ্বিতীয় দিবসে নিয়ে।

মায়ের প্রধান দুটো রূপ রয়েছে, মিলন ও বিরহ। আশার এই দুই অনুভূতিকেই একসঙ্গে ধারণ করে। একদিকে বৃষ্টি ভেজা বিকেলে প্রিয়জনের সঙ্গে

0: কাটানো মুহূর্তের রোমাঞ্চ, অন্যদিকে জানালার ধারে বসে দূরে থাকা মানুষটার কথা ভাবার নিঃসঙ্গতা। তাই আশারের প্রেম কখনো পূর্ণতার, কখনো আবার অপূর্ণতার। আশারের সন্ধ্যায় যখন আকাশে বিদ্যুৎ চমকে ওঠে, তখন মনে হয় প্রকৃতি নিজেই যেন প্রেম পত্র লিখছে। বৃষ্টির ফোঁটা গেল যেন অক্ষর হয়ে ঝরে পড়ছে মাটির বুকে। প্রেমিকের মনের অস্থিরতা, প্রেমিকার প্রতীক্ষা, প্রথম ভালোবাসার লজ্জা, সবকিছু যেন মিশে যায় এই বর্ষার সিম্ফনিতে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার।
0: নমস্কার।
1: পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে আমি শেখ আতিয়া রহমান বলছি।
0: নমস্কার আতিয়ার বাবু, বলুন।
1: দেখুন, বর্ষাকাল বা আষাঢ় মাস, তার মানে এটা তো পুরো ছন্দের মাস। এখানে বৃষ্টি কখনো ঝমঝমিয়ে, কখনো টাপুর টুপুর, কখনো টিপটিপ রিমঝিম, এই যে প্রকৃতিতে একটা ছন্দ তুলে। তারপরে ধরুন দিনের চালে ওপর বৃষ্টির একরকম শব্দ, গাছের পাতার ওপর একরকম শব্দ, মাটিতে পড়ার একরকম শব্দ, মানে সবটাই কিন্তু আষাঢ় মাস মানুষ একটা সুর তুলে। ঝিঝি পোকার ঝিঝি ডাক আর ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর কনসার্ট, সব মিলিয়ে প্রকৃতি হয়ে ওঠে উদ্দাম। নিরস মাটি রস সঞ্চারিত হয় সবুজে, সবুজে ভরে উঠে আমাদের বিশ্ব। আসলে এমন স্মৃতি তো থাকবেই। এই সময় আমি এক কৃষক পরিবারে, তাই বৃষ্টি যখন হয় তখন গান ধরতে ইচ্ছে করে। তখন মনে হয় যে আমার সংসারটা এরপর সংসার রথটা গড়গড়িয়ে যাবে, আমার চাহিদাগুলো সব পূর্ণ হবে। একটা স্মৃতি মনে আছে আমার, 1400 সাল বঙ্গাব্দ আষাঢ় মাস, দোসরা আষাঢ়ে আমার বিবাহ হয়েছিল।
0: আচ্ছা,
1: তো তেসরা থেকে বৃষ্টি এক টানা রিমঝিম।
0: দোসরা আষাঢ়ে আপনার বিবাহ হয়েছিল?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আজ তাহলে আপনার বিবাহ বার্ষিকী।
1: রাত্রি থেকে বৃষ্টি এক টানা একদম, রাত থেকে সারা দিন। তো এই যে একটা নতুন একটা অভিজ্ঞতা, নতুন একটা নতুন করে কোনো মানুষকে পাওয়া, এবং তার যে কি বলবো, তার যে সুর, যে ছন্দ, আমরা তো জানি যে বর্ষাকাল মানে তো প্রতিটি মানুষের, কবি সাহিত্যিকদের মানে কলম ঝরঝর করে চলতে থাকে, আর গুনগুন করে দুলাইন গানও কিন্তু গাওয়া যেতেই পারে। তো এই অভিজ্ঞতা খুব স্মরণ হয়ে আছে, স্মরণীয় হয়ে আছে। এবং তাছাড়াও আষাঢ় মাসটা কিন্তু আমার খুব প্রিয় মাস, কারণ এই এই মাসের বৃষ্টি শব্দ শুনতে যেমন ভালো লাগে, সোনা মাটির গন্ধ, তেমনি মাঠে মাঠে কাদা মাখতেও ভালো লাগে আগামী ফসলের জন্য। আর এটাই তো আমার জীবন আর জীবিকা। ভালো থাকবেন, নমস্কার নেবেন।
0: অসংখ্য ধন্যবাদ আতিয়ার বাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সত্যি আতিয়ার বাবু বললেন, দোসরা আষাঢ়ে তার বিবাহ হয়েছিল এবং নতুন একটা মানুষকে পাওয়া, নতুন অনুভূতি, সব কিছুই নতুন ছিল। স্বাভাবিকভাবেই আষাঢ় মাস এবং প্রেম এবং নতুন অনুভূতি, এই তিনটে যেন মিলেমিশে একাকার হয়ে যায়। এবং সত্যিকারের অর্থে আষাঢ় মাস যেন সত্যিকারের প্রেমের ইতুর। শ্রোতাবন্ধু, প্রেমের ইতিহাস যতটা পুরনো, প্রেমের দূতের ইতিহাসও ততটাই প্রাচীন। মানুষ যখন নিজের অনুভূতি সরাসরি প্রকাশ করতে সংকোচ বোধ করে, তখনই সে খুঁজেছে একজন দূতকে, যে তার মনের কথা পৌঁছে দেবে প্রিয়জনের কাছে। কখনো সে দূত হয়েছে মেঘ, কখনো পায়রা, কখনো চিঠি, কখনো গান। আর আজকের দিনে

আজ প্রেমের দুধ হয়ে উঠেছে স্মার্টফোন, ইন্টারনেট, ইমোজি, ভিডিও কল, এমনকি কখনো কখনো কৃত্রিম বুদ্ধিমত্তাও। শ্রোতা বন্ধু, আজকের এই পর্বে আমরা কিন্তু কালিদাসের মেঘদূতের সেই মেঘের জায়গায় আজ কে এসে দাঁড়িয়েছে সেটাও খোঁজার চেষ্টা করব। মেঘদূত, প্রেমের প্রথম মহান দূত। ভারতীয় সাহিত্যে প্রেমের দূত বলতে প্রথমেই মনে আসে মহাকবি কালিদাসের অমর কাব্য মেঘদূত। এক যক্ষ, এক নির্বাসিত যক্ষ তার প্রিয়তমা স্ত্রী থেকে বহু দূরে, আষাঢ়ের প্রথম দিনে আকাশে ভেসে ওঠা এক মেঘকে দেখে সে অনুরোধ করেছিল, হে মেঘ, তুমি কি আমার হয়ে আমার প্রিয়ার কাছে একটি বার্তা পৌঁছে দেবে? এই কল্পনা শুধু সাহিত্য নয়, প্রেমের এক চিরন্তন প্রতীক। এখানে মেঘ কেবল জলবাহী নয়, সে অনুভূতিরও বাহক। সে নিয়ে যায় বিরহ, আকুলতা, অপেক্ষা আর ভালোবাসার বার্তা। আষাঢ়ের মেঘ তাই ভারতীয় প্রেম সাহিত্যে এক অনন্য দূত। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 1638123263 এই নম্বরে, এবং আপনাদের আষাঢ়কে নিয়ে কি স্মৃতি রয়েছে, কি অনুভূতি রয়েছে, কি রয়েছে আপনাদের প্রেমের গল্প, বলুন আমাকে 1638123263 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965 এই নম্বরে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, আজ আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি আষাঢ়স্য দ্বিতীয় দিবসে। শ্রোতা বন্ধু, রবীন্দ্রনাথেরও প্রেমের দূত আছে, তবে তা অনেক বেশি সূক্ষ্ম। কখনো বাতাস, কখনো বৃষ্টি, কখনো ফুলের গন্ধ, কখনো সন্ধ্যার তারা। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন প্রকৃতির প্রতিটি উপাদান মানুষের হৃদয়ের সঙ্গে কথা বলে, তাই তার প্রেমের দূত কোনো ব্যক্তি নয়, বরং প্রকৃতি নিজেই।

0: রাধাকৃষ্ণের প্রেম কাহিনীতে দূত হিসেবে সবথেকে বেশি দেখা যায় সখীকে। রাধা সরাসরি কৃষ্ণকে নিজের মনের কথা বলতে পারছেন না, তখন সখী হয়ে ওঠেন বার্তাবাহক। বাংলা প্রেম সাহিত্যে এই সখী দূতের ঐতিহ্য দীর্ঘকাল ধরে বহমান। এবং শ্রোতা বন্ধু, এক সময়ের শ্রেষ্ঠ প্রেমের দূত একটা সময়ের চিঠি, যখন প্রেমের সব থেকে বড় দূত ছিল এই চিঠি। পোস্টম্যানের সাইকেলের ঘন্টির শব্দ শুনে কত মানুষের হৃৎস্পন্দন বেড়ে যেত। একটা চিঠির জন্য সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতেন প্রেমিক প্রেমিকারা। কাগজের পাতায় লেখা থাকতো, তুমি কেমন আছো, তোমায় খুব মনে পড়ে, তোমার চিঠির অপেক্ষায় রইলাম। আজকের দ্রুতগতির পৃথিবীতে এই অপেক্ষার রোমাঞ্চ অনেকটাই হারিয়ে গেছে। হৃদয়ের অদৃশ্য দূত অনেক সময় গান হয়ে যায়। প্রেমিক নিজের কথা বলতে পারেন না, তখন গান হয়ে ওঠে দূত। কেউ প্রিয়জনকে উৎসর্গ করেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আবার কেউ পাঠান, তুমি রবে নীরবে। গান মানুষের অনুভূতিকে এমনভাবে পৌঁছে দেয় যা অনেক সময় ভাষার পক্ষেও সম্ভব হয় না। শ্রোতা বন্ধু, আপনাদের এমন গল্প কি রয়েছে, এমন কি কোনো কাহিনী রয়েছে যেটা আষাঢ়ের সঙ্গে যুক্ত, বা প্রথম বৃষ্টির সাথে সেই পুরনো দিনে আপনি ফিরে যান, সেই কাহিনী ভাগ করুন আমাদের সাথে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার অনিমেষ বাবু, বলুন। আপনাকেও নমস্কার, বলুন।
1: আমি একটা কথা বলি, আমি প্রেমিকার সম্বন্ধে কিছু বলি।
0: নিশ্চয়ই।
1: আমরা দুজন ছাত্র জীবনে, আমি কলেজ করে আমি পড়াশোনা বন্ধ করেছি
0: কারণে।
1: এরপরে আমি একটা কাজে, তখন পড়াশোনা কলেজ কমপ্লিট করে আমি কলকাতাতে গিয়েছিলাম একটা কাজের ব্যাপারে। তখন ওকে আমি চিঠি দিয়ে কথা বলতাম আর কি। চিঠি দিয়ে ওকে আমি ভাই ইয়ে করতো, ভালোবাসার

0: 26 বছর পর দেখা হয়েছে
1: তোমার নাম অনিমেষ না? আমি হ্যাঁ আমার নাম অনিমেষ। তখন আমি বললাম তুমি আমাকে চিনতে পেরেছো? আমাকে বলছে তুমি আমাকে চিনতে পেরেছো? আমি না আপনাকে তো আমি চিনিনি। আমাকে বলে একবার দেখে মনে করে আমি কে হতে পারি। তখন আমি বললাম আমি তো সঠিক মনে করতে জানো তুমি কে। তখন আমি জিজ্ঞেস আমার তো মনে পড়েনি, এখনো ওর নামটা আমাকে যখন বলেছিল তখন বললাম আর এই অনেকদিন পরে এখন বাড়ি কোথায় কি আসার বিষয়ে ওর হাজবেন্ড কি করে সমস্ত সবকিছু করলো। এরপরে ফোন নাম্বারটা নিলাম, কথা বলে আজকে রাত্রে 11:30-11:30 পরে কথা বলবো।
0: আচ্ছা,
1: এই কথাটি আমি শেয়ার করলাম।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ অনিমেষ বাবু, এত সুন্দর একটা অভিজ্ঞতা আপনি আমার করে নিলেন। শ্রোতা বন্ধু, বহুদিন পর প্রেমিকের সাথে দেখা হওয়া সেটাও কিন্তু একটা আলাদা অনুভূতি, বিশেষ করে সেটা যদি আষাঢ় মাসেই হয়। উন্মেষবাবু যেমনটা বললেন, আজকেই তার দেখা হয়েছে 26 বছর পর। প্রেমের জীবনের কিছু মুহূর্ত আছে শ্রোতা বন্ধু, যেগুলোর জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করে থাকে। সেই মুহূর্তগুলোর মধ্যে অন্যতম বহুদিন পর প্রিয় মানুষটির সাথে আবার দেখা হওয়া। সময় অনেক বদলে দেয়, ঋতু বদলায়, শহর বদলায়, মানুষের জীবন বদলায়, কিন্তু কিছু অনুভূতি আছে যেগুলো সময়ের কাছে কখনো পরাজিত হয় না। ভালোবাসা, ভালোবাসা তেমনি এক অনুভূতি। হয়তো প্রতিদিন কথা হয় না, হয়তো একসময় যোগাযোগও হারিয়ে যায়, তবুও মনের গভীরে কোথাও একজন মানুষের জন্য একটা জায়গা অমলিন থেকে যায়। ভাবুন তো, বহু বছর পর হঠাৎ এক বর্ষার বিকেলে দেখা হয়ে গেল সেই মানুষটির সাথে, যেমনটা অনিমেষ বাবুর হয়েছে আজ, যাকে একদিন নিজের পৃথিবী বলে মনে হতো, যে মানুষটির সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আজও স্মৃতির অ্যালবামে জীবন্ত হয়ে আছে। প্রথমে হয়তো দুজনেই থমকে যাবে, কথা বলতে গিয়ে শব্দ খুঁজে পাওয়া যাবে না, চোখের সামনে দাঁড়িয়ে থাকবে সেই মানুষটি, অথচ বিশ্বাস করতে কষ্ট হবে কি সত্যি সে। অনিমেষ বাবু হয়তো এমনটাই মনে করেছিলেন। একটা সময় এসেছিল যখন প্রতিদিন তার সাথে কথা না হলে দিন সম্পূর্ণ হতো না। আজ হয়তো বছরের পর বছর কেটে গেছে কোনো খবর ছাড়াই, তবুও আশ্চর্যভাবে হৃদয় তাকে চিনে নেয় এক মুহূর্তেই। কারণ সত্যিকারের ভালোবাসা স্মৃতিশক্তির উপর নির্ভর করে না, হৃদয়ের উপর নির্ভর করে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি আষাঢ়স্য দ্বিতীয় দিবসে। আষাঢ় মাসের বিভিন্ন অনুভূতি নিয়ে আমরা কথা বলছি আজ। শ্রোতা বন্ধু, অনেক প্রেমের গল্পের শুরু যেন হয়

প্রথম বর্ষার বৃষ্টিতে। হঠাৎ কালো মেঘে ঢেকে যাওয়া আকাশ, ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা, আর এক ছাতার নিচে দুজন মানুষের পাশাপাশি হাঁটা। এই দৃশ্য বাংলা সাহিত্যের এক চিরন্তন রোম্যান্টিক প্রতীক। প্রেমের প্রথম অনুভূতি অনেকটা প্রথম বর্ষার মতোই। কখন যে নিঃশব্দে এসে মন ভিজিয়ে দেয় তা বোঝা যায় না। যেমন শুকনো মাটিতে প্রথম বৃষ্টির গন্ধ ছড়িয়ে পড়ে, তেমনি ভালোবাসা মানুষের হৃদয়ে এনে দেয় এক নতুন সজীবতা। বর্ষার দিনে জানলার ধারে বসে থাকা একাকী মন, দূরে কারোর জন্য অপেক্ষা কিংবা হঠাৎ দেখা হয়ে যাওয়ার আনন্দ, এসবই এই সময় হয়। বাংলার গ্রামে বর্ষা মানেই নদী ভরা জল, সবুজ ধানের ক্ষেত আর কাদা মাটির পথ। এই পরিবেশে জন্ম নিয়েছে অসংখ্য প্রেমের গল্প। নদীর ঘাটে জল আনতে যাওয়া মেয়েটি, মাঠ থেকে ফেরা যুবক কিংবা হাঁটে যাওয়ার পথে চোখাচোখি, এসব সাধারণ মুহূর্তই কখনো কখনো হয়ে ওঠে জীবনের সব থেকে সুন্দর প্রেম কাহিনী। বর্ষা যেন মানুষকে একটু বেশি আবেগপ্রবণ করে তোলে, একটু বেশি স্বপ্ন দেখতে শেখায়।

শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন এফএম জয়ন্ত। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব রয়েছে আপনাদের সাথে, থাকবো আর অল্প কিছুক্ষণ সময়, খুব বেশি সময় কিন্তু আর হাতে নেই। শ্রোতাবন্ধু থাকবো রাত 11টা পর্যন্ত। শ্রোতাবন্ধু, আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি আষাঢ়স্য দ্বিতীয় দিবসে। শ্রোতাবন্ধু, বাংলা লোকগীতিতেও আষাঢ়ের বিশেষ স্থান রয়েছে। ভাটিয়ালি, ভাওয়াইয়া কিংবা পল্লীগীতিতে আষাঢ় মানেই দূরের মানুষটির জন্য মন কেমন করা। নদীর ওপারে থাকা মাঝি স্ত্রী কিংবা প্রবাসে থাকা স্বামীর জন্য অপেক্ষাকৃত গৃহবধূ, তাদের আকুলতা বর্ষার সুরে সুরে ধরা পড়েছে। আষাঢ়ের বৃষ্টি তাদের চোখের জলেরই যেন আরেক রূপ, প্রেমের দুটি প্রধান রূপ, মিলন ও বিরহ। আষাঢ় এই দুই অনুভূতিকে একসঙ্গে ধারণ করে। একদিকে বৃষ্টি ভেজা বিকেলে প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্তের রোমাঞ্চ, অন্যদিকে জানলার ধারে বসে দূরে থাকা মানুষটির কথা ভাবার নিঃসঙ্গতা।

শ্রোতা বন্ধু, মেঘকে দূত করে এসে যক্ষ যেরকম তার প্রিয়সীর কাছে পাঠাতে চেয়েছিল, একই রকম ভাবে আধুনিক যুগের কথা যদি বলি, সিনেমা ও রেডিও একই রকম ভাবে প্রেমের নতুন দূত হিসাবে বিংশ শতকে তালিকায় যুক্ত হয়েছে। একটি গান শোনানোর জন্য রেডিওতে অনুরোধ পাঠানো, কারোর নামে গান উৎসর্গ করা, এসবও ছিল প্রেম প্রকাশের বিশেষ মাধ্যম। রেডিও লক্ষ মানুষের হৃদয়ের গোপন দূত। তারপর এলো মোবাইল ফোন। দূরত্বের অবসান একসময় প্রেমিক প্রেমিকাকে অপেক্ষা করতে আর হতো না। যে অপেক্ষা দিনের পর দিন, মাসের পর মাস করতে হতো, সে অপেক্ষা এখন মুহূর্তের নয়। একটি ফোন কলে মুহূর্তের মধ্যেই পৌঁছে যাওয়া যায় হাজার মাইল দূরে। ফোন প্রেমকে দ্রুত করেছে, কিন্তু অপেক্ষার সৌন্দর্য কিছুটা কমিয়ে দিয়েছে। আজকের যুগে একটি ইমোজি অনেক প্রেমপত্রের কাজ করে দেয়। সোশ্যাল মিডিয়া সবকিছুই দূত হিসাবে কাজ করে। কিন্তু শ্রোতা বন্ধু, আষাঢ় মাস এবং প্রেম, যতই যুগ পাল্টাক, এই দুই এক অবিচ্ছেদ্য অংশ একে অপরের।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি আষাঢ়স্য দ্বিতীয় দিবসে। আষাঢ় মাসে আপনার কি অনুভূতি, আপনার কি গল্প রয়েছে আষাঢ় মাসে? ভাগ করে নিন আমাদের সাথে, আষাঢ় মাসের কি স্মৃতি রয়েছে আপনার মনে, ভাগ করে নিন। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, আমি দেবশ্রী বলছি আগরতলা থেকে।
0: হুম হুম, দেবশ্রী বলুন।
1: আমার মনে হয় তুমি যেটা বললে প্রথমে যে আষাঢ় মাস আসলে কি, মানে সত্যি আমার মনে হয় না আষাঢ় মাসের যে ডেফিনেট সেই সংজ্ঞাটা যেটা, সেটা হলো অপেক্ষা। একদম সুন্দরভাবে বলতে গেলে সেটা অপেক্ষা, কারণ এই যে এত গরমে হাঁসবার যখন আমরা করি, তখন আমাদের ভেতরটা যখন শুকিয়ে যায়, তখন অজান্তেই কিন্তু আমরা সত্যি সত্যি আমরা অপেক্ষা করতে দেখি অস্বস্তি লাগে এরকম মনে হয়। কিন্তু যখন আষাঢ়ের প্রথম বৃষ্টিটা হয়, আমাদের সব ক্লান্তি কিন্তু দূর করে দেয়, তাই না?
0: একেবারেই, একেবারেই।
1: হ্যাঁ, কিন্তু এদিকে একটা খুব সুন্দর একটা অদ্ভুত মিল রয়েছে কিন্তু প্রেম আর আষাঢ়ের মধ্যে। কেন বলছি, কারণ বৃষ্টিটা যখন আসে তখন কিন্তু প্রথমেই ঝমঝম করে আসে না, আস্তে আস্তে ধীরে ধীরে ধীরে ধীরে পুরো মানে মাটিটাকে কিন্তু সুন্দর করে ভিজিয়ে দেয়, একদম শান্ত করে দেয়। সেম ভাবে প্রেম যখন আসে আমাদের জীবনে, তখনও কিন্তু আমাদের মনটাকে আস্তে আস্তে পুরো ভিজিয়ে দেয়। তো আষাঢ়ের সঙ্গে প্রেমের ডেফিনেটলি খুব সুন্দর একটা সম্পর্ক রয়েছে। আজকে তো এই আজকে এই টপিক রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্রেমের ক্ষেত্রে আমি আমার পার্সোনালি আমার যে এক্সপিরিয়েন্স আষাঢ়ের সঙ্গে সেটা যদি বলি, আমার মনে হয়

0: আমি আর আমার যে মানে প্রেম রয়েছে, আমার যে প্রিয় মানুষ রয়েছে, সে আমরা দুজন যখন একই রাজ্যের দু প্রান্তে থাকি তখন দূরত্বটা কিন্তু সত্যি বাস্তব, এটা বাস্তব, ঠিক আছে। কিন্তু যখন বৃষ্টি নামে, যখন বৃষ্টি নামে তখন কিন্তু সবকিছু বদলে যায়। আমার যখন ফিল হয় যে এই একই বৃষ্টি ওর উপরেও পড়ছে, আমার উপরেও পড়ছে, তখন কোথাও না কোথাও যেন সেই বৃষ্টিটা মানে আমাকে খুবই কাছাকাছি সেই ফিল করায়, সেই ভাবনাটা যে অদ্ভুত হবে যে একই বৃষ্টিটা আমাদের দুজনের উপরে পড়ছে, তখন কিন্তু সেই দূরত্বটা আর দূরত্ব থাকে না। আর আমার এখানে মেঘ করলো, ওখানে মেঘ করার পরও বৃষ্টি যখন হয় না তখন আমার সত্যিই খুব খারাপ লাগে। তো আর আসার সত্যি মানে মেঘ বৃষ্টি সবকিছু যেমন রয়েছে, আমার কাছে এই এই বৃষ্টির কথাটা যেটা বললাম, যখন একই আকাশের নিচে একই বৃষ্টিতে চুপচাপ ভিজতে থাকি তখন আমার মনে হয় অজান্তেই কিন্তু একে অপরের কাছে আমরা চলে আসি। তো আমার এই ক্ষেত্রে এই বৃষ্টিকে দুঃখ হিসেবে মনে হয় ভালোবাসা আসার মাসে।
1: বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ, অসাধারণ একটা কথা বললে দেবশ্রী, যে বৃষ্টিকে দুধ হিসেবে মনে হয়। বাহ, অসংখ্য ধন্যবাদ দেবশ্রী ফোন করার জন্য এবং এত সুন্দর ভাবে বৃষ্টিকে দুধ বানিয়ে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: সত্যি মেঘ যদি দুধ হতে পারে, বৃষ্টি কেন হতে পারবে না? সত্যিই তো, দেবশ্রীর কাছে হয়তো প্রেমের দুধ সেই বৃষ্টি, তার নিজের উপরে যখন বৃষ্টি পড়ে এবং তার প্রিয় মানুষের উপর যখন বৃষ্টি পড়ে, তার মনে হয় যে তারা খুব কাছে আছে দূরে থেকেও। হ্যাঁ শ্রোতা বন্ধু, আষাঢ় মাসে বৃষ্টিকেই দুধ বানিয়েছে দেবশ্রী। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু? নমস্কার, কে রয়েছেন? দেবাশিস বলুন, দেবাশিস বাবু।
2: বর্ষাকাল, বর্ষাকাল বলতে কি শুনতে পাচ্ছেন?
1: বর্ষাকাল, আপনি আজকের বিষয়ের উপর কথা বলবেন? শ্রোতা বন্ধু, আজ আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি আষাঢ়স্য দ্বিতীয় দিবসে। আষাঢ় মাসের আপনাদের বহু কাহিনী আমরা শুনলাম, আপনাদের মনের অনুভূতি আমরা শুনলাম। শ্রোতা বন্ধু, আষাঢ় সত্যিই আমাদের অনেক কিছু শেখায়, তার মধ্যে প্রেম, বিরহ, অপেক্ষা। হ্যাঁ, অপেক্ষা তো শেখাই। শ্রোতা বন্ধু, আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন, অল্প সময় রয়েছে, দেখব। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
3: নমস্কার দাদা, নীলটন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার বেল্লানা।
1: নমস্কার মিল্টন বাবু, সময় খুব কম, খুব তাড়াতাড়ি বলবেন।
3: একদম কম, খুব তাড়াতাড়ি বলে দেবো, এক মিনিটের কম সময়ের মধ্যে বলে দিচ্ছি।
1: বলুন বলুন।
3: দেখুন, আমার বাড়ির পাশেই হচ্ছে ভান্ডারদহ বিল, এবং এই ভান্ডারদহ বিল মানে আষাঢ় মাসের এই সময়ে, যদিও এখন শুষ্ক প্রকৃতি কিন্তু তবুও আষাঢ় মাস এলেই যেন সত্যি করে মেঘ নিয়ে আসে, আর কজ্জল কালো মেঘে মুক্তার মতো আগমন হয়। শুধুমাত্র ঋতু বৈচিত্র্য নয়, বিভিন্ন ভাবেই ভান্ডারদহ বিলের একদম সামনে বাড়ি আমার। সুতরাং যখন কালো মেঘের ছায়া ওই নদীর উপরে পড়ে এবং টুকটুক করে বৃষ্টিগুলো পড়ে, আর যখন খয়রা মাছগুলো ধরে না আমাদের বাড়ির পাশে জেলেরা, টিপ টিপ করে প্রতি মানে লণ্ঠন জ্বালিয়ে, এখনো গ্রাম্য ভাষায় এই লণ্ঠন জ্বালিয়ে মানে হারিকেন নিয়ে তারা এখনো পর্যন্ত কিন্তু মাছ ধরে, এবং এক অসাধারণ অনুভূতি। এবং বাড়ির সামনে যে লম্বা মাঠ, সেই মাঠের উপরে একেবারে চতুর্দিকে কুয়াশা আবৃত যখন থাকে শীতকালে, বা এই মুহূর্তে যখন এই মশমশিয়ে দিনা চলবে কদিন পরে বৃষ্টি হওয়ার পর, অসাধারণ কথা বলা ছিল জানি আমি, কিন্তু সময় কাটা চেলে যাচ্ছে। আজকে বাবুনা বিষয়টা খুব ভালো দিয়েছিলেন জানেন, অনেক কিছু বলা ছিল।
1: অসংখ্য ধন্যবাদ মিল্টন বাবু, অসংখ্য ধন্যবাদ। সত্যি আষাঢ়ের সাথে আমাদের মনের অনেক অনুভূতি জড়িয়ে। একটা হোয়াটসঅ্যাপ মেসেজ রয়েছে, অরুণ দত্ত শেখেরকুট থেকে লিখছেন, শুভ সন্ধ্যা অর্ণব, এই আষাঢ় মাস আমার কাছে খুবই ভালো লাগার একটা মাস, কারণ এখানে বৃষ্টি, রোদ, হালকা কুয়াশা সবই আছে। আর এই আষাঢ় মাসেই তো রথযাত্রা উৎসব, আর রথ টানলে নাকি দুর্গা আসে, তাই এই মাস

খুবই রোমাঞ্চকর, অরুণ দত্ত শেখেরপুর। সত্যিই তো আষাঢ় মাস সত্যিই রোমাঞ্চকর। শ্রোতা বন্ধু, আষাঢ় মাস আমাদের শেখায় যে প্রেম শুধু কাছে পাওয়ার নাম নয়, প্রেম অপেক্ষারও নাম, স্মৃতিরও নাম, আকাঙ্ক্ষারও নাম। যক্ষ যেমন মেঘকে দুধ করেছিল, আজও মানুষ তার মনের মেঘে ভাসিয়ে দেয় অগণিত না বলা কথা। যুগ পাল্টেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু আষাঢ় এলেই মানুষের হৃদয়ে সেই একই প্রেম, একই প্রতীক্ষা, একই নিবেদন ফিরে আসে। তাই বলা যায় আষাঢ় প্রকৃতির প্রেমপত্র। মেঘ তার ভাষা, বৃষ্টি তার অশ্রু, বিদ্যুৎ তার আবেগ, আর মানুষের হৃদয় তার পাঠক। আষাঢ়ের প্রতিটি ফোঁটা যেন বলে যায় প্রেম কখনো মরে না, সে ফিরে আসে মেঘ হয়ে, বৃষ্টি হয়ে, স্মৃতি হয়ে, অপেক্ষা হয়ে। এ কারণে আষাঢ় কেবল বর্ষার সূচনা নয়, প্রেমেরও এক অনন্ত নিবেদন। শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব আজ রাতের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালকের 24 ঘন্টার গোটা দিনের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিচ্ছি এফএম উজ্জয়ন্তের আগামীকালকের গোটা দিনের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 কক্সবাজার অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 কক্সবাজার অনুষ্ঠান হাইমনি খোরান। অভিজ্ঞাপন শুনবেন সকাল 7:45, তোমায় গান শোনাবো শুনবেন 8:40, বলছি তোমায় সকাল 9:12, মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা শুনবেন আর জে কোয়েলের সাথে। চিরায়ত 2:30, রবি কিরণ শুনবেন 3:00। নিউজ হেডলাইন্স 3:58, সুরের আকাশে আর জে অনিন্দিতার সাথে শুনবেন 4:00। বিকেল 5:00 শুনবেন রিদমা ঝারে। সন্ধ্যে 6:30 ইচ্ছে ঘুরি শুনবেন। সেরা কথা শুনবেন 7:25। খেলতে খেলতে শুনবেন 8:05। রঙ্গোলি শুনবেন 9:02। আজ রাতে শুনবেন আজ দেবাশিসের সাথে 9:30। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান শুনবেন 11:00 থেকে। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। শ্রোতা বন্ধু, 11:00 থেকে পরদিন সকাল 6:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। আমি আপনাদের বন্ধু আরজে অর্ণব আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি স্টুডিওর ঘুরি। এখন সময় 11:01।

42 সেকেন্ড। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। আর ততক্ষণ পর্যন্ত অবশ্যই আশারে অপেক্ষা করতে শিখবেন। শুভরাত্রি।